এরপর ধীরে ধীরে যেহেতু দক্ষিণ দিকে সূর্য চলে আসবে, সেই জন্যে উত্তর গোলার্ধ ধীরে ধীরে শীতল হতে শুরু করবে। এবং শীতল সময়ে যারা ঋষি মুনি তারা ওখান থেকে ধীরে ধীরে নেমে আসতেন পাহাড় থেকে। তারা সে সময় তো গাড়ি ঘোড়া ইত্যাদি ছিল না, তারা হেঁটেই পদব্রজেই যাতায়াত করতেন এবং ওখান থেকে হাঁটতে হাঁটতে তারা চলে যেতেন একদম দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত। তারপর আবার যখন সূর্যের উত্তরায়ণ শুরু হতো তারা আবার ফিরে যেতেন সেই হিমালয়ের কোলে। এরকমও কিন্তু একটা কাহিনীর প্রচলন আছে। তবে এটা যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে যেহেতু তাদের বিভিন্ন রাস্তাঘাট দুর্গম থাকে, সেই জন্য বর্ষাকালে তারা বেশি মানে স্থানান্তর করতেন না, তারা এক জায়গাতেই থাকতেন। পরবর্তীকালে যখন বৌদ্ধ ধর্ম শুরু হলো বুদ্ধদেবের সময়, তখন সেই বৌদ্ধ ধর্মের মধ্যেও কিন্তু এই বর্ষাকালে তারা কিন্তু তাদের বিভিন্ন যে মানে সারা পদব্রজে বিভিন্নভাবে ঘুরে তারা যে ভিক্ষা গ্রহণ করতেন শ্রমণরা, তারা কিন্তু এই বর্ষাকালের সময় তারা বেরোতেন না, তারা একটা জায়গায় স্থির হয়ে থাকতেন। এরকম একটা রিচুয়ালস কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যেও রয়েছে। আসলে আমাদের এই যে বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে ঋতুর যে পরিবর্তন ঘটে, ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের শরীরের বিভিন্ন সম্পর্কের পরিবর্তন ঘটে, তার প্রাকৃতিক যে অবস্থা সেগুলোর সঙ্গে মানুষকে প্রতি মুহূর্তে বিভিন্নভাবে যোজিত হতে হয়। তো এইভাবে চলতে চলতে মানুষ কিন্তু কিছু নিয়ম নীতি তৈরি করেছিল সেই সময়, কারণ তখন তো এই আজকের দিনের মতো এত গাড়ি ঘোড়া, এত আচ্ছাদন, এত বাড়ি এগুলো তো ছিল না। খুব স্বাভাবিকভাবেই তখন আমাদের প্রকৃতির মধ্যেই বাস করতে হতো। বৃষ্টির মধ্যে চারদিকে তখন কাদা, চারদিকে গাছপালা অনেক বেড়ে উঠেছে, বিভিন্ন প্রাণী যারা ছোট ছোট সাপ পোকামাকড় ইত্যাদি তারাও তখন বাঁচবার চেষ্টা করছে সেই জল থেকে, যার ফলে মানুষের সঙ্গে অন্য প্রাণীদের তখন একটা অদ্ভুত অভিযোজন হতো এবং তারা পারস্পরিকভাবে এই বাস্তুতন্ত্রটাকে রক্ষা করত। এইভাবেই ধীরে ধীরে আমাদের বিভিন্ন রকমের যে রিচুয়ালসগুলো তৈরি হয়েছে প্রকৃতিকে ধরে, সেগুলোই কিন্তু আমাদের পৌরাণিক কাহিনীর মধ্যে বিভিন্ন গল্পের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। দাদু যখন এই কথাগুলো বলছিলেন তিতলিকে, তিতলি খুব মন দিয়ে শুনছিল, আমিও শুনে ফেলেছিলাম দাদুর এই গল্প এবং আপনাদেরকে এসে আজকে বললাম। আরও কিছু কিছু গল্প দাদু বলেছিলেন, সে গল্পগুলো না হয় পরে অন্য কোনো দিন শোনাব, বিশেষ করে অগস্ত্যর কথা, কারণ ওই যে যখন যাত্রা শুরু করা হয়েছিল কথা এলো তখন অগস্ত্যের কথা তো আসবেই, কারণ অগস্ত্য যাত্রা একটা বড় আমাদের প্রভাত বলে কথা, আমাদের বাংলার প্রভাব, তার পেছনের যে গল্পটা সে গল্পটাও তাদের কিন্তু বলেছিলেন। তবে সেটা যেহেতু ভাদ্র মাসের পয়লা তারিখে দাদু শুরু করেছিলেন, তার ফলে বা ওই সময় যেহেতু হয়েছিল অগস্ত্যের এই গল্পটা, তো আমরা সে সময় কোনো একটা দিনে নিশ্চয়ই বলব। তবে এই যে আগস্ট মাস, অগস্ত্যের থেকে অবশ্য আগস্ট আসেনি, কিন্তু অগস্ত্যের সঙ্গে আগস্টের একটা অদ্ভুত মিলও কিন্তু রয়েছে। আমি জানি না যে বিভিন্ন দেশের বিভিন্ন যে আলাদা আলাদা ভাষাগুলো তৈরি হয়েছিল সেগুলোর মূল সুরগুলো কোথা থেকে যেন এক রকমের একটা টিউনিংয়ে বাঁধা থাকে, সেটা কি সেই সময় বিভিন্ন জায়গাকার মানুষেরা এই একই সুর বা একই ধরনটাকে উপলব্ধি করেছিল, আমার সেটা জানা নেই। আসলে এগুলোর অনেকটাই আমাদের সেই সময়টাকে ধরে বিশ্লেষণ করে কল্পনার মধ্যে দিয়ে যেতে হয়। তবে যাই হোক, এই অগস্ট মাস কিন্তু আমাদের অন্তত এই বাংলা কিংবা ভারতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাস, কারণ অগস্ট মাস হচ্ছে আমাদের স্বাধীনতার মাস, আমাদের বিপ্লবের মাস, যার ফলে আগস্ট মাসে কিন্তু আমরা অনেক গল্প নিয়ে ফিরে ফিরে আসব, যেগুলোর মধ্যে বিপ্লবীদের কথা থাকবে, যেগুলোর মধ্যে স্বাধীনতার কথা থাকবে। তবে আজকে 9903659992 আপনারা যেসব বার্তা পাঠিয়েছেন সে বার্তাগুলো একটু চট করে পড়ে দেব, কারণ প্রচুর বার্তা আপনারা পাঠান। আর আজকে এই মুহূর্তে একটা গান ছোট্ট শুনে নেওয়া যাক অমর পালের কণ্ঠে, গুরু বস্তু চিনে নে না।

0: শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: 9903652992 তে আপনাদের পাঠানো যে বিভিন্ন বার্তা সেগুলো নিয়ে একটু কথা বলে নি চট করে। সাঁকরাইল হাওড়া থেকে শর্মিষ্ঠা মুখার্জি লিখছেন, শুভ সকাল দাদা ভাই, গল্প শুনবো বলে অপেক্ষা করে আছি, একদম শুরুর দিকে পাঠিয়েছেন, ধন্যবাদ। সুপ্রভাত, সপ্তাহের প্রথম আজ চিরন্তনী চুপটি করে রেডিওর সামনে শুনি সৌভিক ঠাকুরিয়া থেকে। না আজকে তো সপ্তাহের প্রথম না, আজকে সপ্তাহের দ্বিতীয়। গতকাল ইন্দ্রাণী ছিলেন, অবশ্য আগামীকালও থাকবেন তিনি। এরপর লিখছেন আনন্দ কুমার পা কর, ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে, গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু। সত্য কথা বলতে কি চিরন্তনীর অনুষ্ঠান আপনি এক অতি ইচ্ছা মাত্রায় নিয়ে চলেছেন। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, আনন্দ কুমার কর। আপনাদের ভালো লাগাগুলোই কিন্তু বারবার করে বলি, এটাই কিন্তু আমাদের প্রাণিত করে, ভালো রাখে, ধন্যবাদ অনেক। উৎপল মাইতি বেহালা থেকে, উজ্জ্বলদা চিরকালীন কথায় সাজানো চিরন্তনী, রোজকার মতো আজও শুনছি, আজ গুরু পূর্ণিমা নিয়ে অনুষ্ঠানে দাদু আর তীর্থির গল্প শুনতে বসলাম, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো, রাধে রাধে রাধে রাধে। অরিজিৎ দাস অধিকারী লিখছেন বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, সেঞ্জিদি থেকে, অগস্টের প্রথম দিবসে সপ্তাহের মধ্য দিনে আছি সবে বেঁধে বেঁধে উজ্জ্বলবাবুর স্বনে, কথার ডালা গানের সুরে চিরন্তনীর সুধাতে, গুরুদেবের শুনছি কথা আজকে অরুদ্ধ হতে, অনিত্য এই জীবনে এই বুঝেছি সার, গুরু বিনা এই জীবনের নাইক গতি আর, সবার জন্য গুরুর বাণী সব জীবনে দেয় আলো, সেই মতে সেই পথে সবাই থাকতে চাই ভালো, জগৎগুরুর সাথে গুরুই নারা বাঁধেন জানি, আষাঢ়ী পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা মানি, আদিগুরু ভোলানাথ সবার হৃদয় টানে, জীবনের প্রতিপদে গুরু সরি প্রতিক্ষণে, শঙ্কর থেকে সপ্তর্ষি গুরু পরম্পরার ধারা, অজানা তথ্য বহুল উপস্থাপনে সত্যি আত্মহারা, গুরু মানে আলোর তরী ভজন সিদ্ধ দেহ, শ্রী গুরুর কৃপা থেকে বঞ্চিত থেকো না কেহ, গুরুকে মনুষ্য বলে দেখো না কো কেহ, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তার আশিস মাথে লহ, শ্রী গুরুর কথনে ঋদ্ধ আজকের চিরন্তনী, তার গুরুর নাম দিয়ে বলেছেন তার আমার গুরু পরে আমি ভীষণ রকম ঋণী, অনেক ধন্যবাদ। অরিজিৎ দাস অধিকারী লিখেছেন বিবেকনগর মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ছন্দে ছন্দে ভরিয়ে দিয়েছেন। অনঙ্গমোহন রায় পুরসাঘাট বরগোদা গোদার পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আজ আগস্ট মাসের 1 তারিখ শনিবারের চিরন্তনীতে তুমি উজ্জ্বল গুরু পূর্ণিমা সম্বন্ধে দাদু তীর্থির গল্প বলছো, আমরা 3 দিন শুনি এই অনুষ্ঠান, গুরু পূর্ণিমা সম্বন্ধে অনেক কিছু জানলাম, প্রভাতী শুভেচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে, এক মিনিট, নিবেদিতা সেন লিখছেন শাহরাপুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শনিবারের চিরন্তনীতে শুনছি নতুন গল্প গান, তিতলি ও দাদুর সঙ্গে আমরাও গুরু পূর্ণিমার কথা শুনছি, আর আমিও এই গল্প শুনে আমার স্কুলে ও বন্ধুদের শোনাই, এই গল্পের ডালপালা কত দূর চলে যায়, সত্যি সব গল্প সবসময় শুনতে খুব ভালো লাগে। আসলে সত্যি সত্যি তাই, মানে আমাদের ধরুন এই যে গল্প, এটাও আমি কোথাও না কোথাও শুনেছি, এইভাবেই কিন্তু আমরা সেই রিলে রেসের মতো ব্যাটন হাতে করে এগিয়ে চলি। এরপর নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, ভোর 4টে উঠে বেরিয়ে পড়েছি ঠিক পঞ্চম মন্দিরের সামনে, প্রণাম করছি, তুমি তোমার তিতলিকে নিয়ে চলে এলে গল্প শোনাতে, আজ প্রভাতে পূর্ণিমার কাহিনী শুনবো, এক ধানে এক প্রাণে এক মনে, নিরঞ্জন সাহু অনেক ধন্যবাদ আপনাকে। তিতলির মতো আপনারও তো এক নাতনি আছেন, তার কথা বলেছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। ভবানী শঙ্কর ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বলদা, আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আলোচনা খুব ভালো লাগলো, গুরু শিষ্য পরম্পরা আমাদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, এ প্রসঙ্গে প্রেমিক কবি অশ্বিনী গোসাই লিখেছেন, গুরু কি ধন চিনলি না মন, মানব জীবন যায় বিফলে। আসলে সত্যি সত্যি তাই, কারণ আমাদের বিভিন্ন গুরু বিভিন্ন দিকে রয়েছেন, আমাদের চারপাশ থেকে যখন আমরা শিখি, আসলে গুরু শব্দটার মধ্যে গু অর্থে অন্ধকার, রু অর্থে যিনি ছেদন করেন সেই অন্ধকারকে কাটিয়ে আমাদের সামনে আলোর পথ দেখান, তিনি গুরু। এরপরে লিখছেন সুশান্ত পুরুলিয়া থেকে, একদিন

বালকুণ্ডলা জগৎ সিংহ গল্পটি শোনার ইচ্ছে রইল। নিশ্চয়ই আপনারা যখন সেই বিভিন্ন রকম চাহিদা তৈরি কর মানে জানান আমাদেরকে, তখন সেই চাহিদা তো মেটানোর একটা দায়িত্ব আমাদের অবশ্যই এসে পড়ে। নিশ্চয়ই শোনাবো কপালকুণ্ডলা জগৎ সিংহ এবং আনন্দমঠ। আমার ইচ্ছে ছিল বা আছে যে এই আগস্ট মাসের কোনো সময়ে, একদিনে তো হবে না, পরপর দু তিনটে ভাগে আমরা আনন্দমঠটাকে শুনবো, কারণ আনন্দমঠ যেহেতু মানে এই সময়কার একটা বন্দে মাতরমের সঙ্গে একটা ভীষণভাবে যুক্ত হয়ে আছে। এরপর লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, আজকের চিরন্তনী শুনছি তিতলি আর দাদুর গল্প, বেশ ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে, গুরু কৃপা হি কাবেলাম, আদ্য গুরু পিতা মাতা, দ্বিতীয় গুরু কর্ণদাতা, শিক্ষা গুরুর চরণ বন্দনা, গুরু পূর্ণিমা সত্যত্ব শুনে ধন্য হইলাম দাদা ভাই, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এরপরে লিখছেন মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, শনিবারের চিরন্তনীর আজকে তিতলি ও দাদুর গল্প, গুরু পূর্ণিমার গল্পর সাথে সুন্দর সুন্দর গান, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন, আপনারাও সবাই খুব ভালো থাকবেন। এরপরে লিখছেন সুপ্রভাত দাদা, উজ্জ্বল দাদা ভাই, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, মনের মানুষকে পেতে গুরু খুলে দরজায় নাড়া দিতে হয়, গুরুদেব আলোর পথ দেখান, অন্ধকার থেকে আলোর পথে শিষ্য হাঁটবেন, শেষে আত্মদীপ হব, নিজেকেই নিজের প্রদীপ হয়ে উঠতে হবে। স্বামী শরণানন্দ পরমানন্দ মিশন বনগ্রাম পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনারা এই সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন, শুনেছেন, ভালো লেগেছে জানিয়েছেন, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। এরপর লিখছেন কে লিখছেন তপতী বর্মন, সুপ্রভাত, আজ আগস্টের প্রথম প্রভাতে সুন্দর একটি স্তোত্র পাঠ দিয়ে শুরু করলেন উজ্জ্বল ভাই, আর গুরু পূর্ণিমা সম্বন্ধে অনেক কথা ও গল্প শুনে মন ভরে গেল, সবাই বর্ষায় সাবধানে থাকবেন। সত্যি কথা, সবাই ভালো থাকবেন বর্ষাতে, আপনিও খুব ভালো থাকবেন। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি উৎসব থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দাদা ও সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, অনেক ধন্যবাদ আপনাকেও। লিখছেন শিবশঙ্কর সাতপুয়া গড়হলিপুর আরবিহার ভবন পশ্চিম মেদিনীপুর থেকে, শুভ সকাল, সপ্তাহের দ্বিতীয় দিনে মাসের প্রথম চিরন্তনী, উজ্জ্বলবাবুর উপস্থাপনায় মহাভারতের ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের কাহিনী শুনলাম। হ্যাঁ, এই বিভিন্ন রকমের যে গল্পগুলো আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে সেগুলোকেই তুলে আনা আপনাদের জন্য। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদা, খুব ভালো লাগলো, আজ অন্য রকমের উপস্থাপনা, খুব সুন্দর লাগলো, অনেক ধন্যবাদ আপনাকেও। লিখছেন শনিবারে চিরন্তনীর আসরে আজ তিতলি ও দাদুর গল্প উজ্জ্বল ভাইয়ের সঙ্গে আমরা শুনতে বসলাম, কিন্তু অকারণেই নেটওয়ার্ক যেন অবস্থ যাত্রায় চলে গেল, যখন এলো তখন গুরু বস্তু চেনার চিরন্তন আহ্বান, আপনি চিরন্তনীকে যেভাবে ধরে রেখেছেন তাই আমরা সবাই এত উপভোগ করি, তৈরি জিনিস সবাই দেখে, বানায় নানা ফিচার, তার পেছনে রক্ত ঘামের করে না কেউ বিচার, ঘরের মালিক ঘরে ফেরে শান্তি খোঁজে রোজ, বাড়িটাকে ঘর যে বানায় কে রাখে তার খোঁজ, পেছন থেকে সুতো নাড়ার মালিক ঠিকই আছে, তার ইচ্ছায় সব কিছু হয়, প্রণাম জানাই তাকে, সবাই ভালো থাকবেন। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে। কথা বলতে বলতে এত সুন্দরভাবে আপনার কবিতাগুলো চলে আসে, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। এরপরে লিখছেন সুপ্রভাত দাদা, আপনার গল্প বলার ধরন অসাধারণ লাগে, আরও নতুন নতুন গল্প শুনতে চাই, সৌভিক সরকার কসবা হাজু থেকে, প্রতিদিনই তো নতুন গল্প এবং নতুন নতুন ফরম্যাটে আমরা নিয়ে আসার চেষ্টা করি। এরপরে লিখছেন মুক্ত আর মুক্তির দ্বারে পৌঁছতে গুরু সাজুজ্য অবধারিত, ডিপি চ্যাটার্জি বাঁকুড়া, আপনার ছোট্ট একটা ওয়ান লাইনার, খুব সুন্দর, থ্যাংক ইউ। এরপরে লিখছেন সুপ্রভাত, আনন্দমঠ শুনতে পাবো জেনে ভালো লাগলো, অপেক্ষায় রইলাম, বেলঘরিয়া থেকে তাপস ব্যানার্জি, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই যে আপনি মনে হয় যে প্রথম লিখলেন, প্রথম পেলাম, আপনারা যদি লেখেন আমাদের খুব ভালো লাগে, জানেন তো, মানে কত মানুষ শুনছেন আমরা সবার কাছে তো মানে থেকে জানতে পারি না, কিন্তু যাদের যাদের কাছ থেকে নতুন জানতে পারি তাদের কাছে কিন্তু আমাদের ভালো লাগাগুলো অনেক বেশি তৈরি হয়। এরপরে লিখছেন স্বপ্ন মাখা দুটি চোখে, স্বপ্ন রাশি রাশি, স্বপ্নের খেয়া বাইতে গিয়ে হৃদয় আজ উদাসী, ভোরের আবেশ লাগলো আজই দুটি নয়ন জুড়ে, স্বপ্নের খেয়া পাল তুলেছে এই হৃদয়ের ভিড়ে, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে আপনার মনের কথাগুলো কবিতায় ছন্দ

আনন্দে পাঠিয়েছেন। সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে লিখছেন, শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, গল্প গানে চিরন্তনী, জানাই আহ্বান, শোনো শোনাও এমন প্রিয় অনুষ্ঠান। আমাদের হয়ে কথা বলে দিয়েছেন, খুব সুন্দর, শোনো এবং শোনাও। ধন্যবাদ আপনাকে। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে আই গট চান্স টু নো অ্যাবাউট গুরু পূর্ণিমা থ্রু চিরন্তনী বাই ইয়র পিওর প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। অনেক ধন্যবাদ আপনাকেও। লিখছি

এরপরে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল ভাই, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র। আজ গুরু পূর্ণিমা নিয়ে গল্প গান খুব ভালো লাগছে, এক অন্য মাত্রা যোগ করেছে। আজ আগস্টের প্রথম শনিবার, ন্যাশনাল মাউন্টেন ক্লাইম্বিং ডে। এখন দু লাইনে হাওয়া বদল, এই বৃষ্টি, এই রোদ, একই অনাসৃষ্টি, অপর কি অপর ওলা কি বিকেলে, নেই কি দূরদৃষ্টি, মুখ ভার আকাশের, মনে নেই সুখ, পাবলিকের পোড়া কপাল, কেবলই সলানো দুঃখ ও ষোলো আনা দুঃখ। আগামী দিনে আবার কথা হবে, হ্যাঁ নিশ্চয়ই আবার কথা হবে, কারণ সময়ও প্রায় ফুরিয়ে এসেছে। এরপরে দেবারতী অপেক্ষা করছে আপনাদের জন্য, ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে। আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে, আর আজকে উজ্জ্বল আপনাদের কাছ থেকে বিদায় চাইছে। তবে শেষ মুহূর্তে যাওয়ার আগে কিছু কথা বলে যাই। এই যে সুন্দর যে অনুভূতিগুলো আপনারা শেয়ার করেন প্রতি মুহূর্তে, সেগুলো কিন্তু খুব ভালো লাগে। সোনালি ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে লিখছেন, দারুণ লাগলো আজকের গল্প, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে আমরা বন্দে মাতরম এই গানের মধ্যে দিয়ে চিরাচরিতভাবে আজকের চিরন্তনী শেষ করব। তবে একটা কথা, এই অগস্ট মাস যেহেতু আমরা বলেছি যে বিভিন্ন রকম চেষ্টা করব আমরা বিপ্লবীদের কথা, বিপ্লবীদের গল্প এবং স্বাধীনতার গল্প বলতে, আর তার সঙ্গে সঙ্গে আনন্দমঠটাও করবার ইচ্ছে রইল। সবাই খুব ভালো থাকবেন, আজকের দিন এবং আগামী দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক, এই প্রার্থনা নিয়েই শেষ করলাম আজকের মতো চিরন্তনী।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: পরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। আজ পয়লা আগস্ট এবং আজ আগস্ট মাসের একদম শুরুতে ভোরাইয়ের সঙ্গে রয়েছে আমি দেবারতী। শুরুই করলাম আজকে প্রার্থনা দিয়ে। সত্যি আমাদের ছোটবেলায় ফিরে গেলে সেই প্রার্থনা সকালবেলা, সেই প্রার্থনা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল হয়েছিল বা এখনও আছে। এবং এই আগস্ট মাসের ভোরাইয়ের বিষয়ই হলো প্রভাতী সুর। প্রভাতের এই যে সুর, এই সুর কিন্তু আমাদের সারাটা সকালকে নির্ধারণ করে দেয় যে আমাদের সারা সকালটা কেমন কাটবে। আর সেই নিয়ে আপনাদের প্রচুর চিঠি এসছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তার জন্যই সরাসরি চিঠিতে ঢুকব। প্রভাতী সুর নিয়ে প্রথম যা চিঠি পড়ব, তিনি হলেন সনত ঘোষ, খালুর বাগনান, হাওড়া থেকে লিখেছেন। প্রিয় ভোরাই, এই ভরা বর্ষায় তোমার বিষয়ে ভাবনা প্রভাতী সুর। আসলে আমরা যারা গ্রামে থাকি সেই প্রভাতী সুরটা একটু অন্যরকমভাবে অনুভব করি। ভোরের আলো ফোটার আগেই ঘুম ভেঙে যায় পাখিদের কলতানে। প্রকৃতিতে মুক্ত আকাশের বাসিন্দা হয়ে ও যেন তারা বাড়ির পোষা হয়ে উঠেছে। সকালে নিয়ম করে নির্দিষ্ট পাত্রে উঠোনে খাবার দিতে হয়, আর সেই খাবারের জন্য ঝাঁক বেঁধে আসে ছাতারে ঘুঘু, জটুন, কাঠঠোকরা, অন্যান্য পাখিসহ কাঠবিড়ালি। সমস্বরে তাদের ভিন্ন গলার স্বর উঠোন জুড়ে, তা যেন ভৈরবী সুর হয়ে বেজে চলে প্রতিদিন। পাশাপাশি একটা সুর আজও মনে বাজে, ইচ্ছে হলেই গেয়ে উঠি সেদিনের ভিক্ষুকের গাওয়া সেই গান। ছেলেবেলায় একান্নবর্তী পরিবার, মাটির দোতলা বাড়ির চওড়া উঠোন, নিয়ম করে আসতেন সেই ভিক্ষুক হাতে একতারা সহ ঘুঙুর। সকলের প্রিয় হয়ে উঠেছিল সেই ভিক্ষুক। উঠোনে পাতা তুলে বসে গিয়ে যেতেন একের পর এক গান। বাবা মা জেঠু কাকু কাকিমাদের মতো, মানে তাদের মতো করে দেখতাম, মুগ্ধ হয়ে শুনতেন একতারা আর ঘুঙুর সহযোগে ভিক্ষুকের উদার্ত কণ্ঠের সেই গান। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কখনো মিলন হবে কতদিনে আমরা আমার মনের মানুষের সঙ্গে। আর এই প্রৌঢ়ত্বে এসে কেন বারবার সেই গান গাইতে ইচ্ছে করে জানি না। সনত ঘোষ লিখেছেন খালুর বাগনান, হাওড়া থেকে। পরের চিঠি পড়ব। পরের চিঠি লিখেছেন বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে। ভোরের সাথে ভোরাই, প্রভাতী সুর এক বার্তা, প্রশান্তির বাতাবরণ। প্রভাতী সুর এক প্রতীক, সুস্থ কোমল শিহরণ। প্রভাতী সুর সংকীর্তন, ভক্তি রসের বিচ্ছুরণ। প্রভাতী সুর আলোকবর্তিকা, নিষ্কলঙ্কতার স্পন্দন। প্রভাতী সুর কলকাকলি, কত পাখির আকুলতা। প্রভাতী সুর গুলঞ্চ ফুলের নির্ভেজাল এক স্নিগ্ধতা। প্রভাতী সুর নতুন দিনের দৃপ্ত কণ্ঠের ঘোষণা। প্রভাতী সুর কায়মন বাক্যে দেশ মাতার বন্দনা। বিশ্বজিৎ কর লিখেছেন গড়িয়া থেকে। খুব সুন্দর, খুবই সুন্দর। পরের চিঠি পড়ব। পরের চিঠি লিখেছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় ভোরাই, আমার শৈশব আর কৈশোরকাল কেটেছিল পূর্ব বর্ধমানের এমনই এক ছোট শহরে, যেখানে শহরের আবহ যেমন ছিল, একটু প্রান্তবর্তী এলাকায় গেলে পাওয়া যেত গ্রাম বাংলার নির্মল পরিবেশ। ওই সময়টায় রাতের তমসাচ্ছন্ন আকাশ কিছুটা ফিকে হলেই ঘুম ভাঙত বারান্দার রেলিংয়ে, বিদ্যুতের তারে অথবা নিকটবর্তী দেবদারু গাছটার শাখায় বসে থাকা দোয়েল পাখির সুমধুর কূচনে। সকালবেলায় ঘুম ভাঙার সময় যে মধুর ধ্বনি শুনলে যে কোনো মানুষেরই মনটা তরতাজা হয়ে যেতে বাধ্য। শুধু কি দোয়েলের সুর মূর্ছনা, দোয়েলের গানের তালে তালে গেয়ে উঠত শালিক, কোকিল, পাপিয়া সহ নানা পাখি। এইসব সুরধ্বনির কোনো স্বরলিপি রচিত না হলেও আমাদের মন আকৃষ্ট করার দিক থেকে কোনো অংশেই কম নয়। এ হলো তো প্রকৃতির প্রভাতের সুর, যার তুলনা মেলা সত্যিই ভার। এছাড়াও সেই সময় আকাশবাণীর সিগনেচার টিউনের কথা বেশ ভালোই মনে পড়ে। সকাল 6টা বাজার একটু আগেই থেকেই পাশের বাড়ির জানলা থেকে ভেসে আসত সেই পরিচিত সুর, আকাশবাণীর সেই সিগনেচার।

গর্বের বিষয়, এখন সেই সুর তেমন আর শুনতে পাই না। আজ আমি যেখানে থাকি সেখানে সেখানে থেকেও পাখিদের কণ্ঠে প্রতিধ্বনিত প্রভাতী সুর থেকে পুরোপুরি বঞ্চিত হইনি। ভোরবেলায় এই মধুর সুরমূর্ছনা শুনতে কার না ভালো লাগে বলতো? এই যেন প্রকৃতি নির্মিত এক অ্যালার্ম, যার নেই কোনো সুরকার বা গীতিকার, তবু এক অনবদ্য সৃষ্টি যেখানেই থাকি না কেন। এই মধুর ধ্বনি থেকে কখনো যেন বঞ্চিত না হই। নমস্কার আনতে, অরূপ সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন চিঠিটি। আরও একটি চিঠি পড়ব। আগস্টে 2026-এর বিষয় হলো প্রভাতী সুর। প্রিয় বন্ধু, প্রিয় পত্রবন্ধু ভোরাই, তোমার মাধ্যমে সকল শ্রোতাদের জানাই ছোট্টবেলার কথা। ঘুমটা যখন ভোরের দিকে গাঢ় হয়ে আসতো, ঠিক তখনই শুনতাম কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা খোলকর্তাল সহযোগে হরিনাম গাইতে গাইতে গ্রাম পরিক্রমা করছে। প্রথমেই ঘুম ভাঙানোর জন্য সবার উপরে রাগ হতো, পরে কান খাড়া করে ওদের শ্রুতিমধুর গান শুনতাম নানান সুরে। পরে মনে হয়েছে আমাদের ঘুম ভাঙাতে অ্যালার্মের কাজও করে তারা। আমাদের রাস্তার ধারে ঘর এখনও মা ঠাকুমারা ভোরের বেলা রাস্তা দিয়ে রাই জাগোগো আমার গানের সুরটা চলে আসছে। কী সুন্দর যে গানটা, রাই জাগোগো গানটি গুনগুন করে গাইতে গাইতে ফুল তুলতে চলেছে, বেশ ভালো লাগে। মা ঠাকুমাদের লজ্জা ফেলে লোকচক্ষুর অন্তরালে এই গান শুনতে, চুরি করে আজ শুনি, কাটছে গোদিন আজও যেমন দিন কাটে। নমস্কার, সবাই ভালো থাকুন। সুজিত মণ্ডল, শুভ্রা মণ্ডল, শুভজিৎ মণ্ডল, কল্পনা মণ্ডল, রামনগর, কুলপি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। সত্যি এই প্রভাতী সুর কিন্তু আমাদের সকালটা যেভাবে সাজিয়ে দেয়, ঠিক সেইভাবে আমাদের মনটাকে শান্ত করে তোলে। আর সেই কারণেই আপনাদের ভোরাইয়ে চিঠি পড়ছি আমি দেবারতী। আর এখন একটা সুন্দর গান শুনবো শাহনাবাজ বেয়ের কণ্ঠে। আসি গানের পরেই, আবার আসছি আপনাদের চিঠি নিয়ে। এই মাসের বিষয় প্রভাতী সুর।

সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ঈশ্বরের বার্তা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে
1: ভরাই সেজে উঠেছে প্রভাতী সুর নিয়ে আপনাদের চিঠিতে, আর সেই চিঠির জন্য আবারও জানাবো অনেক অনেক ধন্যবাদ। আর এবারে যার চিঠি পড়ব তিনি হলেন অঞ্জলি ভট্টাচার্য, উনি লিখেছেন বরানগর থেকে। প্রিয় ভরাই, ছোটবেলায় ঘুম ভাঙত রেডিও সিগনেচার টিউন বা প্রভাতী সুর শুনে। দাদু ঘুম থেকে উঠেই রেডিও অন করে দিতেন আর আমরাও পাশের ঘর থেকে শুনেই বুঝতে পারতাম যে ভোর হয়ে গেছে, রেডিও অন হয়ে গেল। 1947 সালে এই প্রভাতী সুরধ্বনি সৃষ্টি করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। এই সুরের মধ্যে একটা শান্ত সুন্দর ভক্তিভাব আছে। এই সুরধ্বনি আকাশবাণীর একটা নিজস্ব পরিচয় বহন করে। আবার যখন মামার বাড়িতে থাকতাম তখন ঘুম ভাঙত সুবল কাকার বাঁশির সুরে। সুবল কাকা আমাদের গরু ছাগল মাঠে চড়াতে নিয়ে যেত। ভোরের স্নিগ্ধ পরিবেশে সেই বাঁশির সুর একটা অন্য পরিবেশের সৃষ্টি করত। তাই তো তাহাজও ভুলতে পারিনি ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত, মানে যখন জীবন সায়ান্নে পৌঁছেছি এই পর্যন্ত। প্রতিদিন আমি ভোর 5টায় উঠে যখন স্নান সেরে ছাদের ফুল বাগানে ফুল তুলি তখন যেন প্রকৃতিতে একটা নিজস্ব সুর বাজে। সেটা অবশ্য মন দিয়ে শুনতে হয়, শুধু কান দিয়ে শোনা যায় না। প্রকৃতির এই প্রভাতী সুর সব জায়গায় আলাদা। সাগরের বুকে প্রভাতে যে সুর বাজে তা কিন্তু বরফ ঢাকা পাহাড়ের চূড়ায় বাজে না। সুর তাল লয় সব আলাদা। আবার গহন অরণ্যে যে সুর বাজে তা কিন্তু মরুভূমিতে দাঁড়িয়ে তুমি পাবে না। সব জায়গায় প্রভাতে যেন আলাদা আলাদা রূপে ধরা দেয় তার অনন্য সাধারণ সুর বিনায় ভিন্ন ভিন্ন সুরের লহর তুলে। ঠিক কি তাই, ঠিক শুধু কি তাই, ভিন্ন ভিন্ন ঋতুর প্রভাতী সুরও আলাদা আলাদা হয়। আবার বয়সের সঙ্গে সঙ্গে প্রভাতী সুরের রূপ বদলায়। ছোট শিশুর কাছে প্রভাতী সুরের যে আকুলতা, কর্মব্যস্ত মধ্যবয়সে সেই উচ্ছ্বাস আলাদা, আর জীবন সায়ন্নের নির্জনতায় সেই প্রভাতী সুরের মূর্ছনা পালতোলে নৌকর ঘাটে ফেরার গান গায়। ভালো থেকো সবাই। অঞ্জলি ভট্টাচার্য বরানগর কলকাতা থেকে লিখেছেন। বাহ, সত্যি তাই, সকলের কাছে প্রভাতী সুর একদম আলাদা রূপে ধরা দেয়। পরের চিঠি পড়ব। পরের চিঠি লিখেছেন শুভেন্দু শিখর মাইতি, লিখেছেন তারকেশ্বর থেকে। চিঠিটি পড়ি। প্রভাতী সুর শুধু কানে শোনা কোনো শব্দ নয়, আমার কাছে তা জীবনের প্রতিদিন নতুন করে জেগে ওঠার আহ্বান। দক্ষিণবঙ্গের হুগলি জেলার এক নিভৃত গ্রামে ভোরের প্রথম আলো ফোটার আগেই প্রকৃতি যেন অদৃশ্য।

এক সুরকারের পরিচালনায় তার অনুপম সঙ্গীত সভা শুরু করে। সেই সুরের প্রথম শ্রোতা হতে পারা আমার জীবনের এক পরম সৌভাগ্য। অন্ধকার ভেদ করে একে একে ডেকে ওঠে অচেনা চেনা পাখিরা, ঋতুর সঙ্গে বদলে যায় তাদের সুর, আর তার সঙ্গে বদলে যায় আমার মনের রঙও। বসন্তের কোকিল জাগায় ব্যাকুলতা, বর্ষার ডাহুক ভিজিয়ে দেয় মন, আর গ্রীষ্মের চড়ুই শালিক শেখায় জীবন থেমে থাকার নয়। প্রতিটি ঋতুই যেন প্রকৃতির আলাদা রাগিনী, আর আমি তার মুগ্ধশ্রোতা। কার্তিকের কুয়াশা ভেজা ভোরে দূর থেকে ভেসে আসা হরিনাম সংকীর্তনের খোল করতালের ধ্বনি যেন এই প্রভাতী সুরের পূর্ণতা। সেই ভক্তিময় সুরে সমস্ত ক্লান্তি, অহংকার ও অস্থিরতা নিঃশব্দে গলে যায়। মনে হয় এই সুরেই লুকিয়ে আছে জীবনের নির্মলতম সত্য। যেদিন এই পৃথিবীর সমস্ত শব্দ আমার কাছে থেমে যাবে, সেদিনও যেন শেষবারের মতো শুনতে পাই এই সেই চিরচেনা প্রভাতী সুর, যে সুর মানুষের, মানুষকে প্রকৃতির, প্রকৃতিকে ঈশ্বরের, আর ঈশ্বরকে মানুষের হৃদয়ের সঙ্গে চিরবন্ধনে যুক্ত করে, অনন্ত শান্তির পথে আহ্বান জানায়। চিঠিটি লিখেছেন শুভেন্দু শেখর মাইতি, গয়েশপুর তারকেশ্বর হুগলি থেকে। খুব সুন্দর, খুবই সুন্দর, প্রত্যেকের চিঠি খুব সুন্দর। আর যত পড়ছি যেন মনে হচ্ছে প্রভাতী সুরকে আমি নিজে ব্যক্তিগতভাবে আরও আরও জানছি, আরও অনুভব করছি। পরের চিঠি পড়ব। পরের চিঠি লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, সুকান্তপল্লী কালনাগের থেকে। ঘুম ভাঙানিয়া প্রিয় ভোরাই, তুমি আমাদের গ্রামের নিতাই কাকাকে চেনো না, চেনার কথাও না। কিছুদিন আগে পর্যন্ত আমার ছেলেমেয়ের কাছে নিতাই দাদু, অর্থাৎ কোমরে সাদা ধুতি চড়ানো, গায়ে সাদা ফতুয়া পরা, কপালে রসকলি কাটা, দুহাতে করতাল ধরা, মুখে সাদা হাসি, আচ্ছা সদা হাসি, ছিপছিপে এক গায়ক ব্যক্তি বিশেষ। তারপর যত দিন গড়িয়েছে নিতাই কাকা হতে হতে দাদু হয়ে এখন নাতি নাতনিদের কাছে নিতাই একটা নাম মাত্র। তারা ভোরবেলায় করতালের তালে তালে উদার কণ্ঠে শোনার অবকাশ পায় না, স্কুল বাসের হর্নের শব্দ বলে। সময় নেই, সময় নাই, এগিয়ে যেতে হবে। আমরা সেদিনও কার্তিক মাসের গ্রামের অলিগুলিতে নিতাই তার টহল গান জাগুহে এই নগরবাসী মুখে জয় রাধে শ্রীরাধা বইলা পোহাইল নিশি, এখনও হৃদয় মন্দিরে বাজে স্মৃতি মেদুরতায় আচ্ছন্ন হই। আমি এখনও প্রতিদিন ভোরে নিতাই তার খালি গলায় করতালের তালে তালে রাই জাগো রাই জাগো সুখ সারি বলে, কত নিদ্রা যাও গো রাধে শ্যামনাগরের কোলে। আমার মোবাইলে রেকর্ড করা গানটি শুনে প্রাতঃভ্রমণে যাই নাতি নাতনির কাছে। আমি ব্যাকচেটেড, নিতাই দাস একটা নাম মাত্র। পাখির ডাক মোরগের প্রভাতী সুর ক্রমশ হারিয়ে যাচ্ছে কংক্রিটের জঙ্গলে, বৃক্ষরাজিও বনসাই হয়ে ছাদে টবে টবে শোভা বৃদ্ধি করছে। প্রার্থনা করি আমরা যেন আবার প্রভাতী সুরে গাইতে পারি বাংলার সম্পদ প্রভাতী সঙ্গীত। ধন্যবাদান্তে নিবেদনে বিনীত লক্ষণ দাস ঠাকুরা, মাতৃর স্মৃতি, সুকান্তপল্লী কালনাগের থেকে। সময়ের সাথে সাথে সত্যি সব কিছু পাল্টাতে থাকে, তখন মনটা একটু তো খারাপ হয়। পরের চিঠি পড়ব। আশিস চক্রবর্তী লিখেছেন শ্রীকৃষ্ণপুর দাঁতুন পশ্চিম মেদিনীপুর থেকে। সৌম্য সুন্দর ভোরাই, শান্তশ্রী রাগে প্রভাতী সুর বাজে, প্রত্যুষে প্রকৃতি যেন শান্ত সুন্দর সমাহিত। পাহাড় পর্বত নদী নালা খাল বিল গাছপালা রাস্তাঘাট সবাই যেন ভৈরব রাগে স্থির চিত্তে ধ্যান করছে। সুন্দর নীল আকাশের মতো শান্ত মন, রাতের নিদ্রায় যেন অগাধ শক্তি সঞ্চয়, পূর্ণ শক্তি নিয়ে চেতন অচেতন সব বস্তুই কর্ম প্রস্তুত। আসলে প্রভাতী সুর প্রত্যেককে নবরাগে রঞ্জিত করে। সবার কি উদ্যম, কি সংযম, কি ধৈর্য, কি অধ্যবসায়, প্রভাতী সুরে যেন যাত্রা শুরু। নিস্তব্ধতায় প্রভাতী সুর প্রকটভাবে অনুরণিত হয়, উষার নিস্তব্ধতায় মন্দিরে মন্দিরে প্রার্থনা সঙ্গীত বাজে, বহে যাওয়া তটিনীর কলতান কর্ণ কুহরে বাজে, প্রভাতীবাসীর
পর কর্মজগৎ ধীরে

ধীরে ধীরে উদ্ভাসিত হয়। রাখালের দল গরু নিয়ে মাঠে যায়, কচি কচি ছেলে মেয়ে পাঠশালায় যায়। রাস্তা দিয়ে চলে যাওয়া প্রভাতী বাসের শব্দ আমাদের সময় সচেতন করে। কখনো বাজে ভোরের কীর্তন, পাখির কলকাকলি বড্ড মিষ্টি লাগে। প্রভাতী সুরের সেই সঙ্গে দিঘেতে সূর্য উঠে, রক্তিম সূর্যরশ্মি দিঘির কালো জলকে লাল করে দেয়। চোখ তুললেই পূর্ব দিগন্তে সূর্যের লালিমায় প্রাণ মন্দীপ্ত হয়ে পড়ে। নিত্য প্রভাতী সুর অক্ষয় অব্যয় শাশ্বত। প্রভাতী সুরের মূর্ছনায় আশীষ চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পরের চিঠিটি লিখেছেন মঞ্জুলি দাস, লিখেছেন মগরা হুগলি থেকে। ভোরের ভৈরবী ভোরাই, ভোরের আলো তখনও ফোটে না, কিন্তু একটা নতুন দিনের আগমন বার্তা নিয়ে প্রথম প্রভাতী সুরটি আমায় শোনায় ছোট্ট বুলবুলিটা। খোলা জানালা দিয়ে দেখি ম্লান চাঁদ ঝুলছে কেবল লাইনের তারে, তারই পাশটিতে বসে মিষ্টি সুরের শীষে আমার ভোরবেলার ঘুমটা আরও আবেশে ভরিয়ে দেয়। সে তারপরেই ভোরের ঘুম ভাঙানিয়া কপিঞ্জল তীক্ষ্ণস্বরে ডেকে ঘুম ভাঙে বিশ্ব চরাচরের। কখন যেন আবার ঘুমিয়ে পড়ি, জেগে উঠি কীর্তনিয়ার সুরে। রায় জাগো বলে সুখসারি, বলে কত নিদ্রা যাও হে রাধে শ্যামনাগরের কোলে। গুজরাটে গিয়েছি ভ্রমণে, ভোরবেলা কানের ভিতর দিয়ে মনমে পশিল রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। গঙ্গোত্রী থেকে বারাণসী পর্যন্ত গঙ্গা নদীর অববাহিকা প্রভাতীর সুরে সুরে ধ্বনিত হয় গঙ্গা স্তোত্র। সাহিত্য সম্মেলনে গিয়েছিলাম উত্তরবঙ্গের রায়গঞ্জে, সেখানে কীর্তনিয়াদের কণ্ঠে প্রভাতী সুরে শুনলাম হরি নামে মজালো একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই রে। সেই সুরের মূর্ছনায় যেন লুকিয়ে আছে কবিগুরুর গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সঞ্চয়িতার বাঁশি কবিতার কান্তবাবুর শখ ছিল কনেট বাঁচানো, সেই কনেটের সুর জেগে উঠত কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে সিন্ধু বারোয়ায় লাগতো তান। সমস্ত আকাশে বাজত অনাদিকালের বিরহ বেদনা। আমিও কখনো কখনো ভোরবেলা শুনি কোনো এক কনেটের সুর, রাগ রাগিনী বুঝি না, কিন্তু এক মন কেমন করা আবেশ আমায় আচ্ছন্ন করে ফেলে। আমি সুরে সুরে হারিয়ে যাই অচেনা সুরলোকে। সুরের জাদুকর রইল শুভেচ্ছা। মঞ্জুলি দাস বনমল্লিকা মগরা হুগলি থেকে চিঠিটি লিখেছেন। পরের চিঠি লিখেছেন উত্তম দালাল, খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে। প্রিয় ভোরাই, সালটা সম্ভবত 1963, আমার তখন দ্বিতীয় শ্রেণী। সকালবেলা বাবা একটা চেয়ারে নিয়ে উঠোনে বসতেন, আর সামনে থাকতো একটা প্রাগৈতিহাসিক যুগের রেডিও, রেডিওতে গান বাজত। আমরা দুই ভাই বসে পড়া করতাম বারান্দার তক্তপোষে। উঠোন থেকে ভেসে আসা গানের সুর আমাদেরকে অনেক সময় আনমনা করে দিত। এরকম এক সকালেই বাবা উঠোনে বসে রেডিওতে বাজছে তুমি নির্মল করো সুন্দর করো। সেদিন প্রবল শীত, পাতলা একটা সোয়েটার গায়ে বাবা, মা একসময় চাদর জড়িয়ে দিয়ে এলেন। সেদিন থেকে জ্বর এলো, জ্বরের মধ্যেও বাবা সকালে উঠে বসবেনই চেয়ার পেতে, থামানো চায় না। অসুখ বাড়তে লাগলো, হাসপাতালে গেলেন, বাড়ি আর হাসপাতাল, এরকম চললো 4 মাস। তারপর আবার হাসপাতাল, এবার আর বাড়ি ফিরলেন না। পুরো উঠোনটা পড়ে গেল আগাছার জঙ্গলে, রয়ে গেলাম আমি আর ভাই। একসময় মাও রইলেন না, তবে অনেক আগেই আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি, সেই দেশের বাড়ি। তার কিছুই আর আগের মতো নেই, আমাদের উঠোনে তৈরি হয়েছে গোডাউন। তবে সেই দেশের বাড়ির প্রভাতী সুর যা কেবল আমার মনের ভিতরে বেঁচে আছে তা কোথাও নেই, কোথাও সে নেই। আজও রেকর্ড সিডিতে বা কারোর মুখে ওইসব গান শুনলে মনের মধ্যে জেগে ওঠে চিরজীবিত সেই প্রভাতী সুরের কথা, যা শুধু কয়েকটা গানের মধ্যেই বেঁচে আছে। সেই আমার প্রভাতী সুর তুমি নির্মল করো সুন্দর করো। ইতি উত্তম দালাল, খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে। আর সত্যি এই গানের সুরই

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM Rainbow তে। ভোরাই ভোরাই 107 FM Rainbow তে
1: আর ভোরাইয়ে আবারও সকলকে জানাই সুপ্রভাত, যারা এক্ষুনি টিউন ইন করেছেন। আর সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর আজকের ভোরাই সেজে উঠেছে আপনাদের চিঠি দিয়ে। আর এই মাসের আগস্ট মাসের বিষয় হলো প্রভাতের সুর। সরাসরি চিঠি পড়ি। বিজন মজুমদার লিখেছেন রামনগর ইছাপুর উত্তর চব্বিশ পরগনা থেকে। আমার কাছে প্রভাতী সুর প্রভাত পাখির গান, যে গান শুনে ঘুম ভেঙে যায়, তাজা হয়ে যায় প্রাণ। আমার কাছে প্রভাতী সুর সাফাইওয়ালার বাঁশি, বাড়ি বাড়ি থেকে ময়লা নিয়ে ফোটায় সবার হাসি। আমার কাছে প্রভাতী সুর মায়ের প্রিয় ডাক, ওঠ রে খোকা বাইরে আয় রবির আলো মাক। আমার কাছে প্রভাতী সুর শনি রবির ভোরায়, কথায় কথায় মধুর গানে মনকে আমি জুড়াই। আমার কাছে প্রভাতী সুর চায়ের কাপে চমক, চায়ের টেবিলে রঙিন কথায় আসর জমে উঠুক। আমার কাছে প্রভাতী সুর ডোরবেলের রিংটোন, বেজে ওঠে কবি নজরুল কত না আপনজন। আমার কাছে প্রভাতী সুর জাগো জাগো জাগো রায়, সুরেলা কণ্ঠে এমন গানে কোথায় হারিয়ে যাই। আমার কাছে প্রভাতী সুর শিশিরের ঝরে পড়া, ছন্দে ভরা টুপটাপ ধ্বনি মনকে পাগল করা। আমার কাছে প্রভাতী সুর ঘুম ভাঙানো বৃষ্টি, মন ভিজে যায় জানালা খুলে যায় হারিয়ে দৃষ্টি। আমার কাছে প্রভাতী সুর মহামানবের বাণী, ওই বাণীরই মধুর ছোঁয়ায় কাঠে আধার গ্লানি। বিজন মজুমদার লিখেছেন রামনগর ইছাপুর উত্তর চব্বিশ পরগনা থেকে। পরের চিঠিটি লিখেছেন নাসিমা বেগম বুলু পান্ডুয়া, হুগলি জয়পুর রোড থেকে। ভোরের বিহকলির শব্দে ঘুম ভেঙে গেল, পথে পথে 15 আগস্টের প্রভাত ফেরি হচ্ছে। আমিও সামিল হলাম আজকের প্রভাতের সুর, বড়ই মধুর। কদম কদম বাড়ায় যা, খুশি কা গীত গায়ে যা, ইয়ে জিন্দেগি কাম কি কাম পে লুটায় যা। স্বাধীনতা দিবস পাওয়ার পূর্বে কত মায়ের কোল খালি হয়েছে, তাজা তাজা তরুণের রক্ত ছড়িয়ে এসেছে সোনার স্বাধীনতা। বুড়িবেলামের তীরে রক্তের লহরে শহীদ হয়েছেন বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা, তরুণী প্রীতিলতা বাদ্যেদার, ভগৎ সিং, বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, বিপ্লবী ক্ষুদিরাম বসু, আরও কত বীর ভাই শহীদ হয়েছেন। আমাদের দেশে স্বাধীনতা এসেছে বহুদিন হলো, কিন্তু স্বাধীনতার সৌভাগ্য সবার কপালে জোটেনি। দিকে দিকে খুন, ধর্ষণ, নারী নির্যাতন পাইকারি হারে চলছে। জানি না কবে যে অর্ধ স্বাধীনতা পূর্ণ স্বাধীনতা পাবে। আমাদের ফুলের মতো সুন্দর ভারতবর্ষকে যারা দফায় দফায় দূষিত করছে তাদের ধিক্কার জানাই। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো আমার। আমরা সুন্দর ভারতবর্ষে সুন্দর সুন্দর স্বপ্ন দেখি। আমরা বলিষ্ঠ হাতে দেশের পতাকা ধরব, আমার দেশ আমার স্বদেশকে হিংসামুক্ত করব।

ভালোবাসায় ভরিয়ে তুলব। এই হোক আমাদের অঙ্গীকার। পতাকার শুভেচ্ছায় নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড থেকে। পরের চিঠি লিখেছেন সুমন জানা, ইগরা, পূর্ব মেদিনীপুর থেকে। নমস্কার। ভোরের আলো ফুটতেই ঘরের জানলা থেকে এক টুকরো সোনালী রোদ এসে পড়ল টেবিলের ওপর। ঠিক সেই মুহূর্তেই পাশের বাড়ি থেকে ভেসে এলো রেডি রেওয়াজের শব্দ, আজ প্রভাতে তোমারই চরণে শোনাব প্রাণের গান, মধুময় হোক মধুময় হোক পৃথিবীর আলো, পৃথিবীর যত প্রাণ। আমার প্রতিটা সকাল এভাবেই শুরু হয়, সুরের সেই মায়াবী টান যেন ঘুমন্ত গ্রামের বুকে এক অদ্ভুত স্পন্দন জাগিয়ে তোলে। আমি সামান্য একজন চিত্রশিল্পী, রঙের প্রলেপ দেওয়ার আগে এই সুরটুকুই আমার আসল অনুপ্রেরণা। পাশের বাড়ির তানভি মেয়েটি দৃষ্টিহীন, কিন্তু তার কণ্ঠে যে জাদু আছে তা দেখার জন্য চোখের প্রয়োজন হয় না। তানভীর গান শুনলেই তুলি যেন নিজে থেকেই কথা বলতে শুরু করে। আজ আমি এক উদাসী ভোরের দৃশ্য ফুটিয়ে তুলছি। গান শেষ হতে আমি জানলার দিকে তাকালাম, ও পাশের জানলায় তানভি এসে দাঁড়িয়েছে মুখটি আকাশের দিকে। আমি আলতো করে ডাকলাম, আজকের গানটা কিন্তু চমৎকার ছিল। তানভি হাসল, সেই হাসিতে ভোরের আলোর চেয়েও বেশি স্নিগ্ধতা ছিল। সে বলল, সত্য মনের আলো সুমনদা, আমি দেখতে পাই না ঠিকই, কিন্তু আপনাদের তৈরি করা পৃথিবীর আলোটা আমি এই সুরের ভিতর দিয়ে অনুভব করি। আমি আমার ছবির দিকে তাকালাম, সেখানে কোনো অন্ধকার নেই, শুধু এক আলোর উৎসব। বুঝতে পারলাম চোখ থাকলেই সব দেখা যায় না, কিছু জিনিস শুধু সুর আর মন দিয়ে ছুতে হয়। নমস্কার, সুন্দর জানা, ঠিকানা 36 একরা জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে মেসেজটি চিঠিটি লিখেছেন, খুব সুন্দর। পরের চিঠি, প্রিয় ভোড়াই, আমার শৈশব কেটেছে মফস্বলে। একদিকে গ্রামে নির্ভেজাল নিস্নিগ্ধতা আর অপরদিকে শহরের আধুনিক আদব কায়দা, দুই মিশেছিল শৈশব চর্চায়। রাতে কখনো কখনো ঘুম ভাঙলে শুনতে পেতাম শিয়ালের ডাক, মা বলতো ওরা প্রহরে প্রহরে ডাকে। আমার দিনের শুরু হতো অদ্ভুত মায়াময় পরিবেশে, ভোর হতে না হতে মাইকে আজানের অদ্ভুত মিষ্টি সুর ভেসে আসত। তার কিছুক্ষণের মধ্যেই দূর থেকে ভেসে আসতে শুরু করত করতালের ধাতব ধ্বনি। এই ধ্বনি ধীরে ধীরে কাছে আসত, সঙ্গে গোপাল কাকার অপূর্ব সুরের প্রভাতী কীর্তন। আমি পরে অনেক প্রভাতী সঙ্গীত শুনেছি, কিন্তু অমন মিষ্টি সুর দু একজন স্বনামধন্য কীর্তনিয়া ছাড়া আর কোথাও শুনি নাই। আমি যখন মামা বাড়ি যেতাম তখন খুব মিস করতাম গোপাল কাকার প্রভাতী সঙ্গীত। মামা বাড়ি ছিল গ্রামে, সেখানে গেলে অন্য রকমের প্রভাতী সুরে মুগ্ধ হতাম। সেখানে সুরটি ছিল এক প্রকার মিশ্র কনসার্টের মতো, চারদিকে নানা রকম গাছে হরেক রকমের পাখি নানা শীষ দিয়ে ডাক দিত। মামা বাড়ির উঠোনে তখন বেরিয়ে গেছে বেশ কিছু হাঁস, ঘুম ঘুম চোখে সারা বাড়ি আমার বেশ সরগরম মনে হতো। ইতিমধ্যে মামাদের কৃষাণ এসে মাঠে যাওয়ার জন্য গরুগুলোকে নানা ভঙ্গিতে ডাক দিতে শুরু করত। দারুণ একটা পরিবেশ মামা বাড়িতে এই পরিবেশটা, আর আমাদের বাড়িতে গোপাল কাকার প্রভাতী কীর্তন আমার কাছে প্রভাতের সিগনেচার টিউন হয়ে উঠেছিল। সত্যি এরকম সুন্দর প্রভাতী সুরের মূর্ছনা, এটা কিন্তু সত্যি আমাদেরকে রাঙিয়ে দেয়, আমাদের সারা সকালটাকে আরও রঙিন করে তোলে, তাই না?

107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade. ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। অপুদের আমবাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: আর ভোরাইয়ের সঙ্গে রয়েছে আমি দেবারতি। আর প্রভাতী সুরের চিঠিতে আজকের ভোরাই সেজে উঠেছে। এবারে চিঠি পড়ব সর্বেশ্বর পালের। চিঠিটি লিখেছেন উমাঙ্গন মহেশ হুগলি থেকে। সাথী, বয়সের সাথে সাথে আমাদের জীবনের প্রভাতী সুর গেছে বদলে। তার কারণ হলো সময়ের সাথে সাথে বদলে গেছে আমার সঙ্গী, কর্তব্য আর বয়স। শৈশবে প্রভাতী যে প্রার্থনা সঙ্গীতের সুর আমাকে ঘুম থেকে তুলে দিত, তা হলো একটা সংস্কৃত ভজনের কথাগুলো অর্থ তখন না বুঝতে পারলেও এখন বুঝি। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে জগ্গেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণে শিরাশ্রয়ং মাং জগদীশ ব্রহ্মা। আমি শৈশবে এই রাতে ঘুমাতাম আমার ঠাকুরদার সাথে, একটা

বসে। আমার ঘুম ভাঙার আগে আগেই তিনি ভোরবেলায় খালি গলায় একটা প্রার্থনা সঙ্গীত গাইতেন। আমারও সেটা শুনতে শুনতে কণ্ঠস্থ হয়ে গেছিল। পাশাপাশি আমি যখন কৈশোরের মুখে রবীন্দ্র শতবার্ষিকীর সুবাদে রেডিও হয়ে উঠল আমার প্রিয় সঙ্গী, সিগনেচার টিউন থেকে শুরু হয় সুরের সঙ্গে সারাদিনের রুটিনের তালিকা, গান, নাটক, গান, যাত্রাপালা থেকে সব অনুষ্ঠানের সাথে সাথী গান পেতে। হাতের কাজ সামলেও রেডিওয়ে নিবিষ্ট থাকে আমার গান। এই তোমার কেন্দ্র থেকেই তো গতকালই বহুদিন পরে শুনলাম রসময়ী রসিকতা গল্পের নাট্যরূপ। রোজ রাতের বিশ্রাম শেষে আবার সকালে বেজে ওঠে সিগনেচার টিউনের পরে পরেই বন্দে মাতরম। বিনীত সর্বেশ্বর পাল, উমাঙ্গন মহেশ হুগলি থেকে। এইভাবেই আমাদেরকে নিজের জীবনের সঙ্গে রাখুন, আমরাও এইভাবেই আষ্টে পৃষ্ঠে বেঁধে থাকতে চাই আপনাদের সঙ্গে। পরের চিঠিটি পড়ব। পরের চিঠি লিখেছেন সবিতা পাত্র, নিউ টাউন, কলকাতা থেকে। বন্ধু ভোড়াই, প্রভাতী সুর লিখতে বসে মানসপটে ভেসে উঠল কৈশোরের দিনগুলো। সারা বছর সকালের আলো ফুটতে না ফুটতেই যখন আমরা ঘুমে অচেতন, তখন এক বৈরাগী খঞ্জনি বাজে প্রতিটি পরিবারের দরজার সামনে দাঁড়িয়ে আপন মনে হরে কৃষ্ণ হরে রাম গাইতে গাইতে সারা পাড়া ঘুরত। আর সেই প্রভাতী সুরে আমরা জেগে উঠতাম ভোরের নির্জনতায় হরে কৃষ্ণ হরে রাম শুনে মনে আধ্যাত্মিক চেতনার জাগরণ হতো। তারপর প্রাতঃকর্ম সেরে প্রশান্ত মনে পড়তে বসতাম। স্কুল জীবন শেষে যখন কলেজ জীবন শুরু হলো, অর্থাৎ যৌবনে পদার্পণ করলাম, তখন গ্রামের অনেক পরিবর্তন হয়ে গেছে। বৈরাগী একা নয়, কয়েকজনকে নিয়ে দল বেঁধে খোল করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে গ্রামে গ্রাম পরিক্রমা করত। এই প্রভাতী সুরে জেগে উঠে দেখতাম আশেপাশের অনেকেই গুনগুন করে তাদেরকে সঙ্গ দিচ্ছে। বার্ধক্যে কংক্রিটের জঙ্গলে বহুতলে দুকামরার ফ্ল্যাটে থেকে প্রভাতে কোনো সুর কানে পৌঁছায় না। কৈশোর যৌবনের সেই প্রভাতী সুরের কথা খুব মনে হয়, তাই তার বিকল্প ব্যবস্থা অবশ্যই করে নিয়েছি। প্রতিদিন মোবাইলে ভক্তিগীতির প্রভাতে সুরে শুরু হয় আমার সকাল। শুভেচ্ছা আনতে সবিতা পাত্র, নিউ টাউন, কলকাতা থেকে। সত্যি আমাদের সময় পাল্টায়, প্রভাতে সুর পাল্টে যায়। পরের চিঠি পড়ব। পরের চিঠি লিখেছেন অবনীন্দ্রমোহন রায়, ব্রহ্মপুর, কলকাতা থেকে। প্রিয় ভোরাই, বহুদিন আগের কথা, তখন আমরা শান্তিপুরে বাস করি, কলকাতা থেকে বেশ দূরে প্রান্তিক মফস্বল শহর এই শান্তিপুর। শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলন তীর্থ। আমাদের বাড়ি ছিল শহরের এক পাশে। বাড়ির ঠিক গা ঘেঁষে চলে গেছে পায়ে চলা মেঠো পথ। সেই পথ ধরে হেঁটে গেলে একসময় পৌঁছে যাওয়া যায় গঙ্গার ঘাটে। তখন স্কুলে পড়ি, বয়স 9 কি 10। মা বলতেন সকালে উঠে স্কুলের পড়া করলে সেই পাঠ মনে থাকে, তাই ভোরবেলা উঠে পড়তাম। কিন্তু সেও 5টার আগে নয়। কিন্তু সেদিন হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়িতে দেখি 3:45, বেশ অন্ধকার। রাস্তার আলোয় দেখা যায় 5 জনের একটি দল একসঙ্গে যাচ্ছে, পরনে সাদা গেঞ্জি আর ধুতি। ওই দলের একজনের হাতে খঞ্জনি আর একজনের গলায় ঝোলানো একটা ঢোল। ওরা একসঙ্গে গাইতে গাইতে এগিয়ে চলছে। গানের কথা, জাগোহে নগরবাসী, মুখে জয় রাধা শ্রী রাধা বৈল্লা পোহাইল নিশি। প্রভাতী গান, আহা, যেমন গলা তেমন সুর। মাকে জিজ্ঞেস করতে মা বললেন ওরা গানের দলরে, প্রতিদিন গঙ্গা স্নানে যায় আর এই গান করে, তুই ঘুমিয়ে থাকিস তাই শুনিস নি। তারপর থেকে ওই গান আমি প্রতিদিন শুনতাম। মন এমন অনাস্বাদিত আনন্দে ভরে যেত, সে শহর ছেড়ে চলে এসেছে অনেক দিন হলো, কিন্তু গ্রানের রেশ আমাকে আজও ছেড়ে যায়নি। খুব ভোরবেলা ঘুম ভেঙে উঠলে আজও আমার মধ্যে বাজে সেই প্রভাত সঙ্গীত। নিবেদন ইতি অবনীন্দ্রমোহন রায়, শেখপাড়া রোড, ব্রহ্মপুর, কলকাতা থেকে। সত্যি ওই যে জায়গা পাল্টে যায় কিন্তু মন আটকে থাকে সেই সেই প্রভাতী সুরে। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এখন একটা সুন্দর গান।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। অপুদের আমবাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা

সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: 107 FM রেইনবোতে
1: ভোরাইতে সঙ্গে রয়েছে আমি দেবারতী, এবং আগস্ট মাসের ভোরাইয়ের বিষয় হলো প্রভাতী সুর। সেই বিষয়ে যারা যারা চিঠি লিখেছেন তাদের চিঠি অবশ্যই আমরা পড়ব প্রতি শনি এবং রবি, যেমন আজকে শুরু করলাম পড়া। আর যারা এখনও চিঠি লেখেননি তারা চিঠি লিখুন, আপনারা নিশ্চয়ই শুনলেন যে কোথায় চিঠি লিখবেন। আর তার সঙ্গে চেষ্টা করব আরও কিছু চিঠি পড়ার, যেমন এখন চিঠি পড়ব। চিঠি লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আলমবাজার থেকে। আলমবাজারে আমি যে বাড়িতে থাকি তা বড় রাস্তার ওপর, রাস্তাটা সোজা গিয়েছে গঙ্গার ঘাটে এবং কিছুটা এগিয়ে ডান দিকে বেঁকে সিধে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের মূল ফটক। ছোটবেলায় যখন আমাদের একতলার ঘরে শুতাম তখন ভোরের আলো ফোটার আগে থেকেই রাস্তা ধরে বিশ কজন মানুষের আনাগোনা শুরু হয়ে যেত। চারজনের একটা দল ছিল যারা গান গাইতে গাইতে যেতেন দক্ষিণেশ্বর। মঙ্গল আরতি শুরু হওয়ার আগেই তারা পৌঁছে যেতেন মন্দির চত্বরে। একজন খঞ্জনি বাজাতেন, একজনের সঙ্গে শ্রীখোল, দুজন গাইতেন। গানের কথাগুলি প্রথম প্রথম বুঝতাম না, পরে খেয়াল করেছি সেই গান, অনেকগুলি গানের মধ্যে আমাদের বাড়ির সামনে দিয়ে তারা যখন যেতেন তারা গাইতেন, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে, আমরা কি কম, আসুক না জম, জীবন জীবন অবহেলে। পরবর্তী সময়ে এই গান বহুবার শুনেছি, আমাদের বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে সমবেতভাবে গিয়েওছি, কিন্তু আজও যখন কানে আসে পথের পরে বিপদ পেলে দলতে পারি পদতলে, মোদের হুঙ্কারেতে সাগর শুকায় পাহাড়ে পড়ে ঢলে, তখন মনে পড়ে সেই সময়টাকে। খঞ্জনি ও শ্রীখোলের সঙ্গে একদল ভক্ত চলেছেন রাস্তা দিয়ে গান গাইতে গাইতে নতুন এক প্রভাতের সূচনা লগ্নে। মন্দির পরিক্রমায় তাদের অংশ নিতে হবে। কিছুটা পরেই চার পাঁচজন মহিলার দল যেতেন গঙ্গা স্নানে। তারা যে গানখানি গাইতেন তা সারা বিশ্বের অন্যতম হিট গান বলে ধরা হয়। এই গানের সুর আমার চেনা, এই মহিলাদের গলায় সুর যথাযথ ছিল না, মাঝে মধ্যেই সুরের বিচ্যুতি ঘটত, হঠাৎ করে ঘুম ভেঙে যেত আমার। কানে আসত ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজ সেই ঘরে আর শোয়া হয় না, সেই মহিলারাও আজ আর নেই, তবু এখনো যখন এই গান কানে আসে চোখের সামনে ভেসে ওঠে একটি দৃশ্য, সেটি এরকম। ভোরবেলা নরম আলো ফুটেছে, দু একটা পাখি ডাকছে, জানলা দিয়ে মৃদুমন্দ হাওয়া আসছে ঘরে। গঙ্গা স্নার্থী এই মহিলারা গাইতে গাইতে চলেছেন, যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সত্য ঘুম ভেঙে যাওয়া এক বালকের কানে সেই সময় বসে গিয়েছিল সেই সুর, যা আজ ভোরাই এতদিন পর মনে পড়িয়ে দিল। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আলমবাজার থেকে চিঠিটি লিখেছেন। সত্যি এইভাবে শৈশবে ফিরে যাওয়া গেল, এটা সত্যি খুব ভালো লাগছে। এবং আপনাদের চিঠিতে ভরে উঠুক আমাদের ভোরাই। আর তার সঙ্গে অনেক ধন্যবাদ যারা চিঠি লিখেছেন, চিঠি লিখবেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন একটা সুন্দর গান চক্রপাণি দেবের কণ্ঠে, এবং সেই গানের পরে একটা ছোট্ট নিউজ ব্রেকের পর শুরু করছি নমস্কার কলকাতা। সঙ্গে রয়েছি আমি দেবারতী।

0: আকাশবাণী কলকাতা এফএম ডেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। তিনি বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালিত করা উচিত। নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় রাজধানী যন্তর মন্তরে সাম্প্রতিক পড়ুয়াদের বিক্ষোভের কথা উল্লেখ করেন। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের কথা নিয়ে প্রধানমন্ত্রীর একটি ফেসবুক পোস্ট মুছে দেওয়ার জেরে কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যম সংস্থা মেটার গ্লোবাল টিমকে তলব করেছে। তাদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। পাশাপাশি জনশৃঙ্খলা রক্ষায় সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি প্রথমেই অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে প্রায় 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ের শুরুতেই আজ থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ ইনিউমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় se.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। এই পর্যায়েরই তৃতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথমবার দুটি সোনা পেয়ে ইতিহাস করেছে ভারত। অস্মিতা দে এবং হর্ষ সিং ভারতের হয়ে নিজ নিজ বিভাগে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জয় করেন। যামিনী মৌর্য পেয়েছেন রূপো। ইস্টবেঙ্গল ক্লাবের আজ 107তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এদিকে যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে ইস্টবেঙ্গল 8-0 গোলে সিআইএসএফ প্রোটেক্টার্সকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা, আজ সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর প্রথমেই জানাই সুপ্রভাত, গুড মর্নিং। স্টুডিও ক্লক এখন 7:08 হয়ে 22 সেকেন্ড, আর নমস্কার কলকাতা শুরু হয়ে গেছে। মানে হলো রয়েছে প্রচুর প্রচুর আড্ডা, প্রচুর গান, আর তার সঙ্গে অবশ্যই আপনার মেসেজ থাকবে। আর সেই কারণে একটা নাম্বার অবশ্যই সেভ করতে হবে, 9903653992। এই বেশ কিছুদিন ধরে সকালটা বেশ একটু মেঘলা শুরু হচ্ছিল, কখনো বৃষ্টি আবার কখনো বৃষ্টি হচ্ছে না, অদ্ভুত একটা বৃষ্টি। এই 10 মিনিট বৃষ্টি হলো, আবার হচ্ছে না। তবে আজকে খুব একটা আকাশে অতটা মেঘ দেখলাম না, স্টুডিও থেকে বুঝতে পারছি না বাইরে কতটা রোদ। তবে আশা করছি হয়তো বাইরে রোদ আছে, কোথাও বা একটু মেঘলা হয়ে আছে। তবে এই যে 1 আগস্ট, একটা নতুন মাস শুরু হলো এবং তার সঙ্গে একটা নতুন দিন শুরু হলো, এইখানে মাঝে মাঝে না মনে হয় যে সত্যি সময় কত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে না। মানে এই তো জানুয়ারি মাস এলো, এই জুন মাস মানে মাসের মাঝখানটা এলো, এবং তারপরে আবার আগস্টও চলে এলো। সত্যি সত্যি অবাক হই যে সময়

দৌড়াচ্ছে, ঘোড়ার মতো দৌড়াচ্ছে। তবে আমরাও সেইভাবেই সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছি, সেখানে মন খারাপ করার কিছু নেই। আর তার সঙ্গে সময়ের সঙ্গে সময়ে তাল মিলিয়ে চলাটাই তো আমাদের কাজ। আর সেই কারণেই নমস্কার কলকাতা আজকে দিবারতী রয়েছি আপনার সঙ্গে এবং সকালটাকে সাজিয়ে তোলার দায়িত্ব নিচ্ছি। আর আরও একবার নাম্বারটা মনে করিয়ে দিই, 9903653992-তে আপনি আপনার পছন্দের গানও রিকোয়েস্ট করতে পারেন, অবশ্যই সেই গান শোনাবো। আর আপাতত আমার পছন্দের এবং আমি শিওর এটা আপনারও পছন্দ হবে, সেই গান শোনাই শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: আছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল, হালচাল।
4: এবার শুনে নি হাওয়া অফিসের হালচাল কি বলছে, যে আজকে কিরকম ওয়েদার থাকবে।

শহর কলকাতার ওয়েদার বলছে যে আজকে মূলত আকাশ মেঘাচ্ছন্নই থাকবে, একটু মেঘে ঢাকা থাকবে এবং হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং গতকাল তাপমাত্রা ছিল সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেডই, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং গতকাল গত 24 ঘন্টায় সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 94% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল 65%। গতকাল সেরকম কোনো বৃষ্টি হয়নি এবং আজকে আমাদের মৎস্যজীবীদের জন্য, পশ্চিমবঙ্গের উপকূলের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। তবে এই যে বৃষ্টি সত্যি আমি জানি না, আমার খুব প্রিয়, আমি শিওর যে আপনারও খুব প্রিয়। আর এই বৃষ্টির জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করি। এবার যারা অফিসে বেরোচ্ছি আমরা বা যখন আমরা রাস্তায় রয়েছি, তখন বৃষ্টিকে মনে হয় বড্ড বিরক্তিকর। অনেকটা সেই আমাদের কাছের মানুষ মাঝে মাঝে তার অবহেলিত হয়, মাঝে মাঝে বড্ড বেশি ভালোবাসার হয়ে ওঠে, তেমনই বৃষ্টি বড্ড অবহেলিত হয়, বিরক্তিকর হয়ে ওঠে যখন আমরা রাস্তাঘাটে থাকি, প্রচুর কাদা হয়ে থাকে। আবার যখন একটু হাতে এক কাপ চা নিয়ে এরকম একটা সুন্দর সকালে বারান্দায় দাঁড়ায় একটু বৃষ্টি হচ্ছে, তখন মনে হয় যে আহারে, এই বৃষ্টি যদি এই ভাবেই একটা ছুটির দিনে আমরা বৃষ্টির আনন্দ নিতে পারতাম কি ভালো হয় না। কারো কারো ক্ষেত্রে আজকে ছুটির দিন, তারা তো অবশ্যই আনন্দ নিতে পারবে না। যারা এখনও কাজের সেই ব্যস্ততার মধ্যে ঢুকে যাননি, তাদের জন্য এখনও সেই সুযোগ রয়েছে। তাই কানে থাকুক রশিদ খান এবং অর্পিতা চ্যাটার্জি, আর এই বৃষ্টির আবহে আমরা আরেকটু মজে উঠি। জানি না বাইরে বৃষ্টি হচ্ছে কিনা, তবে বৃষ্টি আসুক সকলের মনে, সকলের প্রাণে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: আজ পয়লা আগস্ট, এবং আগস্ট মাসের প্রথম দিনটা কিন্তু শুধু ক্যালেন্ডারের পাতা বদল নয়, বিশ্বজুড়ে আমাদের স্বাস্থ্যের কথা মনে করিয়ে দেওয়ারও একটা বিশেষ দিন। কারণ আজ আন্তর্জাতিকভাবে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ হেলথ অবজারভেন্স রয়েছে। প্রথমত, আজ থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক বা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ, যা চলবে 7ই আগস্ট পর্যন্ত। WHO এবং ইউনিসেফ প্রতি বছর এই সপ্তাহটা পালন করে মা এবং নতুন জন্মানো শিশুর সুস্বাস্থ্যের বার্তা দিতে। একটা শিশুর জীবনের সেরা শুরুটা কিন্তু হয় মায়ের দুধ দিয়ে। এটা শুধু শিশুর ইমিউনিটি বা রোগ প্রতিরোধের ক্ষমতাই বাড়ায় না, বরং মা ও শিশুর বন্ধনটাকে আরও মজবুত করে। তাই পরিবারের সবাই মিলে নতুন মায়েদের সঠিক সাপোর্ট এবং ভালোবাসাটুকু দেওয়ার ভীষণ ভীষণ দরকার। আর এই সাথে এই দিনটাকে আরও সুন্দর করে তোলার জন্য, এই দিনটাকে আরও ভালো করে সেলিব্রেট করার জন্য আজকে তাই জন্য এই বিষয়ে কথা হবে হ্যালো ডক্টর সেগমেন্টে। অর্থাৎ আজকে কথা হবে যে যে মায়েদের ব্রেস্ট ফিডিং হচ্ছে এখন, তাদের কী ধরনের ডায়েট হওয়া উচিত, সেই বিষয়ে কথা বলবেন আমাদের সঙ্গে ডায়েটিশিয়ান অঙ্কিতা দাস। সো এই বিষয়ে, মানে মায়ের, যেসব মায়েদের ব্রেস্ট ফিডিং হচ্ছে তাদের ডায়েট নিয়ে, বা যারা সবে মা হয়েছেন তারা যদি ডায়েট নিয়ে কোনো প্রশ্ন আমাদের কাছে করতে চান, ডাক্তারবাবুর কাছে করতে চান, অবশ্যই সেই মেসেজ লিখে পাঠাতে পারেন 9903653992 তে। অবশ্যই সেই প্রশ্ন ডাক্তারবাবুর কাছে তুলে ধরবো। তবে এখন একটা ছোট্ট গান, আর তারপরে আজকে কিন্তু আর একটা সুন্দর দিন রয়েছে। আজকে আসলে অনেক কিছু রয়েছে, তার মধ্যে আমাদের হেলথ অবজারভেন্সের কিন্তু একটা বিশেষ দিন রয়েছে, বলছে একটা ছোট্ট গানের পর সুমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে।

0: আছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: যেটা বললাম আর কি, আজকে যেমন ব্রেস্ট ফিডিং ডে, ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক শুরু হচ্ছে আজকে, অ্যাকচুয়ালি চলবে একটা সপ্তাহ জুড়ে, তেমনই কিন্তু আজকে আরও একটা বিশেষের দিন। সেই দিনটা আমাদের সকলের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা দিন। যেমন আজকের দিনটা বেসিক্যালি আজকে ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে বা বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস। একজন শিশু যখন জন্মায়, মায়ের দুধ যেমন তার প্রথম খাবার, ঠিক তেমনি পৃথিবীর বুকে তার প্রথম কাজ হলো একটা বড় নিঃশ্বাস নেওয়া। আর সেই শ্বাস নেওয়ার যন্ত্র অর্থাৎ আমাদের ফুসফুসটাকে সুস্থ রাখা কতটা জরুরি সেটা আমরা সকলে জানি। এই ফুসফুসের ক্যান্সার নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতাটা বাড়ানো, ধূমপান বর্জন করা, ছেড়ে দেওয়া, এই যে আর্লি ডিটেকশন, এইগুলো শুরুতেই যদি ধরা পড়ে যায় রোগটা, তাহলে কিন্তু আজ অনেকেই সুস্থ হতে পারে এবং সেই নিয়েই সচেতন আজকে দিনে করা হয়। আর একটা বিষয় ধূমপানের বিষয় বলি, যারা ভাবছেন যে আচ্ছা আমি ধূমপান করছি তো আমার আশেপাশের মানুষের কি সমস্যা, তাদের কেন সমস্যা হবে। প্যাসিভ যে স্মোকিং যেটা, সেটা মানে হলো যে আপনি তো স্মোক করছেন, তার সঙ্গে আশেপাশে যারা ইনহেল করছে বা সেই প্রশ্বাস নিচ্ছে আপনার ওই স্মোকিংয়ের, তারাও কিন্তু আসলে প্যাসিভ স্মোকার হয়ে যাচ্ছে। তাই আপনি নিজের ক্ষতি একা করছেন না, আপনি আশেপাশে আপনার পরিবারের মানুষের ক্ষতিও একই সঙ্গে করছেন। তাই আজকের দিনে এইটুকু যদি নিজের জন্য এবং পরিবারের কথা বা আশেপাশের মানুষের কথা ভেবে আপনি স্মোকিং বা যে কোনো বাজে হ্যাবিটকে ছেড়ে দেন, তাহলে আমার মনে হয় যে লাং ক্যান্সার এটা সত্যি আরও ঠিক করা সম্ভব, মানুষের হওয়ারই কারণ নয়, তবে তাও নিয়মিত চিকিৎসা খুব দরকার। তাই আজ 1 আগস্টে চলুন আমরা শপথ নিতে তো পারি যে আমরা যেভাবে আমাদের বাড়ির ছোট্ট সদস্যদের বড় করব, তেমনই নিজের ফুসফুস এবং শরীরের সুস্থতা নিয়ে ভাবব। আর এই যে বাজে বাজে অভ্যেসগুলো আমাদের রয়েছে অনেকেরই, সেইটাকে আমরা টাটা বাই বাই বলে দেবো। তবে টাটা বাই বাই তো বাজে অভ্যেসকে বলবো, ভালো গানকে তো নয়। তাই শুভমিতার কণ্ঠে একটা সুন্দর গান থাকলো।

0: 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: নমস্কার, কলকাতায় রয়েছে আমি দেবারতী, এবং আজকের দিনের ডায়েরির প্রথম পাতাটা তো ঘাটলাম আজকে আমাদের যে শারীরিক সুস্থতা নিয়ে, একটা দুটো বিশেষ দিন, তার সঙ্গে আজকে আমাদের স্বাধীনতার ইতিহাসের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার কথা মনে করিয়ে দেয় আজকের দিনের ডায়েরি। আজ 1 আগস্ট, আজ থেকে 106 বছর আগে 1920 সালের আজকের দিনে দেশ হারিয়েছিল তার এক মহান বীর সন্তানকে, লোকমান্য বাল গঙ্গাধর তিলক, যিনি গোটা দেশকে প্রথম শিখিয়েছিলেন বুক চিতিয়ে বলতে, স্বরাজ আমার অধিকার, আমার জন্মগত অধিকার, আর তা আমি পাবই। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক মহান নেতা। 1920 সালের 1 আগস্ট, আজ আজকের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে পুরো দেশ জুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। আর ঠিক একই দিনে ভারতের স্বাধীনতা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া আরও এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, অর্থাৎ 1920 সালের 1 আগস্টে। এই দিনটিকেই মহাত্মা গান্ধী বেছে নিয়েছিলেন তার ঐতিহাসিক অসহযোগ আন্দোলন, অর্থাৎ নন কোঅপারেশন মুভমেন্টের আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পুরো দেশকে এক ছাতারে নিচে এনে অহিংস প্রতিবাদের এই নতুন পথ দেখান গান্ধীজি। ইতিহাসের কি অদ্ভুত এক কাকতালীয় যোগসূত্র দেখুন, একদিকে স্বাধীনতার এক মহান জননায়ক লোকমান্য তিলকের প্রয়াণ, আর ঠিক সেই একই তারিখে দেশের মাটিতে সূচনা হলো মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন। 1 আগস্টেই আমাদের দেশের ইতিহাসের এক অত্যন্ত স্মরণীয় এবং শ্রদ্ধার দিন, লোকমান্য বাল গঙ্গাধর তিলকের স্মৃতির প্রতি জানাই আমাদের আন্তরিক প্রণাম। এবং তার সঙ্গে আজকের দিনে মহাত্মা গান্ধীর যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, সেই যে জার্নিটা, সেই যে লড়াইটা, অসহযোগ যে আন্দোলন, অর্থাৎ শান্তিপূর্ণভাবে যে লড়াইটা শুরু হয়েছিল, সেই লড়াইটাকেও জানাই কুর্নিশ।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গান মিলান্তি, গান মিলান্তি
3: 9903653992 তে আপনার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারেন। যেমন উৎপল মাইতি বেহালা থেকে রিকোয়েস্ট করেছেন ইমন চক্রবর্তীর কণ্ঠে এই গানটা, তাই এই গানটা থাকলো আপনার জন্য।

0: 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আচ্ছা, সকাল সকাল উঠে আজকে ইন্টারনেটে ওই কোল্ড কফি বানানোর রেসিপি দেখা থেকে শুরু করে কোথাও যাওয়ার জন্য ক্যাব বুক করা, কিংবা রাতে নিজের ভালোবাসার বা পছন্দের মানুষকে একটা হাই পাঠানো, এই সব কিছুরই তিনটে বিষয়ের মধ্যে কমন ফ্যাক্টরটা কী বলুন তো? ইন্টারনেট, ঠিক ধরেছেন, তুরি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই যে আজ 1 আগস্ট, আজকের দিনটা বিশ্বজুড়ে পালিত হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে হিসেবে। হ্যাঁ, আজ সেই দিন যেদিন আমরা থ্যাংক ইউ জানাই স্যার টিম বার্নার্স লিকে, যিনি 1990 সালে এই WWW আইডিয়াটা এনে আমাদের জীবনটাকে পুরো বদলে দিয়েছিলেন। ভাবুন তো, এই WWW না থাকলে আজকে আপনি সকালে রেস্টুরেন্টের মেনুও দেখতে পেতেন না, বা রাত জেগে রিল স্ক্রোল করতেও পারতেন না, আর ভালোবাসার মানুষের সঙ্গে ভিডিও কলে ঝগড়া হতোই না। পুরো পৃথিবীটা যেন 1 সেকেন্ডে থমকে যেত। আজকের এই ডিজিটাল যুগে বসে 1 আগস্টে সকালে স্যার টিম বার্নার্স লিকে একটা থ্যাংক ইউ বলাই যায়, তাই না? আচ্ছা, আমরা গানে গানে বলতে পারি না, গানে গানে বলি বরং, তাই যেন গানে থাকুক ঈশান মিত্র।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী। এবং এই যে আমাদের জীবনে না অনেক জিনিসপত্র থাকে, আমরা নিই, আমরা কিনি, তারপর এমনভাবে পড়ে থাকে যে সেটা ধুলোয় অবহেলিত হয়ে থাকে। যেমন ধরুন কোনো ট্রেডমিল হয়তো কিনেছেন আপনি, সেটা এক কোণে পড়ে আছে, সেটা এমনই ধুলো জমে গেছে যে ওটা ট্রেডমিল নাকি ডাস্টমিলে পরিণত হয়েছে বোঝার উপায় নেই। বা ধরুন একটা জুসার, বা হয়তো কোনো মিক্সি কিনেছেন যেটা ইউজই করা হয় না, বা কোনো ফ্যান্সি জামাকাপড় যে আমি এরকম কোনো একটা ইভেন্টে গেলে পরবো, হ্যাঁ সে পরা তো হলো না, জামা ছোটো হয়ে গেল। তো এরকম আমাদের বাড়িতে অনেক জিনিস থাকে যেগুলো অবহেলিত হয়। মাঝে মাঝে কিছু মানুষও থাকেন যারা অবহেলিত হয়, মানে যারা অনেক সময় মাঝে মাঝে বলেন যে আমার তো বাড়িতে কোনো মূল্য নেই। আচ্ছা, আপনার বাড়িতে কি এরকম কোনো জিনিস বা কোনো কারোর কথা মনে পড়ছে যারা হয়তো সত্যি অবহেলিত হচ্ছে, সেটা লিখে পাঠাতে পারেন 9903653992 আর তার সঙ্গে গানের রিকোয়েস্ট তো থাকছে এই একই নাম্বার 9903653992। যেমন এখন রিকোয়েস্ট, কার রিকোয়েস্টে গান শোনাবো শোনাবো, অর্জুন সিং হাওড়া আমতা রামচন্দ্রপুর থেকে রিকোয়েস্ট করেছেন মাচিস ফিল্ম থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে, একটা সুন্দর গান, এবং সেই গানটাই থাকলো আপনার জন্য।
4: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী এবং স্টুডিও ক্লকে এখন টাইম 7:56 এবং একটা আবহাওয়ার সতর্কবার্তা রয়েছে আপনাদের সকলের জন্য। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের, মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় এই গতিবেগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের কিছু কিছু জায়গায় আগামী 2-3 ঘন্টার মধ্যে। তাই যারা বেরোচ্ছেন অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন এবং যারা অলরেডি বেরিয়ে পড়েছেন, যদি কোনোভাবে বজ্রবিদ্যুৎ হয় কোনো রকমের, অবশ্যই কোনো সিঁড়ির তলায় চলে যাবেন। আর তার সঙ্গে বলে রাখি একটা ছোট্ট সুন্দর গান সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে, সেই গানটার পরে একটা 2 মিনিটের নিউজ ব্রেকের পর ঠিক আড্ডা দিতে ফিরছি। নমস্কার কলকাতা, রয়েছে আমি দেবারতী, স্টে টিউনড।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে আনা পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর ফলে বিলটি আইনে পরিণত হল। গত বৃহস্পতিবার বিলটি সংসদে পাশ হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। তিনি বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালিত করা উচিত। প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি প্রথমে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরমে প্রায় 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি কর্ণাটকে যাবেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি গতকাল ভুটানে তার দুদিনের সরকারি সফর শেষ করেছেন। সফরকালে তিনি ভুটানের ত্রয়োদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় ভারত ভুটান উন্নয়ন সহযোগিতা বিষয়ক পঞ্চম দফার আলোচনার সহ সভাপতিত্ব করেন। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদফ বক্তিয়ার ওদিলোভিচ আগামীকাল 4 দিনের ভারত সফরে আসছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এছাড়া দিল্লিতে একটি ব্যবসায়িক ফোরামে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ের শুরুতেই আজ থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। ইস্টবেঙ্গল ক্লাবের আজ 107তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। সকালে ক্লাব পতাকা উত্তোলনের ও প্রতিষ্ঠাতা সদস্যদের ছবিতে মাল্যদান পর্ব করা হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: স্টুডিও ক্লক এখন 8:07 হয়ে 12 সেকেন্ড। আর নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় আমরা পৌঁছে গেছি, মানে একদম দৌড়ে দৌড়ে পৌঁছে গেছি। আমি রয়েছি সংকেত এবারতী, এবং আজকে জিজ্ঞাসা করেছি যে এই যে আমাদের ঘরে আমরা অনেক কিছু আমরা কিনে রাখি, জমিয়ে রাখি, এবং সেগুলো অবহেলিত হয়েই পড়ে থাকে। ভেবেছি কখনো ইউজ করব, ব্যবহার করব, করা হয়ে ওঠেনি। আমারই তো কতবার হয়েছে, বহু জামাকাপড় কিনেছি যে এটা না আমি একটা বিয়ে বাড়িতে পরে যাব, ব্যাস জামাটা গেল ছোট হয়ে, আমি আর সেই জামায় ফিট হতে পারলাম না, সেটা কোন কোণে পড়ে রয়েছে আমিও জানি না। এবং এইভাবেই আমার বাড়িতে এসেছিলো ওই চপার, ওই হাত দিয়ে টেনে টেনে দড়ি মতো থাকে আর ওদিকে ব্লেড ঘুরিয়ে ঘুরিয়ে চপিং করে, সব সবজি একসঙ্গে দিয়ে দিতে হয়। তো যাই হোক, সেটা রান্নাঘরে রান্নাঘোনাটা একটু কম, তবে তাও দেখেছি ওটা কেনা হয়েছিল, তারপর ওই একভাবে রান্নাঘরের এক কোণে পড়ে রয়েছে, এবং কোন দিন ওটা ফেলে দেওয়া হবে আমিও জানি না। তো এরকম আমাদের যে আশেপাশে আমাদের জীবনে এমনও কিছু মানুষ থাকে যারা আসলে এইভাবে অবহেলিত জিনিসের মতো মানুষ হিসেবে তারা অবহেলিত হয়, তবে সেটা হওয়া উচিত নয়, তবে হয়। তো আপনার জীবনে বা আপনার আশেপাশে এরকম কোনো অবহেলিত জিনিস বা কোনো মানুষকে অবহেলিত হচ্ছে, সেটা লিখে পাঠাতে পারেন 9903-65999-2 তে। এবং প্রচুর মেসেজ আসছে, দেখি সৌভিক লিখেছে, সৌভিক সরকার কসবাহালতু থেকে, যে সুপ্রভাত, আজ কিন্তু ভোরাইতে খুব সুন্দর সুন্দর চিঠিপত্র ছিল। টপিকে বলি, তা আমার বাড়িতে কিছু পর্দা আছে, ব্যবহার করা হচ্ছে না, আর আছে কফি মগ যা ব্যবহার করা হচ্ছে না, কারণ এসব এক্সট্রা পড়ে আছে। এইটাই সমস্যা হয়, আমরা যখন বুঝতে পারি না যে কতগুলো কিনবো বা কী কিনবো, তখন আমরা এক গাদা এক্সট্রা কিনে ফেলি আর এইভাবে পড়ে থাকে। সৌভিক তুমি একান হোক, আমিও রয়েছি। শুভ সকাল দেবারতী দিদি ভাই, শুভ সকাল। আমি অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আমি একটা জুতো কিনেছিলাম যেখানে, যেটাকে বুট জুতো বলি, ওটা তো সবসময় পরা যায় না, কারণ আমরা তো অফিসিয়াল কাজ করি না যে রোজ পরে যাব, একমাত্র কোনো ওকেশন বা বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য কিনেছিলাম। কিন্তু সেভাবে নিমন্ত্রণ না পাওয়ায় অত টাকা দিয়ে জুতো কিনে হয়তো একবার কি দুবার পরেছি, তার সোল নষ্ট হয়ে খুলে গেছে। তারপরে ছোট সাইকেল কিনেছিলাম ছেলের জন্য, ছেলে এক দু মাস চালিয়েছে, তারপর আর ছোট সাইকেল চালায় না, বড় সাইকেল শিখে গেছে, এখন সেই সাইকেল পড়ে আছে। আর যদি সম্ভব হয়, আচ্ছা তুমি একটা গান রিকোয়েস্ট করেছো, অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে, বেশ বেশ বেশ, আমি চেষ্টা করব সেই গানটা যদি শুনিয়ে দেওয়া সম্ভব হয়। আর তার সঙ্গে আরও একটা মেসেজ পড়ি, ওকে, মেসেজটা লিখেছে শর্মিষ্ঠা মুখার্জি, সাকরাইল হাওড়া থেকে,

শুভ সকাল দিদি ভাই, টেপ রেকর্ডার VCD DVD পড়ে আছে, এইটা তো আমাদের সকলেরই পড়ে রয়েছে। সেই ক্যাসেট প্লেয়ারটা মনে হয় যে ফেলে দিই, তবে ওই যে ধুলো মাখাভাবে পড়ে থাকলেও মনে হয় যে রয়েছে তো আমার স্মৃতিগুলোকে বয়ে বেড়াচ্ছে। আপাতত সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় থাকলো আলস্য নিয়ে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

আচ্ছা, পার্ক স্ট্রিটে তো আমরা কতবার ঘুরতে গেছি, খেতে গেছি, আর 31-এ তো সবাই হাঁটতে গেছি। সেই পার্ক স্ট্রিটের ঠিক পাশে একটা ভীষণ পরিচিত, খুব ফেমাস একটা রাস্তা আছে, মির্জা গালিব স্ট্রিট। কিন্তু প্রায় 200 বছর আগে এই রাস্তাটার নাম কিন্তু মির্জা গালিব স্ট্রিট ছিল না, ছিল ফ্রি স্কুল স্ট্রিট। গল্পটা 1789 সালের। এই রাস্তায় একটা ফ্রি স্কুল তৈরি হয়েছিল, যেখানে শহরের যারা আর কি অ্যাফোর্ডেবল এডুকেশন পাচ্ছে না, সেই শিশুদের জন্য সম্পূর্ণ ফ্রিতে পড়াশুনো করানো হতো, এবং সেই থেকে নাম হয়েছিল ফ্রি স্কুল স্ট্রিট। তাহলে মির্জা গালিব এলেন কোথা থেকে? 1828-এর কথা। 1828 সালে যখন আমাদের গ্রেট হিন্দু পোয়েট মির্জা গালিব কলকাতায় এলেন, উনি কিন্তু এই রাস্তায় থাকেনি। উনি থেকেছিলেন উত্তর কলকাতার কলুটোলার দিকে। কিন্তু কবিতা আর কলকাতার এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে সম্মান জানাতে 1976 সালে এই রাস্তার নাম পরিবর্তন করে রাখা হয় মির্জা গালিব স্ট্রিট। ভাবুন তো, প্রতিদিন আমরা যেসব রাস্তার উপর দিয়ে গাড়ি ছুটিয়ে চলে যাই বা হাঁটছি যাচ্ছি, তাদের বুকের ভিতর কত না বলা ইতিহাস লুকিয়ে রয়েছে, সত্যি অবাক করে দেয়। আর এখন কানে থাকুক চন্দ্রবিন্দু।

0: দেখো 107 FM Rainbow সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday.
4: আজ যদি আপনার বার্থডে হয় তাহলে প্রথমেই জানাই হ্যাপি বার্থডে পায়েস খান কেক কাটুন, পারলে আমার জন্য একটু পাঠিয়ে দিন। না না মজা করলাম। তবে আজকে আপনি কার কার সঙ্গে বার্থডে শেয়ার করছেন সেটা জানেন? মানে আজকে এমন চার অভিনেত্রীর, বলিউডের অভিনেত্রীর জন্মদিন যারা এই যে জেনারেশন, এই যে 2000 বলবো, 2000-এর পর থেকে বা 2010-এর পর থেকে আমরা পরপর তাদের অভিনয়ে দেখেছি এবং অভিনয়ে মুগ্ধ হয়েছি। প্রথমেই যার কথা বলবো তাপসী পান্নু। আজকে তাপসী পান্নুর বার্থডে, এবং তাপসী পান্নু মানে পিঙ্ক, থাপ্পড়, বদলা, তারপর ডাঙ্কি, সেখানে তার বোল্ড অভিনয়, তার স্ট্রং অভিনয় সিরিয়াসলি আমাদের প্রত্যেকের মনে ছাপ ফেলে দিয়েছে। এবং তার সঙ্গে আজকে বার্থডে আমাদের 12th ফেল, যে আমাদের হিট সিনেমা, সেই হিট সিনেমার অভিনেত্রী মেধা শঙ্করের। সো তাদের দুজনকেই জানাই হ্যাপি বার্থডে। আর কথায় না, আমরা গানে গানে অ্যাকচুয়ালি সেলিব্রেট করব বার্থডে। তাই পরপর দুটো গান থাকলো দুই অভিনেত্রীর সিনেমা থেকে, প্রথমে থাপ্পড় থেকে রাঘব চৈতন্য, এবং তারপর 12th ফেল থেকে সেই সুন্দর শ্রেয়া ঘোষালের কণ্ঠে মিষ্টি গানটা। সো স্টে টিউন্ড।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী। এখন স্টুডিও ক্লকে 8:32 হয়ে 38 সেকেন্ড। আর আজকে জিজ্ঞাসা করেছি যে আপনার বাড়ি থেকে কোনো জিনিস অবহেলিত হয়ে ধুলোর মধ্যে পড়ে রয়েছে, যেটা কিনেছিলেন ভেবেছিলেন যে ব্যবহার করবেন, তবে সেটা অবহেলাই পড়েছিল বা পড়ে আছে। বা আমাদের জীবনে বহু মানুষ থাকে যদি যাদের আমরা ভাবি যে হ্যাঁ তো পরের সময় দেবো, কিন্তু এই পরে পরে করতে করতে কোথাও একটা সেই পরেটা আর আসে না এবং মানুষগুলো অবহেলিত হয়। তাই জিনিস অবহেলিত হলেও কষ্টটা কম হয়, খারাপ কম লাগে, তবে মানুষ অবহেলিত হলে সত্যি মনটা খারাপ হয়ে যায়। তাই আপনার জীবনে আপনার দেখা আপনার আশেপাশে কোনো অবহেলিত মানুষ রয়েছে বা কোনো জিনিস কি আপনি অবহেলায় ফেলে রেখেছেন, সেই জিনিসের বা সেই মানুষের গল্প থাক আজকে। আজকে মেসেজটা করবেন কোথায়? 9903659992 নাম্বারটা আরেকবার বলে দিই, 9903659992 এই নাম্বারে। এবং এই নাম্বারে আপনি গানের রিকোয়েস্টটা করতে পারেন। আর গানের রিকোয়েস্টে যাওয়ার আগে আমি কয়েকটা মেসেজ পড়বো। বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস লিখেছেন, গুড মর্নিং দিদি। গুড মর্নিং। একবার হোম থিয়েটার কিনেছিলাম গান শোনার জন্য, তারপর এখন সেটি অবহেলিত হয় আর শোনা হয় না, খারাপ হয়ে গেছে। আর মানুষের মধ্যে মনে হয় কখনো কখনো আমি নিজেই অবহেলিত হয়ে যাই, সত্যি বোঝা বড় মুশকিল রজত। ঠিকই। শুভ সকাল, আমার বাড়িতে অবহেলিত হয়ে পড়ে আছে সাইকেল। 4 জন লোক 5টা সাইকেল, 1টা সাইকেল বাড়তি হওয়ার জন্য অবহেলিতভাবে পড়ে আছে। গিন্নি ওটাকে বিক্রি করে দিতে বলে, কিন্তু আমি বিক্রি করতে রাজি নই, কারণ এমন জিনিস অনেক আছে যেগুলোর প্রতি একটা আলাদা মায়া জন্ম নেয়। সাইকেলটার প্রতিও ঠিক তাই, ওটাকে বিক্রি করতে আমার মায়া লাগে। আর গানের একটা রিকোয়েস্ট আছে, চেষ্টা করবো সেই গানটা শোনানোর। তবে তার আগে একটা মেসেজ পড়ি। গুড মর্নিং দিদি, আজ মাতৃ দুগ্ধ দিবস। হ্যাঁ অবশ্যই, এটা নিয়ে আমি কথা বলেছি। আচ্ছা, এই নিয়ে একটা গানের রিকোয়েস্ট আছে, চেষ্টা করবো সেই গান শোনানোর। পরের মেসেজে যাই, পরের মেসেজ রয়েছে, ওকে, লালমোহন মাঝি জালারসি বৌবাজার হাওড়া থেকে। আমার কাছে গান শোনার জন্য রেডিও, আচ্ছা আমার জন্য গান শোনার জন্য

0: রেডিও শোনার জন্য অনেকগুলো মিউজিক সিস্টেম রয়েছে, যেমন অডিও ক্যাসেট মেশিন যা আজও সচল, সিডি ক্যাসেট মেশিন রয়েছে, আর রেডিও রয়েছে আরও দুটি। কথা হচ্ছে বেচারি সিডি মেশিনটি সচল, তবুও অবহেলায় পড়ে রয়েছে, চালানোর সময় হয় না, কারণ আমি বেশিরভাগ সময় রেডিও শুনি, তাই শোনাই হয় না। বেচারি সিডি মেশিন অবহেলায় পড়ে রয়েছে, এটা ঠিক কথা, বেচারি লাগছে। তবে গান মানে আমাদের রেডিওর সঙ্গে জুড়ে থাকলে আমরা একটুখানি সেলফিশ হচ্ছি আর কি, রেডিও কিন্তু যেন থাকে। হ্যাঁ, যাই হোক, গানের রিকোয়েস্ট করেছেন জাতিশ্বর সিনেমা থেকে এ তুমি কেমন তুমি গানটি শুনতে চেয়েছেন, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ। তো সেই গানটাই এখন থাকলো।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: FM রেইনবোতে। তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক।

তিন একে তিন গানের হ্যাট্রিক এখন পর্ব। তিনটে গান, প্রথমে কুণাল গাঞ্জাওয়ালা এবং শ্রেয়া ঘোষালের কথাটা, খুব সুন্দর গান, এবং তারপরে জাভেদ আলী এবং তারপরে থাকছে শাহানা বাজপেয়ী। সো পর্ব তিনটে গান থাকলো আপনার জন্য, সো শুনতে থাকুন 107 FM।

0: FM Rainbow তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিও ক্লকে এখন 8:57 হয়ে 49 সেকেন্ড, মানে দ্বিতীয় ঘন্টা নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টা শেষ হতে চলেছে। সঙ্গে রয়েছে আমি দেবারতী, এবং তিন একে তিন গানের হ্যাট্রিকে পরপর তিনটে খুব ভালো লাগার গান শুনলাম। আর একবার জানিয়ে দিই, মনে করিয়ে দিই যে আজ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইকের শুরু, এবং তাই আজকেই কথা হবে আলো ডক্টর সেগমেন্টের ডায়েটিশিয়ান অঙ্কিতা দাসের সঙ্গে, যে যেসব মায়েরা ব্রেস্ট ফিডিং করাচ্ছে তাদের ডায়েট কীরকম হওয়া উচিত, বা যারা সদ্য মা হয়েছেন তাদেরও ডায়েট কীরকম হওয়া উচিত, সেই ডায়েট নিয়ে কথা হবে। সো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে চটপট এই কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিন 9903653992। এখন একটা সুন্দর গান শ্রেয়া ঘোষাল এবং সৌম্যদীপের কণ্ঠে, এবং তারপরে ঠিক 2 মিনিটে নিউজ ব্রেকের পর 9:02 ফিরছি আমি দেবারতী নিয়ে নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে আনা পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। গত বৃহস্পতিবার সংসদে এই বিলটি পাশ হয়। পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করার পাশাপাশি পরীক্ষায় দুর্নীতি ও অনিয়ম রোধ করাই এই আইনের লক্ষ্য। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ের শুরুতেই আজ থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন প্রক্রিয়ায় এস

0: cnc.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। এই পর্যায়ের দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। ভারত ও চীনের মধ্যে আজ সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে বাণিজ্য পুনরায় শুরু হতে চলেছে। কোভিড 19 অতিমারির কারণে 2020 সাল থেকে 6 বছর ধরে এই পথে বাণিজ্য স্থগিত ছিল। এর ফলে সীমান্ত লাগোয়া এলাকার পরিবহন সংস্থা ও সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। জর্ডানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন এবং কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। এদিকে তাদের বিরুদ্ধে কোনোরকম হামলা চালানো হলে পশ্চিম এশিয়ায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং মার্কিন জ্বালানি কেন্দ্রগুলিকে নিশানা করে আঘাত হানা হবে বলে তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন বিদেশ দপ্তর 50টি দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন করতে বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে চলেছে। প্রধানত আফ্রিকার দেশগুলির নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য এই বন্ডের সর্বোচ্চ পরিমাণ 15,000 থেকে বাড়িয়ে 20,000 মার্কিন ডলার করা হচ্ছে। স্পেনের সিউটায় অনুপ্রবেশ সংকট তীব্র আকার ধারণ করায় ইতালি স্পেনের সঙ্গে তাদের সমুদ্র ও আকাশপথের সীমান্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: স্টুডিও ক্লকে এখন 9:06 হয়েছে 37 সেকেন্ড, আর নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টা মানে একদম শেষ ঘন্টা শুরু হয়ে গেল। সঙ্গে রয়েছে আমি দেবারতী, এবং আজকে জিজ্ঞেস করেছি যে আপনার জীবনে কোনো অবহেলিত জিনিসপত্র পড়ে রয়েছে কিনা, বা কোনো মানুষ অবহেলিত হচ্ছে কিনা, বা নিজেই অবহেলিত, লিখে পাঠাতে পারে 9903655992 তে। এবং মেসেজ প্রচুর প্রচুর এসেছে। সৌভিক ঠাকুরিয়া থেকে লিখেছে যে ঘরে পড়ে আছে কিছু জামা কাপড় এবং ডিনার সেট, দেখি যদি বিয়ে বাড়ি কাছে থাকে দিয়ে দেব আমি। এ বাবা! তারপরে তিনটে হাহা করে হাসির মানে স্টিকার দিয়েছে। এইটা কিন্তু মানে ওই আর কি, নিজের গিফট অন্য কাউকে দিয়ে দেওয়া, ঠিক আছে ফাইন। আমাদের বাড়িতে দোতলা বাড়ি, বাবা যখন একতলার উপরে দোতলা বানায় তখন নিচে নামা সিঁড়িতে যাওয়ার জন্য দোতলা তিনটে ঘর থেকে আলাদা আলাদা তিনটে দরজা বানায়, কিন্তু একটা দরজা বাদে আজ অব্দি অন্য দুটো দরজা কোনোদিনও ব্যবহার করা হয়নি, এটাও সম্ভব? আচ্ছা বা, শাওন লিখেছে বারাসাত থেকে, এবং শাওন একটা গান শুনতে চেয়েছো, শাওন চেষ্টা করবো যদি গানটা শোনাতে পারি। আর তারপরে আর একটা মেসেজ পড়ি দেখি চটপট চটপট। গুড মর্নিং দিদি, আমি সুমন কথা বলছি, আমি একটা সানগ্লাস কিনেছিলাম আন্দুল থেকে বলছে, কিনেছিলাম ব্যবহার করব বলে, বাট পড়েই রয়েছে। এরকম হয়, কত কি পড়ে থাকে আমাদের জীবনে। গুড মর্নিং দেবারতী দিদি ভাই, আপনার আচ্ছা আপনার চাহিদার চেয়ে বেশি জিনিসপত্র কিনলেই তবে আবর্জনায় পরিণত হয়। আমার মনে হয় যেটুকু প্রয়োজন সেটুকুই যদি আমরা ব্যবহার উপযোগ্য করে তুলি এবং সেটুকুই আমরা কিনি, তাহলে আবর্জনা কিছু হয় না। যেমন রেডিও সেট আগের কেনা পড়ে আছে আবর্জনার মতো, এখন মোবাইলের সব কাজ করে দিচ্ছে। দীপক কুমার তুং বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে লিখেছেন, এটা ঠিক কথা, একদম একমত, একদম একমত। তবে রেডিওর ক্ষেত্রে আমার মনে হয় যে রেডিও এমন একটা জিনিস যেটা রেডিও সেটে শুনলে বেশি মজা পাওয়া যায়। যখন সামনে রেডিও সেট আছে তখন রেডিও সেটে শুনতেই ভাল লাগে। হ্যাঁ, বাইরে আছি তখন অবশ্যই আমাদের নিউজ অন এয়ার প্রসার ভারতী অ্যাপ রয়েছে, যেখানে গিয়ে লাইভ রেডিওতে গিয়ে FM রেইনবো, যদি FM রেইনবো কলকাতা সার্চ করেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। মানে রাস্তায় যাতায়াতের সময় কিন্তু আমাদের ফোনেই শোনা যায়। এছাড়া আমাদের একটা রয়েছে, আমাদের ইনস্টাগ্রামে একটা হ্যান্ডেল রয়েছে 107 FM রেইনবো কলকাতা, অবশ্যই ফলো করবেন। আর এখন থাকছে শানের কণ্ঠে আমাদের ইন্ডি পপ প্লে লিস্ট থেকে একটা সুন্দর গান।
0: FM রেইনবোতে ইন্ডি পপ প্লে লিস্ট, ইন্ডি পপ প্লে লিস্ট, ইন্ডি পপ প্লে লিস্ট।

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হ্যালো ডক্টর,
4: স্টুডিও ক্লকে এখন বাজে 9:13 হয়ে 58 সেকেন্ড, আর নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী। এবং এই যে আজকের দিনটা কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট একটা দিন, কারণ আজকে থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক, অর্থাৎ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হচ্ছে। এবং তাই আজকের এই বিশেষ দিনে আজকে এমন একটা বিষয় নিয়ে কথা হবে যেটা সত্যি, যারা সবে মা হয়েছেন বা যারা মানে সবে এখন ব্রেস্ট ফিডিং শুরু করেছেন তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং শুধু তাদের জন্য নয়, ইন জেনারেলও সত্যি জানা খুব দরকার যে যেসব মায়েরা ব্রেস্ট ফিডিং করছেন, যা সবে মা হয়েছেন, তাদের ডায়েট ঠিক কীরকম হওয়া উচিত, এবং সেই ডায়েটটা আমরা সরাসরি সোশ্যাল মিডিয়া থেকে না জেনে ডাক্তারের থেকে জানলে আমার মনে হয় আরও ভালো হয়। তাই আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য রয়েছেন এই বিষয়ে ডায়েটিশিয়ান অঙ্কিতা দাস। সো প্রথমেই আমি ডক্টরকে ওয়েলকাম জানাবো। গুড মর্নিং ডক্টর।
5: গুড মর্নিং দেবারতী।
4: গুড মর্নিং।
5: এই ভীষণ ইম্পর্টেন্ট টপিকটা বেছে নেওয়ার জন্য আজকের রেডিও শোতে, যেটার মাধ্যমে আমরা মানুষকে আরো সচেতন করতে পারবো এবং সঠিক ইনফরমেশন পৌঁছে দিতে পারবো।
4: একদম। এবং আপনাকেও থ্যাংক ইউ জানাবো আজকে আপনার বিজি শিডিউলের মধ্যে সময় বের করে এরকম একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলার জন্য, এবং আজকে দিনটাই এই বিষয়ে অ্যাকচুয়ালি। তো আজকে এই যে বিষয়ে আমি প্রথমে জানতে চাইবো যে আমাদের ঘরে ঘরে একটা কথা খুব প্রচলিত আছে জানেন তো, যে নতুন মা মানেই দুজনের খাবার খেতে হবে। তো সত্যি কি মায়ের মানে নতুন মায়ের যে দ্বিগুণ খাওয়া দরকার?

0: নাকি খাবারের পরিমাণের চেয়ে নিউট্রিশন বা পুষ্টিটা বেশি জরুরি?
1: আমরা অ্যাকচুয়ালি পুরনো প্রচলিত ধারণাগুলোকে একটু মিস ইন্টারপ্রেট করি। দুজনের জন্য খাবার খাওয়া মানে ইন টার্মস অফ কোয়ান্টিটি নয়, মানে পরিমাণে দুজনের জন্য হতে হবে না, বাট পুষ্টিগুণ দুজনের জন্য নিশ্চিত করতে হবে। মানে একাধারে মায়ের জন্য এবং অপরদিকে বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্টের জন্য, যেটার জন্য বাচ্চা শুধুমাত্র মায়ের উপর নির্ভরশীল। তাই মাকে দুজনের জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খেতে হবে ইন টার্মস অফ ভাইটামিনস, মিনারেলস, প্রোটিন, এক্সট্রা ক্যালোরি। যে সময় সবসময় আমরা এক্সট্রা ক্যালোরি নির্ধারণ করে থাকি, প্রেগনেন্সির সময় এক ধরনের এক্সট্রা ক্যালোরি দরকার হয়, এবং ডিউরিং ব্রেস্ট ফিডিং এই সময় একজন মায়ের সাধারণ অবস্থার তুলনায় অলমোস্ট 350-500 kcal ডেইলি এক্সট্রা প্রয়োজন হতে পারে। তো ব্যাপারটা এখানে এক্সট্রা ক্যালোরি এবং প্রোটিনের প্রয়োজন হয়, কিন্তু তার মানে সারাদিন অতিরিক্ত ভাত খাচ্ছে বা প্রচুর পরিমাণে মিষ্টি খাচ্ছে বা প্রচুর পরিমাণে ঘি খাচ্ছে, সেটা নেসেসারি নয়।
0: বেশ বেশ, এইটা নিয়ে আমার একটা প্রশ্ন হঠাৎ মনে এলো। আমি রিসেন্টলি দেখেছিলাম একটি, আমি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখেছিলাম যেখানে বাচ্চার প্রচণ্ড র্যাশ বেরিয়েছিল এবং বাড়ির লোক বলছে যে মা কিছু খেয়েছে সেটা থেকেই বাচ্চার হয়েছে, মা হয়তো একটু স্পাইসি খাবার খেয়েছে বা ওই ধরনের কিছু খেয়েছে এবং তার থেকে বাচ্চার হয়েছে। এইটা কি সম্ভব, মানে মা কিছু খাচ্ছে এবং সেটা থেকে বাচ্চা এফেক্টেড হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের জন্য, সেইটা কি সত্যি সম্ভব?
1: সেটা সবসময় নেসেসারি নয়, এটা একটু আমাদের খেয়াল করতে হবে। কারণ অনেক সময় মায়ের খাবার উপরে বাচ্চার এই আউটকামস গুলো বা আউটব্রেক গুলো হয়ে থাকে, বাট সবসময় যে সেটা মায়ের দুধের উপরই ডিপেন্ডেন্ট তা নয়।
0: আচ্ছা,
1: খেয়াল করতে হবে সিমটমস গুলো। সিমটমস গুলো যদি মায়ের দুধের উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে সহজেই সেটা একদিনের মধ্যে মায়ের ডায়েটটা চেঞ্জ করার সাথে সাথে ওটা আবার মিলিয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় যে লক্ষণগুলো পারসিস্ট করছে, মানে একদিন বা দুদিন থেকে যাচ্ছে এবং বাচ্চা অসুস্থ হচ্ছে, কষ্ট পাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করা উচিত।
0: বেশ বেশ বেশ, আচ্ছা, সন্তান হওয়ার পর মায়েদের যে দ্রুত শক্তি ফিরে পেতে যে দুধের যোগান ঠিক রাখার জন্য রোজকার ডায়েটে কোন কোন খাবার বা কোন কোন ধরনের পানীয় অবশ্যই রাখা উচিত বলে আপনার মনে হয়?
1: আচ্ছা, প্রথমেই বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এখানে ব্যালেন্স ডায়েট এবং সেটা রেগুলার ইন্টারভ্যালে। যেমন প্রথম যেটা খুব ভালো বললেন, খাবার ইম্পর্টেন্ট, বাট প্রত্যেকবার ব্রেস্ট ফিডিং এর সময় ওয়ান্স মা ডেলিভার করছে বেবি, ওয়ান্স ব্রেস্ট ফিডিং স্টার্ট হচ্ছে, প্রত্যেকটা সময় মা বেবিকে ব্রেস্ট ফিড করাচ্ছে, তার 15 মিনিট আগে, আধ ঘন্টা আগে মাকে এক গ্লাস করে জল খেতে হবে। মনে রাখতে হবে যে এই ব্রেস্ট মিল্ক সাপ্লাই এর জন্য জল পানটা মানে ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, এবং ব্রেস্ট মিল্কটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। মানে বাচ্চাকে অনেক সময় যেটা হয়, নতুন মায়েরা ব্রেস্ট ফিডিং ট্রাই করানোর পর দেখা যায় যে বাচ্চারা খেতে চাইছে না, তখন অনেক সময় বোতলের খাবার দিয়ে দেওয়া হয়, মানে এক্সট্রা করে বাইরের খাবার দিয়ে দেওয়া হয়, টিন ফুড স্টার্ট করে দেওয়া হয়, এবং মায়েরা আস্তে আস্তে ছেড়ে দিতে থাকেন। তো সেটা কখনোই করা যাবে না, মাকে দিতে থাকতে হবে, বাচ্চাকে ট্রাই করাতে হবে, তাতে ওর অভ্যাসটা গড়ে উঠবে। এবার আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গে, যে কিভাবে সঠিক দুধের যোগান হবে। সঠিক দুধের যোগান এইভাবে হবে যেখানে খাবারে সঠিক পরিমাণে প্রোটিন থাকবে। প্রোটিন ইন টার্মস অফ, আমরা বহুবার আগে আলোচনা করেছি, আমিষ জাতীয় প্রোটিন, যেখানে থাকছে ডিম, মাছ, মুরগির মাংস, দুধ, দুগ্ধজাত প্রোডাক্ট গুলো, এবং আসছে প্লান্ট বেসড, মানে যেগুলো ডাল, ছোলা, সয়াবিন ইত্যাদি ইত্যাদি, এগুলো। এর সাথে খাবারে রাখতে হবে সিজনাল ফ্রুট। সিজনাল ফ্রুটটা অ্যাটলিস্ট দিনে 2-3 পোর্শন রাখতে পারলে ভীষণ ভালো হবে। সাথে তো খাবারে শাকসবজির ভ্যারিয়েশন আনতে হবে, যেটা সিজনাল অবশ্যই হতে হবে, নট নেসেসারি যে সিজনে যেটা নেই সেটা খুঁজে খুঁজে বের করতে হবে, যেটা সিজনে আছে সেরকম জিনিসই, যেটা সহজলভ্যভাবে বাজারে পাওয়া যাচ্ছে সেই জিনিসই খুঁজে বের করতে হবে। আর গোটা শস্য, মানে যেমন একটু মোটা চাল, যেগুলো একটু লাল চাল বলি, আটার রুটি, গমের আটার রুটি, যেখানে খুব ফাইবারটা বের করা নেই, ফাইবার সমৃদ্ধ, মানে আটাতে ভুষি রয়েছে ওরকম অবস্থায়, যাতে কনস্টিপেশনও হবে না, সঠিক পরিমাণে ভাইটামিন, ফাইবার সমস্ত কিছু মা পাবে, এবং ওটস, সাবু, এই জাতীয় জিনিসগুলো রাখা যেতে পারে। আর স্বাস্থ্যকর ফ্যাট, মানে খাবারের লিমিটেড অ্যামাউন্টে কুকিং অয়েল, বিভিন্ন রকমের নাটস অ্যান্ড সিডস, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পোস্ত।
0: আচ্ছা,
1: যেটা এই সময় খুব ভালো কাজে দেবে।

0: আর যেটা আগেই আলোচনা করলাম শুরুতে জল ভীষণ ইম্পর্টেন্ট। এই সমস্ত জিনিসগুলো যদি একটু মাথায় রেখে ফলো করতে পারেন কোনো নতুন মা, তাহলে এই জিনিসটাই ম্যাজিকের মতো কাজ করবে, অথচ ব্যাপারটা খুব সিম্পলিফাই হবে।
1: বেশ বেশ, আচ্ছা এই যে খাবার বা এই যে ডায়েটটা আপনি বললেন, এই ডায়েটটা কি যারা সবে মা হয়েছেন মানে ব্রেস্ট ফিডিং করছেন তাদের জন্য, না যারা যারা সবে কনসিভ করেছেন তারাও এই ডায়েটটা ফলো করতে পারেন?
0: দেখুন, খাবারের জিনিসগুলো সমস্ত মোটামুটি একরকম থাকলেও নতুন মা যারা হচ্ছেন তাদের যেহেতু ব্রেস্ট ফিডিং করানোর প্রয়োজন, তাদের ক্ষেত্রে ডিমান্ডটা একটু বেশি হবে, কোয়ান্টিটিটা একটু বেশি হবে। সেই সময় মা যেহেতু ব্রেস্ট ফিডিং করাবেন তাই মায়ের খিদেটা চাহিদাটাও বেশি হবে। তাই আমি যে আলোচনাটা এখন আপনার সাথে করছি সেটা শুধুমাত্র নতুন মায়েদের যাদের ব্রেস্ট ফিডিং এর জন্য চেষ্টা করছেন, দুধ বাড়ানোর চেষ্টা করছেন, তাদের সম্পর্কেই, তাদের ডায়েট সম্পর্কেই আলোচনাটা করছি। তবে প্রেগনেন্সি ডায়েটটাও কিছুটা সিমিলার হতে পারে, মানে ইনগ্রেডিয়েন্টস গুলো যে জিনিসগুলো আলোচনা করলাম সেগুলো রাখা যেতে পারে।
1: বেশ বেশ, আচ্ছা জলের কথা আপনি বললেন যে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, তো সেক্ষেত্রে সেই পরিমাণটা কত হতে পারে?
0: মানে সারাদিনে সেটা অবশ্যই সাধারণ মানুষের ক্ষেত্রে তো আমরা 10-12 গ্লাস বলে থাকি, নতুন মায়ের ক্ষেত্রে এটা অবশ্যই 15-16 গ্লাস হবেই।
1: বেশ বেশ,
0: প্রত্যেকবার যখন উনি ব্রেস্ট ফিড করাবেন তার আগে 1 গ্লাস, যেটা 250 ml এর স্ট্যান্ডার্ড বাড়ির গ্লাস, সেই 250 ml জল নর্মাল।
1: বেশ, এই মা হওয়ার যে জার্নিটা, এই সময় ওজন বেড়ে যায় মায়েদের, এবং সেই যে মা হওয়ার পর যে পোস্টপার্টমের পর অনেক মাই ওজন কমানোর জন্য তাড়াহুড়ো করে একটা ডায়েট শুরু করে দেন, তো ব্রেস্ট ফিডিং করানোর সময় এবং ওজন কমানোর চেষ্টা করাটা কি কোনোভাবেই নিরাপদ, নাকি একটু অপেক্ষা করে যাওয়া উচিত বলে আপনার মনে হয়?
0: এই সময়টা ভীষণ সেন্সিটিভ, নেচার নিজের মধ্যেই একটা অসম্ভব ম্যাজিক্যাল জার্নি তৈরি করেন। তবে নতুন মা হওয়ার পর আমরা অনেক সময় পোস্টপার্টাম ডিপ্রেশন এই কথাটা শুনে থাকি, কারণ তার উপর অনেক রকম প্রেশার থাকে, বাচ্চাকে বড় করা, সামাজিক প্রেশার, তো মায়ের মন খারাপ হতে শুরু করে যেটা কিছুটা হরমোন রিলেটেডও। তখন সে ভাবতে থাকে আমাকে আর আগের মতো দেখতে নেই, তো তখন সে পূর্ণ মানে খুব তাড়াতাড়ি দ্রুত আগের সিচুয়েশনে আগের মতো দেখতে হতে চায়, আগের মতো শারীরিক স্ট্রেংথটা ফিরে পেতে চায়, কিন্তু এই কোনোটাই খুব রাতারাতি হবে না। তাই এই পোস্টপার্টাম ডিপ্রেশন এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের টেক কেয়ার করতে হবে, যার জন্য বাড়ির মানুষজনদের নতুন মায়ের প্রতি সহানুভূতিশীল হতে হবে, তার পাশে থাকা, তার সহমর্মিতা, এই ব্যাপারগুলো একটু বোঝানোর চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ, এবার আসি ডায়েটের ব্যাপারে, যেটা আমার প্রসঙ্গ ছিল। এই সময় খুব তাড়াতাড়ি ডায়েট করে ওজন কমানোটা উপায় নয়, তাহলে এই সময়ের জন্য উপায় কি? এই সময়ের জন্য একমাত্র উপায় হচ্ছে বাচ্চাকে ব্রেস্টফিড করানো। ডিউরিং প্রেগনেন্সি যে সাবকিউটেনিয়াস ফ্যাটটা আমাদের বডিতে স্টোর হয়, আমি আগেই বলেছি নেচার ওয়ার্কস অ্যাজ ম্যাজিক, তো উনি যে সিস্টেমটা মানে ভগবান যে সিস্টেমটা আমাদের মধ্যে ক্রিয়েট করেছেন সেটা ইটসেলফ একটা প্রসেস। মানে এই যে প্রেগনেন্সিতে যে ফ্যাটটা স্টোর হয়েছে সেই ফ্যাটটাই ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের সময় বডি ইউটিলাইজ করবে। তার মানে মা, নতুন মা যত ব্রেস্ট ফিডিং করাবেন বাচ্চাকে তার ফ্যাট স্টোরেজ ইউটিলাইজ হবে, মানে ওয়েটটা আস্তে আস্তে কমতে থাকবে গ্র্যাজুয়ালি, কিন্তু এটা রাতারাতি হবে না। তো এই সময়টা আমি সবসময় নতুন মায়েদের বলি যে অন্তত 6-12 মাস সময় নিন, যে সময়টা আপনি শুধুমাত্র নিজের রিকভারি, একটা ব্যালেন্স ডায়েটের উপর খেয়াল রাখুন আর বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে, তাহলে অনেকটা ওজন নিয়মিত ভাবে কমতে থাকবে ন্যাচারালি। তারপর 1 বছর হওয়ার পর যখন বেবির উইনিং স্টার্ট হচ্ছে, বেবি বাড়ির খাবার একটু একটু করে শুরু করছেন, তখন আমরা আস্তে আস্তে মায়ের ক্যালোরিটা একটু একটু করে কমাতে থাকবো, যেটা আমি শুরুতে বলেছিলাম নতুন মা হওয়ার পর প্রায় এক্সট্রা 350-500 kcal প্রয়োজন হয় দৈনন্দিন খাবারে, সেটা আস্তে আস্তে কমাতে থাকবো, যেটা এবার ওয়েট লসে হেল্প করবে। কিন্তু প্রথম 6-12 মাস মা শুধুমাত্র ব্রেস্ট ফিডিং এর মাধ্যমেই
1: একটু জানান যে খুব সাধারণ এবং খুব সহজ উপায়ে একজন নতুন মা কিভাবে সারাদিন নিজের এনার্জি লেভেলটাকে ঠিক রাখতে পারবেন।
0: এনার্জি লেভেল ঠিক রাখার জন্য এক, যেটা বললাম যে পর্যাপ্ত পরিমাণে জল, যেটা ভীষণ হাইড্রেটেড রাখবে, কারণ জলটা কম হলেই যেহেতু সারাদিন বাচ্চাকে অনেকবার ব্রেস্ট ফিডিং করাতে হবে,

0: বডি ডিহাইড্রেটেড হয়ে পড়লে সেখানে একটা ভীষণ ক্লান্তি কাজ করবে। তাছাড়া এই যে সুষম খাদ্য যেখানে প্রোটিন এবং আয়রন সমৃদ্ধ খাদ্যগুলো থাকবে সেটা একটু এনার্জি বুস্ট করতে হেল্প করবে। আর সময় মতো একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, তবে এক্ষেত্রে অবশ্যই পরিবারের সবাইকে নতুন মাকে সাহায্যটা করতে হবে, না হলে সেটা সম্ভব হয়ে উঠবে না। কারণ সঠিক সময় একটু রেস্ট নিলে তবে এই এনার্জিটা ফিরে পাবে। এবং মা যদি সম্ভব হয় একটু ঘরের মধ্যে পায়চারি করা, হালকা স্ট্রেচিং ব্যায়ামগুলো করা, তাহলে একটু ধীরে ধীরে এনার্জিটা ফিরে পেতে সুবিধা হবে। কারণ একদম নতুন রুটিন শুরু হচ্ছে যেখানে নিজের থেকে বাচ্চাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করা হচ্ছে, তাই মা মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেক সময় ক্লান্ত হতে থাকেন। তবে এই জার্নিটাতে এই ছোট ছোট টিপসগুলো যদি একটু ইউটিলাইজ করা যায় তাহলে গ্র্যাজুয়ালি, আমি রাতারাতি ম্যাজিক হবে বলছি না, বাট গ্র্যাজুয়ালি আমরা এনার্জিটা ফিরে পেতে শুরু করবো।
1: বেশ বেশ বেশ অনেক ধন্যবাদ, কারণ আজকে আপনি যে সাজেশনসগুলো দিলেন সেটায় কিন্তু নতুন মায়েরা কিন্তু অনেকটাই সুফল পাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
0: থ্যাংক ইউ দেবাদতি, আমি বারবার এই সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করতে চাইবো যাতে আমার লিসনারদের অনেকটা হেল্প হয়।
1: একদম একদম, আর আজকে আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে সময় বের করেছেন তার জন্য আবারও জানাই থ্যাংক ইউ। আর আবারও আপনার সঙ্গে নিশ্চয়ই আবার অন্য কোনো বিষয়ে খুব শিগগির কথা হবে। আর আজকে কথা হলো ব্রেস্ট ফিডিং করছেন যে মায়েরা তাদের ডায়েট নিয়ে, এবং আমাদের সঙ্গে ছিলেন ডায়েটিশিয়ান অঙ্কিতা দাস, এবং আজকে তার সাজেশনে সত্যি আমরা খুব সমৃদ্ধ হলাম, আর তার জন্য আবারও আমরা ধন্যবাদ জানাই। আর তার সঙ্গে এইবারে শুনব ভূমির গান, আর এই গানের পরে ফিরছি দেবারতী নিয়ে। নমস্কার কলকাতা।
2: হ্যালো ডক্টর।

0: আছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ট্রাফিক কন্ট্রোল লালবাজার থেকে সার্জেন্ট উৎপল দেবনাথ বলছি। এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল মোটামুটি সর্বত্রই স্বাভাবিক আছে, কোথাও কোনো বড় যানজটের খবর নেই বা এই মুহূর্তে শহর কলকাতার উপরে কোনো রকম মিছিল মিটিংও নেই। আজকে সারাদিনের পূর্ব নির্ধারিত গুরুত্বপূর্ণ মিছিলের মধ্যে উল্লেখযোগ্য বেলা 9টা নাগাদ, যেটা নদা দ্বিতীয় ক্রস করে গেছে, একটা পজিশন বের হওয়ার কথা 9 নম্বর জেলনের রোড থেকে, একটা পার্ক রোডের পুরো যাওয়ার কথা, যেখানে 400-500 মতো তার শুরু হতে পারে। এছাড়া আর বড় কোনো পূর্ব নির্ধারিত মিছিল মিটিংয়ের খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। রাখছি বাকি সময়টুকু শহর কলকাতার যান চলাচল স্বাভাবিকই থাকবে।
1: FM Rainbow Flashback Song.

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর?
4: প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
5: স্টুডিও ক্লকে এখন 9:37 হয়ে 38 সেকেন্ড। নমস্কার কলকাতায় রয়েছি আমি দেবারতী, এবং এখন বলে দেব যে মার্কেটে এখন কার দর কত দূর চলছে। যেমন আজকে যারা ভাবছেন যে সোনা কিনতে যাবেন, তাদের জানিয়ে রাখি যে আজকে 24 ক্যারেট সোনার দাম হলো 14,461 টাকা। গতকাল ওটা 460 টাকা ছিল, মানে 1 টাকা বেড়েছে। 22 ক্যারেট সোনার দাম আজকে প্রতি গ্রামে 13,256 টাকা, সেটা গতকাল 255 ছিল, মানে এটাও 1 টাকা বেড়েছে। এবং 18 ক্যারেট সোনার দামও গতকালের থেকে 1 টাকা বেড়ে হয়েছে প্রতি গ্রামে 10,864 টাকা। এবং যারা রূপো কিনতে চান, রূপো ভালোবাসেন পড়তে, তাদের জানিয়ে রাখি রূপোর দাম গতকালের থেকে আজকে জাস্ট 10 পয়সা বেড়েছে। অর্থাৎ আজকে রূপোর দাম, মানে 1 গ্রাম রূপোর দাম হলো 234.90 টাকা। এবং পেট্রোল এবং ডিজেলের দাম গতকাল যা ছিল তাই রয়েছে, অর্থাৎ প্রতি লিটারে আজকে পেট্রোলের দাম হলো 113.51 টাকা এবং ডিজেলের দাম 99.82 টাকা। সো হয়ে গেল হিসেব টিসেব হয়ে গেছে, এবার একটু গান শোনার পালা। আর গান রিকোয়েস্ট যখন আপনি করেছেন, সে গান তো শোনাতেই হবে। 9903-65992 তে গানের রিকোয়েস্ট করেছে সৌভিক ঢাকুরিয়া থেকে, এবং শুনতে চেয়েছে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। তাই সৌভিক, এই গানটাও তোমাকে দিলাম।
6: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শনিবার এলেই মনে হয়, মানে যাদের আর কি কর্পোরেট লাইফ, তাদের শনি রবি ছুটি থাকে এবং সেক্ষেত্রে মনে হয় যে একটু ঘুরু ঘুরু করে আসি, কোথায় ঘুরতে যাওয়া যায়, কোথায় ঘুরতে যাওয়া যায়। হ্যাঁ, বলবো কোথায় ঘুরতে যাওয়া যায়। তবে তার আগে বলি, এই যে আমাদের চারপাশে আমরা অনেক কিছু কিনি যেগুলো আমাদের অবহেলায় পড়ে থাকে, তো সেরকম কোনো জিনিস বা কোনো মানুষ অবহেলায় রয়েছে কিনা সেই নিয়ে লিখে পাঠাতে বলেছি 9903653992 এবং সেই মেসেজ এসছে। আগে কয়েকটা মেসেজ পড়ি। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে লিখেছে, সুপ্রভাত দিদি ভাই। সুপ্রভাত। আজকে বিষয় এটুকুই বলবো, প্রকৃতির আনাচে কানাচে অবহেলিত গাছেদের চারা তুলে নিয়ে এসে বাড়িতে পরম যত্নে বড় করে আবারও বসুন্ধরার বুকে রোপণ করে চলেছে নীরবে। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে। বাহ, এই প্রয়াস যেন চলতে থাকে এবং সত্যি খুব ভালো লাগলো জেনে। সুপ্রভাত আর জে দেবারতী দিদি ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই, আপনাকেও জানাই সুপ্রভাত। আমার বাড়িতে দুটো বাইক থাকার জন্য আমার দুটো সাইকেল অবহেলিত হয়ে এক্ষণে পড়ে আছে। হায় বেচারা। আজ ভোরাইয়ে প্রভাতী সুরের বার্তাগুলো অসাধারণ, আপনার মিষ্টি কণ্ঠে পাঠ খুবই ভালো লাগলো, খুবই ভালো এবং সুস্থ থাকবেন আর জে দিদি। যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে অনেক অনেকের ধন্যবাদ। পরে মেসেজে যাবো, পরে মেসেজে গানের একটা রিকোয়েস্ট, গানের রিকোয়েস্টটা আমি প্লে করেছি। বা লিখেছেন যে ভেরি নাইস টপিক, রিস্ট ওয়াচ পড়ে আছে। আচ্ছা, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। এবং সোমনাথ, যে গান রিকোয়েস্ট করেছিলেন আপনি সেই গান কিন্তু আমি অলরেডি শুনিয়ে দিয়েছি। পরের মেসেজ, শুভ সকাল বোন দেবারতী, আমার বাড়িটা আজ বড্ড অবহেলিত। শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পর বাড়ি আর সেভাবে দেখাশোনা করতে পারছি না, আবার নানান অসুবিধার জন্য বাড়িটা বেচতেও পারছি না। যে বাড়িটা একসময় সবার উপস্থিতিতে গম গম করতো, আজ সে পরিত্যক্ত। আমার জীবনের সব থেকে কষ্টের। আচ্ছা, রূপনারায়ণপুর পশ্চিম বর্ধমান থেকে টুম্পা চক্রবর্তী। এটাই মনে হয় মানে সময়ের, কি বলবো, সময়ের দেখানো শিক্ষা, কি জানি, সময় বুঝিয়ে দেয় যে সব কিছুই একসময় অবহেলিতই হয়তো হয়ে যায়। গুড মর্নিং দেবারতী দিদি ভাই, আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি। মানুষ শখ করে অনেক জিনিস কেনে, কিন্তু সেটা অনেক সময় ব্যবহার হয়, অনেক সময় হয় না। বিশেষ করে আমরা মেয়েরা বেশি এই ধরনের কাজ করে থাকি, ব্যবহার করব না ভেবে আগেই কেনাকাটা করে ফেলি। আচ্ছা, কেনাকাটা করে নিয়ে থাকি। যেমন আমার বাড়িতে শিল নোড়াতে মশলা বেটে রান্না হয়, কিন্তু আমি শখ করে একটা মিক্সার গ্রাইন্ডার কিনেছিলাম, ওটা প্রায় ব্যবহার হয় না বললেই চলে। কোনো বড় অনুষ্ঠান হলে তখনই ব্যবহার করি, না হলে শিল নোড়াতে কাজ হয়ে যায়। তারপরে এরকম পোশাক তো ভর্তি রয়েছে, আলমারি খুললে পাওয়া যাবে সে ডিজাইন। যে ডিজাইন কিনেছিলাম একবার হয়তো পরেছি, তারপর আর সেই ডিজাইন কেউ পরে না বলে আমি পরি না। আমার বাড়িতে এখনও বেশ কিছু ডিভিডি ক্যাসেট এবং ডিভিডি প্লেয়ার পড়ে রয়েছে। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে বললাম। এইটা কিন্তু আমাদেরও হয় জামা কাপড়ের ক্ষেত্রে, তবে ডিজাইনটা কেউ পরছে না বলে তুমিও পরবে না এটা কিন্তু করো না। তুমি পরো, তোমার ফ্যাশন স্টেটমেন্ট হবে সেটা। ওকে, শুভ সকাল দেবারতী দেবী, দেবারতী দেবী বেশ ধন্যবাদ, শুভ সকাল আপনাকেও জানাই। আজ প্রভাতে তোমার ভোরাই অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, তাছাড়া চিরন্তনী অনুষ্ঠান সুন্দর হয়েছে। এখন কথা হচ্ছে, 750 টাকা দিয়ে সুন্দর জুতো কিনেছি, মাত্র 2 দিন পরেছি, আর পরবো কোথায় বলুন তো। তাই মাঝে মাঝে বিছানায় মাথায় দিয়ে শুয়ে থাকি। ইতি নিরঞ্জন সাউ, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। আমার মনে হয় পায়ের জুতোটা পায়েই থাকু, বুঝলেন তো। ওকে, গুড মর্নিং দিদি, আজকাল অবহেলিত অনেক কিছুই আছে, তার মধ্যে মোবাইল এসে যাওয়ার ফলে বাড়িতে টিভিগুলো অবহেলিত হয়ে পড়ে আছে। বাড়িতে দুটো টিভি, কিন্তু দেখার লোক নেই, তাই অবহেলিত হয়ে পড়ে রয়েছে। আচ্ছা, একটা গানের রিকোয়েস্ট করেছেন, গানটা শোনাবার চেষ্টা করব, তবে নামটা তো লেখেননি, যা নামটা আর বলতে পারলাম না সেই কারণে। ওকে, আর একটা মেসেজ পড়ি। শুভ সকাল দিদি ভাই, আমাদের প্রত্যেক অনেকের বাড়িতে কত কিছুই না অবহেলায় ধুলো মেখে পড়ে আছে। জীবনে তো কম ধুলো জমে নেই, আমার বাইকে অনেক ধুলো জমে আছে কারণ কাজের সূত্রে আমি কলকাতায় আছি, অনেক দিন পর বাড়িতে যাই সেই জন্য। ওকে একটা গান শুনতে চেয়েছেন শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। চেষ্টা করবো সেই গান শোনানোর, তবে তার আগে একটা নিউ টিউন হবে না সেটা কখনো হতে পারে, আর নিউ টিউন থাকছে আওয়ার আপ এন্ড টু থেকে। হ্যাঁ, একদম ব্লকবাস্টার নতুন সিনেমা এখনো রিলিজ করেনি, যদিও রিলিজ করার কথা রয়েছে 14 আগস্ট। সো রিলিজের অপেক্ষা থাকুক, ততক্ষণ বরং অরিজিৎ সিং এর কণ্ঠে আওয়ার আপ এন্ড টু থেকে থাকলো নিউ টিউন।
1: FM Rainbow, Rainbow New Tune. Or new

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: বলছিলাম না যে এই উইকেন্ডে যাদের আর কি উইকেন্ডে ছুটি থাকে, মানে শনি রবি ছুটি থাকে, তাদের মনে হয় যে এই কোথাও একটা ঘুরে এলে হয় না, শনিবার গেলাম রোববার ফিরে চলে এলাম, এইরকম কিন্তু সাজেশন আমার কাছে রয়েছে। হ্যাঁ, মানে এখনও খুব একটা দেরি হয়নি, সবে 9:52 হয়ে 34 সেকেন্ড, এরপর যদি একটু তাড়াতাড়ি এই এক ঘন্টার মধ্যে প্ল্যান করে বেরিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ঘুরতে যেতে পারেন। আর কলকাতা থেকে খুব কাছেই কিন্তু একটা জায়গার সাজেশন আমি দেবো, সেটা হলো দুয়ারশিনি পুরুলিয়ার। ছোট ছোট পাহাড়ের মাঝে রয়েছে শালপিয়াল শিমুলের বন, জঙ্গল, পাহাড়, নদীর মানে সৌন্দর্য পেতে ভোরবেলা হয়তো ট্রেনে বসলেই সুবিধা, তবে এখনও পরের ট্রেনটা কিন্তু নিতে পারেন। পুরুলিয়ার দুয়ারশিনি রূপের ডালি সাজিয়ে কিন্তু অপেক্ষা করছে আপনার জন্য। দুয়ারশিনিতে জঙ্গলের মধ্যে ছোট ছোট কটেজে রাত কাটানোর অভিজ্ঞতা কিন্তু একদম আলাদা রকমের হবে। বর্ষায় দুয়ারশিনি ঘন সবুজ, কাছ দিয়ে কিন্তু বয়ে গিয়েছে একটা নদী, সেটার নাম হলো সাতগুরুম নদী। গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন টটকো জলধারা। আরও একটা দিন যদি সময় পাওয়া যায়, মানে যদি সোমবারটাও ছুটি নিতে পারেন, তাহলে আমলা শোল, ময়ূর ঝর্ণা ঘুরে নিতে পারবেন এবং চাইলে ঘাটশিলাতেও একটু ঘুরে আসতে পারেন। তো এখানে কিন্তু পেয়ে যাবেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। বিভূতিভূষণের বহু লেখায় উঠে এসেছে এই অঞ্চলের জঙ্গলের বর্ণনা, প্রকৃতির সৌন্দর্যের কথা। তো ঘুরে নিতে পারবেন গালুডি, বুরুডি জলধারা, এছাড়া আরও অনেক জলপ্রপাত রয়েছে। তাই আজকে শনিবার, কাল রবিবার, আর যদি একটা দিন ছুটি হয় তাহলে কিন্তু একটা ঘুরে নেওয়ার জন্য আর কি, একটা উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে পুরুলিয়ার দুয়ারশিনি একদম পারফেক্ট। আর তার সঙ্গে মেসেজ পড়ব এবারে, মেসেজ করেছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। সুপ্রভাত, সুপ্রভাত, বন্ধুর বিয়েতে শখ করে কেনা সিল্কের পাঞ্জাবি চুড়িদার, 2-3 বার পরার পরে আর হয়নি ব্যবহার, শীত পড়লে ব্লেজার পরে, আচ্ছা শীত পড়লে ব্লেজার পরে যায় কেটে শীতকাল, রয়েছে পরে আলমারিতে কত সোয়েটার ও শাল, আছে সিডি অনেক ক্যাসেট সাথে টেপ রেকর্ডার, অবহেলায় রয়েছে পরে হয় না ব্যবহার, শখ করে কত কেনা জিনিস আজ লাগে না কোনো কাজে, দূর ছাই করে ফেলতে তাদের সত্যি বুকে বাজে। শ্রাবণী শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। এবং একটা পছন্দের গান শোনার রিকোয়েস্ট করেছেন, আজকে হয়তো এই পছন্দের গানটা শোনানো হয়ে উঠবে না, তবে কথা দিচ্ছি পরের দিন নিশ্চয়ই শোনাবো। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন সুপ্রভাত দেবারতী। সুপ্রভাত, জিনিস কিনে ফেলে রাখলে তাতে আর্থিক ক্ষতি, জ্ঞান ভাণ্ডার থাকলে পরে তাতে বাড়ে দুর্গতি। আচ্ছা, জ্ঞান ভাণ্ডার থাকলে পরে তাতে বাড়ে দুর্গতি। তোমার আমার লেখাপড়া জনগণের টাকায় জানবে, সেই শিক্ষার অব্যবহারে জাতির ক্ষতি মানবে, সুস্থ বিবেক থাকলে পরে পড়ে যন্ত্রণা হবেই হবে, ব্যাংকের চাকরি শেষ করে বিজ্ঞান শিক্ষা পড়ে রবে। বাহ বাহ বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর লিখেছেন। সুপ্রভাত দেবারতী, সকলে পড়ছে দেখে একটা জিন্স প্যান্ট কিনেছিলাম, প্যান্টটা কেনার পরে আর পরার নেশা রইল না, আলমারিতে নতুন কেনাই পরে রয়েছে। চিত্রব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখেছেন। আর এত এত মেসেজ পেয়েছি, সত্যি সত্যি খুব ভালো লাগছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ, যাদের মেসেজ পড়ে উঠতে পারলাম না তাদের কাছে সত্যি জানাই দুঃখিত, রাগ করবেন না প্লিজ। আর মেসেজ করতে থাকুন 9903653992 তে, আমাদের বিভিন্ন

শেষ করব আজকের নমস্কার কলকাতা। নমস্কার কলকাতায় ছিলাম আমি দেবারতী আর শিলাজিৎ মজুমদারের জলফরিং দিয়ে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গানে গানে থাকবেন আর আমাদেরকে শুনতে থাকবেন 107 FM রেইনবোতে। টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। পূর্ব বর্ধমানের রেনেসায় ধৃত জঙ্গি হামিমকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ড থেকে এক মহিলাকে গ্রেপ্তার করেছে স্পেশাল টাস্কফোর্স। রাতেই ধৃতকে বর্ধমান থানায় আনা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য এই মহিলাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে। এর মাধ্যমে নির্দিষ্ট টার্গেট করে তারা তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছিল বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে। অনুপ্রবেশের ফলে রাজ্যে জনবিন্যাসে পরিবর্তন ঘটেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল রাজ্য সচিবালয় নবান্নে মুখ্য জনগণনা আধিকারিক সম্মেলনের উদ্বোধন করে শ্রী অধিকারী বলেন, পূর্বতন সরকার অনুপ্রবেশের মোকাবিলায় কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ের শুরুতেই আজ থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। এই পর্যায়েরই দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় সিবিআই আরও দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত

ভাই সাগর সুনকার ও শাহেদ সুনকার সুপারি কিলার বলে সিবিআই এর দাবি। এই নিয়ে চন্দ্রনাথের হত্যার ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হলো 5। রাজ্যের সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ইসকন ধাপে ধাপে মিড ডে মিল দেওয়ার কাজ শুরু করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ থেকে কলকাতায় সংস্থাটি মিড ডে মিল সরবরাহ করবে। ইস্ট বেঙ্গল ক্লাবের আজ 107তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। সকালে ক্লাব পতাকা উত্তোলনের ও প্রতিষ্ঠাতা সদস্যদের ছবিতে মাল্যার্পণ করা হবে। সন্ধ্যায় নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে ভারত গৌরব সম্মাননা প্রদান করা হবে অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল ও সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীকে। বিশেষ পুরস্কার পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্য ঘর, আকাশবাণী এফএম রেইনবো।
3: থোড়ি সি বাতে আর ঢের সারে গানে আপ সুন রহে হ্যায় ননস্টপ গপশপ, ননস্টপ গপশপ 107 এফএম রেইনবো পর। Non-stop gup show, 107 FM, Rainbow Fire, FM, Rainbow Fire.

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রজাতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায় হবে এই জনগণনার কাজ। প্রথম পর্যায়ের শুরুতেই আজ থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনিউমারেশন প্রক্রিয়ায় sc.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। এই পর্যায়ের দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তিও গণনার কাজ চলবে। জনগণনার অংশ হিসেবে মুখ্যমন্ত্রী আজ বিধাননগরের সেচ দপ্তরের বাংলোতে সেলফ এনিউমারেশন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের পড়ুয়াদের ইসকনের মাধ্যমে মিড ডে মিল দেওয়ার কাজ আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুপুর 12টা নাগাদ কলকাতা তারাতলায় ইসকনের অন্নামৃত রান্নাঘরে এই প্রকল্পের সূচনা করবেন। পরিষ্কার পরিচ্ছন্নভাবে পড়ুয়াদের খাবার প্যাক করে দেওয়া হবে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার দিতে রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সেদ্ধ ডিম দেবে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় সিবিআই আরও দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত দুই ভাই সাগর সুনকার ও শাহিদ সুনকার সুপারি কিলার বলে সিবিআই এর দাবি। গত কয়েকদিন ধরেই এই দুজনের ওপর নজর রাখছিলেন তদন্তকারী আধিকারিকরা, সেই সূত্রেই তাদের সন্ধান মেলে। পূর্ব বর্ধমানের রেনেসাঁয় ধৃত জঙ্গি হামিমকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ড থেকে এক মহিলাকে গ্রেপ্তার করেছে এসটিএফ। রাতেই ধৃতকে বর্ধমান থানায় আনা হয়। হানি ট্র্যাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে সে তথ্য সংগ্রহ করতে বলে জানা গেছে। দান করা রক্ত পাচারের অভিযোগে রাজ্যের 11টি বেসরকারি ব্লাড ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। আজ থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে নির্দেশিকায় জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। বহুতল নির্মাণের স্থগিতাদেশের মেয়াদ 15 আগস্ট পর্যন্ত বাড়ানো।

0: কেরল রাজ্য সরকার গতকাল মুখ্য সচিব মনোজ আগরওয়াল এই নির্দেশ দেন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: আকাশবাণী কলকাতায় আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো স্টুডিওর ঘরে। জানা দিচ্ছে সময় এখন 11:04 হয়ে 34:35 সেকেন্ড, আর স্টুডিওর প্রান্তে আমি সুদীপ্ত রায়, আর আমার সাথে
5: আমি নীলাঞ্জনা।
4: তো আমরা দুজন রয়েছি, আমি আর নীলাঞ্জনাদি, এবং তো রয়ে তো ছি ঠিকই, সেটা ঠিক ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে শনিবার।
5: হ্যাঁ,
4: আর শনিবার এই যে শিডিউল, এই যে সময়, সেটা হচ্ছে যে 11:00 ঠিক 11:00 খবর হয়ে যাওয়ার পরই আমরা চলে যাই গানদরিয়ার অনুষ্ঠানে। প্রতিদিনই গানদরিয়া থাকে, তবে আজকে শনিবার দিন, আজ আমরা রবীন্দ্রনাথ নিয়ে কথা বলব।
5: অবশ্যই শনিবার আমরা রবি পূজা,
4: একদম।
5: তো আজকে রবীন্দ্রনাথের গান তো অবশ্যই শুনবো, কারণ এই গান আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী। কিন্তু তার সাথে তো আড্ডাও থাকবে আমাদের, আড্ডাটা কি নিয়ে সেটা আমরা ধীরে ধীরে বলি। আগে সুরে সুরে শুরু করে দিই আমাদের গানদরিয়া।
4: বেশ, তাহলে প্রথমে যে গানটি আমরা শুনবো, ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

0: ভরা শ্রাবণ মাসে অবশ্যই শ্রাবণেরও গগনেরও গায়ে এই গানটা ছাড়া মনে হচ্ছিল যেন গান্দরিয়া শুরু করাটা যাবেই না।
1: ঠিক তাই।
0: তো আমরা আজকে কি নিয়ে গল্প করি বলতো সুদীপ্ত?
1: দেখো, কি নিয়ে কথা বলবো সেটা তো পরে আসছি, কিন্তু যেটা একটা বিষয়, রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে গেলে, মানে রবীন্দ্রনাথ একটা কথা বলতেন যে যখন রবীন্দ্রনাথের যে বিপুল কর্মজীবন, তার যে বিরাট তার প্রতিভা, তো তিনি বলতেন যে আমার তো জন্মই হয়েছে সুরের মধ্যে দিয়ে।
0: একদমই তাই।
1: মানে তার যে পারিপার্শ্ব, ঠাকুর বাড়ির যদি দিকে আমরা তাকাই, যে ঠাকুর বাড়িতে কিন্তু একা রবীন্দ্রনাথ নন, ঠাকুর বাড়ির প্রত্যেকেই অসম্ভব ভাবে গুণী মানুষ ছিলেন, এবং এই যে প্রবহমানতা, এটা কিন্তু রবীন্দ্রনাথের জন্মের অনেক আগে থেকে, যখন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন সেই সময় থেকে কিন্তু জ্ঞান বিজ্ঞান চর্চা, দ্বারকানাথ ঠাকুরের সময় যেটা ছিল সেটা হচ্ছে মুক্ত চিন্তার চর্চা ছিল, এবং ব্যবসায়িকভাবে তারা অনেক দূর ব্যবসা বিস্তার করেছিলেন।
0: প্রিন্স দ্বারকানাথকে বলা যেতে পারে আমাদের কলকাতার মধ্যে মানে বাঙালি ব্যবসায়ী হিসেবে পথিকৃৎ।
1: তারপরে ঠিক প্রিন্স দ্বারকানাথের পর যখন দেবেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ, মহর্ষি দেবেন্দ্রনাথের সময় থেকে কিন্তু সাহিত্য চর্চা এবং তোমার আধ্যাত্মিকতার চর্চা, এই সব কিছু কিন্তু অনেক, একেশ্বরবাদের চর্চা, এই সব কিন্তু অনেকটা অগ্রগতি হলো।
0: এবং এই যে মহর্ষি দেবেন্দ্রনাথ, তার যে 15 জন সন্তান ছিলেন, তার মধ্যে রবীন্দ্রনাথ 14তম, তো রবীন্দ্রনাথের দাদা দিদিরাও কিন্তু এক একজন দিকপাল, এক এক বিষয়ের এক এক বিষয়ের উপর, এবং তাদের একটা প্রভাব কিন্তু একেবারে ছোট থেকে বালক রবির উপর ছিল, এবং সারাটা জীবন ধরে কিন্তু রয়ে গেছে। এক একজন যেহেতু এক একটা বিষয় বিশারদ, সেই সমস্ত দিকগুলো কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে কোথাও যেন প্রতিভাত হয়েছে। তো আজকে আমরা যদি এরকম করি যে গান্দরিয়াতে রবীন্দ্রনাথ মানেই তো শুধু রবীন্দ্রনাথ নন, তার দিদি দাদারাও আছেন।
1: না, আমি মানে আমাদের বলার, এক্স্যাক্টলি আমাদের বলার যেটা বিষয় সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথকে ঘিরে যারা ছিলেন, রবীন্দ্রনাথ তো অবশ্যই, কিন্তু তাকে ঘিরে যারা ছিলেন, সেই সমস্ত মহীয়সী মানুষজন বা সেই সমস্ত মহান মানুষজন, তাদেরকেও আজকে আমরা তাদেরকে একবার ধরার চেষ্টা করব,
0: স্মরণ করব এই পরিসরে। যতটুকু আমাদের গান্দরিয়ার আজকে আমরা একটা পর্যন্ত রয়েছি, মাঝখানে দিল্লির কেন্দ্রের অনুষ্ঠান রয়েছে, তবুও যে পরিসরটুকু আমরা পাব, আমরা চেষ্টা করব রবীন্দ্রনাথের দাদা দিদিদের কথা আজকের গান্দরিয়ায় বলতে।
1: একদম।
0: আর অবশ্যই রবি ঠাকুরের সুরের স্নান সে তো আমাদের আছে। তাহলে আমরা আরেকটা গান শুনি, গান শুনতে শুনতে আবার কথায় আসছি।
1: আমরা পরবর্তী পরের যে গানটি শুনবো সেটি অরুন্ধতী হোমচৌধুরী এবং শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। শুনিনি গানটা?
0: অবশ্যই।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: বেশ, আমরা গানটি শুনলাম উৎপলা সেন এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। তো যে কথা আমরা বলছিলাম সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথ এমন একটি পরিবেশে, এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যে পরিবারে সকলেই ছিলেন এক একজন দিকপাল। তো এহেন রবীন্দ্রনাথ, হ্যাঁ বলো, তুমি যে কথা বলতে চাইছিলে।
1: আমি বলছি যে আমরা তাহলে শুরু করি রবীন্দ্রনাথের বড়দাদাকে দিয়ে।
0: বেশ,
1: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
0: বেশ,
1: এবং দ্বিজেন্দ্রনাথ কিন্তু একজন অসাধারণ মানুষ ছিলেন। সব থেকে বড় কথা যে সেই সময় অঙ্কশাস্ত্র বলো, গণিতশাস্ত্র বলো, সেই বিষয়ে তার কিন্তু গভীর জ্ঞান ছিল,
0: গভীর জ্ঞান ছিল।
1: হ্যাঁ, পরিমিতি, ত্রিকোণমিতি এগুলো। এবং আরেকটা দেখো, একই সাথে তিনি, মানে আমরা কি বলি যে যিনি সায়েন্সের মানুষ হন তিনি বোধহয় লিটারেচারের দিকটা তার একটু দুর্বল হয়, কিন্তু তা নয়, একাধারে দুটো দিকে তিনি কিন্তু তুখর। কালিদাসের মেঘদূতের প্রথম বাংলা অনুবাদ করছেন তিনি, সম্পাদনা করছেন তত্ত্ববোধিনী হিতবাদী পত্রিকার, আবার অসংখ্য দেশাত্মবোধক গান এবং ব্রহ্মসঙ্গীত রচনা করছেন। আবার সেই মানুষটি কিন্তু গণিত নিয়ে, মানে
0: নিরন্তর নিরন্তর চর্চা করছেন,
1: ভাবা যায়। তো তুমি যেটা বলছিলে যে ঠাকুরবাড়ির প্রত্যেকেই তো এক একজন, মানে মহর্ষি দেবেন্দ্রনাথ তিনি জ্যোতির্বিজ্ঞান এবং ভূতত্ত্বের চর্চায় তার একটা বিশেষ পারদর্শিতা ছিল, তার আগ্রহ ছিল। তো স্বাভাবিকভাবেই তার ছেলেদের মধ্যেও তো কিছু না কিছু সেগুলো আসবেই,
0: সেটা আসবেই। আবার দেখো যে আমাদের এদেশের, আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা স্তম্ভ আমরা বলি যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা তৎকালীন যেটা ছিল সিভিল সার্ভিস,
1: একদম।
0: তো দেশের প্রথম ভারতীয় সিভিলিয়ান অফিসার কিন্তু সেটাও ছিলেন ঠাকুরবাড়ির একজন, তিনি সত্যেন ঠাকুর, রবীন্দ্রনাথের মেজদাদা।
1: আবার সেজদাদা হেমেন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু কিছুদিন মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন,
0: একদম,
1: পুরোপুরি না করলেও কিছুদিন করেছেন, কিন্তু তারপরে তার তো মানে তুলনা নেই তার।
0: দেখো, তবে যেটা বলার যে আমি আরেকটু কথা বলবো সত্যেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে।
1: হ্যাঁ, কিন্তু মানে আমরা দ্বিজেন্দ্রনাথকে নিয়ে আরেকটু বলি।
0: হ্যাঁ, দ্বিজেন্দ্রনাথকে নিয়ে, সত্যেন্দ্রনাথকে নিয়ে দুজনকে নিয়ে বলবো। আমি কিন্তু একটা কথাই বলবো যে তিনি ভারতের প্রথম সিভিল সার্ভিস বা সিভিলিয়ান অফিসার হলেও ইতিহাস কিন্তু তাকে মনে রেখেছে অন্য কারণে। তিনি বাংলার যে নারী স্বাধীনতার অন্যতম পথিকৃৎ, বাংলার নারী স্বাধীনতা, নারী মুক্তি আন্দোলনের যে সূচনা সেটি কিন্তু প্রথম সত্যেন ঠাকুরের হাত ধরে।
1: কিন্তু দ্বিজেন্দ্রনাথের কথা যেটা আমরা ছিলাম, রবীন্দ্রনাথের বড়দাদা, তো গণিতজ্ঞ হিসেবে তার তো উৎপত্তি ছিল,
0: তুলনামূলক
1: দর্শন এবং সাহিত্যেও ছিল, বললাম যেটা। কিন্তু জ্যামিতি এবং আরেকটা জিনিস যেটা খুব রেয়ার, বক্সোমিট্রি, মানে বাক্সমিতিও বলা যায় তাকে, বক্সোমেট্রি, সেটাতে তার বিশেষ দক্ষতা ছিল। আরেকটা জিনিস, আমরা যে শর্ট হ্যান্ডে লিখি না, সেই বাংলা শর্ট হ্যান্ড বর্ণমালার তিনি কিন্তু অন্যতম উদ্ভাবক ছিলেন।
0: বাহ, এটা আমার জানা ছিল না।
1: হ্যাঁ, সেই সময় কিন্তু এটা বাংলাতে শর্ট হ্যান্ডের খুব একটা
0: প্রচলন ছিল না,
1: সেইটা কিন্তু দ্বিজেন্দ্রনাথ করেছিলেন। এবং ব্রহ্মসঙ্গীতের যে স্বরলিপি সেটার প্রবর্তনও কিন্তু দ্বিজেন্দ্রনাথের হাত ধরেই হয়েছে। আর তুমি যে সত্যেন ঠাকুরের কথা বলছো, এই দুই ভাইয়ের মধ্যে কিন্তু খুব মিল ছিল, বড় ভাই এবং মেজো ভাইয়ের মধ্যে প্রচন্ড
0: ভালোবাসা ছিল, একদমই তাই। তো দেখো, মানে ভাবা যায় না যে এক একটা পরিবারের এক একজন এরকম দিকপাল মানুষজন। তো এই যে কথায় ছিলাম, যে আমি সত্যেন ঠাকুরের কথাতে ছিলাম, তো এই যে সত্যেন ঠাকুর, তিনি কিন্তু যে শুধু মুখের কথা বা আদর্শে নয়, বাস্তবেও তিনি নারীদের যে অন্তঃপুরের জীবন তাকে কিন্তু বৃহত্তর নীল আকাশ দেখাতে তিনি চেয়েছিলেন শুরু থেকে। মানে তাদের মুক্ত আকাশের স্বপ্ন দেখানো তরুণ সত্যেন্দ্রনাথ এমন স্বপ্ন তাদেরকে দেখিয়েছেন যে তার স্ত্রী জ্ঞানদানন্দিনী, তিনি কালা পানি অতিক্রম করে তার কাছে এসেছেন।
1: একদমই তাই, একদমই তাই।
0: মানে তখন তো সাগর পাড়ি দেওয়া মানে কালা পানি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং বিশেষ করে একজন মহিলা, ঘরের বউ, সেটা তো মানে ভাবনার অতীত,
0: একদম,
1: সেই দুরহ দুর্গম,
0: তো সেইটা করেছেন। এবং কে করছেন না, জ্ঞানদানন্দিনী দেবী।
1: হ্যাঁ,
0: এবং মহর্ষির মতন মানুষ, তার মতন তিনি কিন্তু তার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। মানে মহর্ষি দেবেন্দ্রনাথ কিন্তু বলছিলেন যে না, এটা করা যাবে না, তিনিও ভাবছিলেন তার চারপাশের সমাজকে নিয়ে। কিন্তু সত্যেন্দ্রনাথ যখন বিলেত থেকে ফিরলেন, তখন তার কর্মস্থল হলো মহারাষ্ট্র, এবং সত্যেন্দ্রনাথ তার সহধর্মিনীকে কর্মস্থলে নিয়ে যাওয়ার অনুমতি চাইলেন। এবার কিন্তু মহর্ষি অনুমতি দিলেন, আর সত্যেন্দ্রনাথের স্বপ্নে নির্ধারিত হয়েছিল যে ঠাকুরবাড়ির একটা আলোক বর্তিকা।
1: এইভাবেই কিন্তু রবীন্দ্র

0: রবীন্দ্রনাথের অগ্রজ যারা, তারা কিন্তু একটা আলোক শিক্ষা কিন্তু প্রজ্বলন করেই দিয়েছিলেন
1: একদম,
0: এবং
1: সেই সেই ক্ষেত্র কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছিল
0: এবং আরো বিস্তৃত বিস্তৃত,
1: সেটা সারা পৃথিবীব্যাপী জ্ঞান বিজ্ঞান চর্চার, সাহিত্য চর্চার, মুক্ত মনের চর্চার একটা সূর্য তখন ঠিক তার উদয়ের প্রতীক্ষায় যেন দিন গুনছিল।
0: একদমই, দ্বিজেন্দ্রনাথ বলতেন, নিজেই বলছিলেন যে অঙ্ক আমার ভালো লাগে কিন্তু ক্লাসের ধরাবাঁধা নিয়মের মধ্যে অঙ্ক কষা এবং গণিত শাস্ত্রের অধ্যয়ন করা আমার পক্ষে অসম্ভব। আমার ভালো লাগতো ট্রিগোনোমেট্রি এবং মেনসুরেশন, বাড়িতে ইচ্ছে মতো আমি তাহাই আলোচনা করিতাম। এই হচ্ছেন রবীন্দ্রনাথের বড়দাদা আর মেজদাদার কথা, তো তুমি বললে। পরবর্তী দাদা দিদিদের কথায় অবশ্যই আসব, কিন্তু তার আগে আবারও একটু সুরে সুরে পথ চলা।
1: রবীন্দ্রনাথ একলা ছিলেন না,
0: একদমই ছিলেন না।
1: হ্যাঁ, অনেক লড়াইতে তাকে একা লড়তে হয়েছে, কিন্তু তার চারপাশে যে আলোকবর্তিকা সেগুলো কিন্তু বেশ কয়েকজন ছিল, কিন্তু জীবনের বিভিন্ন লড়াইকে কিন্তু তাকে একাই লড়তে হয়েছে। আমরা এই গানটা শুনবো উষা উত্ত।

0: বেশ, আমরা গানটি শুনলাম শ্রাবণী সেনের কণ্ঠে।
1: সত্যি সত্যি আমাদের কোথাও হারিয়ে যেতে মানেনি, আর সেই হারিয়ে যাওয়া যদি হয় ঠাকুর পরিবারের সাথে, তাহলে তো সত্যি সত্যি ডানা মেলে আমরা হারিয়ে যেতে রাজি আছি। আমরা রবীন্দ্রনাথের অগ্রজ তাঁদের কথা বলছিলাম, দাদা দিদিদের কথা বলছিলাম, বড়দাদা মেজদাদার কথা হলো, যদিও যতটুকু হলো তার থেকে আরো অনেক অনেক অনেক গুণ বলার জায়গা রয়েছে।
0: প্রতিটা নিয়ে একটা করে এপিসোড করা যায়, প্রতিটা বিষয়কে নিয়ে একটা করে এপিসোড আমরা করতে পারি
1: অবশ্যই। কিন্তু ওই যে বললাম, আমরা যেহেতু সময়ের অনুশাসনে বাধা, তাই এবারে আমরা যার কথা না বললেই নন, তিনি রবীন্দ্রনাথের সেজ দাদা, হেমেন দাদা, হেম দাদা। তো সেই হেম দাদা বা হেমেন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু মানে কি বলবো, মানে মহর্ষি দেবেন্দ্রনাথের এই তৃতীয়

0: মাত্র তিনি যে কি গুণে গুণান্বিত ছিলেন না সেটা বোধ হয় মানে বলাই যায় না। বলা হয় এরকম নেই, তিনি নাকি সর্বাধিক সুপুরুষ, দৈহিক শক্তি, স্বাস্থ্য, সামর্থ্য এগুলোতে অতিশয় সক্ষম ছিলেন। প্রায় 6 ফুট 6 ইঞ্চির কাছাকাছি তার লম্বা ছিলেন তিনি।
1: ঠাকুরবাড়ির প্রত্যেকেই,
0: হ্যাঁ,
1: রবীন্দ্রনাথও প্রায় 6 ফুট 2 ইঞ্চি লম্বা ছিলেন
0: এবং প্রচণ্ডভাবে শরীর চর্চা করতেন। সেই সময় তিনি ফরাসি টিচার রেখে ফরাসি শিখেছেন, মার্শাল আর্ট শিখেছেন এবং ঠাকুরবাড়ির ছোটদের, বাচ্চা কাচ্চাদের তিনি কিন্তু শরীর চর্চা করাতেন। তাদেরকে রীতিমতো টাইমলি পড়তে বসানো, তারা পড়ছে কি না তার তদারকি করা, এইগুলো সমস্ত কিন্তু হেমদাদার তত্ত্বাবধানেই হতো। এবং একটা মজার ঘটনা,
1: এবং সব থেকে যেটা মজার আমি তোমাকে বলি, যে তার যে চুলগুলো ছিল,
0: হ্যাঁ,
1: তো তার ভ্রমরকৃষ্ণ মানে কেশগুলো, চুলগুলো মানে তাকে ইউরোপের সুইডেন বা নরওয়ের নর্ডিক দেশের নাগরিক বলে অনেকে ভুল করেছিল, যে তাকে সবাই মনে করতো যে স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে এ বোধ হয় সেই রকমই কোথা হবে। আর ন্যাচারাল ব্যাপার তাই, দেখবে যে ফুটবল খেলার সময় নরওয়ে দেশে তাদেরকে বলা হয় রেড ডেভিলস, অসম্ভব সুন্দর তারা দেখতে এবং দৈত্যাকৃতি তাদের চেহারা। চুলের মধ্যে একটা অদ্ভুত বিশেষত্ব রয়েছে, একজন খেলোয়াড় তো এখন আমাদের অত্যন্ত পরিচিত খেলোয়াড়, তো যাই হোক সেই বিষয়ে যাচ্ছি না, তো সেই রকম ভাবেই তাকে কিন্তু ওই সব এলাকার নাগরিকগুলো অনেকে
0: ভুল করতেন, এরকমই তার চেহারার বৈশিষ্ট্য।
1: আর এই কথাও বলে নেওয়া ভালো যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সবচেয়ে ডাকাবুকো, জেদি, বেপরোয়া আর মস্তান যিনি কেউ ছিলেন তিনি কিন্তু ছিলেন এই হেমেন্দ্রনাথ বাবু, মানে সেজো ছেলে,
0: সেজো ছেলে,
1: সেজো ছেলে।
0: এবং গলার স্বর ছিল দুর্দান্ত, মানে সেই সময় তো মাইকের মানে চল ছিলই না, তো একবার হয়েছে কি হিন্দু মেলায় জ্যোতিরিন্দ্রনাথ স্বরচিত কবিতা পাঠ করবেন, কিন্তু উপায়, গলার তো জোর চাই, মাইক তো নেই, ভাইয়ের হয়ে উচ্চ স্পষ্ট স্বরে কবিতা পড়ার দায়িত্ব নিয়েছিলেন হেমেন্দ্রনাথ ঠাকুর। তবে শুধু কি জ্যোতিরিন্দ্রনাথ, না, রবীন্দ্র কথা থেকে জানা যাচ্ছে যে আবার যখন পরবর্তীকালে হিন্দু মেলার অধিবেশন হয়েছিল তখন রবীন্দ্রনাথের লেখা হিন্দু মেলার উপহার কবিতাটি উচ্চকণ্ঠে পাঠ করেছিলেন হেমেন্দ্রনাথ স্বয়ং।
1: এবং শুধু তাই নয় যে কার্যত সিনেমাতে যে নায়কদেরকে আমরা দেখি সে নায়কদের মতন ছিলেন, মানে সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিবার ঠাকুরবাড়ি, যেহেতু তারা ছিলেন পিরালি ব্রাহ্মণ, ফলত সেই সময় বর্ণবিদ্বেষে জর্জরিত সমাজ, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার, মানে তখন তো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না কিন্তু ঠাকুর বাড়ির মতো একটা এলিট বাড়ি, তাঁদের বাড়ির মেয়েদের কিন্তু উঁচু বংশে বর জোটা মুশকিল ছিল, তো সেক্ষেত্রেও কিন্তু মুশকিল আসান ছিলেন এই হেমেন্দ্রনাথ। কার্যত প্রলোভন, কখনো কখনো প্রয়োজন পড়লে ভয় শাসানি দিয়ে তিনি বর জোগাড় করে নিয়ে আসতেন,
0: এবং এটাই মানে চলতি কথা ছিল যে ঠাকুর বাড়ির মেয়েদের জন্য বর জুটি আনার দায়িত্ব ওই সেজো ছেলে,
1: একদম।
0: এবং আরেকটা তুমি যেটা তুমি বলছিলে, সত্যেন্দ্রনাথ যে কাজটি করেছিলেন যে একেবারে নারী স্বাধীনতার আরো জেলে দিয়েছিলেন, হেমেন্দ্রনাথও কিন্তু সেই দলে ছিলেন,
1: একদম।
0: জ্ঞানদানন্দিনী দেবী পুরাতনীতে লিখছেন, বিয়ের পর আমার সেজো দেওর হেমেন্দ্রনাথ ঠাকুর ইচ্ছে করে আমাদের পড়াতেন, তার শেখাবার দিকে খুব ঝোঁক ছিল, আমরা মাথায় কাপড় দিয়ে তার কাছে বসতুম আর একবার ধমক দিলে চমকে উঠতুম। জ্ঞানদানন্দিনী থেকে মাত্র 6 বছরের বড় ছিলেন হেমেন্দ্রনাথ, তো মানে ভাবো যে মানে তিনি
1: এবং তাকে কার্যত সবাই এলাকাতেও খুব একটা সমীহ করে চলতো। আসলে হেমেন্দ্রনাথ ঠাকুর এমন একটি চরিত্র ছিল যে চরিত্র আমরা বলি না, যে পাড়াতে যে ছেলেটি হয়তো পড়াশোনাতে অতটা ভালো নয়, যদিও হেমেন্দ্রনাথ পড়াশোনায় অসাধারণ ছিলেন, কিন্তু আমি তাও বলছি যে হয়তো একটি ছেলে পড়াশোনাতে ভালো নয় কিন্তু পাড়ার যে কোনো আপদে বিপদে সেই হচ্ছে একমাত্র মুশকিল আসান, তো ঠিক সেইরকম ভাবে হেমেন্দ্রনাথ কার্যত ছিলেন একদম প্রকৃত অর্থে যাকে বলা হয় নায়ক। যেমন সুপুরুষ চেহারা তেমন তার শারীরিক ক্ষমতা, তেমন বেপরোয়া, কোনো কিছুকে পাত্তা না দেওয়া, আবার যখনই কারোর কোনো বিপদ আপদ হচ্ছে ঠাকুর বাড়িতে হোক বা আশপাশের হোক সেখানেও কিন্তু মুশকিল আসান হয়ে দেখা দিচ্ছে কে না সেই হেমেন ঠাকুর, হেমেন্দ্রনাথ। তো একদম বলা যায় যে আজকের সমাজে যদি হতো তো অগণিত মানুষ কিন্তু এই হেমেন্দ্রনাথকে আইডিয়ালাইজ করতো, অথচ খেয়াল করে দেখো যে এই হেমেন ঠাকুরের এই যে চরিত্রটি সেটা কিন্তু অসম্ভবভাবে হারিয়ে যাওয়া এক চরিত্র, মানে আমরা অনেক চরিত্রকে নিয়ে আলোচনা

0: আমরা প্রথম সিভিল সার্ভিস হিসেবে সত্যেন ঠাকুরকে নিয়ে আলোচনা করি, আমরা দ্বিজেন ঠাকুরকে নিয়ে আলোচনা করি, আমরা জ্যোতি ঠাকুরকে নিয়ে আলোচনা করি, কিন্তু আমরা হেমেন ঠাকুরকে নিয়ে আলোচনা করেছি এমন কিন্তু তোমারও খুব বিশেষ খুব একবার হয়ে ওঠেনি, আমারও কিন্তু খুব বিশেষ হয়ে ওঠেনি
1: সত্যি তাই, এবং বলা যেতে পারে
0: প্রায় বিস্তৃত। যাই হোক,
1: ঠাকুর বাড়ির অসংখ্য তারকার মধ্যে কোথায় যেন তিনি হারিয়ে গেছেন,
0: একদমই আমরা থাকবো হেমেন ঠাকুরের কথাতে,
1: তবে ছোট্ট করে বলি,
0: ছোট্ট কথা আমরা বলবো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায় হবে এই গণনার কাজ। প্রথম পর্যায় শুরুতেই আজ থেকে 15ই আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। এই পর্যায়েরই দ্বিতীয় ধাপে 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তিও গণনার কাজ চলবে। অনুপ্রবেশের ফলে রাজ্যে জনবিন্যাসে পরিবর্তন ঘটেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারী জানান, জনগণনা থেকে প্রাপ্ত তথ্য, নীতি নির্ধারণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণের কাজে ব্যবহার করা হবে। জনগণনার অংশ হিসেবে মুখ্যমন্ত্রী আজ বিধাননগরের সেচ দপ্তরের বাংলোতে সেলফ এনুমারেশনে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। বিপদগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালনা করা উচিত। মেরামতির কাজের জন্য আগামীকাল 2রা অগস্ট থেকে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ আরও এক দফায় বন্ধ রাখা হবে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত ওই সেতুতে সমস্ত রকমের যান চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের পক্ষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডানকুনি স্টেশন সীমান্তে আজ রাত 10:30 থেকে আগামীকাল ভোর রাত 4:30 পর্যন্ত মোট 6 ঘণ্টা ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজ চলবে। রাজ্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের পড়ুয়াদের ইস্কনের মাধ্যমে মিড ডে মিল দেওয়ার কাজ আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার তারাতলায় ইস্কনের অন্নামৃত রান্নাঘরে এই প্রকল্পের সূচনা করছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা গানটি শুনলাম একদম মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ারের কণ্ঠে। আমরা যে কথা বলছিলাম নীলাঞ্জনা দি, সেটা হচ্ছে আমরা হেমেন ঠাকুরের কথাতে ছিলাম এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন কথা বলতে বলতে আমরা যে কথাগুলো এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা, যেহেতু এবারে অনেকের প্রশ্ন হতে পারে, আমাদের শ্রোতা বন্ধুরা হয়তো ভাবছেন যে এতগুলো চরিত্র ছেড়ে হঠাৎ করে আমরা এই ক্রমাগত হেমেন ঠাকুরের পিছনে কেন পড়ে আছি বা এতটা স্লট কেন তার জন্য বরাদ্দ। কারণ বিষয় হচ্ছে যে এর আগে বিভিন্ন যে চরিত্রগুলি রয়েছে যার কথা আমরা বলছিলাম, সেগুলো নিয়ে আমরা ইতিপূর্বে সে সত্যেন ঠাকুর হোক বা দ্বিজেন ঠাকুর হোক আমরা আলোচনা করেছি, কিন্তু হেমেন ঠাকুর কিন্তু এভাবে আলোচনায় কখনো উঠে আসেনি।
1: সেই কারণে
0: এবং যে কথা বলছি

0: তোমাকে যে একটু আগেই উল্লেখ করছিলাম যে তিনি বড়দের পড়তে, মানে যারা তার থেকে অল্প ছোট, চার পাঁচ বছর ছ বছরের ছোট, তাদেরকেও পড়তে বসাতেন, শেখানোর একটা আগ্রহ ছিল। শুধুমাত্র তাই নয়, তিনি সঙ্গীত, অভিনয় এবং বিজ্ঞান চর্চায় তার কিন্তু প্রবল আগ্রহ ছিল হেমেন ঠাকুরের। এবং তোমাকে আমি ঘটনা বলছি, তখন সালটা হচ্ছে 1867। তিনি বেতার তরঙ্গ, তড়িৎ চুম্বক ক্ষেত্রে গবেষণা করেছিলেন, ভেবে দেখো। এবং তোমার 1872-73 সালের ভেতরে এই সময় তার কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। 1874 সালে তিনি রচনা করেছিলেন প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম নামে একটি প্রবন্ধ গ্রন্থ, কিন্তু দুর্ভাগ্যবশত এবং অপ্রয়োজনীয় মনে করে তাঁর ঠাকুরদাদা দ্বারকানাথ ঠাকুর হেমেন্দ্রনাথ ঠাকুরের সেই লেখার পাণ্ডুলিপি নষ্ট করে ফেলেছিলেন। না হলে আমাদের, জানি না, জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত, একটা নতুন দ্বার কিন্তু উন্মোচিত হতে পারত, হয়তো হতে পারত।
1: এবং দ্বিজেন্দ্রনাথের কথা আমরা বলছিলাম, তিনি ব্রহ্মসঙ্গীতের স্বরলিপির প্রবর্তন করেছিলেন, ঠিক তার হাত ধরে, সেই প্রথাকে অবলম্বন করে হেমেন্দ্রনাথও কিন্তু অনেক ব্রহ্মসঙ্গীতের স্বরলিপি তৈরি করেছিলেন। এবং সঙ্গীতের প্রতি তার একটা প্রবল অনুরাগ ছিল, সেই কারণে তিনি জ্ঞানদানন্দিনীকে যেরকম পড়াতে বসাতেন একদম বাড়ির মেয়েদের মতো করে, তার নিজের স্ত্রী নিপুময়ী দেবীকে গান শেখানোর জন্য দেবেন্দ্রনাথের কাছে কিন্তু অনুমতি চেয়েছিলেন। সেই সময় বাড়িতে টিচার রেখে ঠাকুরবাড়ির বউ গান শিখবে, এই ব্যাপারটা অনেকটাই একদম মানে ভাবনা চিন্তার বাইরের ব্যাপার ছিল। কিন্তু যেটা বলার বিষয় সেটা হচ্ছে, দেবেন্দ্রনাথ কিন্তু কিছুক্ষণ ভাবনা চিন্তার পর অনুমতি দিয়েছিলেন এবং নিপুমই কিন্তু গান শিখেছিলেন।
0: ঠিকই,
1: কাজেই এই হচ্ছেন হেমেন ঠাকুর।
0: এখনো শেষ করব না, আরো বেশ কিছু কথা বলার আছে, তার আগে আমরা একটা গান শুনে নেব, কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে একটা গান শুনিনি।
1: হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং আরেকটা যেটা ছোট্ট কথা, যে হেমেন ঠাকুরকে দিয়ে শেষ নয় কিন্তু,
0: না,
1: পরেও আরেকজন দাদার কথা না বললেই নয়, তার কথা বলে তারপরে দিদিদের দিকে যাব
0: আমরা। একদম।

0: কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে গানটি শুনলেন। এবার যে কথাই আমরা ছিলাম, যে কথা আমরা বলছিলাম, সেটি হচ্ছে হেমেন ঠাকুরের কথাতেই আমরা ছিলাম, তাই তো?
1: এখনো পর্যন্ত একটা কথা আমরা সেভাবে আলোচনা করিনি, হেমেন ঠাকুর কিন্তু বেশ কিছুদিন ডাক্তারি পড়েছিলেন,
0: ঠিক?
1: যদিও কমপ্লিট করেননি, কিন্তু তিনি অনেকটাই চিকিৎসা শাস্ত্রে পারদর্শী, মানে জিনিয়াস মানুষদের যা হয়
0: একদম।
1: এবং যখন তার মা শারদা সুন্দরী দেবী একদম খুব অসুস্থ, সেই সময় কিন্তু চিকিৎসার ভার হেমেন্দ্রনাথ নিজেই খানিকটা তুলে নিয়েছিলেন নিজের উপর, এবং অনেকটাই কিন্তু চিকিৎসা করেছিলেন
0: একদম। এবং 1863 সালের 26 নভেম্বর 19 বছর বয়সে তার বিয়ে হয়েছিল দেবেন্দ্রনাথের ভক্তবন্ধু সাঁতরাগাছি নিবাসী হরদেব চট্টোপাধ্যায়ের মেয়ে নিপুময়ীর সঙ্গে।
1: নিপুময়ীর কথা বলছিল,
0: হ্যাঁ, তুমি একটু আগে বলছিলে তো। এবং যেটা এবারে বলবো আমি, যে জন্য এই কথার উল্লেখ করলাম, যে তার যে বিবাহ অনুষ্ঠান সেটিও ছিল কিন্তু ঘটনাবহুল।
1: হ্যাঁ,
0: যে শোনা যায় ব্রাহ্মমতে সেই বিয়ের সময় সামাজিক গোলযোগের আশঙ্কা ছিল, ন্যাচারাল ব্যাপার তো, তাই পুলিশ পাহারায় বিয়ে হয়েছিল। যে কুলীন ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্ম পরিবারের বিয়েতে সমাজে যথেষ্ট সরগোল পড়ে গিয়েছিল সে সময়। হেমেন্দ্রনাথ নিজে আমার বিবাহ নামক যে রচনা লিখেছেন সেখানে সে সমস্ত ঘটনার উল্লেখ করে গেছেন।
1: ভাবো, ঘটনাবহুল।
0: হ্যাঁ, এবং তারই বর্ণনায় যে বিবাহের ঘটনাটি এরকম ছিল, যে এবং সেই লেখনী থেকে যে এটা যে লিখছেন তিনি আমার বিবাহ, তাতে তাঁর যে সাহিত্য প্রতিভা এবং যে ব্রাহ্ম সমাজের যে রীতিনীতি ছিল তার সম্বন্ধে আন্দাজ পাওয়া যায়। তো যাই হোক, সেই ঘটনা পরে উল্লেখ করব। তুমি বোধহয় আরো কিছু বলছিলে
1: না? আমি যেটা বলছিলাম, যে তুমি বলছিলে না যে বিজ্ঞান চর্চার পথিকৃৎ ছিলেন, এবং তিনি মানে তার জীবদ্দশাতে একটি বই প্রকাশিত হয়নি, এটা সবথেকে আমাদের কাছে দুঃখের, প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল ধর্ম, এবং সেইটার ভূমিকা লিখেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী।
0: একদমই তাই।
1: আর গানের কথা তো বললামই, যে তিনি সঙ্গীতের অনুরক্ত ছিলেন, সত্যেন্দ্রনাথের ধ্রুপদের সুর অবলম্বনে তিনিও অনেক ব্রহ্মসঙ্গীত রচনা করেছিলেন, যেমন আনন্দধারা প্রবাহে, জয় জয় ব্রহ্মানাথ, তুমি ব্রহ্ম তুমি নিত্য, এগুলো অত্যন্ত মানে সুন্দর বই। তো এইভাবেই একজন রবীন্দ্রনাথের একজন অগ্রজ, তিনি কিন্তু ঠাকুর বাড়ির মধ্যে অনেক বিষয়ের পথিকৃৎ ছিলেন, যদিও সেই মানুষটি হয়তো নিজেই সেভাবে প্রচারে থাকতে চাননি, তিনি ছিলেন মুশকিল আসান, সকলের দিকে তার ছিল সজাগ দৃষ্টি, এবং সেই কাজ করতে গিয়ে কখন প্রায় বিস্তৃত চরিত্রের মধ্যে চলে গেছেন সেটা কিন্তু সত্যি সত্যি আমাদের ভাববার। তাই আজকে আমরা আমাদের এই স্বল্প পরিসরে শ্রদ্ধা জানালাম হেমেন ঠাকুরকে।
0: আমরা চলে যাব গানে, স্বাগত লক্ষ্মী দাশগুপ্ত এবং এক ক্ষুদে শিল্পীর কণ্ঠে এই গান। পরপর দুটো গান আমরা শুনিনি।
1: হ্যাঁ।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: আমরা রয়েছি গান্দুরিয়ায়। আর গান্দুরিয়াতে আমরা আজকে কথা বলছি রবীন্দ্রনাথের দাদা দিদিদের নিয়ে। মহর্ষি দেবেন্দ্রনাথের যে 15 জন সন্তান ছিলেন, তার মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথ ছিলেন 14তম। আমরা সেজদাদা হেমেন্দ্রনাথকে নিয়ে কথা বললাম, রবীন্দ্রনাথের হেমদাদা। আরেকজন মানুষ যাকে বলা হয় রবিমুদ্রার এপিঠ আর ওপিঠ, তার কথা না বললে রবীন্দ্রনাথের গল্প বা রবীন্দ্রনাথের জীবন কোথাও যেন না বলার মধ্যে রয়ে যায়। তিনি অবশ্যই রবীন্দ্রনাথের জ্যোতিদাদা। এবং এই রবীন্দ্রনাথের জ্যোতিদাদা তিনি ছিলেন মহর্ষির 5ম সন্তান, 5 নম্বর। এবং ঠাকুরবাড়ির জ্যোতিষ্করা তো প্রত্যেকেই উজ্জ্বল, আপন আপন গুণাবলী তাদের মধ্যে বিদ্যমান ছিল। তাদের মধ্যে অবশ্যই জ্যোতিরিন্দ্রনাথ কিন্তু একেবারে অনন্য, সাধারণ। এবং রবীন্দ্রনাথের থেকে অনেকটাই বড় ছিলেন, প্রায় 12 বছরের বড় ছিলেন। কিন্তু সব থেকে বেশি প্রভাব ছিল রবীন্দ্রনাথের।
1: এবং
0: শুধু প্রভাব নয়, বড় ছোটর দূরত্ব কিন্তু ঘুচে গিয়েছিল,
1: এর মধ্যে ছিল না।
0: না, জ্যোতিদাদার সাথে রবীন্দ্রনাথের একটা অসম্ভব সখ্য ছিল।
1: এবং রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অনেক প্রভাব রয়েছে।
0: হ্যাঁ, এবং অনেক গানে সুর করেছেন তিনি। এবং অনেক দিক থেকে ঠাকুর বাড়ির সাংস্কৃতিক পরিবেশের মধ্যে তিনিও কিন্তু বিপ্লব এনেছিলেন।
1: একদমই তাই।
0: যখন ধরো রবীন্দ্রনাথ দেশে ফিরলেন বিলেত থেকে 19 বছর বয়স, এবং দেশে ফেরার পর কিন্তু নতুন দাদা এবং নতুন বৌঠানের আদর আপ্যায়ন ভরিয়ে দিয়েছিল। এবং সেই সময় জ্যোতিদাদা দেশি এবং বিদেশি সুরের মিশ্রণে নতুন নতুন সুর নিয়ে প্রচণ্ড পরীক্ষা নিরীক্ষা করছেন। আর সেই সুরকে কথায় বেঁধে দেওয়ার গুরুদায়িত্ব কিন্তু পড়েছিল কবি আর অক্ষয় চৌধুরীর ওপর। এবং এখান থেকেই কিন্তু মোটামুটিভাবে গান বাঁধা তার যে একটা শিক্ষা, সেটা কিন্তু রবীন্দ্রনাথের শুরু হয়ে গিয়েছিল।
1: এবং শুধু তাই নয় যে অরবিন্দ ঘোষের হাত ধরে বিপ্লবী যুগ শুরু হওয়ার অনেক আগেই তিনি কিন্তু বাঙালিকে প্রথম গুপ্ত সমিতি গড়তে শিখিয়েছিলেন।
0: হ্যাঁ,
1: আর নিজের অন্তঃপুরিকা স্ত্রী কাদম্বরীকে চিতপুরের রাস্তা দিয়ে ইডেন গার্ডেন্সে ঘোড়া ছুটিয়ে নারী স্বাধীনতা সম্বন্ধে তিনি সচেতন করেছিলেন। এবং কার্যত একটা বিদ্রোহ ঘোষণা করেছিলেন সমাজে, যে এইভাবে ঘোড়া ছুটিয়ে মেয়েরা দাপিয়ে বেড়াবে।
0: মানে এটা কিন্তু দেখো ঠাকুরবাড়ির সত্যেন্দ্রনাথ করেছেন, হেমেন্দ্রনাথ করেছেন, জ্যোতিরিন্দ্রনাথ করেছেন।
1: কিন্তু জ্যোতিরিন্দ্রনাথের যে ভাষ্য, সেটা ছিল বোধহয় সেই সময়কার মধ্যে সবথেকে লাউড, লাউড এন্ড ক্লিয়ার আমরা যেটাকে বলি। তিনি এই বিষয়ে পরিষ্কার করে দিয়েছেন যে এই বিষয়ে কিন্তু কোনো আপোষ নয়। তাই নিজের স্ত্রী, মানে যিনি অন্তঃপুরবাসিনী, সে কাদম্বরী দেবী কিন্তু চিতপুরের রাস্তা দিয়ে টকবক টকবক করে ঘোড়া ছুটিয়ে এই আমাদের পাশে ইডেন গার্ডেন্স পর্যন্ত এসে পৌঁছেছে,
0: এবং একেবারে সাহেবী পোশাক পরিহিতা।
1: একদম একদম। আর তার থেকে বড় যে বাঙালিও যে চাইলে ব্যবসা করতে পারে এবং প্রতিপক্ষ ইংরেজ ব্যবসাদারদের পাত্তাড়ি গোটানোর ব্যবস্থা করতে পারে, তাও প্রমাণ করে দিয়েছিলেন তিনি। মানে এই ক্ষেত্রে বলা যায় যে প্রিন্স দ্বারকানাথের যে লেগাসি, সেটা কিন্তু বহন করেছিলেন,
0: বহন করেছিলেন।
1: তাছাড়া বিদ্যোজন সমাগম, সঞ্জীবনী সভা, সরস্বত সমাজ গঠনের মধ্য দিয়ে তিনি কি বলবো যে সাহিত্য সেবার যে একটা পথ, সেটা খুলে দিয়েছিলেন, উন্মুক্ত করেছিলেন। আর সেই সঙ্গে গড়ে দিয়েছিলেন বাঙালির গর্বের রবি ঠাকুরকে। রবি ঠাকুরকে যে গঠন, আসলে একটা পারিবারিক গাইডেন্স তো লাগেই, সেই গাইডেন্স কিন্তু সবচেয়ে বেশি যিনি ছিলেন তিনি কিন্তু নানাদা দেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
0: এবং বলা হয় না যে প্রদীপ চলার জন্য সলতেটা পাকানো খুব দরকার। সলতে যদি ভালো করে পাকানো হয় তাহলে কিন্তু প্রদীপ অনেকক্ষণ ধরে চলে। সেই সলতে পাকানোর কাজটাই করে দিয়েছিলেন জ্যোতিরিন্দ্র।

0: রবীন্দ্রনাথ, এবং ঠাকুর বাড়ির সঙ্গীতের একটা মূল ভূমিকা ছিল, মানে বিপ্লব তিনি এনেছিলেন। পিয়ানো, ভায়োলিন, হারমোনিয়াম, সেতার, এইগুলো বাজানোতে তিনি দক্ষ ছিলেন, এবং ম্যাক্সিমাম সুর কিন্তু তিনি পিয়ানোতে করতেন, নিজে অসম্ভব ভালো পিয়ানো বাজাতেন, আর রবীন্দ্রনাথ সেই সুরের কথা যোগ করতেন। রবীন্দ্রনাথের যে নৃত্যনাট্য মায়ার খেলা, সেখানে 20টা গান, এবং সেই গানের প্রত্যেকটা সুরকার তার প্রিয় জ্যোতিদাদা।
1: এবং এমন যে সময়টার কথা আমরা বলছি, সেটা এমন একটা সময় যখন জোড়াসাঁকো ঠাকুর বাড়ির বৃত্ত আর বৈভবে টান পড়েনি, পরের দিকে তো বেশ বৃত্ত বৈভবে টান পড়েছিল। তো মুঘল ও ইংরেজ সংস্কৃতি মিলেমিশে ছিল সাধারণ ভারতীয়দের জীবনে সে সময়টার কথা। আবার তার জন্মের 7 মাস পরে 21 ডিসেম্বর 1849 দেবেন্দ্রনাথ তার মধ্যম ভ্রাতা গিরীন্দ্রনাথ সহ 21 জন ভক্তবন্ধুকে নিয়ে বিধিমতো প্রতিজ্ঞা পাঠ করে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। সেও এক সন্ধিক্ষণ, এটা যদি রবীন্দ্রনাথের জন্মের ঠিক 21 মানে তার জন্মের 7 মাস পরে দেবেন্দ্র ঠাকুর গড়ে তুলছেন। আর জ্যোতিরিন্দ্রনাথের শৈশবের দিনগুলো শুরু হয়েছিল ঠাকুরবাড়িতে এই যে ব্রাহ্মধর্মের প্রভাব জাঁকিয়ে বসার আগে, তখন কিন্তু এইভাবে জাঁকিয়ে বসেনি, তখন মানে বুঝতেই পারছো তার জন্মের 7 মাস পর প্রতিষ্ঠা হচ্ছে, মানে তিনি যখন ছোট তখন সেভাবে মানে প্রতিষ্ঠা হয়ে গেল, ঠাকুরবাড়ির অভ্যন্তরে সেই যে প্রভাব সেটা কিন্তু তখনও জাঁকিয়ে বসেনি। তাই বাল্য স্মৃতিতে ঠাকুরবাড়ি দেখার যে দুর্গোৎসব সেটারও কিন্তু উল্লেখ রয়েছে, মানে একসময় কিন্তু ঠাকুরবাড়িতে দুর্গোৎসব হতো।
0: হ্যাঁ হতো তো, পরবর্তীকালে যখন দেবেন্দ্রনাথ ব্রাহ্মধর্ম নেন তখন সেটা পরে শরিক যারা ঠাকুর
1: না সেটাও নয়, দেবেন্দ্রনাথ ব্রাহ্মধর্ম নেওয়ার পরও হয়েছে, কিন্তু সেই সময় পুজোর দিনগুলোতে দেবেন্দ্রনাথ জোড়াসাঁকোয় থাকতেন না, তারপরে ধীরে ধীরে ব্রহ্মধর্মের প্রভাব জাঁকিয়ে পড়ে
0: এবং অন্য জায়গায় অন্য ঠাকুরবাড়ির অন্য সদস্যরা তারা সেই পূজো প্রথা বহন।
1: তো উৎসবের ভার সামলাতেন তার দুই ভাই গিরীন্দ্রনাথ ও নগেন্দ্রনাথ। আর সম্ভবত জ্যোতিরিন্দ্রনাথের বয়স যখন 10, তো দেবেন্দ্রনাথ ঠাকুরবাড়িতে লক্ষ্মী জনার্দন শিলার নিত্য পূজো আর যে দুর্গোৎসব সেটা তখন বন্ধ করে, কারণ তখন তিনি ব্রাহ্ম হয়ে গেছেন সম্পূর্ণভাবে। তো জ্যোতিরিন্দ্রনাথ বলছেন সেখানে যে আমাদের সাবেক চণ্ডীমণ্ডপ ব্রহ্ম মণ্ডপে পরিণত হল, এবং গিরীন্দ্রনাথের পরিবার আলাদা হয়ে দ্বারকানাথের বৈঠকখানা বাড়িতে, মানে 5 দ্বারকানাথ ঠাকুর লেন যেটা বর্তমানে, পূজাপাঠের ব্যবস্থা করলেন, এবং দেবেন্দ্রনাথের পরিবার ভদ্রাসন বা মূল বাড়িতে, মানে 6 দ্বারকানাথ ঠাকুর লেন বর্তমানে, সেখানে উঠে এলেন। আর গিরীন্দ্রনাথের পরিবারে কিন্তু দোল, দুর্গোৎসব প্রভৃতি সব ধরনের যে পৌত্তলিক হিন্দু রীতিনীতি সেগুলো কিন্তু পালিত হতো।
0: জ্যোতিরিন্দ্রনাথের আরেকটা অদ্ভুত সৃষ্টি হচ্ছে,
1: আমরা থাকবো সেখানে, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন
0: বিরতি আছে,
1: গান শুনবো, তারপর আবার ফিরে আসবো এই কথায়।
2: সংসার চালানোর খরচটা দিন,
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা গানটি শুনলাম শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আমরা কথা বলছিলাম এর আগে, মানে এই পর্বে যাওয়ার আগে, এই গানটিতে যাওয়ার আগে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথের পছন্দের জ্যোতিদাদা নিয়ে আমরা কথা বলছিলাম।
1: আমি বলছিলাম যে জ্যোতিরিন্দ্রনাথের সঞ্জীবনী সভা স্থাপন এবং এই সভাই পরবর্তীকালে রবীন্দ্রনাথকে একেবারে নবভানু হয়ে উঠতে সাহায্য করেছিল। তার আগে বলছিলাম যে এই যে পিয়ানো ভায়োলিন এই সমস্ত কিছু গানের মধ্যে ব্যবহার, সেটাও তো একটা বিপ্লব
0: একদম। আর মানে জোড়াসাঁকোর ঠাকুর দালানে যে পাঠশালায় জ্যোতিরিন্দ্রনাথের হাতে খড়ি হয়েছিল, তো সেখানকার যে গুরুমশাই ছিলেন, তো সেকেলের পণ্ডিতের জ্বলন্ত আদর্শ সেই সময়কার যারা পণ্ডিত ছিলেন, রং কালো কুচকুচে, গোঁপ জোড়া কাঁচা পাকায় মিশ্রিত, মুখ খ্যাংড়ার নেই, বর্ণনায় বলছেন তিনি, চুল লম্বা ওড়িয়াদের মতন পিছন দিকে গ্রন্থিবদ্ধ। তিনি কখনো হাসতেন না, কেবল ছাত্রদের বেত দিয়ে মারার সময় তার বর্ষণ মুখ শ্রাবণ মেঘে বিজুলি লেখার মতো তার মুখে হাসি ফুটে উঠত। সেই বেতের অত্যাচার সহ্য করতে না পেরে একবার জ্যোতিরিন্দ্রনাথের সেজদাদা, মানে ওই আমাদের সেই মুশকিল আসান হেমেন্দ্রনাথ, সেটি লুকিয়ে ফেলেন এবং গুরুমশায় বৎসহারা গাভীর মতো শোকে অধীর হয়ে পড়েন। এটা জ্যোতি ঠাকুর লিখছেন। তো তারপরে জ্যোতিরিন্দ্রনাথের
1: অসাধারণ,
0: মানে এটাকেও যে এইভাবে মজা করে বলা যায়। এরপরে জ্যোতিরিন্দ্রনাথের ইংরেজি শিক্ষা শুরু হয় সেজদাদা হেমেন্দ্রনাথের কাছে। তিনি খুবই কড়া ধাতের মাস্টার ছিলেন, একটু আগে তো বলছিলাম আমরা হেমেন্দ্রনাথের কথা। খেলার সময় তার কাছে, মানে সময় তার কাছে ছিল অবান্তর, নিজে খেলতেন কিন্তু অন্য কেউ ভাবলে ভাই বোনেরা এই অবান্তর ভাবে সময় নষ্ট করা চলবে না। জ্যোতিরিন্দ্রনাথের মনে হতো তিনি যেন জেলখানায় আছেন, সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড তার নিকট অন্ধকার, মুক্তির জন্য তাহার প্রাণ ছটফট করিত। এর ফলে তার লেখাপড়ার উপর বিষম বিতৃষ্ণা তৈরি হয়েছিল। বসন্ত কুমার চট্টোপাধ্যায়কে বলা জ্যোতিরিন্দ্রনাথের জীবন স্মৃতি পড়তে পড়তে এই পরিবেশ আমাদের মনে করিয়ে দেয়। এবং এটা কিন্তু প্যারালেলি যদি তুমি হয় তো, এই যে বসন্ত কুমার চট্টোপাধ্যায় যে কথা বলছিলাম যে জ্যোতিরিন্দ্রনাথের জীবন স্মৃতি, তুমি যদি রবীন্দ্রনাথের শৈশব স্মৃতি দেখো একদম দেখবে তা হুবহু,
1: একদম হুবহু, মানে কপি বলা যায়, কপি পেস্ট অনেকটাই। এবং জ্যোতিরিন্দ্রনাথের হাতে মানে লেখা অসম্ভব সুন্দর ছিল, তিনি অনেক নাটক রচনা করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ কিরম লিখছেন দেখো। জ্যোতিদাদা, যাকে আমি সকলের চেয়ে মানতাম, বাইরে থেকে তিনি আমাকে কোনো বাঁধন পরাননি, তার সঙ্গে তর্ক করেছি, নানা বিষয়ে আলোচনা করেছি বয়সের মতো, তিনি বালককেও শ্রদ্ধা করতে জানতেন, আমার আপন মনের স্বাধীনতার দ্বারাই তিনি আমার চিত্ত বিকাশে সহায়তা করেছেন, তিনি আমার পরে কৃতিত্ব করবার ঔৎসুক্যে যদি দৌরাত্ম্য করতেন তাহলে ভেঙে চুরে তেড়ে বেঁকে যা হয় কিছু একটা হতুম, কিন্তু আমার মতো একেবারেই তা হতো না।
0: আমরা থাকব তো এই যে ভালো মানুষ জ্যোতি ঠাকুর, তার নিয়ে একটা গান শুনিনি আমরা।

0: রবীন্দ্রনাথের দাদাদের কথা তো হলো, কিন্তু সৌদামিনী, সুকুমারী, শরৎকুমারী, স্বর্ণকুমারী এবং বর্ণকুমারী এই যে পাঁচ দিদি ছিলেন, এই মানে রবীন্দ্রনাথ কোনো না কোনো সময় কিন্তু কোনো না কোনো দিদির হাতে ফোঁটা নিয়েছেন বিভিন্ন সময়। এবং এই যে ভাই বোনদের মধ্যে কিন্তু একটা দৃঢ় বাঁধন সবসময়ই ছিল,
1: স্বাভাবিক ছিল থাকাই
0: থাকা। এবং ভাই বোন সমিতি ছিল ঠাকুর বাড়িতে, জানো তো,
1: একদম।
0: এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছন্দে গেঁথে দিয়েছিলেন, কিরকম নাম, হিতু নিতু খিতু কৃতু সুরেন বিবি বলু সুধি জ্যোৎস্না সরলা, কি আর বলবো, সর্বগুণ গুণে গুণাম বুধি। পরে অবশ্য ভাই বোন সংঘ সেটাও গড়ে উঠেছিল। তো এই যে রবীন্দ্রনাথের একটা অসাধারণ ভাইফোঁটার গল্প আছে, সেটা হচ্ছে যে সালটা হচ্ছে 1939 এবং দুজনই মাত্র বেঁচে রয়েছেন, রবীন্দ্রনাথ
1: আর তখন রবি ঠাকুরের বয়স হচ্ছে 80 বছর,
0: হ্যাঁ, আর তার ছোট দিদি বর্ণকুমারী দিদি,
1: একদম। আর রবীন্দ্রনাথ তখন গেছেন কালিম্পংয়ে,
0: হ্যাঁ, আর ছোট দিদি তিনিও কিন্তু তখন যথেষ্ট বয়স হয়েছে,
1: একদম, ডেফিনেটলি,
0: হ্যাঁ। এবং তিনি তখন চিঠি লিখছেন যে ভাইটি, আমার শুনলাম যে তুমি জোড়াসাঁকো এসেছো, সেইখানে গিয়ে ভাইফোঁটা দেব ভেবেছিলাম, কিন্তু হলো না। তো বলছেন যে ধীরের নামে একজন চেনা লোক পেলুম, তাকে দিয়ে সব আনিয়ে পাঠালুম, কবির যা প্রিয় জিনিস তাই দিলুম, আমি বড় তোমায় কিছু পাঠাতে হবে না, আশা করি তুমি ভালো আছো, ধান দুর্বা ফুল দিয়ে আশীর্বাদ করিলুম, কিন্তু দেখা হলো না এই দুর্ঘ। তো উত্তরে রবীন্দ্রনাথ লিখছেন, ভাই ছোড়দি, তোমার ভাইফোঁটা পেয়ে খুশি হয়েছি, আমাদের ঘরে ফোঁটা নেবার জন্য ভাই কেবল একটি মাত্র বাকি, আর দেবার জন্য আছেন এক দিদি, আমার প্রণাম গ্রহণ করো, তোমার রবি। তো এইভাবে কিন্তু মানে আগে চিঠিতে হতো, কিন্তু একটা সময় রানীচন্দ লিখছেন 1940,
1: রানীচন্দের সে গল্পে যাব, তবে তার আগে আমি তোমাকে ছোট্ট একটা ঘটনা বলি,
0: বলো বলো বলো,
1: যে অশক্ত শরীরেও নিয়ম করে জোড়াসাঁকো এসে কবিকে ফোঁটা দিয়ে যেতেন, এটা তুমি বললে,
0: হ্যাঁ।
1: এবং সম্ভাব্য বিবাহ থেকে নরনারীর সম্পর্ক ভাতৃদ্বিতীয়া উদযাপনের দিকে সরে যাওয়া, মানে এক, আমি তোমাকে যে ঘটনা বলছি সেটা 106 বছর আগে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ মানুষের যে ঠুনকো স্বার্থপর সম্পর্কের রাজনীতিতে ভাইফোঁটা গল্পে একদম সজোরে থাপ্পড় মেরেছিলেন, ঠিক আছে, তাই তো। এবার দেখো যে গোস্বামী দুর্গাপুর,
0: হ্যাঁ,

0: বেশ অদ্ভুত নামের এই গ্রামটিতে রবীন্দ্রনাথ কি কখনো গিয়েছিলেন, এটা অনেকেরই প্রশ্ন। তো তেমন পাথুরে প্রমাণ নেই, তবে না যাওয়ারও কোনো কারণ নেই, কারণ শিলাইদহ থেকে কুষ্টিয়া কতটুকু বেশি, খুব একটা বেশি পথ নয়, সেখানে চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে হচ্ছে এই গ্রাম। তো শিলাইদহে জমিদারি সামলানোর কোনো অবসরে রবীন্দ্রনাথ একবারও যাননি ছোট দিদি বর্ণকুমারী শ্বশুরবাড়িতে, এটা হতে পারে না। তাই ওই গল্পের যে কথা উঠে এসেছে এটা কিন্তু রবীন্দ্রনাথের বাস্তব জীবনের কথা।
1: একদমই তাই। এবার রানীচন্দের কথায় আসি। 1940 সালের 29শে সেপ্টেম্বর কালিম্পং থেকে কলকাতায় জোড়সাঁকোর বাড়িতে অসুস্থ রবীন্দ্রনাথকে নিয়ে আসা হয়েছে। এমন সময় আবারও ভাই ফোঁটা এলো। 80 বছরের ভাইকে ফোঁটা দিয়ে আশীর্বাদ করলেন 84 বছরের দিদি। গৌরবরণ একটি শীর্ণ হাতের শীর্ণ আঙুল স্পর্শ করল অসুস্থ পৃথিবী বিখ্যাত ভাইয়ের কপাল। দুজন দুপাশ থেকে ধরে রেখেছিল বর্ণকুমারীকে। তারপর ভাইয়ের বুকে মাথায় হাত বুলিয়ে স্নেহাসক্ত দিদি খুব বকলেন, বৃদ্ধ ভাইয়ের অসুস্থতার মূল কারণ নাকি কালিম্পং যাত্রা। বললেন, দেখো রবি, তোমার এখন বয়স হয়েছে, এক জায়গায় বসে থাকবে, অমন ছুটে ছুটে আর পাহাড়ে যাবে না কখনো, বুঝলে?
0: যে কালিম্পং যাত্রার কথা একটু আগে উল্লেখ করছিলাম।
1: রবি ঠাকুর এই বকুনি শুনে কৌতুকে পরিপূর্ণ এক গাম্ভীর্য নিয়ে বলেছিলেন, না আর কখনো ছুটে যাব না, বসে বসে যাব এবার থেকে।
0: বেশ, তো সেই পুরনো সেই দুনিয়ার কথা শুনে ফেলি আমরা একবার।
1: একদমই তাই।
0: সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: গানটি শুনলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে, আর এরই সাথে স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সময় এখন 12:55 হয়ে 29 সেকেন্ড। মানে বুঝতেই পারছেন যে আজকের মতন আমাদের যে সফর সেটা এখানে শেষ নয়, কারণ এক ঘন্টা পর আবার আমরা বাংলা নাটক নিয়ে আসব ঠিক দুপুর 2টার সময়। তবে এই যে রবীন্দ্রনাথের পরিবারের কথা, রবীন্দ্রনাথের দাদা বোন ভাই দিদিদের কথা, এবং ঠাকুর বাড়ির যে অনালোচিত অনালোকিত দিক নিয়ে
1: আরো অনেকের কথা বলা বাকি
0: রয়ে গেল, ডেফিনেটলি সেটা এই স্বল্প পরিসরে সম্ভব নয়। একদমই তাই,
1: আবারও পরে কখনো যদি
0: ডেফিনেটলি আবারও পরে কোনো, তবে এই যে আমরা চেষ্টা করলাম আজকে যে বেশ কিছু চরিত্র, তার মধ্যে হেমেন্দ্রনাথের মতন চরিত্র রয়েছে যেগুলো সচরাচর আলোচনায় উঠে আসে না, সেই রকম চরিত্রগুলো নিয়ে কথা বলার, সেরকম চরিত্রগুলো নিয়ে আলোচনা করার। আর এই আলোচনা করতে করতে এই স্বল্প পরিসরে, কারণ তাঁরা প্রত্যেকেই এতটাই গুণী, এতটাই তারা কীর্তিমান যে এই স্বল্প পরিসরে তাঁদের সম্পর্কে কথা বলা শেষ
1: ছুঁয়ে যাওয়াটাই একটা দুরূহ প্রচেষ্টা, তবু আমরা চেষ্টা করলাম। আসলে জীবনের স্মৃতি তো অমলিন, স্মৃতি রয়েই যায়। রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে আমরা সেই সমস্ত স্মৃতিকে ছুঁই আজকে, সেরকমই শ্রদ্ধা।
0: একদম, আর এরই সাথে আমরা আপনাদেরকে টাটা বলবো, আবারও ফিরে আসবো এক ঘন্টা পরে। তবে যেতে যেতে এই গানটি আপনাদের জন্য রূপঙ্কর ভট্টাচার্য মনোময় এবং মনোজ মুরলী নায়ারের কণ্ঠে এই গানটি দিয়ে সুদীপ্ত নীলাঞ্জনা আপনাদেরকে জানাচ্ছে টাটা। শুনতে থাকুন 107 AIR FM Rainbow।

জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 এফএম রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আকাশবাণী কলকাতা FM নেটওয়ার্ক প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ে শুরুতে আজ থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় ac.sensors.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন। এই পর্যায়ের দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। অনুপ্রবেশের ফলে রাজ্যে জনবিন্যাসের পরিবর্তন ঘটেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারী জানান, জনগণনা থেকে প্রাপ্ত তথ্য নীতি নির্ধারণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণের কাজ ব্যবহার করা হবে। জনগণনার অংশ হিসেবে মুখ্যমন্ত্রী আজ বিধাননগরের শেষ দপ্তরের বাংলোতে সেলফ এনুমারেশনে অংশ নিচ্ছেন। সংশোধিত নাগরিকত্ব আইন CAA অনুসারে যারা আবেদন করেছেন তাদের হাতে রাজ্য সরকার নাগরিকত্ব শংসাপত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় এক অনুষ্ঠানে এই শংসাপত্র প্রাপকদের হাতে তুলে দেবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। যাত্রী টার্মিনালের উদ্বোধন করে প্রধানমন্ত্রী গ্রিনফিল্ড বিমানবন্দরটি হেঁটে প্রদক্ষিণ করেন। শ্রী মোদী বিমানবন্দরের খুঁটিনাটিও পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারো প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতির স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালনা করা উচিত। তৈল বিপণন সংস্থাগুলি আজ 19 কেজি বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কমিয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তথ্য অনুযায়ী বাণিজ্যিক LPG সিলিন্ডারের নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেডিও প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ে শুরুতে আজ থেকে 15 অগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় se.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। এই পর্যায়ের দ্বিতীয় ধাপে 16 অগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি বা গণনার কাজ চলবে। অনুপ্রবেশের ফলে রাজ্যে জনবিন্যাসের পরিবর্তন ঘটেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারী জানান, জনগণনা থেকে প্রাপ্ত তথ্য নীতি নির্ধারণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণের কাজে ব্যবহার করা হবে। জনগণনার অংশ হিসেবে মুখ্যমন্ত্রী আজ বিধাননগরের শেষ দপ্তরের বাংলোতে সেলফ এনুমারেশনে অংশ নেন। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ অনুসারে যারা আবেদন করেছেন তাদের হাতে রাজ্য সরকার নাগরিকত্ব শংসাপত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় এক অনুষ্ঠানে এই শংসাপত্র প্রাপকদের হাতে তুলে দেন বলে নবান্ন সূত্রে জানানো হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। যাত্রী টার্মিনালের উদ্বোধন করে প্রধানমন্ত্রী গ্রিনফিল্ড বিমানবন্দরটি হেঁটে প্রদক্ষিণ করেন। শ্রী মোদী বিমানবন্দরটির খুঁটিনাটিও পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালনা করা উচিত। বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে হাতবদলের আগেই 3 অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3টি পিস্তল, 7টি কার্তুজ, 3টি ম্যাগাজিন এবং 2টি মোবাইল ফোন। গতকাল ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো দিয়ে নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক পোস্টমাস্টার, মূল রচনা আলেকজান্ডার পুশকিন, বেতার নাট্যরূপ মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা খৌনিশ বাগচি। নাটক পোস্ট

0: এই তো, এই তো পোস্টমাস্টার মিস্টার স্যামসন ভিরিনের বাসা। কিন্তু কিন্তু বাড়িটা এমন বিষণ্ন, এমন লক্ষ্মী ছাড়া দেখাচ্ছে কেন? সেবার যখন আসি জানালায় কি সুন্দর বালসাম ফুল দেখেছিলাম, এবার কেমন শূন্য, খাঁ খাঁ করছে সব। কি ব্যাপার মাস্টারবাবু, কি বদলি হয়ে গেছেন? মারা যাননি তো? আর তার সেই বছর 14 বয়সের সুন্দর শান্ত মেয়েটি, হা হা কি মিষ্টি নাম, দুনিয়া দুনিয়া। ওর বিয়েটি হয়ে গেল নাকি? দুনিয়াকে আজও আমি ভুলতে পারিনি। কিন্তু কিন্তু লোকজন সব কোথায় গেল? মাস্টারবাবু আছেন? মাস্টারবাবু
1: কে? ভেতরে আসুন।
0: এই যে মিস্টার স্যামসন, কেমন আছেন? চিনতে পারছেন আমাকে?
1: সালাম হুজুর, বসুন।
0: এই বসছি বসছি বসছি। আচ্ছা আচ্ছা মিস্টার স্যামসন, মিস্টার স্যামসন, আপনার শরীরটা এর মধ্যে এমন ভেঙে গেল কেন? একেবারে জীর্ণ, বুড়ো হয়ে গেছেন দেখছি। চুলগুলো সব পেকে গেছে, পিঠটা কুঁজো হয়ে গেছে, গায়ে চামড়া সব ঝুলে পড়েছে। কি ব্যাপার বলুন তো, মাত্র বছর কয়েকের মধ্যে এত পরিবর্তন! ও দাঁড়ান দাঁড়ান, আমাকে বোধহয় আপনি ঠিক চিনে উঠতে পারছেন না। কেমন
1: আপনার অর্ডারটা নকল করে ফেলি হুজুর?
0: দেখুন দেখুন মিস্টার স্যামসন, গতবার আপনার সঙ্গে কিন্তু আমার খুব পরিচয় হয়েছিল।
1: হতে পারে হুজুর, এই সদর রাস্তায় কত লোক যায় আসে, কিছু সময়ের জন্য পরিচয় হয়, আবার একদিন সব ভুলে যাই।
0: আচ্ছা আপনার মেয়ে দুনিয়া, তাকে দেখছি না যে, সে কোথায়, কেমন আছে সে?
1: ভগবান জানেন।
0: সে কি বিয়ে টিয়ে হয়নি? একটু একটু চা হলে মন্দ হতো না? কিন্তু মিস্টার স্যামসন, ততক্ষণে আসুন, একটু গলাটা ভিজিয়ে নেওয়া যাক, আপনার মনটাও একটু তাজা হোক। দাঁড়ান দাঁড়ান, ব্যাগ থেকে বোতলটা বের করা যাক। এই এবার দিন তো আপনার গ্লাসটা দিন।
1: গ্লাস?
0: নিন মিস্টার স্যামসন, এবার আমাকে মনে করতে চেষ্টা করুন তো। সেই 1816 সালের কথা, সেটা ছিল, হ্যাঁ, মে মাসই, মে মাস, বড্ড গরম, আমাকে আমাকে এই গুবেরনিয়া হয়ে যেতে হয়েছিল। আমি তখন সাব জুনিয়র মিলিটারি অফিসার হয়েছি। কি মশাই, কিছু মনে টনে পড়ছে? সেদিন মনে করার চেষ্টা করুন, আপনার ডাকঘরে আসতে কি বৃষ্টি কি বৃষ্টি, একেবারে ভিজে সব সপে। আপনার এখানে এসে আমার প্রথম কাজ হলো ভিজে পোশাকটা ছেড়ে ফেলা, তারপর এক কাপ গরম গরম চা। আপনি তাড়াতাড়ি ডাকলেন,
1: দুনিয়া দুনিয়া
2: যাই। কি বাবা?
1: মা সমোভারটা বসিয়ে দে তো মা, আর এই শোন, দৌড়ে খানিকটা ক্রিম নিয়ে আয়।
2: আচ্ছা।
0: বা আপনার মেয়েটি তো বড় লক্ষ্মী মিস্টার স্যামসন।
1: হ্যাঁ হুজুর, আমার এই মামরা মেয়েটি সত্যি বড় লক্ষ্মী। এই দেখুন কি সুন্দর করে ঘরদোর গোছগাছ করে রেখেছে, বিছানাপত্র সুন্দর করে গোটানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর জানলায় ওই দেখুন না তাজা বালসাম ফুল। আর কি চমৎকার রান্না করে, কি সেবা যত্ন করে আমায়। জানেন হুজুর, দুনিয়া ঠিক ওর মায়ের মতো, সে তো আজ আর বেঁচে নেই।

0: এই যে আপনার চা।
1: বাহ, মিস্টার স্যামসন, দিন আপনার গ্লাসটা, আবার ভরে দিই। দুনিয়া, তোমার চায় কাপটা নিয়ে এখানে চলে এসো।
2: আপনার ঘোড়া দুটো তৈরি হুজুর?
1: হ্যাঁ হ্যাঁ, আমি যাই। তো জানেন মিস্টার স্যামসন, আপনার এই গুবেরনিয়া জায়গাটা বড় সুন্দর, বড় ভালো লাগছে আমার। বিস্তীর্ণ তরুহীন প্রান্তর, অরণ্য, তৃণক্ষেত্র, এই নির্জনতার মাঝখানে আপনার ছোট্ট কুটিরটি কি সুন্দর, আর কি সুন্দর আপনার আতিথ্য। আচ্ছা স্যামসন, আমার আমার থেকে যেতে ইচ্ছে করছে, কিন্তু তা তো আর হয় না, চাকরি, সব ভালো লাগা পথের ধারে ফেলে চলে যেতে হয় না। এবার এবার তাহলে যাই পোস্টমাস্টার বাবু।
2: আপনার যাত্রা শুভ হোক হুজুর। দুনিয়া, যা মা, হুজুরকে একটু এগিয়ে দিয়ে আয়।
0: হ্যাঁ বাবা।
2: হুজুর, আপনি সেই 1816 সালের মে মাসের?
1: হ্যাঁ, মে মাসে
2: একদিন। ও, তখন দুনিয়া। আচ্ছা আচ্ছা, আপনি তো সেই সাহিত্য টাহিত্য করতেন, মানে লেখক, তাই না?
1: এত এতক্ষণে মনে পড়লো আপনার? আচ্ছা
2: আচ্ছা আচ্ছা, মনে পড়ছে হুজুর। আপনি হয়তো জানেন না, আমাদের এই পোস্টমাস্টারের চাকরি কি দুঃখের। যেতে আসতে সবাই বাবান্ত করে ছাড়ে, সবাই বলে বেটা একটা কুলাঙ্গার, অভিযোগের খাতা টেনে নিয়ে আমাদের বিরুদ্ধে যা কলমে আসে লিখে যায়। হুজুর, আমরা হলাম জার সরকারের একেবারে নিচু তলার কর্মচারী, আমরা শহীদ। ঘুষি আর চাবুকের হাত থেকে যে বেঁচে যায় সে শুধু এই সরকারি চাকরি করি বলে।
1: হ্যাঁ, আপনাদের খাটুনিও তো খুব, তাই না?
2: সে কি আর বলতে হুজুর, দিনে শান্তি নেই, রাতে শান্তি নেই, যখন তখন বাবুরা এসে হাজির। রাস্তার যত কষ্ট, যত ক্লান্তি, যত বিরক্তি, যত রাগ, সব সব কিছুর শোধ তুলতে ঝাল ছাড়ে না আমাদের ওপর।
1: হ্যাঁ সত্যি, আমি জানি বড্ড কষ্ট আপনাদের।
2: আরও শুনুন হুজুর, হয়তো হুজুর যখন এলেন তখন ঘোড়া নেই, ডাক নিয়ে বেরিয়ে গেছে, অমনি শুরু হয়ে গেল তর্জন গর্জন। তখন রাত্রি হোক, বৃষ্টি হোক, কনকনে ঠান্ডা হোক, বরফ পড়ুক, যেতে হবে ঘোড়া জোগাড় করে আনতে। ধরুন একজন জেনারেল এলেন, তখন হয়তো শুধু দুটো ট্রয়টা আছে, এর মধ্যে একটা ডাক নিয়ে যাবে, হুজুরকে দুটোই দিয়ে দিতে হলো। তিনি কিন্তু একটা ধন্যবাদ পর্যন্ত না দিয়ে গটগট করে চলে গেলেন। কি দুঃখের জীবন হুজুর, কি আর বলবো।
1: জানি জানি মিস্টার স্যামসন, রাশিয়ার প্রায় সব জায়গাতেই আমি গেছি, প্রায় সব ডাক রাস্তাই আমার চেনা, সব ডাকবাবুকেও আমি চিনি, কোচবানদের সঙ্গে আমার পরিচয় আছে। আমার কিন্তু মনে হয়েছে জানেন মিস্টার স্যামসন।
2: কি মনে হয়েছে হুজুর?
1: ডাকবাবুরা অতি শান্তিপ্রিয়, অতিথি বৎসল, পরোপকারী মানুষ, ওরা ওরা অর্থলোভী নয়, আর আমার তাই আপনাদের ভীষণ ভালো লাগে। সরকারি সফরে এসে কোনো জাদ্রেল অফিসারের সঙ্গে কথা বলাচ্ছে, আপনাদের মতো ডাকবাবুদের সঙ্গে কথা বলতে আমার বেশি ভালো লাগে।
2: সে আপনার দয়া হুজুর। তা আপনি বলছেন যে বছর তিনেক আগে এখানে এসেছিলেন?
1: বছর তিনেক।
2: দুনিয়াকে চিনতেন তাহলে?
1: চিনতাম, চিনতাম বই কি, ওকে ওকে বড় ভালো লেগেছিল।
2: দুনিয়াকে কে না চিনত, কার না ভালো লাগতো হুজুর? জমিদার গিন্নিরা কত উপহার দিত ওকে, কেউ রুমাল, কেউ কানের দুল জোড়া, আর বড় লোক বাবুরা আসতেন, খেতেন। এ আসল কারণটা কিন্তু কি জানেন হুজুর? দুনিয়াকে চোখ ভরে দেখা। মা আমার যেন

0: সাক্ষাৎ দেবী, অফিসার বাবুতে রাগের সময় মানে এখানে এলেই তো আমার উপর সবাই ঝাল ঝাড়তেন, তা দুনিয়াকে একবার মাত্র দেখলেই সব রাগ জল। তখন আমাকে বেশ সমীহ টমীয় করে কথা বলতো, আমি তো ওর বাবা, মেয়েটাকে দেখে দেখে আমারও আশ মিটত না, ওকে মাথায় করে রাখতে ইচ্ছে হতো। দেখতাম যে আমার মেয়ের পায়ে কাঁটাটিও যেন না ফোটে। বড় ইচ্ছে ছিল হুজুর, ভালো ঘর ভালো বর দেখে ওর বিয়ে দিই, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করে কে কবে সর্বনাশ ঠেকাতে পেরেছে হুজুর, না কেউ পারে না, ভাগ্যকে কেউ এড়াতে পারে না হুজুর।
1: কিন্তু কি হয়েছিল মিস্টার স্যামসন?
0: হ্যাঁ, সে বড় দুঃখের কথা হুজুর, বলতে আমার বুক ভেঙে যায়। সেই বছর তিনেক আগে, তখন শীতকাল, সন্ধে হয়ে গেছে, আমি বসে বসে লেজার খাতায় রুল টানছি, আর দুনিয়া পার্টিশনের ওধারে বসে বসে জামা সেলাই করছে। এমন সময় দূর থেকে একটা ঘোড়ার গাড়ি আসার শব্দ ভেসে এলো।
2: পোস্টমাস্টার আছো নাকি? হে পোস্টমাস্টার!
3: বাবা, কে এক মিলিটারি অফিসার, গায়ে গ্রেট কোট, ইয়া লম্বা, মাথায় টুপি।
0: আছি হুজুর।
2: ঘোড়া কোথায়?
0: আগে এখন তো নেই, সব কাজে বেরিয়ে গেছে।
2: কে বেরিয়ে গেছে? ওটা শুনছি না, যত সব পাজি হতো ছাড়া। যাও ঘোড়া নিয়ে এসো, যেখান থেকে পারো ঘোড়া নিয়ে এসো। কি হলো, কথা কানে যাচ্ছে না? না জলদি, নইলে এই দেখছো চাবুক, পিঠের ছল তুলে দেব। আমাকে চেনো? আমি ক্যাপ্টেন মেন্সকে। কে হলো, যাও।
3: রাগ করবেন না হুজুর, আপনি কদ্দূর থেকে এলেন, খিদে টিদে পেয়েছে নিশ্চয়ই।
4: অপূর্ব, হ্যাঁ খিদে তো পেয়েছে ডার্লিং। দেখ, ঘোড়াগুলো না ফেরা পর্যন্ত আর কি করা যায়, বসেই যাই, কি বলো? রাতের খাবারটাও না হয় এখানেই খেয়ে যাই। এবার ধরা চুড়োগুলো খুলে ফেলি। একটু গরম গরম চা হলে মন্দ হয় না, ডিনারের তো দেরি আছে, তাই না? আরে এসো না, একটু জমিয়ে গপ্প করা যাক। এই যে পোস্টমাস্টার বাবু, আমার ব্যবহারে কিছু মনে করনি তো?
0: তা না হুজুর।
4: ওফ, যা রাস্তা, মেজাজ ঠিক রাখা যায় না। হে,
3: আমি চা করে আনছি হুজুর।
4: হ্যাঁ নিয়ে এসো, নিয়ে এসো ডার্লিং।
0: হুজুর কি অনেক দূরে যাচ্ছেন?
4: না, অনেক দূর থেকে ফিরছি।
0: আগে যাবেন কোথায়?
4: পিটার্সবার্গে।
0: ও, তা আজ রাত্রেই যেতে হবে?
4: গেলেও হয়, না গেলেও হয়।
3: হুজুর, আপনার চা।
4: দাও দাও। এলি, তোমার বাবার চা কোথায়? তোমার চাই বা কি হলো? যাও কাপটা নিয়ে এসো।
3: আগে ডিনার হয়ে আসছে, আমি যাই, আপনাকে খেতে দিই আগে।
4: ঠিক কথা ডার্লিং, তোমার এখানে এসে আমার খিদেটাও বেশ চাঙ্গা হয়ে উঠেছে।
3: এই হয়ে এলো বলে। আসুন হুজুর, ডিনার দিয়েছি টেবিলে।
4: বাহ, তোমার হাতের রান্নাটা ভারী চমৎকার দুনিয়া।
3: গরিবের সংসার হুজুর।
5: এই কচুয়ান, ঘোড়াগুলোকে আর দানা পানি দিস না রে, সময় নেই। হুজুরের স্লেজ।

0: গাড়ির সঙ্গে জুড়ে দে, ওর তাড়া আছে।
1: এ কি হুজুর, ডিনারের শেষে এই খালি বেঞ্চটার উপর শুয়ে পড়লেন যে? হ্যাঁ হুজুর, বুনিয়া, এ কি হলো রে মা? ক্যাপ্টেন সাহেব যে প্রায় বেহুশ। হুজুর হুজুর, শুনছেন হুজুর, আপনার শরীরটা কি খারাপ? হঠাৎ কি হলো হুজুর?
2: মাথাটা বড্ড যন্ত্রণা হচ্ছে, মরে যাচ্ছে।
1: তাহলে তো মুশকিল যাচ্ছে। হুজুর কি যেতে পারবেন?
2: না না, অসম্ভব অসম্ভব, নাকি যন্ত্রণা।
0: এই কচুয়ান, ঘোড়া দুটোকে খুলে দানা পানি দে রে বাবা।
1: দুনিয়া,
3: হ্যাঁ বাবা,
1: ক্যাপ্টেন সাহেবকে কোথায় শুতে দিই বলতো? রোগী বলে কথা।
3: তাই তো বাবা, থাকার মধ্যে তো আছে তোমার বিছানাটা।
1: তা আর কি করা যাবে, আমার বিছানাটাই তাহলে ওই ঠিকঠাক করে দে ক্যাপ্টেন সাহেব ওইখানেই, আর আমি একটা রাত কোনো রকমে এই বেঞ্চ টেঞ্চেই শুয়ে কাটিয়ে দেবো, কি বলিস?
3: কিন্তু কালও যদি ভালো না হয়?
1: তাহলে শহর থেকে ডাক্তার আনতে হবে, হাজার হোক অতিথি তো। তাড়াতাড়ি কর মা, নে আয়।
2: কি যন্ত্রণা!
1: দুজনে ধরাধরি করে ক্যাপ্টেন সাহেবকে আমার বিছানাতে গিয়ে শুইয়ে দি। চল চল চল, দে এবার কম্বলটা গায়ে দিয়ে দে বাবা। আচ্ছা চল, এবার আমরা খাওয়া দাওয়া সেরে নি। পরের বাড়ির ছেলে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, এখন আমি কি যে করি?
3: সকাল হোক, কেমন থাকেন দেখি,

0: হুজুর হুজুর, সকাল হয়ে গেছে,
1: ঘুম ভেঙেছে, কেমন আছেন এখন?
2: না, ভালো না, বড় যন্ত্রণা হচ্ছে।
0: দুনিয়া
3: যাই, কি বাবা
0: এখন কি করি মা, এই যে আমি বড্ড বিপদে পড়ে গেলাম।
3: তাই তো। আচ্ছা একটা কাজ করো বাবা, হুজুরের সঙ্গে তো কাজের লোক একজন আছে।
0: হ্যাঁ তা আছে।
3: হ্যাঁ, ওকে বরঞ্চ শহরে পাঠিয়ে দাও ডাক্তার আনতে। গাড়িটা নিয়ে চলে যাক, আমি যাই চা বসাই।
0: ঠিক আছে, আমি তাই করি গে। তবে আমার একটু কাজ সেরে ঘুরে আসতে দেরি হবে কিন্তু।
3: আচ্ছা
0: আমি আসছি।
3: হ্যাঁ হুজুর, হুজুর হুজুর, আপনার চা।
2: ও চা,
1: চা।
3: হ্যাঁ
1: দাও দাও।
3: বাবা ফিরে আসুক, আপনি চা খেয়ে চুপটি করে শুয়ে থাকুন। মাথা ধরা ছেড়েছে?
2: না না না, ছাড়েনি, একটুও ছাড়েনি।
3: ও আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি ভিনেগারের রুমাল ভিজিয়ে আপনার কপালে পচিয়ে দিই, দেখবেন খুব আরাম পাবেন।
1: দুনিয়া দুনিয়া, তুমি কি সুন্দর, তোমাকে দেখে দেখে আমার হাসি মিটে না।
3: চা খাওয়া শেষ, নিন এবার শুয়ে পড়ুন, আমি মাথায় পটি দিই।
2: ডার্লিং,
3: কোনো কথা নয়, কোনো কথা নয়, চুপটি করে শুয়ে থাকুন। ইস, কি হচ্ছেটা কি, দুষ্টুমি করবেন না।
2: তুমি তুমি আর একটু বসো না কাছে।
3: বসছি বাবা বসছি, দাঁড়ান ও ঘর থেকে জামাটা নিয়ে আসি, আপনার কাছে বসে বসে সেলাই করব।
0: দুনিয়া, মা আমি ডাক্তার আনতে খবর পাঠিয়ে দিয়েছি। এখন কেমন আছেন?
2: বড় যন্ত্রণা হচ্ছে, উনি ভাবি মাথাটা ছিঁড়ে পড়ছে একদম। উনি বাবা,
0: আমি কি করি, কতক্ষণ হচ্ছে ডাক্তার আসবে?
2: ও বাবা,
0: আচ্ছা এক কাজ কর তো মা, মাগো বেশ কড়া করে এক কাপ কফি করে দে তো, ও চা খেয়ে এ মাথা ধরা যাবে না।
3: হ্যাঁ আমি বরঞ্চ তাই দি।
0: দেখতে দেখতে লাঞ্চের সময় এলো, তোর তো আবার রান্না বান্না আছে।
3: সে আমি সামলাবো, তোমার কোথাও কাজ থাকলে তুমি চলে যাও না বাবা, আমি তো আছি।
0: আমার একটু কাজ তো রইছে মা, তাহলে তুই রুগীর কাছে মাঝে মাঝে আসবি। হ্যাঁ
3: হ্যাঁ,
0: আমি কাজটা সেরে আসি। ও আর শোন শোন।

0: বাবা,
1: জল তেষ্টা পেলে লেমনের দিস।
0: আচ্ছা আচ্ছা,
1: তাহলে আমি আসছি।
0: হ্যাঁ
1: আচ্ছা,
0: যাই, ঘরের সব কাজ পড়ে আছে।
2: দুনিয়া,
0: যাই,
2: কোথায় গেলে? কি করছো কি তুমি?
0: এই যে কাজকর্ম সেরে।
2: বড় জল তেষ্টা পেয়েছে দুনিয়া।
0: জল তেষ্টা পেয়েছে, আনছি, দাঁড়ান একটু। এই যে লেমনেড খান।
2: দুনিয়া, দুনিয়া সব তেষ্টাকে জলে মেটে।
0: কি যে বলেন, আমি যাই, লাঞ্চের কি হবে দেখি। শুনুন, আপনি দুষ্টুমি না করে চুপটি করে শুয়ে থাকুন, কেমন?
2: দুনিয়া, দুনিয়া,
0: কি কি কি কষ্ট হচ্ছে হুজুর?
2: বড় বড় তেষ্টা পাচ্ছে।
0: আবার তেষ্টা? এই তো লেমনেড খেলেন। অত ঘন ঘন তেষ্টা পাওয়া ভালো লক্ষণ নয়।
2: আর একবার, আর একবার লক্ষ্মীটি।
0: আচ্ছা, আনছি বাবা, আনছি। এই নিন, নিন। আরে কি হলো, খাচ্ছেন না যে?
2: খাচ্ছেন। তোমার হাতটা কি নরম দুনিয়া।
0: যত আদিক খেতা, লেমনেড খেয়ে চুপটি করে শুয়ে পড়ুন। আমার রান্না বান্না নেই নাকি? আমি আসছি।
2: শোনো শোনো দুনিয়া, শোনো। ওরে বাবা,
1: ওই যে ডাক্তার বাবু এসেছেন। দুনিয়া এখানে আয় মা।
0: আসছি বাবা।
3: পেশেন্ট কে? ইনি? ও, ক্যাপ্টেন আপনি? কি কষ্ট হচ্ছে দেখি দেখি দেখি আপনার নাড়িটা দেখি।
1: দুনিয়া, ও দুনিয়া, এরা কি ভাষায় কথা বলছে রে? জার্মান ভাষা বোধ হয় না, এক অক্ষরও বুঝতে পারছি না মা। কি না কি অসুখ।
0: তাই তো, কি হবে বাবা?
1: ডাক্তারবাবু, হুজুরের অসুখটা।
3: রোগী বড় দুর্বল। বিশ্রাম, বুঝলে? হে, এখন শুধু বিশ্রাম, চুপচাপ শুয়ে থাকতে হবে, নড়াচড়া চলবে না। তাহলে দু তিন দিন পরে সুস্থ হবে।
0: ডাক্তার বাবু, রোগীর খাওয়া দাওয়া?
3: ও ঠিক আছে, সব খাবে, সুস্থ মানুষ যা খায়।
2: ডাক্তার, এই এই আপনার ভিজিট 25 রুবল, ডিনারটা এখানে খেয়ে যান।
3: ধন্যবাদ ক্যাপ্টেন, ধন্যবাদ।
0: বাবা শোনো একটু।
1: চল মা, ডিনারের চেয়ে কি হবে
0: বাবা? ডাক্তারের ভিজিট 25 রুবেল, এত
1: বড় লোকের খেয়াল মা? ও কি আর আমাদের মতো গরিব পোস্টমাস্টার? আর শোন, ডিনার তৈরি হলে টেবিলে দিস। যা মা, যা।
3: এমন চমৎকার ডিনারের জন্য দুনিয়া ডার্লিং, তোমায় অনেক ধন্যবাদ। ওয়াইনটাও বেশ টেস্টটা মেটায়, কি বলেন ক্যাপ্টেন? এখন ভালো আছেন তো?
4: ভালো ভালো ভালো, ধন্যবাদ দুনিয়া। যা খিদে পেয়েছিল টেস্টটাও। এই দেখো দেখো দেখো, মদের বোতলটা একদম খালি।
3: ক্যাপ্টেন খান মশাই, খান, টেস্টটা মিটিয়ে খান। সব জায়গায় তো এমন ভালো মাল পাবেন না, কি বলেন?
4: ঠিক বলেছেন ডাক্তার, ঠিক বলেছেন। আপনি রসিক মানুষ, তাই তো আপনার সঙ্গে কেমন হুট করে দোস্তি হয়ে গেল।
3: ধন্যবাদ ক্যাপ্টেন, ধন্যবাদ। না, রাত অনেক হলো, আপনি কাল পরশু একদম ফিট।
4: ও থ্যাংক ইউ,
3: আমি এখন ফিরব। গাড়িটা তৈরি তো?
1: হ্যাঁ ডাক্তারবাবু।
3: আচ্ছা, আমি তাহলে আসি।
4: শুভরাত্রি ডাক্তার।
3: শুভরাত্রি।
0: হুজুর এখন কেমন আছেন?
4: ভালো, কদিন তো বিশ্রাম নিলাম।

0: দুনিয়া, আজ রবিবার, আজ আমি চলে যাব।
1: চলে যাবেন? হ্যাঁ, চলে তো যাবেন। আবার এ পথ দিয়ে কখনো গেলে?
0: নিশ্চয়ই আবার তোমার হাতে চা খাবো, লাঞ্চ খাবো, ডিনার খাবো। আচ্ছা দুনিয়া,
1: হ্যাঁ,
0: তোমার বাবা কোথায় গেলেন? পোস্টমাস্টার বাবু?
1: এই তো, কোথায় জানো? আচ্ছা, বাবার ওই লেজার খাতে কি লিখছেন আপনি, চিঠির কপি?
0: তাই, তোমার বাবার কাজ একটু এগিয়ে রাখছি, ওর পরিশ্রম খানিকটা লাঘব হবে। এই দেখো, তোমার কোনো কাজ টাজ নেই তো? বলো তো, যাওয়ার সময় করে দিয়ে যাব।
1: আমার কাজ? সে কি, আমার কাজ তো রান্না করা, ঘর দোর ঠিক করা, অতিথিদের যত্ন আত্তি করা, এইসব। এই তো আর একটু পরে গির্জায় যাবো।
0: যত্ন আত্তি করতে তুমি খুব পাকা।
1: তাই বুঝি?
0: নিশ্চয়ই, এই কটা দিন কি সেবাটাই না করলে আমার, সারা রাত বিছানার কাছে বসে থাকতে, কখন জল তেষ্টা পায়, কি ধরো ধরো অন্য কিছু চাই আমার। আচ্ছা দুনিয়া, দুনিয়া, তুমি পিটার্সবুর্গ শহর দেখেছ?
1: না, আমি গ্রামেই পড়ে আছি। কেন, খুব সুন্দর শহর বুঝি?
0: খুব সুন্দর, কি বড় বড় বাড়ি, বড় বড় পাকা রাস্তা, পার্ক, হোটেল, রেস্তোরাঁ। আচ্ছা দুনিয়া, দুনিয়া, তুমি বড় রেস্তোরাঁয় কখনো লাঞ্চ কিংবা ডিনার খেয়েছো? বল না, যে গেছো
1: লাঞ্চ ডিনার?
0: হ্যাঁ,
1: না, কখনো খাইনি। কে খাওয়াবে আমাকে?
0: কেন, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই?
1: না,
0: ইচ্ছে করে না?
1: ধ্যাত, জানি না। জান,
0: শহরে শহরে কত যে আনন্দ আছে, মজা আছে, তা তুমি জানো না দুনিয়া। এই অজ পাড়া গায়ে পড়ে থাকলে কি সেসব জানা যায়?
1: মজা, যাই, গির্জায় যাবার জন্য তৈরি হই।
2: খাতায় চিঠি কপি করছেন? আপনি কেন কষ্ট করছেন হুজুর? ও আমি নিজেই করে নেব।
0: এমনি করছি, কাজ টাজ নেই তো, তাই ভাবলাম একটু সাহায্য করি আপনাকে। আচ্ছা ভালো কথা, ঘোড়াগুলো রেডি আছে তো?
2: কেন হুজুর, আপনি কি এই বিকেল বেলাতেই চলে যাবেন? এখন যে 5:30 বেজে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ, চলে যাব চলে যাব। দুনিয়া, দুনিয়া, মেয়েটা একদিন আমার জন্য কি কষ্টটাই না করলো, যাবার সময়। আচ্ছা ও কোথায় গেল বলুন তো পোস্টমাস্টার বাবু?
2: দুনিয়া,
1: যাই,
2: শুনে যা মা।
1: এই যে বাবা, গির্জায় যাব তো এখন।
0: বাহ, গির্জায় যাওয়ার পোশাকে কি সুন্দর লাগছে তোমাকে। না শোনো, এই খামটা রেখে দাও, ওদের সামান্য কিছু রুবল আছে।
1: এই মা, এত, এই যে অনেক।
0: ও কিছু না কিছু না, চলি ডাক বাবু। দুনিয়া, চলি। ও হো, তোমার গির্জা তো পথেই পড়বে না, চলো না আমি তোমাকে নামিয়ে দিয়ে যাব।
1: যাব না, থাক
2: না। কেন রে, ও তো ভয়ের কি আছে, হুজুর বাঘ না ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে।
0: চলো চলো, চলি চলি পোস্টমাস্টার বাবু। দুনিয়া, গাড়িতে ওঠো।
3: এই কোচন, জোরসে চালাও।

একই সাতটা কি কাণ্ড, দুনিয়া এখনো তো এলো না। আচ্ছা আমি এত বোকা, মেয়েটাকে একজন প্রায় অচেনা অজানা লোকের সঙ্গে পাঠিয়ে দিলাম, হ্যাঁ অচেনা ছাড়া আর কি। ইস, আমার মাথায় গোবর গোবর ভর্তি, কি ভুলি যে হলো। ও বেটা মেয়েটাকে নিয়ে যদি, না না না আর আমি ভাবতে পারছি না, কিন্তু

0: কি করি এখন, কোথায় যাই? হ্যাঁ, গির্জে যাই, গির্জে গিয়ে দেখি।
1: আহা, বুদ্ধিটা যদি আমার আর একটু আগে মাথায় আসতো, তো গির্জে তো প্রার্থনা শেষ হয়ে গেছে না, তো দেখি, দৌড়ে গিয়ে একবার দেখি।

0: ওই তো লোকজন চলে যাচ্ছে, প্রার্থনা শেষ, দুনিয়াকে তো কোথাও দেখছি না। হ্যাঁ, পুরোহিত মশাইও চলে গেছেন, তাহলে গেল কোথায়? কাকে জিজ্ঞেস করি? ওই যে একজন ফাদার মোমবাতিগুলো নিভিয়ে দিচ্ছেন, ওকে একবার জিজ্ঞেস করে দেখি, উনি দুনিয়াকে চেনেন। এই যে ফাদার, গুড ইভিনিং।
1: গুড ইভিনিং। ও পোস্টমাস্টার বাবু, যে কি খবর?
0: ফাদার, আপনি আমার মেয়ে দুনিয়াকে দেখেছেন?
1: দুনিয়া? কই না তো, গির্জায় আসার কথা ছিল নাকি?
0: হ্যাঁ, গির্জায় আসবে বলেই তো একজন ক্যাপ্টেনের গাড়িতে আমি যাই ফাদার। আচ্ছা, এমনও হতে পারে দুনিয়া এতক্ষণে বাড়ি গিয়ে হাজির হয়েছে? না না, তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক।

0: কি বিপদ, রাত 9টা, দুনিয়া এখনো এলো না, তাহলে কোথায় গেল? ও হ্যাঁ ঠিক, ও ধর্মমার বাড়ি যেতে পারে। হ্যাঁ, পরের ডাকঘরের কাছে ও ধর্মমায়ের বাড়ি। যদি যায় তবে যে গাড়িটা গেছে ওটাতেই ফিরে আসবে। যাক, ওই গাড়িটারও ফেরবার সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই ফিরবে, এটুকু সময় অপেক্ষা করা যাক। যাক, ওই তো গাড়িটা আসছে। শুনছিস একটা মদ খেয়ে?
1: ঈশ্বরের দিব্যি, না হুজুর আমি খাইনি।
0: এই দুনিয়া কোথায়?
1: ও তো চলে গেছে হুজুর।
0: আরে কোথায় চলে গেছে, ঠিক করে কথা বল না।
1: তবে
0: তবে কি?
1: দুনিয়া খুব কাঁদছিল।
0: কাঁদছিল? দুনিয়া কাঁদছিল? আরে ভালো করে বল না।
1: হ্যাঁ ডাকবাবু, ঈশ্বরের দিব্যি দুনিয়া খুব কাঁদছিল।
0: হা ভগবান, এ কি করলে? কে কে আছে আমার? কাকে নিয়ে বাঁচবো আমি? আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও, আমার আমার মৃত্যুই ভালো ভগবান।
2: আরে ডাকবাবু, যে এ কি হয়েছে আপনার?
0: ডাক্তারবাবু, কদিন থেকে ভীষণ জ্বর, আজ গাড়ি নিয়ে অনেক কষ্টে আমি এলাম, আমি আর বাঁচব না ডাক্তারবাবু।
2: আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে পরীক্ষা টরীক্ষা করি, তারপর। হ্যাঁ কি হয়েছে বলুন তো?
0: আগে সেই ক্যাপ্টেন মিনস্কি।
2: ক্যাপ্টেন মিনস্কি? আরে ও বেটা তো একটা লম্পট, আপনার বাড়িতে ও তো অসুখের ভান করে পড়েছিল, আমি তখনই বুঝতে পেরেছিলাম বেটার মতলব ভালো নয়। কিন্তু বলি কি করে, মিলিটারি অফিসার চাপকে ঠান্ডা করে দেবে না? আচ্ছা কাণ্ড বাঁধিয়েছেন না? আচ্ছা এখানে আপনার কোথাও থাকা টাকা জায়গা আছে, মানে কদিন চিকিৎসার জন্য থাকা দরকার? সাথে সময় লাগবে। আহা ভয় নেই ভয় নেই, ভালো হয়ে যাবেন, তারপর মাসখানেক অন্তত বিশ্রাম নিতে হবে।
0: আমি আমি মাস দুই ছুটি নেব, তারপর একটু সুস্থ হলে আমি মেয়েটাকে খুঁজতে বেরুব। দুনিয়া, মা আমার কোথায়, কোথায় তুই? এই বুড়ো বাবাটাকে তোর কে দেখবে? তার সেবা যত্ন কে করবে? তোর জন্য কাঁদতে কাঁদতে আমি কোথায়, সেই পিটার্সবার্গ শহর আমি তোকে কোথায় খুঁজি?

0: আর পারি না চলতে, হাঁটতে হাঁটতে পিটার্সবার্গ তো এলাম। এখন আমি মেয়েটাকে কোথায় খুঁজি? এত বড় শহর, আমি থাকি বা কোথায়? জানা শোনা তো, ও হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, আমি একসঙ্গে যুদ্ধ করেছি। সৈনিক বন্ধুটি আমার বড় ভালো ছিল, তখন থাকতো ইজমাইলেভস্কি রেজিমেন্টের ব্যারাকে। ওইখানে গেলে ক্যাপ্টেন মিনস্কের হদিশও মিলতে পারে। আবার হাঁটা, ও ভগবান, কপালে যে আমার কি রেখেছেন! মেয়েটা আমার কেমন আছে, কোথায় আছে? ওই তো ওই তো ব্যারাকটার কাছে এসে পড়েছি আমি।
1: কে?
0: হ্যাঁ আমি।
2: আরে স্যামসন ভেরিন্না, এসো এসো, কতদিন পরে দেখা, কি ব্যাপার, মনে আছে তাহলে?
0: পুরনো কমরেডকে চিনতে পেরেছো তাহলে?
2: চিনতে পারবো না, বলো কি, একসঙ্গে লড়াই করেছি, আরে আমরা হলাম জীবন মৃত্যুর সঙ্গী। যাক বসো বসো, এখন বেশ আরাম করে বসো দিগনি, এবার একটু ভদকা হোক, কি বলো? হ্যাঁ নাও, এই নাও, চালাও দিগনি, চালাও। এবার বলো তোমার বিপদটা কি?
0: তুমি আমার কাছে এসো।
2: তাই নাকি? ব্যাপারটা শুনলাম, ক্যাপ্টেন মিনস্কি এখন পিটার্সবার্গে আছে, তার ডেরা হলো দেমুতভ হোটেল।
0: তাহলে ভাই ওখানেই যাই?
2: আরে না না, আজ রাতটা এখানে বিশ্রাম নাও, কাল সকালে যাবে। নাও নাও দেখিনি, এখন ধরাচোরা ছেড়ে আরো এক গ্লাস চালাও দেখি, তারপর সকাল হলে ঠান্ডা মাথায় ক্যাপ্টেনের খুঁজে যাবে।
0: এই ভাই শুনছো, এই যে জুতো পালিশ করছো।
3: হুজুর বলেন, জুতোয় যদি মুখ না দেখা গেল তবে আর পালিশ করে বেটা? বাবা ক্যাপ্টেন মিনস্কি যেসে লোক তো নয়।
0: এই ভাই শুনছো,
3: কাকে যাই?
0: ক্যাপ্টেন মিনস্কি হুজুর থাকেন এখানে?
3: কারো থাকবেন না, আলবাত থাকেন।
0: তাহলে হুজুরকে একটু খবর দাও যে একজন বৃদ্ধ সৈনিক দেখা করতে চায়।
4: একজন বৃদ্ধ সৈনিক দেখা করতে চায়, চাইলেই হলো।
3: হবে না হবে না হবে না।
0: শোনো, অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছি ভাই আমি, সেই গ্রাম থেকে।
4: গ্রাম থেকে হেঁটে এসে আমায় উদ্ধার করেছো? হবে না, বললুম না হবে না। সকালবেলা যত সব ঝামেলা, এখন মন দিয়ে হুজুরের জুতো পালিশ করছি, দেখছো না?
0: আমায় একটু দয়া করো ভাই।
4: দয়া? আমাকে কে দয়া করে তাই ঠিক নেই, তোমায় দয়া করবে।
0: তোমাকে ঈশ্বর দয়া করবে।
4: ঈশ্বর? ঈশ্বর, ঈশ্বরের দয়ার ভাড়া এখন শূন্য, খটখটে শুকনো, বুঝলে? যাও যাও, মানে মানে বিদেয় হও দেখিনি, যাও।
0: আচ্ছা শোনো, তোমার কানে কানে একটা কথা বলি, শোনো না।
4: বেশ বেশ বেশ বেশ, আপনি শুনুন শুনুন, আপনি ওই 11টায় আসুন, তার আগে হুজুর কারোর সঙ্গে দেখা করেন না।
0: কেন ভাই?
4: আরে হুজুর এখন বুঝলেন, বুঝলেন,
0: হুজুর ঘুমোচ্ছেন। তাহলে বেশ, আমি 11টাতেই আসবো।
4: ঠিক আছে, ঠিক 11টায়। যাক বাবা, এতক্ষণে জুতোয় মুখ দেখা যাচ্ছে, একদম ফার্স্ট ক্লাস। কিন্তু কার মুখ? হুজুর কি নিজের মুখ?

0: থাকেন নাকি? কি যে কাণ্ড!
1: কি ভাই, কি দরকার?
2: হুজুর, হুজুর, আমার মেয়েটা, হুজুর একটু দয়া করুন, হুজুর একটু দয়া করুন।
1: মেয়ে? তোমার মেয়ে?
0: ও ডাক বাবু, আমি তো আগে চিনতেই পারিনি আপনাকে। আসুন আসুন আসুন, আমার পড়ার ঘরে আসুন আসুন আসুন আসুন, বসুন বসুন, এখানে বসুন।
2: হুজুর একটু দয়া করুন, হুজুর ও যা হবার হয়ে গেছে, দুনিয়াকে আপনি ফিরিয়ে দিন হুজুর। আমি বৃদ্ধ অসুস্থ মানুষ, পৃথিবীতে আমার কেউ নেই হুজুর, দোহাই আপনার।
1: দেখুন ডাকবাবু, যা ঘটে গেছে তা তো আর ফিরিয়ে আনা যায় না। হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন আমার দোষ হয়ে গেছে, আমি স্বীকার করছি, আর সেই জন্য ক্ষমাও চাইছি আপনার কাছে। কিন্তু কথা হলো, দুনিয়াকে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, ওকে ছেড়ে আমিও কোথাও যাব না, দুনিয়াকে আমি সুখে রাখব। ডাকবাবু, দুনিয়া আমাকে বড় ভালোবাসে। এই রুবেলগুলো রাখুন, এবার আপনি আসুন।
2: এই যে 5-10 রুবেলের এক গাদা নোট, নোট আমার মেয়ের পতলে নোট, নিকুচি করেছে এই নোটের, রাস্তায় ছুঁড়ে ফেলে পা দিয়ে পিষে পিষে, পাপ পাপ পাপ। আরে নোটগুলো, হ্যাঁ এইখানে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম আমি, দেখছি না যে এইচা এরই মধ্যে কেউ কুড়িয়ে নিয়ে পালিয়েছে। আচ্ছা, আমাকে দেখে এক ফুল বাবু দৌড়ে গিয়ে গাড়িতে উঠল, যেন বাবুটিকে চেনা চেনা লাগে। কিন্তু না, দুনিয়াকে আর পাবো না, মাকে একবার চোখের দেখাও আমি দেখতে পাবো না, আমি যে বাবা, দুনিয়া মা, মা আমার, আমি তোর হতভাগ্য বাবা। মা, না না না, দিন দুই কাটুক, আবার একবার হুজুরের কাছে গিয়ে আমি কেঁদে পায়ে পড়বো।

0: যাক, গির্জায় প্রার্থনা করে তবু একটু সান্ত্বনা পেলাম। না, দুনিয়ার সঙ্গে দেখা হওয়ার আর কোনো আশা দেখছি না। কোথায় যে মা আমার আছে, কোনো হদিশই আমি পেলাম না। এত বড় শহর, কোথায় খুঁজি? ক্যাপ্টেন তাকে কোথায় রেখেছে? না না, আমি চাই। আরে, গাড়িতে ক্যাপ্টেন মিনস্কি বসে আছে বলে মনে হচ্ছে। কোথায় যাচ্ছে? ও, গাড়িটা ওই তিনতলা বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। আরে, এই ক্যাপ্টেন নামলো গাড়ি থেকে। হ্যাঁ, মাথায় একটা বস্তি এসে গেছে। ওই তো ঘরে আলো চলছে। ওরে বাবা, কত দামি দামি আসবাবপত্র! ওই তো ক্যাপ্টেন মিনস্কি গম্ভীর মুখে বসে আছে। আর ও চেয়ারের হাতলের উপর দুনিয়া! ওরে বাবা, কি দামি পোশাক! হ্যাঁ, চেয়ে আছে মিনস্কির থেকে। মেয়েটাকে এত সুন্দর আমি জীবনে কখনো দেখিনি।
1: কে ওখানে দাঁড়িয়ে? কে কে কথা বলছো না যে? কে কে তুমি? বাবা!

0: মা
1: কি হলো, কি হলো দুনিয়া ডালে,
0: কি হলো তুই পড়ে গেলে কেন?
2: তুমি আবার এসেছো এখানে, কে যাও, কেন দস্যুর মতো আমার পেছনে লেগে আছো?
0: না না,
2: আমাকে খুন করবে তুমি, আমাকে খুন করবে না? বেরো এখান থেকে। ও বেরোবে না, বেরোবে না না, এই তোমার তোমার জামার কলারটা ধরে সিঁড়িতে ছুঁড়ে ফেলে দেবো।
3: দেখা হলো, হে ভগবান, মেয়েটার সঙ্গে আমি দুটো কথা বলতে পারলাম না, কষ্ট, বড় ব্যথা, বড় যন্ত্রণা, দুনিয়া মামার, না না না, আমি ফিরে যাই, কি হবে, কি হবে চোখে জল ফেলে, দুনিয়া মামার, আমি চলে যাচ্ছি মা। আমি চলে

0: আরে, এই তো সেই গুবেনিয়া গ্রামটা না? কত বছর পর আবার এ পথ দিয়ে যাচ্ছি। পোস্টমাস্টার সামসন সেই যে তার মেয়ের কাহিনী বলেছিল, হা হা, বেচারার মনে কি দুঃখ! ও কি বেঁচে আছে এখনো? যাবো একবার।
1: বাড়িতে কে আছেন? শুনছেন?
2: কে কে ডাকছেন?
0: আচ্ছা আচ্ছা, বলতে পারো পোস্টমাস্টার মিস্টার স্যামসন ভেরিন এখন কোথায় থাকেন?
2: ও, ডাকবাবুর কথা বলছেন? কিন্তু উনি তো মারা গেছেন।
0: মারা গেছেন?
2: আগে
0: ও আচ্ছা, কি হয়েছিল ওর?
2: মেয়ের দুঃখ ভুলতে না পেরে একেবারে মদে ডুবে থাকতো। বড় ভালো লোক ছিল গো।
0: আচ্ছা, ওকে কোথায় কবর দেওয়া হয়েছে জানো?
2: জানবো না কেন হুজুর? ওই তো গায়ের বাইরে কবরখানাটা, ডাকবাবুর স্ত্রীর কবরের পাশেই। ওকেও
0: আচ্ছা, কেউ সঙ্গে গিয়ে আমায় কবরখানাটা একটু দেখিয়ে দিতে পারে? আমি টাকা দেব।
2: দিচ্ছি হুজুর, দিচ্ছি। এই ভাঙ্কা ভাঙ্কা, যা হুজুরকে কবরখানাটা দেখিয়ে দিয়ে।
3: চলুন হুজুর।
0: তা ভাঙ্কা, তুমি ডাকবাবুকে চিনতে?
3: বাদাম দাদুকে তো খুব চিনতাম। জানেন হুজুর, দাদু না আমাকে বাঁশি বানাতে শিখিয়ে দিয়েছিল।
0: আচ্ছা আচ্ছা,
3: দাদু বড় ভালো ছিল।
0: আচ্ছা ভাঙ্কা, তুমি বললে বাদাম দাদু, সে আবার কি?
3: ও, আপনি জানেন না বুঝি, দাদু তো রেস্তোরাঁয় দিন রাত মদ খেত। আর ওখান থেকে বেরোলেই আমরা দল বেঁধে ওর পেছনে পেছনে গিয়ে চিৎকার করতাম, দাদু বাদাম, দাদু বাদাম। আর দাদু মুঠো মুঠো বাদাম আমাদের দিত, কি ভালোবাসতো আমাদের।
0: আচ্ছা ভাঙ্কা, ডাকবাবুর খোঁজ টোঁজ কেউ নেয় না?
3: কে আর এই গায়ে আসছে হুজুর? তবে হ্যাঁ, গতবার গরমের সময় এক ভদ্রমহিলা এসে দাদুর কথা জিজ্ঞেস করেছিল। দাদু মারা গেছে শুনে খুব কাঁদলো।
0: আচ্ছা,
3: তারপর কবরটা দেখতে চাইলো।
0: আচ্ছা ভাঙ্কা, ভদ্রমহিলা দেখতে কেমন বলো তো?
3: দেখতে দেখতে খুব সুন্দর
0: সুন্দর,
3: আর কি একখানা ঝকঝকে গাড়ি, ইয়া বড় বড় ছটা ঘোড়ায় টানছে,
0: তাই নাকি?
3: আর জানেন হুজুর, গাড়িতে তিনটে বাচ্চা, কি সুন্দর না, কি বলবো। আসুন হুজুর, এই এইটা হলো দাদুর কবর।
0: হ্যাঁ,
3: আর এই যে কালো ক্রুশটা।
0: আচ্ছা ভাঙ্কা, ভদ্রমহিলাটি তো এখানে এসেছিলেন না?
3: জানেন হুজুর, আমি তো ওকে পৌঁছে দিয়ে দূরে গিয়ে দাঁড়িয়েছি।
0: আচ্ছা,
3: কি দেখলাম জানেন?
0: কি দেখলে?
3: মিম সাহেব কবরের উপর লুটিয়ে পড়লেন, কতক্ষণ কবরের উপর মুখ রেখে পড়ে রইলেন, কি জানি কাঁদছিলেন হয়তো। অনেকক্ষণ পর গ্রাম থেকে পাদ্রিকে ডেকে এনে কী সব করলেন, অনেক টাকা দিলেন। মেম সাহেব খুব ভালো, তাই না হুজুর?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেম সাহেব খুব ভালো।

0: ভার্গা, এই নাও
1: তোমার পাঁচ কোপেক।
2: আমি চলি হুজুর, আপনি যাবেন না?
1: আমি যাচ্ছি, তুমি যাও।
0: জায়গাটা কি ভীষণ করুণ। স্টেপির পশ্চিম প্রান্তে সূর্য ডুবে গেছে, কি বিরাট উদাসীন ধূসর দিগন্ত। আসন্ন শীতের বাতাস কবরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, ঠিক যেন কারোর বুক ফাটা গভীর দীর্ঘশ্বাস। কেউ যেন কবরের ওপর লুটিয়ে পড়ে কাঁদছে, কবরের ধূসর মাটি ভিজে উঠেছে তার চোখের জলে। অন্ধকার নামছে স্তব্ধ কবরের ওপর, কিন্তু এই কার কান্না?

0: পোস্টমাস্টার নাটকটি এখানেই শেষ হল। মূল রচনা আলেকজান্ডার পুশকিন, বেতার নাট্যরূপ মৃত্যুঞ্জয় মাইতি, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লেখক অঞ্জন বিশ্বাস, ডাক্তার যতীন রুদ্র, সৈনিক বন্ধু শ্যামরঞ্জন ঘোষাল, কচুয়ান রমেন্দ্র চক্রবর্তী, ভাঙ্কা অপূর্ব দাস, সুড়িগিন্নি সত্যভামা দাস, দুনিয়া শর্মিষ্ঠা মিত্র, ক্যাপ্টেন মিনস্কি শুভাশিস মুখোপাধ্যায় ও মিস্টার স্যামসন অরুণ মুখোপাধ্যায়। সম্পাদনা শুভ্র প্রকাশ দে। নাটকটি প্রযোজনা করেছেন খৌনিশ বাগচি।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: FM রেইনবো। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী তালাত মেহমুদ।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। যাত্রী টার্মিনালের উদ্বোধন করে প্রধানমন্ত্রী গ্রিনফিল্ড বিমানবন্দরটি হেঁটে প্রদক্ষিণ করেন। শ্রী মোদী বিমানবন্দরটির খুঁটিনাটিও পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালনা করা উচিত। মধ্যপ্রদেশ পুলিশের মাদক বিরোধী কর্মসূচি নেশে সে দূরি হ্যায় জরুরি দ্বিতীয় পর্যায়ে 5টি বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। এই কর্মসূচিতে বহু মানুষ যোগ দেন। লন্ডনের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড এই 5 লক্ষ পূরণকে স্বীকৃতি দিয়েছে। 15 দিনের এই কর্মসূচির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে মাদক থেকে দূরে থাকার বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে হাত বদলের আগেই 3 অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3টি পিস্তল, 7টি কার্তুজ এবং 2টি মোবাইল ফোন। গতকাল ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতার শহরতলি এলাকার 11টি বেসরকারি ব্লাড ব্যাংকে বাইরে খোলা জায়গায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীনে থাকা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে জারি হওয়া এক আদেশনামায় আজ থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বড়ানগরে বিটি রোডের উপর স্কুটিতে লরির ধাক্কায় ছিটকে পড়ে 2 স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 5 ও 7 বছরের শিশু দুটি বড়ানগর ডানলপ খালসা স্কুলের পড়ুয়া। মুর্শিদাবাদের কেতুগ্রামের পাচুন্দিহাট থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে সালারে গবাদি পশু উদ্ধার করা হয়েছে। পণ্যবাহী গাড়িতে গবাদি পশু আনা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সালারে কাজীপাড়ায় গাড়িটি আটক করে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে পাশ হওয়া পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মেন্স সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। গত বৃহস্পতিবার সংসদে এই বিলটি পাশ হয়। পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করার পাশাপাশি পরীক্ষায় দুর্নীতি ও অনিয়ম রোধ করাই এই আইনের লক্ষ্য। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর শাস্তির সংস্থান রয়েছে এই আইনে। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হয়েছে। আগেই জানানো হয়েছে ডিজিটাল পদ্ধতিতে 2টি পর্যায়ে হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন বা স্বসুমারি প্রক্রিয়ায় ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। পর্যায়ের দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা ও শহরতলি এলাকার 11টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ককে বাইরে খোলা জায়গায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে থাকা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে জারি হওয়া এক আদেশনামায় আজ থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের আজ 107তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে সকালে ক্লাব তাঁবুতে এক অনুষ্ঠানে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর ক্লাব পতাকা উত্তোলন করা হয়। প্রাক্তন খেলোয়াড়, একাডেমি শিক্ষার্থী ছাড়াও বহু সদস্য সমর্থক মাঠে উপস্থিত ছিলেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখা, অনুকূল বায়ুপ্রবাহ এবং প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সতর্কতা। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। Weekend Cafe, Weekend Cafe.
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
4: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: আসে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: Yes, যার টিমে যার পাশে সারা বছর খেলতে ইচ্ছে করে সেই বন্ধুদের জন্য যখন একটা স্পেশাল দিন থাকে সেই দিনটা তো সেলিব্রেট করবার জন্যেও আমাদের মন একদম ভীষণ উৎসুক হয়ে থাকে। ডেফিনেটলি হয়ে থাকাটাই স্বাভাবিক, যাকে সারা বছর বিভিন্ন কারণে ধরো বলছে এই এখানে যাবি, ওখানে যাবি, এই শোন না আমার না মনটা ভালো নেই, এই শোন না দেখ ও আমার সঙ্গে এইটা করলো, এটা মেনে নেওয়া যায় বল, সিরিয়াসলি একটু ভেবে বল এটা মেনে নেওয়া যায়। মানে যে মানুষটা সারা বছর তোমাকে মরাল সাপোর্ট দিয়ে চলেছে, যার কাছে তোমার সমস্ত ঘ্যান ঘ্যান প্যান প্যান সবটা এবং যত বেমক্কা বায়না যার কাছে করা যায়, সেই মানুষটার জন্য যখন একটা স্পেশাল দিন থাকে সেই স্পেশাল দিনটাকে তো ভীষণভাবে সেলিব্রেট করতে হয়। অবশ্যই আমি আগামীকালের ফ্রেন্ডশিপ ডের কথা বলছি। জানি তুমি বলবে যে বন্ধুত্বের আবার কোনো স্পেশাল দিন হয় নাকি, একদমই হয় না, কিন্তু তবু একটা দিন যদি সেই মানুষটা যে সারা বছর তোমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে আসছে তাকে একটা দিন যদি স্পেশাল ফিল করানো যায় তাতে ক্ষতি কি নাই না। এনিওয়ে এখানেও কিন্তু স্টুডিওয়ে বসে রয়েছি তোমার বন্ধু আমি অরুণিতা, আর তোমার সঙ্গে আড্ডা হবে একদম সন্ধ্যে 6:30 পর্যন্ত উইকেন্ড ক্যাফেতে। কিন্তু সেই সমস্ত আড্ডা শুরুর আগে যেটা তোমাকে জানিয়ে দিতে হবে সেটা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই মুহূর্তে মোটামুটি আগামী 2-3 ঘন্টার মধ্যে আসতে চলেছে মুর্শিদাবাদের কিছু অংশে। ফলে যারা মুর্শিদাবাদ থেকে আমাদের শুনছো তারা অবশ্যই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যখন অবশ্যই কোথাও বেরোলে একটু ভাবনা চিন্তা করে বেরিও। ঠিক একইভাবে হলুদ সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম জেলার কিছু অংশে, আগামী 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ওখান থেকেও যারা আমাদেরকে শুনছো তারা প্লিজ নিজেদের মতো অবশ্যই সেফটি মেজার মেনটেন করে কোথাও বেরোবার থাকলে অবশ্যই বেরিও। এছাড়াও কলকাতা এবং নর্থ 24 পরগনার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী 2-3 ঘন্টার মধ্যে। ফলে যারা রাস্তায় রয়েছো সাবধানে বাড়ি ফেরো, এবং যারা কোথাও বেরোবে প্ল্যান করছো একটু হাতে সময় নিয়ে এবং যেভাবে বেরোলে কোনো প্রবলেম হবে না সেইভাবে অবশ্যই বেরিয়ে পড়ো। আর যারা মানে উইকেন্ডে বাড়িতে রয়েছো, যারা এই মুহূর্তে আমাকে টিউন ইন করেছো 107 FM রেনবোতে, তাদের জন্য কিন্তু রয়েছে এই মুহূর্তে অ্যাশকিং আর সুনিধি চৌহান।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর উইকেন্ড ক্যাফেতে এই যে শনিবারের দুপুর, যারা ছুটিতে রয়েছো, এই যে একটা বৃষ্টি বৃষ্টি দুপুরে আমি জানি তুমি এই মুহূর্তে হয়তো বেরোবার থেকে বেশ একটু, মানে সারা সপ্তাহের পর যখন একটু ছুটি পেয়েছো, একদম বেশ একটা সুন্দর রেস্ট নেওয়াটাকেই হয়তো প্রেফার করবে। বা যদি বিকালে বেরোবার প্ল্যান থাকে, বৃষ্টি বৃষ্টি কমলে মেবি বেরোবে। তবে এই মুহূর্তে যদি আমায় শোনো, তাহলে তোমাকে জানাই যে ভারতবর্ষের, মানে অ্যাকচুয়ালি ভারতবর্ষের একটি জনপ্রিয় শহর, কিন্তু বিশ্বের মানে খুশির শহরের তালিকার প্রথম দশে জায়গা পেয়েছে। মানে যেটা কিন্তু আমাদের কাছে অবশ্যই একটা খুশির খবর। দ্যাট মিন্স হ্যাপিয়েস্ট সিটি অব দ্য ওয়ার্ল্ডের মধ্যে ভারতবর্ষের একটা শহরও কিন্তু জায়গা করে নিয়েছে। আমি জানি তোমার মন এই মুহূর্তে অবশ্যই জানতে চাইছে যে সেটা কোন শহর, যেটা কিনা এরকমভাবে বেশ একদম হ্যাপিয়েস্ট শহরের তালিকায় জায়গা করে নিল। ইয়েস, দ্যাট ইজ আমাদের গোলাপি শহর। গোলাপি শহর মানে আশা করি তুমি বুঝতেই পারছো আমি কোন শহরের কথা বলছি। ইয়েস, দ্য পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া, দ্যাট ইজ জয়পুরের কথা আমি বলছি এই মুহূর্তে। তো জয়পুর শহরটি, কিন্তু রাজস্থানের জয়পুর শহরটি হ্যাপিয়েস্ট সিটির তকমা পেয়েছে। মানে যেটা ওয়ার্ল্ডের মধ্যে দশখানা হ্যাপিয়েস্ট সিটি চুজ করা হয়েছে, তার মধ্যে একটা কিন্তু এটা, এবং সেটা রয়েছে ষষ্ঠ স্থানে। হ্যাঁ, এবার বলি যে কোন কোন শহরগুলো মানে একদম প্রথমে রয়েছে। প্রথম স্থানে রয়েছে ব্রিটেনের বাথ শহর, দ্বিতীয় স্থানে রয়েছে পানামার পানামা সিটি, এবং তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকোর গুয়াদালসারা, চতুর্থ স্থানে রয়েছে কলম্বিয়ার মেডেলিন, এবং পঞ্চম স্থানে রয়েছে পোল্যান্ডের ক্র্যাকো। তো এই শহরগুলোর পরে যে শহর জায়গা করে নিয়েছে, দ্যাট ইজ আমাদের ভারতবর্ষের একটি শহর, জয়পুর। আর জয়পুর মানেই হাওয়ামহল, জয়পুর মানেই চারিদিক গোলাপি। তো যে গোলাপি শহর এত মিষ্টি, সেই গোলাপি শহরের জন্য একটা গান ডেডিকেট হবে না, তাই কখনো হয় নাকি? ইয়েস, যে শহরের নাম শুনলেই মনের মধ্যে একদম রোম্যান্স জেগে ওঠে, সেই শহরের জন্য একটা গান না হয় ডেডিকেটই করলাম, ফ্রম দ্য ফিল্ম শুধু দেশি রোম্যান্স। জিগার সারিয়া আর প্রিয়া সারিয়া এই মুহূর্তে তোমাদের জন্য উইথ গোলাপি।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর এই যে ধরো সুপারম্যানদের কথা, সুপারম্যানদের কথা বলতে গেলেই মানে সুপার হিরোজদের কথা মানে মেন ব্যাপার। তো তার মধ্যে ধরো আমি যদি স্পাইডারম্যানের কথা বলি, স্পাইডারম্যানের ঝড় চলছে পুরো গতকাল থেকে। তো সেই যে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে যে সিনেমা রিলিজ করেছে, তো তাতে কিন্তু একেবারে প্রথম দিনেই পাঠান, ধুরন্ধর সব কিছুকে পিছনে ফেলে একেবারে সুপার হিরো তার নিজের স্পিডে এগিয়ে চলেছে। তো সাংঘাতিকভাবে এগিয়ে চলেছে এই ছবি। এবং তুমি জানো প্রথম দিনেই 72.44 crores এর বিজনেস করে ফেলেছে। আর এই যে বর্ষার সময় লোকজন এদিক ওদিক না ঘুরে এই যখন এরকম একটা সুপার হিরো সিনেমা চলে এসেছে, তখন তো স্বাভাবিকভাবে মার্ভেল ফ্যান তো প্রচুর লোকজন রয়েছেন, তো স্বাভাবিকভাবেই লোকজন সোজা হলমুখী। ফলে এই সিনেমা কিন্তু প্রচুর মানে আয় করছে। কিছুদিন আগেই যেমন দ্য ওডিসি রিলিজ করেছে, সেটাও যেমন বক্স অফিসে একদম, তো একবারে কী বলবো, বক্স অফিসে একদম ঝড় তুলে দিয়েছে। ঠিক সেমভাবে কিন্তু ঝড় তুলেছে এই মুহূর্তে স্পাইডারম্যান। উপস, আমি এত কথা বলবো না সিনেমা নিয়ে, কারণ তোমার জন্য একদম ডেডিকেটেড শো তো থাকেই শনিবার রাত্রে, উইকেন্ড ফিল্ম তো থাকেই, তো সেখানে ফিল্ম নিয়ে অনেক কথা হবে। এনিওয়ে, এমন একখানা সিনেমা যেটা একদম চারিদিকে ঝড় তুলে দিয়েছে, সেটার কথা না বললে কী করে হয়। তবে আমি আপাতত 5 মিনিট 33 সেকেন্ডের জন্য একটা সুন্দর গান শোনাতে চলেছি তোমাকে, আর তারপরেই ফিরছি আজকের আড্ডার টপিক নিয়ে। ইয়েস, বন্ধুত্ব দিবসের গপ্প তোমার সঙ্গে হবে, তবে তার আগে কুনাল গাঞ্জাওয়ালা উইথ সেদিন দেখা হয়েছিল।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর এবার তো সময়টা হয়ে গেছে তোমার সঙ্গে আমার আড্ডা দেওয়ার। অ্যান্ড আজকের আড্ডা টপিক টান্ডারা, সেটা নিয়ে আমি এবার চলে এসেছি। দ্যাট ইজ, তথাকথিত বন্ধুত্বের সম্পর্ক না হয়েও জীবনে কাকে সব সময় পাশে পেয়েছো বন্ধু হিসাবে? দেখো, বন্ধু আমাদের যারা তারা তো বন্ধু হয়ই, কিন্তু অনেকের জীবনে মা, অনেকের জীবনে বাবা, অনেকের জীবনে দাদা, দিদি, মাসি, পিসি, এরকম অনেকে থাকে, বা ভাই, বোন, এরকম অনেকে থাকে যারা হয়তো সম্পর্কের ওই বন্ধুত্বের তকমাটা নেই, কিন্তু তারাই সব থেকে বড় বন্ধু। ইভেন মানুষের জীবনে অনেক সময় তার সন্তানও সেরকম বন্ধু হতে পারে। তো সেই রকম বন্ধু হিসাবে কাকে পেয়েছো, যে হয়তো তথাকথিত সম্পর্ক অনুযায়ী তোমার বন্ধু নয়, কিন্তু তার সঙ্গে বন্ধুত্বটাই তোমার সব থেকে বেশি, অর্থাৎ তার কাছে মনের যে কোনো কথা একদম ইজিলি বলে ফেলতে পারো। তো সেই বন্ধুর কথা আজকে জানিয়ে ফেলো আমাকে 9903653992। কারণ সেখানে আজকে গল্প হচ্ছে, কারণ আগামীকাল যে বন্ধুত্ব দিবস, তো সেই বন্ধুত্ব দিবসে এরকম একখানা বন্ধুর কথা তো একটু জানাতেই হয়। মানে যাকে হয়তো তুমি সবসময় এই কিরে কী করছিস এরমভাবে কথা বলতে পারো না, কিন্তু যে তোমার শুকনো মুখটা দেখলেই বুঝে ফেলে যে তোমার কিছু একটা হয়েছে, তো সেই মানুষটার কথা আজকে জানতে চাইছি তোমার থেকে। 9903653992 খোলা রয়েছে একদম এক্সক্লুসিভলি তোমার জন্য। সেখানে এসে তুমি জানিয়ে ফেলো তোমার সেই মানুষটার কথা, যে মানুষটা তথাকথিত সম্পর্কে তোমার জীবনে বন্ধু না হলেও বন্ধু হিসাবে তাকেই পাশে পেয়েছো সব থেকে বেশি। জানিয়ে ফেলো তার কথা, আর ততক্ষণ তোমার কানে থাকুক একটা দুর্দান্ত ইন্ডি পপ।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: Yes, band of boys এর গান শুনছিলে, মেরি নিন্দ উড় গই হ্যায় না। তোমার ঘুম এই বর্ষার দিনে ঘুম কারো চলে যায় নাকি? একদম একদম একটা সুন্দর ভাত ঘুম দিয়ে ওঠো ছুটির দিনে, আর তারপর যদি দেখো জানলা দিয়ে তাকিয়ে দেখলে বেশ একটা সুন্দর বৃষ্টি হচ্ছে, সেই সময় যদি তোমার ভেতরের রন্ধন শিল্পীটি একটু জেগে ওঠে যে উইকেন্ডে আমাকে কিছু একটু বানাতে হবে, তো তাদের জন্য, অনলি ফর দেম, আমি একটা সুন্দর চপের রেসিপি দিতে চাই। মানে যারা শুধুমাত্র এই আলুর চপ বা বেগুনি খেয়ে বোর হয়ে গেছো, কিন্তু বর্ষায় চা বা কফির কাপে চুমুক দিতে দিতে চাইছো বাড়ির বানানো একটু তেলে ভাজা, উফ, মানে বলতে বলতেই জিভে জল আসছে। বর্ষাকাল, জানলাটা খোলা, বেশ সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর সেই সময় বাড়িতে ডুবো তেলে ভাজা হচ্ছে কোনো তেলে ভাজা, তার গন্ধ আর সাথে চায়ের গন্ধ, দুটো যখন একসাথে নাকে আসে না, মনে হয় যে উফ, জীবনের সব সুখ একদম আর কিছুক্ষণের মধ্যেই একদম হাতের মুঠোয় চলে আসবে। তো সেই রকমই এখানোর রেসিপি এই মুহূর্তে তোমার জন্য। আলুর চপ, পেঁয়াজি ভেজিটেবল চপে তো আমরা প্রায়ই খাই, কিন্তু মোচার চপ, তার জন্য কী কী করতে হবে? একটা মোচাকে সেদ্ধ করে কুচি করা, একটা আলু সেদ্ধ করা, একটা বা দুটো আলু নিতে পারো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এক চামচ, লঙ্কার মানে কাঁচা লঙ্কার কুচো 2-3, হলুদ গুঁড়ো হাফ চামচ, লাল লঙ্কার গুঁড়ো আধা চামচ, গরম মশলা আধা চামচ, আধা চা চামচ, জিরের গুঁড়ো ওই রকমই হাফ চামচ মতো, তারপর ধনে পাতা কুচি 2 টেবিল চামচ, নুন স্বাদ মতো, চিনি সামান্য, আর লেবুর রস। আর কোটিংয়ের জন্য কী নিতে হবে? বেসন বা ময়দা, ব্রেড ক্রাম 1 কাপ, নুন সামান্য, লঙ্কা গুঁড়ো, আর জল ও ভাজা, জল নিতে হবে, আর ভাজার জন্য তো অবশ্যই তেল দিতে হবে। তো প্রথমেই আমরা শুরু করব কী করে। প্রথমে দেখো, মোচাটাকে তো সুন্দর করে বেছে নিতে হবে, দিয়ে এবার ওটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে। এবার কড়াইতে পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে মোচাটাকে বেশ, এবার তার মধ্যে লবণ হলুদ যা যা ছিল আর কি, গরম মশলা, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইবার ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আলুটা চটকে মিশিয়ে দিতে হবে, শেষে ধনে পাতা, লেবুর রস দিয়ে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। এবার মিশ্রণটা ঠান্ডা হলে ছোট ছোট করে চপের আকারে করতে হবে। এবার চপের কোটিংটা তুমি বেসন আর পাতলা ময়দা দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। এবার ওই যে মানে তোমরা আলু আর মোচার যে মানে এটা দিয়ে যে একটা চপের আকৃতিতে গড়েছো, ওটাকে প্রথমে ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পে একটু গড়িয়ে নিতে হবে। তারপর গরম গরম তেলে একেবারে সোনালি করে ভেজে তুললেই তোমার সমস্ত পরিশ্রম একদম সফল। তারপর একটু স্যালাড আর একটুখানি বিট নুন দিয়ে সেটাকে সার্ভ করো, আর সাথে গরম গরম চা। তুমি দেখো, ছুটির দিন বিকালে যদি একটু এরকম পরিশ্রম করে ফেলো, তারপরে বাড়ির পরিবেশটা কি রোম্যান্টিকই না হয়ে যায়। তবে সেই রোম্যান্টিক পরিবেশের জন্য একটা রোম্যান্টিক গান আমি তোমায় আগে থেকে সাজেস্ট করে রাখলাম। দেখো, ঠিক এরকম ফ্ল্যাশব্যাক মোডে রোম্যান্টিক পেতে চলে গেলে মন্দ লাগবে না। তবে হ্যাঁ, আমি ফ্ল্যাশব্যাকে যাওয়ার আগে আরও একবার তোমায় মনে করিয়ে যাই, বন্ধুত্ব দিবস নিয়ে কিন্তু তোমাদেরকে আজকের টপিক আমি একেবারে চটপট করে জানিয়ে ফেলেছি যে তোমার জীবনে তথাকথিত বন্ধু না হয়েও বন্ধুর ভূমিকায় সবসময় কে ছিল তার কথা জানিয়ে ফেলো আমাদের 9903653992-তে। আর এই মুহূর্তে তোমার জন্য ফ্ল্যাশব্যাক সং
0: FM Rainbow, ফ্ল্যাশব্যাক সং।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর এবার তোমাদের মেসেজগুলো একটু পড়ে ফেলার পালা, যাদেরকে মানে আর কি যারা মেসেজ করেছো। আজকের প্রথম ঘন্টার মেসেজের টপিক এই ছিল যে জি জি, তোমার জীবনে এমন কে রয়েছে যে তথাকথিত সম্পর্কে বন্ধু না হয়েও সব সময় বন্ধু হিসাবে পাশে থেকেছে। 9903653992 তে জানিয়ে দিতে বলেছিলাম তারই কথা। কে কে জানিয়েছো একটু দেখে নিই। প্রথম মেসেজ করছো লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে। বলছে, আমাদের গায়ে প্রান্তে প্রকাণ্ড এক চাষ আবাদের মাঠ, সেই মাঠে চাষ করে নিতাই খুড়ো। পুঁথিগত শিক্ষা খুড়োর না থাকলেও খুড়ো কিন্তু মানবিক সহজ সরল। আমি সময় পেলেই সেই মাঠে ঘুরতে যাই, সেখানেই আলাপ খুড়োর সাথে, সেই খুড়ো আমার সাথে ভীষণ ভাব। খুড়ো বুঝে যায় আমার মনের কথা, কোনো সমস্যা হলে সমাধানের বুদ্ধিও খুড়ো বাতলে দেয়। খুড়ো বন্ধু না হয়েও বন্ধুরই ব্যবহার পাই আমি খুড়োর থেকে। বাহ, খুব ভালো। এরকমভাবে কত মানুষের সাথেই আমাদের এরকম বন্ধুত্ব গড়ে ওঠে, যারা আমাদের জীবনে হয়তো তথাকথিতভাবে যে না তুমি আমার বন্ধু এই ব্যাপারটা নেই, বাট তারা কিন্তু রিয়েলি যে কোনো সময়ে বন্ধু হিসাবে আমরা তাদেরকেই আগে পাশে পাই। এরপরের মেসেজ করেছেন উত্তম দালাল খরসরাই মনসাতলা হুগলি থেকে। বলছেন, প্রিয় দিদি ভাই, আমার 5 দিদির মধ্যে ছোটদি আমার প্রিয় বন্ধু। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি কিছুদিন মনমরা হয়ে পড়েছিলাম, তারপরে সে আমার বন্ধু হয়েই ছিল। যে কোনো বিপদে আপদে সব সময় তাকে কাছে পেতাম, যে কোনো পরিস্থিতিতে ছোটদিকে না হলে আমার চলতই না। সে আমার জীবনের পথপ্রদর্শক, আমার লেখাপড়া, আমার লাইফস্টাইল, আমার সব কিছুতে। তার অকাল মৃত্যুতে আমি তাকে খুব মিস করি। দিদি ভাই, তুমি খুব ভালো থেকো, আপনিও খুব ভালো থাকবেন। আসলে আমাদের জীবনে এমন কিছু কিছু মানুষ সত্যি থাকেন, যাদের মানে যারা আমাদের জীবনে কখন যে তার সমস্তটা দিয়ে আমাদের আগলে রাখে, সমস্তটা দিয়ে আমাদের ভালো রাখে, আমরা হয়তো নিজেরাও বুঝতে পারি না। এরপরের মেসেজ কে করেছেন, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, তথাকথিত বন্ধু না হয়েও আমার ঠাকুমা ছিল আমার প্রিয় বন্ধু, যে আমাকে বুঝতো আমিও তাকে বুঝতাম। আসলে মানে এই যে ঠাকুমা বা দাদুর সঙ্গে এই যে বন্ডিংটা, এটা কিন্তু আমাদের খুব একটা প্রেসিয়াস বন্ডিং। এই ব্যাপারটা কিন্তু আমাদের মানে কি বলবো, এমন একটা সম্পর্ক যেটা আমরা যতদিন আগলে রাখতে পারি ততদিনই বোধ হয় নিজেদেরকে খুব লাকি মনে হয়। কারণ এই মানুষগুলোর তো বয়স বাড়তে থাকে, তারা সারা জীবন সঙ্গে থাকেন না, কিন্তু যতটুকু সময় আমরা জীবনে তাদেরকে পাই, সেই পাওয়াটা কিন্তু একটা বিরাট কিছু হয়ে আমাদের জীবনে রয়ে যায়। কারণ এই মানুষগুলো আমাদের জীবনে একটা আশীর্বাদই বলা চলে। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, মানে যারা আর কি এখনও লেখনি তাদের জন্য বলি, আরও একবার টপিকটা বলে দিই, যে জীবনে এমন কেউ রয়েছে কি যে বন্ধু না হয়েও ভীষণ কাছের বন্ধু। অর্থাৎ কি না, তোমার হয়তো কোনো সময় মনটা খারাপ, মুখটা একটু শুকনো হয়ে আছে, সেই মানুষটা কিন্তু সবার আগে বুঝে ফেলে যে তোমার কিছু একটা হয়েছে। তো সেই মানুষটার কথা আজকে কিন্তু তুমি আমাদেরকে জানিয়ে ফেলতে পারো। তো সেই মানুষটার কথাই জানতে চেয়েছি তোমার কাছে 9903653992 আর জানিয়ে ফেলো। কারণ আবার পরের ঘন্টায় তুমি তো জানো অরুণিতার সঙ্গে থাকা মানে এক টপিক বেশিক্ষণ নইব নইব চ, ফলে তোমাকে জানিয়ে ফেলতে হবে পরের ঘন্টা। পরের ঘন্টায় অবশ্যই তোমার জন্য একখানা বিশেষ চমক আছে, সেটা তুমি জানো বা জেনে যাবে কিছুক্ষণের মধ্যে। তবে আপাতত এই ঘন্টা থেকে যখন আমি টাটা বাই বাই করব, তো সেই ঘন্টা শেষ করবার আগে তোমার জন্য কী গান রেখে যাব, কী গান রেখে যাব সেটা তুমি বলবে। ইয়েস, কারণ তুমি তো বন্ধু। তো সেই বন্ধুদের জন্য একটা সুন্দর গান এই মুহূর্তে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। কলকাতার তারাতলায় ইস্কন অনামৃত ফাউন্ডেশনের মিড ডে মিল কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ থেকেই কলকাতায় মিড ডে মিল সরবরাহ করবে ইস্কন।

0: যাতায়াত সহজ করতে এবং যাত্রীর সুবিধা বৃদ্ধিতে কলকাতার বিভিন্ন রুটে বাসের সংখ্যা ও পরিষেবা বাড়ছে। নীলগঞ্জ ডিপো হাওড়া সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য পরিবহন নিগম WBTC কলকাতা ও শহরতলির বেশ কয়েকটি রুটে রাত 10টায় শেষ বাস পরিষেবা দেবে। এসআইআর থেকে নাম বাদ যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে যে 27 লক্ষ বিচারাধীন ট্রাইব্যুনালে গিয়েছিলেন তার মধ্যে 20 লক্ষ মানুষ নিজেদের ভোটার বা নাগরিক হিসেবে ট্রাইব্যুনালের কাছে কোনো দাবি জানাননি বলে রাজ্য সরকার জানিয়েছে। জনগণনার প্রথম ধাপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধাননগরে নিজের সহশুমারি প্রক্রিয়া সম্পূর্ণ করে বলেন, জনগণনা হলে এই 20 লক্ষ মানুষের প্রকৃত অবস্থান বোঝা যাবে। রাজ্যপাল আর এন রবি জাতীয় জনগণনায় রাজ্যের সকল নাগরিককে সক্রিয়ভাবে অংশ নেবার আহ্বান জানিয়েছেন। আজ লোকভবন থেকে প্রকাশিত এক বার্তায় রাজ্যপাল বলেন, এই জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জাতীয় কর্মসূচি। দেশের জনসংখ্যা ও পরিবার সম্পর্কিত সঠিক তথ্য পাওয়া গেলে তা আগামী দিনে উন্নততর পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে। ইস্ট বেঙ্গল ক্লাবের আজ 107তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে সকালে ক্লাব তাম্বুতে এক অনুষ্ঠানে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর ক্লাব পতাকা উত্তোলন করা হয়েছে। সক্রিয় মৌসুমে অক্ষরেখার প্রভাবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সতর্কবার্তা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে দ্বিতীয় ঘন্টায় ফিরে চলে এলাম তোমাদের সঙ্গে উইকেন্ড ক্যাফে নিয়ে। আর উইকেন্ড ক্যাফেতে এই ঘন্টায় এই যে ধরো তোমার সঙ্গে আড্ডা চলছে, আড্ডা শুরুর আগেই প্রথমেই বৃষ্টির কথা আরও একবার মনে করিয়ে দিই। কারণ নদীয়ার কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আসতে চলেছে, যার হলুদ সতর্কতা রয়েছে। এছাড়াও হুগলি জেলার কিছু অংশেও একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আসতে চলেছে, তার হলুদ সতর্কতা রয়েছে। এবং পুরুলিয়ার কিছু অংশে একইভাবে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসতে চলেছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। তাই যাদের কোথাও বেরোনোর রয়েছে তারা প্লিজ একটু সেফটি মেজার মানে নিয়ে বেরিয়ে অবশ্যই, কারণ তোমার এই বৃষ্টিতে তাড়াতাড়ি পৌঁছাবার থেকে আমার মনে হয় একটু দেরি করে গেলেও যদি সঠিকভাবে পৌঁছাও সেটা কিন্তু বেশি জরুরি। এনিওয়ে, তো সেই সমস্ত গল্প তো হবে, কিন্তু তার আগে তোমাকে একটা গল্পের হিন্ট দিই। মানে একটা জায়গা, সেখানে একটা লাইব্রেরি, অ্যান্ড সেই লাইব্রেরিতে একটা বই 150 বছর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তারপর সেই বইটা 150 বছর পরে ফেরত এসেছে। কীভাবে এলো এবং বইটার জন্য কত টাকা জরিমানা হলো সেই সমস্ত কিছুর হিসেব আমি একটুখানি কষে নিই। কষে নিয়ে এসে তোমাকে বলছি যে সেই 150 বছরের পুরনো বই সেটা ফেরত পেয়ে লাইব্রেরি কর্তৃপক্ষই বা কী বললো এবং কত টাকাই বা সেটার জন্য জরিমানা ধার্য হলো, সেই সমস্ত গল্প এক্ষুনি নিয়ে ফিরছি। তবে তার আগে কী রয়েছে, তার আগে যেটা রয়েছে যে একখানা দুর্দান্ত গান রয়েছে, কি আর থাকবে। কারণ এই যে ধরো শনিবারের বিকেল, সেই বিকেলে যখন তোমার সঙ্গে আমি আড্ডা দিচ্ছি আর সেই আড্ডা যখন উইকেন্ড ক্যাফের, তাতে তো দুর্দান্ত গান থাকবেই, এ ব্যাপারে তো কোনো ডাউটই নেই। তাই এই মুহূর্তে ওকে জানু তোমার জন্য বাই এয়ার রহমান

0: জো উইকেন্ড ক্যাফে 107 এফএম রেনবোতে উইকেন্ড ক্যাফে উইকেন্ড ক্যাফে
1: Yes, Weekend Cafe শুনছো তুমি। আর Weekend Cafe তে তোমাকে বলেছিলাম যে একটা লাইব্রেরি, আর সেই লাইব্রেরিতে 150 বছরের পুরনো একটা বই হারিয়ে গেছে। মানে যে বইটা, এবার সেই বইটা কিন্তু ফেরতও এসেছে। এবার মানে বিষয়টা হচ্ছে, ধরো লাইব্রেরি থেকে আমরা বই নিলে কতদিনে ফেরত দিই? এক মাস, দু মাস, ভুলে গেলে ছ মাস। তার জন্য যে ফাইনটা হয় সেটা কিন্তু মানে একদম সাংঘাতিক ফাইন হয়। তো সেই রকম যখন একটি বই 150 বছর পর ফেরত আসে, সেই বইয়ের ফাইন হয় ভারতীয় মুদ্রায় 18,70,000 টাকা। মানে ধরা যায় ওই 19,00,000 টাকার আশেপাশে একটা বইয়ের জন্য ফাইন। অ্যাকচুয়ালি এটা অস্ট্রেলিয়ার একটা ঘটনা। অস্ট্রেলিয়ায় 1872 সালে কিয়ামা শহরে কিয়ামা লাইব্রেরির পথ চলা শুরু। সেইখানে অ্যান্টিকুইটিস অফ অ্যাথেন্স নামে একটি বই ছিল এবং সেটির 150 বছর বইটির খোঁজ পাওয়া যায়নি। তারপর এক ব্যক্তি তার পুরনো বাড়ি মেরামত করবার সময় একটি ইট গাঁথা মানে ফায়ারপ্লেসের কাছে বইটির হদিশ পান। এবার কে কবে বইটি এখানে রেখে দিয়েছিল সেটি তো তার অজানা অবশ্যই, কারণ 150 বছর আগের ঘটনা। তবে ওই ব্যক্তি বইটি পাওয়ার পর বইয়ে লাগানো লাইব্রেরির কাগজ দেখে লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করেন এবং বইটি ফেরত দেন। এবং এই মোটা অঙ্কের জরিমানাটির ব্যাপারে কি হলো সে তথ্য অবশ্য খুব একটা পরিষ্কার নয়, কিন্তু 150 বছর বাদে একটি লাইব্রেরিতে একটি বই ফিরেছে, এই ব্যাপারটা কি কম কিছু নাকি? তবে হ্যাঁ, তোমার সঙ্গে আমি যে টপিক নিয়েছিলাম সেই টপিকে কিন্তু এক্ষুনি ফিরে এসেছি, কারণ ওই যে তোমার সঙ্গে কথা হয়েছিল, তোমার জীবনে এমন কে রয়েছেন যিনি তথাকথিত অর্থে বন্ধু না হয়েও তোমার কিন্তু বন্ধু? তো সেই মানুষটির কথা আজকে তোমার কাছে জানতে চেয়েছিলাম। বীরভূমের সাঁইথিয়া থেকে সুজিত মেসেজ করেছেন, সুজিত মণ্ডল বলছেন, আপনাদের প্রোগ্রাম খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এর পরের মেসেজ কে করেছে, সৌগত দাস সোনারপুর 150 থেকে মেসেজ করছে, বলছে, আমার কাছে আমার মা ফ্রেন্ড, ক্লাস 10-এ আমার একটা ক্রাশ ছিল, আমি তাকে গার্লফ্রেন্ড ভাবতাম কিন্তু সে আমায় শুধুই ফ্রেন্ড ভাবত। ওকে, এর পরের মেসেজ, গুড ইভিনিং উইকেন্ড ক্যাফে, জানো আমার জ্যাঠার ছেলে আমার বন্ধু, আমার ফ্যামিলির সব প্রবলেম আমি ওর কাছে বলতাম, ও আমার কাছে তখনই ছুটে আসতো। আচ্ছা, ওকে, কিন্তু আজ ওদের জন্য খারাপ লাগে কারণ ওরা এই মুহূর্তে আর পৃথিবীতে নেই। ওকে, অ্যাকচুয়ালি কী জানো তো, এরকম অনেক সময় আমাদের জীবনে ঘটে যায়, কিন্তু ওই যে তার বন্ধুত্বটা, সেটা সারা জীবন কিন্তু তোমার কাছে একটা সম্পদের মতো তোমার কাছে রয়েই যাবে। এর পরের মেসেজ শর্মিষ্ঠা সাঁকরাইল থেকে করছে, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে বলছে, শুভ বিকেল দিদিভাই, আমার দিদা আর দাদু কথা বলবো, তারাই আমার বন্ধু। ওকে, তো অ্যাকচুয়ালি আমাদের জীবনে এই রকম বন্ধু অনেকেই থাকেন যারা তথাকথিত অর্থে হয়তো বন্ধু নয়, কিন্তু তারাই আমাদের অ্যাকচুয়ালি খুব কাছের বন্ধু, তারা আমাদের খুব কাছ থেকে চেনেন, খুব কাছ থেকে জানেন, এইরকম কেউ। তার কথা থাকলে জানিয়ে ফেলতে পারো আমাকে, কারণ ঠিক 5:30টায় আমি কিন্তু একেবারেই টপিক চেঞ্জ করে দেব, চলে আসবো ছড়া কাটিং নিয়ে। আপাতত তোমার কানে থাকুক অরিজিৎ সিং আর মোনালি ঠাকুর।

0: Weekend Cafe 107 FM Rainbow Te Weekend Cafe Weekend Cafe
1: হ্যাঁ উইকেন্ড ক্যাফে শুনছ তুমি অরুণিতার সঙ্গে। তবে হ্যাঁ, তোমাদের মেসেজগুলো এবার তো পড়ে ফেলতেই হবে। যাদের মেসেজগুলো বাকি রয়েছে আগে পড়ে নিই, তারপর কিন্তু আরও একটা বিষয়। এই দেখো, উইকেন্ডে গপ্প করছি আর বেড়াতে যাওয়ানি কিছুই বলবো না, তা কী করে হয় বলো তো? সেই রকম বেড়াতে যাওয়ার গপ্প তো হবেই। তবে তার আগে যাদের মেসেজগুলো ডিউ আছে, ওই যে আজকের প্রথম ঘন্টার টপিক যেটা নিয়ে আর কি গল্প হচ্ছিল তোমার সঙ্গে, দ্যাট ইজ তোমার জীবনে তথাকথিত বন্ধু না হয়েও কে রয়েছেন এমন বন্ধু যার কাছে তুমি সবটা অনায়াসে বলতে পারো। তো সেই মেসেজ একটু পড়ে ফেলি। মেসেজ করেছে রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত, বলছে আমার জীবনে আমি বন্ধু হিসাবে আপনাদেরকে পাশে পেয়েছি। সুখে দুঃখে আমার সব রেডিও শো শুনে আমার দুঃখে মন ঠিক হয়ে যায়। আপনাদের কথা আমার মনটাকে ভালো করে দেয়। আমি সব রেডিও জকিদেরকে আমার বন্ধু না হয়েও আমার বন্ধুর মতো পাশে থেকেছে সবসময়। থ্যাংক ইউ সো মাচ। আসলে এই রকম মেসেজগুলো পড়লে আমাদেরও খুব মন ভালো হয়ে যায়। যদি আমরা কারোর একটু মন ভালো করতে পারি আমাদের কথায় গানে, তো আমাদের অবশ্যই ভালো লাগে। রূপকুমার হাওড়া থেকে বলছে, আমার কাছে আমার ছাদ হলো বন্ধু, কারণ ছাদে গিয়ে দাঁড়ালে অনেক কিছু সমাধান হয়ে যায়। অ্যাকচুয়ালি এরকম কিছু জায়গা আমাদের থাকে অনেকেরই, যে যেখানে গেলে বেশ আমরা অনেক কিছু ভেবে ফেলতে পারি। এরপর রেণুকা মুখার্জি ওকে বলছ, মৌরি মিল বাজার সুভাষ ভবন হাওড়া থেকে বলছে, আমার প্রিয় বন্ধু রেণুকা মুখার্জি আমার মা, সেটা কে জানাচ্ছে? সুরজিৎ মুখার্জি। ওকে, বুঝতে পেরেছি। তো এরকম অ্যাকচুয়ালি মায়েরা তো অবশ্যই অনেক কিছুই বুঝে ফেলে, আমরা বলার আগেই অনেক কিছুই বুঝে ফেলে মায়েরা, তো সেরকম তো থাকেই। এর পরের পরের টপিক অবশ্যই নিয়ে আসছি। তবে তার আগে একখানা গান তোমার জন্য, সেই গান শুনে ফিরে আসি। ফিরে এসে কিন্তু আমি পরের টপিক নিয়ে আসছি। তবে হ্যাঁ, বেড়াতে যাওয়ার কথাটাও একটু বলে দিই। বিষয়টা হচ্ছে এই যে ধরো পুজোর ছুটি, পুজোর ছুটি মানেই কিন্তু আমরা অনেকেই বেড়াতে তো অবশ্যই যাই। তো সেই বেড়াতে গেলে অনেকেই আমরা পুজো ছুটি মানেই বেশ একটু পাহাড়ের দিকে যেতে পছন্দ করি। আর এবছর তো মানে পুজো মানে বেশ একটু ওই অক্টোবরের শেষের দিকে, মানে তো ওই পুজোর ছুটিটা অনেক দিন এক্সটেন্ডেড, তো সেই সময় বেশ একটু ঠান্ডা ঠান্ডা একটা হালকা ভাব চলে আসবে, ওই সময় পাহাড়ে যেতে ভালো লাগে। তো যারা শিলিগুড়ি যাবে, তো তাদের জন্য ধরো যারা এই জঙ্গল সাফারি করতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এবছর আরও একটা নতুন আকর্ষণ রয়েছে বেঙ্গল সাফারিতে। কী সেটা? কলকাতা থেকে বন দপ্তরের উদ্যোগে কিন্তু আরও একটা বাঘ নিয়ে যাওয়া হয়েছে সেখানে। অর্থাৎ সেখানে কিন্তু সাফারির সময় এবার থেকে আরও একটা নতুন বাঘ দেখতে পাওয়া যাবে। তো সাফারির এই যে বৈচিত্র্য আরও বেশ সুন্দর লাগবে, কারণ ওই যে সাফারি

এই সময় দূরে বেশ বাঘ ঘুরছে, হাতি ঘুরছে, এই ব্যাপারগুলো তো সত্যিই আমাদের ভীষণ ভালো লাগে না? তো সেটাকে মানে আর কি আকর্ষণটাকে আরও বাড়িয়ে দিতে বন দপ্তর এরকম একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। তো সেই রকম সুন্দর সুন্দর উদ্যোগ আসতে থাকুক, কারণ আমরাও তো এই ধরো পুজোর ছুটি মানেই আমরা প্রত্যেকে ভাবি যে আমরা কোথায় একটু ঘুরতে যাব, কোথায় একটু এদিক ওদিক করব। ওকে, সেরকমই আর কি মন ভালো করা খবরের পরে একটা মন ভালো করা গান তো শোনাতেই হয়, কারণ তারপর আমি তোমার জন্য নিয়ে আসছি একদম ডিরেক্ট ছড়া কাটিং। তবে তার আগে শরারত বাই মধুবন্তী বাগচী।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর তোমাকে তো বলেই ছিলাম যে 5:30 মানে ডিরেক্ট ছড়া কাটিং এর সময়। আর তাই চলো শুনে নেওয়া যাক আজকে ছড়া কাটিং। বন্ধু তুমি আছো বলেই জীবন এত মিষ্টি। আরো একবার বলে দি, বন্ধু তুমি আছো বলেই জীবন এত মিষ্টি। এর পরের লাইনগুলো লিখে পাঠাতে হবে তোমাকে। কোথায় লিখতে হবে সেটা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না। 9903653992 খোলা রয়েছে তোমারই জন্য, সেখানে এসে লিখে ফেলো তুমি আজকের ছড়া কাটিংয়ের তোমার উত্তর, মানে এর পরের ছড়াটাকে তুমি কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা তুমি আমাদের জানিয়ে ফেলো। আপাতত 3টে দুর্দান্ত গান তোমার জন্য সাজানো রয়েছে 3-1-3 গানের হ্যাট্রিকে। চলো শুনে নেওয়া যাক আজকের 3-1-3 গানের হ্যাট্রিক।
0: FM রেনবোতে 3-1-3

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি, শুনছিলে তিনখানা গানের হ্যাট্রিক। তো সেই গানের হ্যাট্রিকের পরে ফিরে চলে এসেছি। প্রথমেই যেটা জানাতে হবে, দ্যাট ইজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার বেগে এরকমভাবে বৃষ্টিপাত হতে চলেছে পুরুলিয়া জেলার কিছু অংশে। ফলে আরও একবার মনে করিয়ে দিই, যারা এই মুহূর্তে বাইরে বেরোবার কথা ভাবছো, প্লিজ একটু মানে একটু সাবধানতা নিয়ে বাইরে বেরিও, কারণ এই বৃষ্টিতে ভিজে তো লাভ নেই। তবে বৃষ্টিতে ভিজলে এবং বৃষ্টিতে ভিজে কিন্তু এই সময় প্রচুর মানুষের জ্বরটর হচ্ছে। তো সেই জ্বর থেকে কিভাবে বাঁচবে তার কিছু টিপস এই মুহূর্তে অবশ্যই আমার কাছে রয়েছে। তবে তার আগে ছড়া কাটিংটা আরও একবার মনে করিয়ে তো অবশ্যই দেবো, কারণ তোমরা অলরেডি অনেকে লিখেছো। আর যারা এখনও ভাবছো যে অরুণিতাকে আর ছড়া কাটিং দিল না, না না, অবশ্যই দিয়েছি, তাদের জন্য আরও একবার। ইয়েস, আজকে ছড়া কাটিং ছিল বন্ধু তুমি আছো বলেই জীবন এত মিষ্টি, বন্ধু তুমি আছো বলেই জীবন এত মিষ্টি। এর পরের লাইন লিখেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, লিখছেন তৃষিত এই জীবনে তুমি যেন শ্রাবণ বৃষ্টি। ওহো, মানে একদম শ্রাবণের বৃষ্টির সঙ্গে বন্ধুকে তুলনা করেছে। নট ব্যাড, নট ব্যাড। অবশ্যই বন্ধু যদি থাকে তো সে শ্রাবণের বৃষ্টি কেন হতে পারে না। তাহলে আরও একবার ছড়া কাটিংটা বলে দিই, বন্ধু তুমি আছো বলেই জীবন এত মিষ্টি। তো তার উত্তর তো অলরেডি একজন পাঠিয়ে দিয়েছে, তো তুমি কি ভাবছো তার উত্তর? এরপরের মেসেজ কে করেছো? আচ্ছা, চাঁদেরহাট সিপাইপাড়া থেকে বলছো, আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে, রোজ অনুষ্ঠান শোনো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপরের মেসেজে চলে যাই। আর যারা এখনও কিন্তু লেখনি তারা অবশ্যই এর মধ্যেই কিন্তু চটপট করে লিখে ফেলো। রসভরা মিষ্টি মুখে মন জুড়ায় পরম সুখে, রসগোল্লা তুল তুলে যায় যে খিদের জ্বালা ভুলে, পান্তুয়া আর লালমোহন কেড়ে নেয় সবার মন, বন্ধু তুমি মনের মাঝে থাকবে সারা জীবন। রাকেশ উলুবেড়িয়া থেকে। রাকেশ, আমি বুঝলাম, কিন্তু তুমি তো মানে পুরো একদম ছড়া কাটিংকে মানে কি বলবো, তোমার ছড়াটা ভীষণ সুন্দর হয়েছে, তার জন্য অবশ্যই আমি এখানে হাততালি তো দেবই। একদম, যারা লিখেছো তাদের প্রত্যেকেরই ছড়া একদম হাততালি দেওয়ার মতো, কিন্তু রাকেশ মোটামুটি আমার ছড়ার লাইনকে ভুলিয়ে দিয়েছে। এনিওয়ে, যারা এখনও লেখনি তাদেরকে আরও একবার মনে করিয়ে দিই কি ছিল, বন্ধু তুমি আছো বলেই জীবন এত মিষ্টি। এর পরের লাইনগুলো তোমরা লেখো, তো তোমাদের জন্য আর কি রেখে গেলাম এর পরের লাইনগুলো, তোমরা কি কি লিখবে একটু নিজেরা ডিসাইড করে চাটপাট লিখে ফেলো। তবে তার আগে আমি একটু তোমাকে জানিয়ে দিই, এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রেগুলার এত বৃষ্টি, এবং বৃষ্টির ফলে এই যে আমাদের সব এই যে হ্যাচো কাশি এই সমস্ত চলতেই আছে, সেই সমস্ত থেকে বাঁচবে কী করে? সব সময় তো আর মেডিসিন খাওয়া যায় না, তো সেই মেডিসিন যাতে আর কি একটু কম কম খেতে হয়, তার জন্য আমাদের শরীরের ইমিউনিটিকে বুস্ট করতে হবে। আর ইমিউনিটি বুস্ট করবার জন্য যেগুলো খেতে হবে সেগুলো হচ্ছে অবশ্যই মৌসুমি ফল, শাকসবজি, ড্রাই ফ্রুটস, আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু প্রোটিন। আর সাথে যেটা খেতে পারো এই যে একটু খুশখুশে গলা ব্যথা বা এই ধরনের সমস্যার জন্য, সেটা হচ্ছে গরম জল, হলুদ মেশানো দুধ, তুলসী আদা দিয়ে বানানো চা, এই জিনিসগুলোও কিন্তু ভীষণ উপকারী। কারণ এই যে সিজনটা চলছে এই সময় কিন্তু প্রচুর মানুষ সর্দি কাশিতে ভীষণভাবেই ভুগছে, তো এই যে সর্দি কাশিতে ভুগছো সেই সমস্ত থেকে কিন্তু বাঁচতে এগুলো একটু করতে হবে। আর দেখো, অনেক সময়তে কি হয়, আমাদের সিজন চেঞ্জের সাথে সাথে ঘন ঘন সর্দি কাশি হয়, ক্লান্তি, সংক্রমণ এগুলো হতেই থাকে। তারপর সাথে দেখো ঘুমের অভাব, অতিরিক্ত চাপ, দূষণ, এসব তো রয়েছে। তো সেই সমস্ত থেকে বাঁচতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের শরীরে আর কি এমন কিছু খাবার গ্রহণ করতে হবে যেগুলো আমাদের টক্সিন দূর করে, এবং সেই টক্সিন দূর করলেই শরীর আরও সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং ইমিউনিটি বাড়বে। না আমি কোনো ডাক্তার ডায়েটিশিয়ান কিচ্ছু না, ওই জাস্ট বন্ধু হিসাবে একটু সাজেশন দেওয়া। কারণ এই যে আজকে মানে আগামীকাল ফ্রেন্ডশিপ ডে, তো সেই ফ্রেন্ডশিপ ডের আগের দিনে আমরা তো বন্ধুই, তাই না? এই যে বসে এতক্ষণ ধরে বকবক করি, গল্প করি, তো সেই বন্ধু হিসাবে বন্ধুকে খানিক সাজেশন দেওয়া আর কি, যে এই এইগুলো করো, এই এইগুলো মেনটেন করো, তাহলে দেখবে ভালো থাকবে। ঠিক যেরকম আমরা সবাই সবাইকে টুকটাক বলে থাকি, তাই না? এই মুহূর্তে আমার বন্ধু, আমার মানে সকল শ্রোতাদের জন্য এই মুহূর্তে একটা গান, যাদেরকে আমরা তো ইয়ারা বলেই থাকি, সেই ও ইয়ারা ভে ফ্রম দ্য ফিল্ম দুই পৃথিবী বাই বনি চক্রবর্তী অ্যান্ড কুনাল গাঞ্জাওয়ালা। যারা ছড়া কাটিং এখনও লেখনি, চটপট করে লিখে পাঠিয়ে দাও, অপেক্ষা করছি তোমাদের ছড়া কাটিংয়ের জন্য। আপাতত তোমার কানে থাকুক বনি চক্রবর্তী, কুনাল গাঞ্জাওয়ালা।

ভারী। আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মাইসোরুতে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করেছেন। 1892 সালে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক মাইসোরু সফরের স্মরণে এটি তৈরি হয়েছে। বিবেক স্মারকের চারপাশ ঘুরে দেখার পর শ্রী মোদী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিকাঠামো এবং শিল্পক্ষেত্রে অগ্রগতির ফলে অন্ধ্রপ্রদেশে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। স্বর্ণ অন্ধ্র ও বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। ভোগপুরামে আজ আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিমানবন্দর, সড়ক এবং পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় 18,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর অধীনে আবেদনকারীদের শংসাপত্র প্রদান করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নিউটাউন কনভেনশন

0: উন্নয়নের প্রক্রিয়া আরও সরলীকরণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যে আগামী 3 মাসের মধ্যে 2.5 লক্ষ পড়ুয়া ইসকনের মিড ডে মিল পাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তারাতলায় আজ ইসকন অন্নামৃত ফাউন্ডেশনের মিড ডে মিল কর্মসূচির সূচনা করে তিনি বলেন, অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করে স্কুলে স্কুলে মিড ডে মিল পৌঁছে দেবে ইসকন। ঐতিহ্য এবং সংস্কৃতিকে পাথেয় করে ত্রুটিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। স্পেনের সেউতা সীমান্তে মরক্কো থেকে আগত অভিবাসীদের পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 67। গত এক সপ্তাহে মরক্কো থেকে প্রায় 50,000 অভিবাসী স্পেনে প্রবেশ করেছে। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাদের দেশে অনিয়ন্ত্রিতভাবে অভিবাসীদের অনুপ্রবেশের এই ঘটনার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নকে এক জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন। যাত্রী সুবিধার্থে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম WBTC কলকাতা ও শহরতলির বেশ কয়েকটি রুটে শেষ বাস পরিষেবার সময়সীমা বাড়িয়ে রাত 10টা করেছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे।
1: यस স্যার, এই তৃতীয় ঘন্টার ট্যালেন্ট পার্টে এসে তুমিও ভরসা দিলে, আমিও এক বলিউড সুন্দরীকে, ইনফ্যাক্ট দুই বলিউড সুন্দরীকে বার্থডে উইশ করে ফেলি। আচ্ছা, প্রথমে একটু বার্থডে উইশ করে দিই, তারপর না হয় তারা কারা সে ব্যাপারে বলবো। ইয়েস, আজকে কিন্তু বলিউড অ্যাক্ট্রেস মৃণাল ঠাকুরের ভেরি ভেরি হ্যাপি বার্থডে, এবং তার সাথে আরও একজন বলিউড অ্যাক্ট্রেস তাপসী পন্নুর ভেরি হ্যাপি বার্থডে। তো এই দুই সুন্দরীর আজকে ভেরি হ্যাপি বার্থডেতে আমরা একটু বার্থডে উইশ তো করলাম, এবার বরং তাপসী পন্নু অভিনীত সিনেমা তো আমরা জানি প্রচুর রয়েছে, সেরকম সিনেমা থেকে গান অবশ্যই শোনাবো। তার আগে মৃণাল ঠাকুর এবং শাহিদ কাপুর অভিনীত জার্সি সিনেমা থেকে একটা গান এই মুহূর্তে তোমার জন্য, সাজিদ টান্ডনের গাওয়া মায়া ম্যানু।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর উইকেন্ড ক্যাফেতে আর একদম সময় নষ্ট না করে সোজা চলে যাব ছড়াকাটিংয়ে, কারণ আমি জানি তোমরা বলবে যে প্রচুর ছড়াকাটিং জমে রয়েছে অরুণিতা, তুমি কেন পড়ছো না। ইয়েস, তাই আমি একদম সোজা ছড়াকাটিংয়ে চলে যাব। বন্ধু তুমি আছো বলেই জীবন এত মিষ্টি। তারপরের লাইন কারা কি সৃষ্টি করেছে আমি একটু দেখে নিই। বলছে, বন্ধু তুমি আছো বলেই জীবন এত মিষ্টি, তোমার ফসল ভাসছে জলে, একই অনাসৃষ্টি। আচ্ছা, লালমোহন মাঝি জালালসি বৌবাজার থেকে লিখছেন, ফসল জলে ভাসিয়ে দিলেন, যাকে আর কি করা যাবে, প্রাকৃতিক দুর্যোগের কাছে তো কারোর কিছু করার নেই। যাই হোক, এর পরের মেসেজ কার, এর পরের মেসেজ শ্রেয়ান রায় আমতলা থেকে বলছে, বন্ধু তুমি আছো বলেই জীবন এত মিষ্টি, বন্ধু আর মিষ্টি দুটোই হলো ভগবানের সৃষ্টি। আচ্ছা, মিষ্টিও ভগবান সৃষ্টি করছে, ওকে। বন্ধুর সাথে মিষ্টি ভালোবাসায় জমে ওঠে জীবনের মস্তি, ওকে। হ্যাঁ, বন্ধুরা আছে বলেই তো জীবন অবশ্যই সুন্দর। রূপকুমার হাওড়া থেকে লিখছে, বন্ধু তুমি আছো বলেই জীবন এত মিষ্টি, কালো চোখের কাজল আমি, পদ্ম পায়ের পায়েল আমি, বন্ধু তোমার মেঘ কালো চুলে আমি অবুজ খুশকি। এটা কি হলো, এটা মানে এটা এটা কি হলো, বন্ধুর চুলে খুশকি, ব্যাপারটা ঠিক হলো কি। এনিওয়ে, হাতালি দিতে পারছি না। বাই দ্য ওয়ে, যারা এখনও লিখে পাঠাওনি তারা চটপট লিখে পাঠিয়ে ফেলো, কারণ তোমাদের মেসেজের অপেক্ষায় রয়েছি আমি। আর রূপকুমার তো খুশকি জানিয়ে দিয়েছে, যাই হোক ব্যাপারটা খুব রিস্কি হয়ে যাচ্ছে, তাই আমি আরও একবার ছড়া কাটিংটা মনে করিয়ে দিই। বন্ধু তুমি আছো বলেই জীবন এত মিষ্টি, মিষ্টি থেকে খুশকিতে চলে যাচ্ছে। যাই হোক, তোমরা সঠিক রাস্তায় এসো, 9903653992 খোলা রয়েছে তোমারই জন্য, সেখানে এসে জানিয়ে ফেলো নিজের লেখা ছড়া কাটিং। আপাতত ঝুম বরাবর ঝুম।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: সঠিক অর্থে ঝুম বাড়াবার ঝুম যদি কেউ করে, দ্যাট ইজ ঘড়ির কাঁটা। মানে তাকে থামানোই যায় না, একদম সঠিক সময়ে চলতেই থাকে, এবং যেটা যেতে যেতে মনে করিয়ে দেয় যে মোটামুটি আর কি যাওয়ার সময় হয়ে আসছে। তো যাওয়ার সময় হয়ে আসছে, কিন্তু এক্ষুনি তো হয়নি, তো তোমাকে আরও কিছু গপ্প শোনাই আর কি। তারপর অবশ্যই তোমাদের ছড়া কাটিংগুলো তো অবশ্যই শোনাবো। তবে হ্যাঁ, জানো তো, এবার থেকে কিন্তু ট্রেনে উঠলে এই যে ধরো চাদরে দাগ বা মানে কোনো জিনিস ফেলে দিলে বা এটা ওটা চাদরে মানে আর কি হাত মুছে দিলে, এই ব্যাপারগুলো কিন্তু কড়া নজরদারির মধ্যে চলে আসছে। হ্যাঁ, একদমই ঠিক শুনছো। মানে এই যে ধরো অনেক সময় অনেকে ভাবে না যে ও তো ট্রেনের চাদর, কী হয়েছে তাতে, না এই ব্যাপারগুলো কিন্তু আর চলবে না। কারণ এবার থেকে কিন্তু যাত্রীদের জন্য যে দুটো চাদর, টাওয়াল, কম্বল, বালিশ দেওয়া হবে যাত্রার সময়, সেগুলো যেরকম রাখতে হবে এবং যতটা পরিষ্কার রাখা সম্ভব সেটাও কিন্তু রাখতে হবে। কারণ এবার থেকে কিন্তু রীতিমতো নজরদারি থাকবে ক্যামেরার, যেটা থেকে কিন্তু তুমি আর কি এআই ক্যামেরা দিয়ে পরীক্ষা করে দেওয়া হবে যে ওই দাগগুলো মানে আর কি কী বলবো, ওই অ্যাক্সিডেন্টাল দাগ আর মানে ওই যে ওরমভাবে দাগ টাগ লাগিয়ে দেয়, এই ব্যাপারগুলো কিন্তু আসছে। ফলে রেলের বিভিন্ন ডিভিশনে এই ব্যাপারগুলো শুরু হতে চলেছে। তাই একটু মানে যখন আর কি ট্রেনে আর কি এরকমভাবে যাত্রা করবে, তখন কিন্তু একটু সচেতন হয়ে করাটাই ভালো। তবে হ্যাঁ, তোমার ছড়া কাটিংগুলো অবশ্যই পড়ে দিই, কারণ তোমরা এক্ষুনি নাহলে বলবে যে অনুনীতা আজকে আর আমাদের ছড়া কাটিংগুলো পড়লো না। তাই বন্ধু, তুমি আছো বলেই জীবন এত মিষ্টি। তো তারপরের লাইন কি, শাওন বারাসাত থেকে লিখছে, বন্ধু তুমি আছো বলেই জীবন এত মিষ্টি, গ্রীষ্মের দাবদাহের মাঝে তুমি কালবৈশাখীর মধুর বৃষ্টি, আহাহা। এরপর কে লিখছে, রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত লিখছেন, বন্ধু তুমি আছো বলেই জীবন এত মিষ্টি, সুখ দুঃখে পাশে থেকো, পাশে থেকে করো তুমি সব কষ্ট নষ্ট, তোমার হাসিতে রোদ ওঠে, তোমার কথায় মন ছোটে, বন্ধু তুমি আছো বলেই জীবনটা লাগে মিষ্টি, চায়ের কাপে চুমুক দিলে আড্ডা জমে তোমায় পেলে, বন্ধু তুমি আছো বলেই দুনিয়া লাগে এত মিষ্টি, মন খারাপের ওষুধ তুমি, হাসির কারণও তুমি, বন্ধু তুমি আছো বলেই জীবন এত রঙিন মিষ্টি। যাক, প্রত্যেকে মোটামুটি তাদের বন্ধুদের জন্য অনেক কিছু লিখেছেন। এরপর আর কার মেসেজ রয়েছে, পায়েল বেলঘরিয়া থেকে লিখছে, বন্ধু তুমি আছো বলেই জীবন এত মিষ্টি, মিষ্টি হৃদয় কুল ছাপিয়ে গেল মিলন রঙা বৃষ্টি, হৃদয় আজ উথাল পাথাল ঢেউ, চোখে চোখে শুভ দৃষ্টি। হ্যাঁ, শুভ দৃষ্টি, আর এদিকে মোটামুটি হয়ে চলেছে শহর জুড়ে বৃষ্টি, এই সব কিছু মিলে অরুণিতার আপাতত সময় হয়েছে শেষটি। তো সেই সময় শেষে অরুণিতা আপাতত ডিস্কো সং বাজিয়ে টাটা বাই বাই করবে, জমিয়ে উইকেন্ড কাটাও।

0: too late?
1: Sure.
0: Eat this.

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। রাজ্য জুড়ে আজ সূচনা হয়েছে ষোড়শ জনগণনার সেলফ এনুমারেশন বা স্বগণনা প্রক্রিয়ার কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নের সূচনা করেন। এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশনের কাজ হচ্ছে। অনলাইনে আবেদনকারীদের 34টি প্রশ্নের জবাব দিয়ে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর এটি অষ্টম জনগণনা। জনগণনার সেলফ এনুমারেশন বা স্বগণনা প্রক্রিয়ার প্রথম পর্যায় চলবে 15 আগস্ট পর্যন্ত। ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। আগামী 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর ফিল্ড এনুমারেশন করতে বাড়ি বাড়ি যাবেন জনগণনা নিযুক্ত সরকারি কর্মীরা। তোলাবাজি নিয়ে দলের নেতাকর্মীদের ফের সতর্ক করে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। রাজারহাটে আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে উদ্যমী সমাগম অনুষ্ঠানে যোগ দিয়ে সৌমিকবাবু একথা বলেন। তিনি বলেন, ক্ষমতার পালাবদল হলেও সবকিছু পাল্টে গেছে এমনটা নয়। যেসব ব্যক্তি কিছু পাওয়ার আশায় বিজেপিতে যোগ দিয়েছেন তাদের ফের একবার সতর্ক করে দিয়েছেন তিনি।

নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ভাগ্নে শেখ ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে নেপাল সীমান্ত লাগোয়া এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। ধৃত ওয়াসিম নেপালে পালানোর চেষ্টা করছিল বলে জানা গেছে। ইতোমধ্যে তাকে বীরভূম জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সামিনেশনের জন্য আগামীকাল কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে সকাল 7টা থেকে পরিষেবা শুরু হবে। সকাল 9টা পর্যন্ত এই দুই লাইনে 30 মিনিট ছাড়া পরিষেবা মিলবে বলে মেট্রো সূত্রে জানা গেছে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। রাজ্য জুড়ে আজ সূচনা হয়েছে ষোড়শ জনগণনা সেলফ এনুমারেশন বা স্বগণনা প্রক্রিয়ার কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নের সূচনা করেন। এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশনের কাজ হচ্ছে। অনলাইনে আবেদনকারীদের 34টি প্রশ্নের জবাব দিয়ে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। রাজ্যগুলির উন্নয়নমূলক কাজে গতি বাড়াতে কেন্দ্রীয় সরকার প্রদেয় করের অতিরিক্ত কিস্তি বরাদ্দ করেছে। আগামী 10ই আগস্টের নির্ধারিত নিয়মিত কিস্তির পাশাপাশি রাজ্যগুলির জন্য অতিরিক্ত 1,09,019 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে 7,866 কোটি টাকা। বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিদ মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তর মন্ত্রের নাশকতা ছক কষেছিল বলে রাজ্য পুলিশের এসটিএফ জানিয়েছে। হামিম এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেপ্তারির পর তদন্তে এমনটাই উঠে এসেছে বলে জানিয়েছেন এসটিএফের আইজি গৌরব শর্মা। রাজ্যে বেসরকারি বিএড কলেজের নামে রমরমিয়ে ব্যবসা চলছে বলে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। ছাত্রছাত্রীদের পড়াশুনোর মান নিয়ে কলেজগুলো আদৌ কতটা চিন্তিত সেই নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট। মেরামতির কাজের জন্য আগামীকাল 2 আগস্ট বিদ্যা

বঙ্গোপসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ আরও এক দফায় বন্ধ থাকছে। সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই সেতুতে সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সামিনেশনের জন্য আগামীকাল কলকাতা মেট্রোর ব্লু গ্রিন লাইনে সকাল 7টা থেকে পরিষেবা শুরু হবে। সকাল 9টা পর্যন্ত এই দুই লাইনে 30 মিনিট ছাড়া পরিষেবা মিলবে বলে মেট্রো জানিয়েছে। এই মুহূর্তে

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় বেশ কয়েকজন আবেদনকারীকে শংসাপত্র প্রদান করেছেন। নিউটাউন কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও সিএএ তে আবেদনের নিষ্পত্তি করতে পারবে। এ ব্যাপারে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে ছাড়পত্র দেবে। রাজ্য জুড়ে আজ সূচনা হয়েছে ষোড়শ জনগণনার সেলফ এনুমারেশন বা স্বগণনা প্রক্রিয়ার কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন এর সূচনা করেন। এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশনের কাজ হচ্ছে। অনলাইনে আবেদনকারীদের 34টি প্রশ্নের জবাব দিয়ে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর এটি অষ্টম জনগণনা। জনগণনার সেলফ এনুমারেশন বা স্বগণনা প্রক্রিয়ার প্রথম পর্যায় চলবে 15 আগস্ট পর্যন্ত। ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। আগামী 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর ফিল্ড এনুমারেশন করতে বাড়ি বাড়ি যাবেন জনগণনা নিযুক্ত সরকারি কর্মীরা। 2026-27 মূল্যায়ন বর্ষের জন্য চলতি বছরের 31 জুলাই পর্যন্ত 5 কোটি 90 লক্ষের বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে বলে আয়কর দপ্তর জানিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে করদাতাদের ধন্যবাদ জানিয়ে আয়কর দপ্তর বলেছে, তাদের আস্থা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইটিআর দাখিল দেশের উন্নয়নে শক্তি যোগায়। পলাতক পাথর ব্যবসায়ী শেখ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ভাগ্নে শেখ ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে নেপাল সীমান্ত লাগোয়া এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। ধৃত ওয়াসিম নেপালে পালানোর চেষ্টা করছিল বলে জানা গেছে। মেরামতির কাজের জন্য আগামীকাল রবিবার 2 আগস্ট বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ আরও এক দফায় বন্ধ রাখা হবে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত ওই সেতুতে সমস্ত রকমের যান চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের পক্ষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: এইভাবেই আমার ডান্সটা করতে ইচ্ছে করছে, যদিও আমার সাথে কোনো ছাম্মাক ছাল্লো নেই, সুপ্রীতি আছে, মানে সৌমির সাথে সুপ্রীতি আছে। আজকে শনিবার
1: আমি ছাম্মাক ছাল্লো নই,
0: না সেটা আমি বললে তোর ভালো লাগবে না, অন্য কেউ বললে বেটার ছিল।
1: আমার ভালো লাগবে, ভালো বলো।
0: আচ্ছা বা, ভেরি গুড, ভেরি সুইট অফ ইউ। কিন্তু আমি এটা ভেবেই নাচতে চাইছি যে ফাইনালি এই যে মোটামুটি 365 দিনের একটা জুলাই মাস, সেটা শেষ হয়েছে।
1: হ্যাঁ, মানে
0: এবং অগস্ট মাসের আজকে পয়লা তারিখ।
1: একটা 3 বছর ব্যাপী জুলাই মাস কাটিয়ে আমরা ফাইনালি অগস্টে চলে এসেছি। আশা করছি এবার অগস্টটা তাড়াতাড়ি চলে যাবে,
0: ঠিক তাই,
1: এবং আরো তাড়াতাড়ি সেপ্টেম্বর যাবে, এবং যেই পুজো অক্টোবরে পড়বে, তুরস্ক করে কোথা থেকে সময় চলে যাবে কেউ বুঝতে পারবে না।
0: কিন্তু আমরা বুঝতে পারছি না যে এমন হচ্ছে কেন। যাই হোক, স্টুডিও ক্লক 9:07 হয়েছে 46 সেকেন্ড, তুমি টিউন করে আছো উইকেন্ড ফিল্মি ফিভার। আজকে 1st অফ অগস্ট, একটা ফ্রেশ নিউ মাস আর ফ্রেশ নিউ উইকেন্ড, যেখানে গতকাল নতুন অনেক কিছু রিলিজ করেছে। এবং জুলাই মাস, যেটা আমরা এই এত লম্বা একটা জুলাই মাস পেরিয়ে এসেছি,

0: সেই জুলাই মাসে যে কত কত সিনেমা, কত কত সিরিজ, সে সমস্ত নস্টালজিয়াকে হাম পিছে ছোড় কর আগে নিকল গে। ঠিক আছে,
1: আজকে আমরা ক্লাস টুয়েলভের নিব্বি প্রেমিকাদের মতো অতীতে বাঁচবো।
0: হ্যাঁ, এবং আমরা জানি না যে এই অগস্টে কোনো নতুন কায়ামত আসতে চলেছে কিনা, কিন্তু টেক্কা তোমার জন্য ডেফিনেটলি থাকছে। এই গানটার পর উইকেন্ড ফিল্মি ফিভারে, তার কারণ কোন নতুন সিনেমায় যাওয়ার আগে বক্স অফিস কালেকশনটা আগে সপ্তাহে ঝালিয়ে নিতে হবে তো।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। টেক্কা কে হিট কে মিস, টেক্কা টেক্কা
1: কে হিট কে মিস, এই সবের প্রচন্ড একটা যেটা আমাদের ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটার পরে আমরা মানে ক্যালকুলেশনটার আগে আমরা আগে জানবো যে এই সপ্তাহে এমন একটা সিরিজ রিলিজ করেছে, মানে আগের সপ্তাহে,
2: আগের সপ্তাহে,
1: যেটা নিয়ে লোকে কথা বলে
2: বলে
1: আমি রিলে 32টা টুকরো ওই সিরিজটা দেখে ফেলেছি।
2: এক্স্যাক্টলি, আমি তো পুরো ঘটনাই আজকে মানে এমন স্পয়লার দিচ্ছে ও সবাই মিলে সোশ্যাল মিডিয়াতে যে আমি তো না দেখেও সব জেনে ফেলেছি।
1: না না, আমি
2: পুরো ক্যারেক্টার অ্যানালাইসিস করে ফেলছে ধরে ধরে পুরো একদম।
1: এবং আমি বুঝতে পারি নাই আপনারা যারা রিলে সিরিজ পোস্ট করেন টুকরো টুকরো করে, ব্যাকগ্রাউন্ডে ওই ডায়লগের চেয়ে বেশি জোরে গানটা কেন চালান, কেন চালান?
2: আমি এইটুকুনিও বুঝতে পেরেছি যে বিক্রান্ত মাসি কিছু একটা মেস করেছেন এবং সেখানে আমাদের আদিল হোসেন তিনি একখানা ভিলা বেচে দিয়ে চলে গেছেন এবং সবাই নাকি বলছে যে আর কিছু হই না হই আদিল হোসেনের মতন একজন লাইফে কেউ থাকলেই হবে, যে কিনা আমার নামে একখানা পাহাড়ি পাহাড়ি একটা ভিলা দিয়ে চলে যাবে। ইয়েস, উই আর টকিং অ্যাবাউট কিন্তু মুসাফির ক্যাফে, যেটা আগের সপ্তাহে রিলিজ করেছিল এবং সেখানে বিক্রান্ত মাসি তো রয়েইছেন, তার সঙ্গে বেদিকা পিন্টো অ্যান্ড মহিমা মখওয়ানা। যেটা ঘটনা সেটা হচ্ছে ওই একটা প্রেমের ককটেল যেখানে এক্সের হ্যাংওভার আছে, আবার নতুন মানুষকে সত্যি সত্যি ভালোবাসতে পারছি নাকি অপশন হিসেবেই রেখে দিচ্ছি, সেরকম একটা গল্প আছে। দেখো, এত কিছু সব জেনে গেছি কিন্তু সিরিজটা এখনো পর্যন্ত আমার দেখা হয়নি। যাই হোক, যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই মুহূর্তে কোনো রাউন্ড ফিগার তো হাতে আসেনি, যে বক্স অফিস তো হয় না এক্ষেত্রে ওয়াচ আওয়ার্স গত, কোনো রাউন্ড ফিগার আমাদের হাতে না আসলেও যেরকম টক অফ দ্য টাউন হয়ে রয়েছে এই মুহূর্তে মুসাফির ক্যাফে, তাতে ইন্ডিয়াতে নাম্বার ওয়ান পজিশনে যে ওটিটিতে রিলিজ করেছিল সেই পজিশনটা কিন্তু হোল্ড করে রয়েছে মুসাফির ক্যাফে। তার সঙ্গে সঙ্গে আরেকটা ওই পঞ্চায়েতের ফ্লেভার নিয়ে সেরকম ধরনের একটা সিরিজ, যেটাও গত সপ্তাহে মুক্তি পায়, যেটা 7 এপিসোডের একটা কমেডি ড্রামা যার নাম হচ্ছে আদর্শ বাল বিদ্যালয়। এবং সেখানে অনেকদিন পর সে আমাদের মিস বিগ্যানজা অর্চনা পূরণ সিং, তাকে আমরা অভিনয় করতে দেখছি অনেক অনেক দিন পর বলা যেতে পারে। তার সঙ্গে রয়েছেন কে কে মেনন আর নবীন কস্তুরিয়া, এবং সেটাও কিন্তু মোটামুটি বেশ ভালো রিভিউ নিয়ে এই মুহূর্তে চলছে
1: চলছে। আর যেটা চলছে সেটা হচ্ছে একটা গান, একটা গান আমার সমস্ত ইনস্টাগ্রাম রিলে যে ছবি পোস্ট করছে সেই ছবির পেছনে, মোমোর পেছনে, বিরিয়ানির পেছনে, সব কিছুর পেছনে একটাই গান চলছে এবং গানটা আমার খুব ভালো লাগে। ককটেল টুয়ের যে গানটা নিয়ে এত হাইপ হয়েছে এবং এত কথা হয়েছে সেই সব গান আমরা শুনি।
2: ককটেল টু কিন্তু মানে যেরকম একটা এক্সপেকটেশন ছিল সেই সেই লেভেলে হয়নি, কিন্তু তারপর আরেকটা ফিল্ম চলে এসেছে, লাস্ট উইক রিলিজ ছিল, দ্যাট ওয়াজ তেরা ইয়ার হু মে। এবং এর ওপেনিং ডে কালেকশনটা একটুখানি জাস্ট বলে দিই, আমি জানি না কতজন এখনো পর্যন্ত দেখেছো তোমরা,
1: কেন দেখেছো তোমরা
2: ইয়ার হু মে, কেন দেখেছো এই প্রশ্নটা কি করা যায়, আই ডোন্ট নো। ডিরেক্টর মিলাভ জাভেরি এবং অ্যাকশন ড্রামা রোমান্টিক কমেডির এই ফিল্মটা কিন্তু নাগপুর মুম্বাই এর ওপরই বেস করে তৈরি হয়েছে এবং ওপেনিং ডে কালেকশন ছিল 0.11 crore, ওপেনিং উইকেন্ডে মানে এখনো পর্যন্ত এটা 1 কোটি বেঞ্চমার্কটাও কিন্তু সেইটা ছুঁতে পারেনি। তাই এটাকে মোটামুটি কি বলবো, লো ওপেনিং হয়েছে, এগোচ্ছে না গতি, তোমরা দেখছো না, যদি এখনো মনে হয় যে তেরা ইয়ার হু মে দেখার জন্য একটা টাইম স্লট বের করবে তাহলে ডেফিনেটলি গো অ্যান্ড ওয়াচ।
1: আমি যে ভুল জীবনে করেছি আমি সেই ভুল তোমাদেরকে করতে আটকাচ্ছি, আপাতত একটা গান থাকছে আর তারপরে সুপ্রীতি সৌমি ফিরছি, কারণ প্রচুর কিছু বাকি আছে।

0: Cine Quiz.
1: হিন্দি সিনেমা জগতে ট্র্যাজেডি কুইন কোন অভিনেত্রীকে বলা হয়?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। টেক্কা কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
1: হিন্দির খবরাখবর তো শুনেই নিয়েছ, কিন্তু উইকেন্ড ফিল্মি ফিভারে তোমাকে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে না হচ্ছে, কে কোন ফিল্ম কে কোন সিরিজকে টেক্কা দিয়ে বেরিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে সেটা বলবো না। তা কী করে হয়, সৌমি আর সুপ্রীতি আছি তোমার সাথে আজ 107 FM রেইনবোতে স্যাটারডে নাইট উইকেন্ড ফিল্মি ফিভার নিয়ে। আর এই মুহূর্তে যে ফিভারে অ্যাকচুয়ালি ফিল্মি জগৎ আচ্ছন্ন হয়ে আছে সেই ফিভারের নাম উজান গাঙ্গুলি। আর উজান গাঙ্গুলির সঙ্গে রাপুর্ণার কেমিস্ট্রি, রাপুর্ণার গাওয়া গান, সব কিছু নিয়ে হাটকে কনসেপ্ট, সব কিছু নিয়ে কাতু কুতু বুড়ো কিন্তু মানুষের মন জয় করছে। ওপেনিং ডেতে বাংলা ফিল্মের হিসেবে যদি 0.02 কোটি, মানে মোটামুটি ওপেনিং ডেতে সেটা 2 লাখের কাছাকাছি তার একটা ইনকাম হয়ে গেছে, সেটা উজান ম্যাজিক, রাপুর্ণা ম্যাজিক বা নতুন কনসেপ্টের ম্যাজিক যাই বলো না কেন, কাতু কুতু বুড়ো নিয়ে চর্চা কিন্তু জব্বর হচ্ছে সুপ্রীতি।
3: এবং উজানকে আমরা এর মধ্যে অনেক রকম এক্সপেরিমেন্ট করতে দেখে নিয়েছি। আমরা ওকে শুরুতে লক্ষ্মী ছেলে করতে দেখেছি, তারপরে আমরা ওকে ওই হিন্দির যে মহাভারতের সিরিজটা সেটা করতে দেখেছি, এবং তারপরে এখন একদম কমপ্লিট আলাদা একটা জনরা, এটা বোধ হয় রম কম, এবং সেটা
1: অ্যাকশনও আছে, ড্রামাও আছে,
3: অ্যাকশন ড্রামা রম কম
1: সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত 10 লাখের কাছাকাছি এর ইনকাম, যেটা বাংলা সিনেমা দিক থেকে একেবারেই খারাপ তো বলা যাচ্ছে না, তার মানে ভালোই টেক্কা দিচ্ছে আর কি। তবে বাংলার বক্স অফিসে বা বাংলার ময়দানে, ফিল্মি ময়দানটা মোটামুটি এখন ফাঁকা, সেই অর্থে যে খুব বিগ বাজেট ফিল্মস রিলিজ করছে তা নয়, সবাই তাকিয়ে রয়েছে সেই 14ই অগস্টের দিকে, যেই দিন রিলিজ করবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যেখানে রয়েছেন সুপারস্টার জিৎ। তো জিৎকে ওই 9টা রূপে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে দেখার জন্যে মানুষের এক্সাইটমেন্টটা আছে বুঝতে পারছি। তবে তার আগে কাতু কুতু বুড়ো কিন্তু বেশ ইয়াংদের মতন দৌড়াচ্ছে, তোমার জন্য এই ফিল্মের বুড়ো বুড়ি গানটা রইল নিউ টিউনে।
2: এফএম রেনবোতে রেনবো নিউ টিউন।

0: Cine Quiz.
1: হিন্দি সিনেমা জগতে ট্র্যাজেডি কুইন কোন অভিনেত্রীকে বলা হয়?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো রিভিউ, রেনবো রিভিউ, রেনবো রিভিউ।
3: ক্রেডিট কার্ডের ক্রেডিট থাকে না লিমিট করলে ক্রস, অ্যাক্টিং এর ভালো করলেও গপ্পে হেরেছে টস। 31st of July রিলিজ করলো বিবেক আগরওয়াল রিটেন অ্যান্ড ডিরেক্টেড আপনার অন্তরাত্মাকে এক চুলো না কাঁপিয়ে দেওয়ার মতো মুভি ভাই তেরা স্টার হ্যায়। না গো, ভাই তেরা সুপারস্টার দেশি কলাকার, গাইতে গাইতে সল্লু ভাইজান কিন্তু এখানে হালকা করে হলেও ক্যামিওতে আসার মতো ভুলটা তিনি করেননি। নায়ক রাঘব জুয়াল একে এ অজয় ক্রিকেট নিয়ে ফাটকাবাজি খেলতে গিয়ে তার নয়া পয়সাটিও খুইয়ে ফেলে, মানে দেনার দায় তার টাইটানিকের হয় ভরাডুবি, অথচ দেনার টাকা ফেরত দিতে হবে সেই রাতেই। সিম্পল কোয়েশ্চেন এসছে, ঠিক আছে, তোমার পরীক্ষা সিম্পল কোয়েশ্চেন এসছে এবং সারা বছর তুমি রিলস বানানোর পর পরীক্ষায় আত্মরক্ষা করার জন্য যেমন ফাঁকিবাজির উত্তর লেখো, এই সিনেমাটাও এক্স্যাক্টলি ঠিক তেমন। একটা সাধারণ কথা সেটা বোঝাতে ডিরেক্টর বিবেক আগরওয়াল সিনেমা জুড়ে মাঝে মধ্যে অ্যানিমেশন, স্টিকার্স, গ্রাফিক্যাল কুকিজ অ্যাড করলেও কাজের কাজ কিন্তু কিছুই হয়নি। এই সিনেমায় অবাক করার মতো ঘটনা হলো নায়ক নায়িকা পেয়েছেন কম ডায়লগস, আর এদের সাঙ্গপাঙ্গরা ধুমতারা নানা করেছেন একটু বেশি। জানেন তো, একটা কাজ করতে পারেন, সঙ্গে কিছু পাখির পালক আর কিছুটা লাফিং গ্যাস টিফিন বক্সে করে নিয়ে যেতে পারেন। এমন একটা হাসির সিনেমা, সেটা দেখার জন্য নিজেকে তো খানিকটা

0: রেডি করে রাখতে হবে, তাই না? তবে পাশে বসা উই আর জাস্ট গুড ফ্রেন্ডস, ইউ নো, তাকে কিন্তু হাসানোর চেষ্টা একদম করবেন না, কারণ এই সিনেমা দেখার পর তার মন এবং এই পুরো হলটার অবস্থা অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে গেছে গো। নট সো ব্যাড অ্যাক্টিং, লিমিটেশন ইন স্টোরি লাইন, অ্যাভারেজ ডিরেকশন এবং আখুসে তুনে 2.0 মতো মিউজিক্যাল ডিজাস্টার পরিবেশন করার জন্য আমি আর যে মহুয়া ফিল্ম ভাই তেরা স্টার হ্যাঁ কে দেব 7-এর মধ্যে মাত্র 2 রেনবো কালার্স। Only on 107 FM Rainbow.
1: Rainbow Review Cinema Report Card. Only on 107 FM Rainbow. 107 FM Rainbow. Rainbow Review. Rainbow Review. FM Rainbow Day. Rainbow New Tune. Rainbow New Tune.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, সিনেমা ওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, সিনেমা ওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা।
1: বাংলায় এত কিছু হচ্ছে এবং এত কিছু হচ্ছে যে সেই এত কিছুর খবর আমরা রাখি না, এবং তারপরে আমরা বলি যে এ বাবা আমরা তো ভালো বাংলা সিনেমা দেখতে পাই না, এ বাবা এই সিনেমাটা কবে হলে এসে চলে গেল আমরা তো জানতে পারলাম না, আমি তো জানি না এই সিনেমাটা রিলিজ করেছে, এ বাবা এই সিনেমাটা তো আন্ডার রেটেড জেম। এগুলো করবেন না, এগুলো করা ভালো জিনিস নয়, ভালো কথা নয়, ভালো কাজ নয়। ব্যাপারটা হচ্ছে জাস্ট কদিন আগেই ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে, আর একটা
2: হয়ে গেছে জাস্ট হয়ে গেছে ফিল্ম ফেস্টিভ্যাল, এবং সেটা হয়েছে না বাংলার সিনেমা

আজেন্ডাতে বাংলা ফিল্ম দেখানো হচ্ছে সেরকম কোনো খবর আপাতত দিচ্ছি না। যেটা দেব সেটা হচ্ছে পর্তুগিজ ভাষায় বিভিন্ন দেশের যে সমস্ত ফিল্মস রয়েছে এবং যেগুলো ক্রিটিক্যালি অ্যাক্লেমড ফিল্ম, মানুষের থেকেও বেশি ক্রিটিক্সরা বলেছেন বা দারুণ হয়েছে, এক্সেলেন্ট, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত, সেই ফিল্মসগুলো স্ক্রিনিং হয়ে গেল কিন্তু আমাদের এই বাংলায়, আমাদের এই খোদ নন্দনে, এবং সেটা 28-30 জুলাই হয়েছে, লুসোফান ফিল্ম ফেস্ট 2026। এবং যারা আমরা পর্তুগিজ ভাষা বুঝি না, বোঝার চেষ্টাও করি না, তারা একটু একদম ইংরেজি সাবটাইটেলে দেখার অভ্যেস তো আমাদের আছে, তো তাদের জন্য সুবিধা আছে যে ইংরেজি সাবটাইটেলে ফিল্মগুলো দেখানো হয়েছে এবং দেশ বিদেশের বিভিন্ন পর্তুগিজ ভাষায় যে সমস্ত ফিল্মস রয়েছে। এবং এত গবেষণার মাঝখান থেকে একটা গবেষণা এটাও উঠে এসেছে যে পর্তুগিজ ভাষায় নাকি বিশ্বের প্রায় 26 কোটি মানুষ কথা বলছে, এবং ইউরোপ, আফ্রিকা, সাউথ আমেরিকা, এশিয়া, এই যে 4টে মহাদেশ রয়েছে সেখানেও কিন্তু দেখা যায় যে বিভিন্ন মানুষ তারা পর্তুগিজে কথা বলেন। তো পর্তুগিজ ভাষায় প্রচুর প্রচুর ফিল্মস আছে যেটার হয়তো সন্ধান এতদিন পর্যন্ত বাঙালিদের কাছে ছিল না, বিশেষ করে যারা কলকাতায় টুকটাক করে একটু এদিক ওদিক ফিল্ম দেখতে যান, ফিল্ম ফেস্টিভ্যালের খবর রাখেন, তাদের কাছেও হয়তো ছিল না। তো তাদের জন্য স্পেশালি এই উৎসবের, এই লুসোফান ফিল্ম ফেস্ট 2026-এর উদ্বোধন হয়েছিল 28 জুলাই, এবং সেখানে অনেক ভালো ভালো ফিল্ম সন্ধেবেলায় দেখানো হয়েছে। তো আলটিমেটলি 30 জুলাই এটা শেষ হয়েছে, এবং জানি না তুমি আলটিমেটলি দেখেছো কি দেখোনি, কিন্তু তুমি তোমার সঙ্গে তোমার কিশোরী দুজনেই মিলে আই গেস এরকম ফিল্ম ফেস্টিভ্যাল আবার যখন আসবে নিশ্চয়ই হলে গিয়ে দেখবে।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: সিনে সিনে সিনে কুইজ।
2: হিন্দি সিনেমা জগতে ট্র্যাজেডি কুইন কোন অভিনেত্রীকে বলা হয়?
3: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
4: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
5: এই জুলাই মাসটা শেষ হতে হতে এমন একটা ধামাকা করে দিয়ে গেছে না, মানে এই ধামাকাটার জন্য যে সবাই কত দিন ওয়েট করছিল, আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যতই ট্রেলারটার প্রচুর প্রচুর ভিউ হোক না কেন, আলটিমেটলি নমিত মালহোত্রাজ এই রামায়ণা পার্ট ওয়ান নিয়ে অ্যানালিসিসের বন্যা হয়ে যাচ্ছে সৌমিয়া সুপ্রীতের সঙ্গে। তুমি উইকেন্ড ফিল্মি ফিভারে রয়েছো আর ঝালাকে তোমাকে ট্রেলারের কথা বলছি রামায়ণা পার্ট ওয়ান।
6: আর রামায়ণা পার্ট ওয়ানের ট্রেলার দেখতে গিয়ে আমি অলমোস্ট নিয়েছিলাম আমি কোনো একটা ভিডিও গেমের ট্রেলার লঞ্চে চলে এসেছি
5: আগে। হ্যাঁ,
6: পুরো ভিডিও গেম বা লর্ডস অফ দ্য রিং সবকিছু একসাথে মিলে যে বিষয়টা কিরকম একটা হয়ে গেছে, এবং আমি বুঝতে পারি না যে অ্যানিমেশনে রামায়ণ বানানোর হলে অ্যানিমেশনে বানান, লাইভ অ্যাকশন বানানোর হলে লাইভ অ্যাকশন বানান, এই দুটোর মাঝামাঝি গিয়ে যে ব্যাপারটা আপনারা করেন সেটা আপনারা কেন করেন?
5: মানে আমার না কেমন সেই ব্রহ্মাস্ত্রর রণবীর কাপুরকে যেন এখানে কোথাও গিয়ে মনে হচ্ছে সেই ব্রহ্মাস্ত্রের মতন তিনি উড়না চাতাহু দড়না চাতাহু আর কি।
6: রণবীর কাপুরকে দেখে মনে হচ্ছে এক্ষুনি পেছনে ব্যাকপ্যাক নেবে, ওর ব্যাকগ্রাউন্ডে স্যাড সং চলবে, ও বেরিয়ে যাবে অযোধ্যা থেকে।
5: চন্না মেরে
6: চন্না মেরে বলে অযোধ্যা থেকে বেরিয়ে যাবে।
5: সিরিয়াসলি, এবং তার সঙ্গে সাই পল্লবীকে আমরা কাস্ট হতে দেখছি এখানে মাতা সীতার ক্যারেক্টারে, এবং রাবণ হয়েছেন ইয়াশ। একমাত্র এইটাতেই পজিটিভ ফিডব্যাক এসেছে, আমরা সবাই পজিটিভ হয়েছি এটা দেখে, যে না একটু আশার আলো
6: কোথাও গিয়ে দেখে খুশি হয়ে গেছি জীবনে,
5: কোথাও একটা এই বোবা টানেলের শেষে কোথাও একটা কিছু আছে। আরেকজন আছেন, তিনি রকুলপ্রীত সিং, তাকে নিয়েও প্রচুর কথা আছে। তো রামায়ণা পার্ট ওয়ানের ট্রেলার নিয়ে কি বলি, মানে সেখানে একটা অদ্ভুত ভিএফএক্স এর লড়াই চলছে, মানে রাম রাবণের যুদ্ধ থেকে বেশি আমি ভিএফএক্স এর লড়াই দেখলাম। এবং 30th July এই ট্রেলারটা রিলিজ করেছে, যেখানে 44 আমি বুঝতে পারছি না কাউন্টটা, আচ্ছা ওকে 44 লক্ষ, 1 মিনিট, মোটামুটি 4.4 মিলিয়ন একটা ভিউজ এটার রয়েছে, যেটা আমি মোটামুটি হিসাব করে নিয়েছি। তো রণবীর কাপুরকে, সাই পল্লবীকে, ইয়াশকে, রকুলপ্রীত সিংকে কেমন লাগছে সেটা তো রামায়ণা রিলিজ করার পর বুঝবো, যেটা দীপাবলির সময় রিলিজ করবে।
6: মহাকাব্যের একটা এত শক্তিশালী নারী চরিত্র, তাকে নিয়ে কথা হচ্ছে কি যে সে শাড়ি পরে কেন মিড পার্টিশন করে চুল আঁচড়ে দাঁড়িয়ে আছে,
5: সেটাই হচ্ছে গিয়ে কথা। তো আমাদের রণবীর কাপুরকে তো আমার জাস্ট দেখো সেই ব্রহ্মাস্ত্র রণবীর কাপুরের মতোই লাগছে, যে কিনা এসে হঠাৎ করে একটা সেই ভিএফএক্স করবে আর পাশে কেউ শিবা শিবা বলবে, তো সেটা
6: কি হো তুম, আমরা রামায়ণের ট্রেলার দেখে রণবীর কাপুরের মতোই বলছি কি হো তুম,
5: কি হো তুম না। যাই হোক, আলিয়া ভট নেই, আলিয়া ভটকে এর বদলে সাই পল্লবী আছেন,
6: উনি বরকে দেখে মুগ্ধ হয়ে
5: তিনি রাম রাম করবেন কিনা আমরা সত্যি জানি না, কিন্তু দেবা দেবা তো করতেই পারেন।
7: क्योंकि प्यार से खूबसूरत कुछ भी नहीं है इस दुनिया में।

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। হিরো নাম্বার ওয়ান স্পটলাইটে কে,
2: স্পটলাইটে কে,
3: স্পটলাইটে কে,
2: স্পটলাইটে কে, সেই কথা আমরা বলবো তো অবশ্যই। কারণ হিরো নাম্বার ওয়ান এমন একটি আমাদের সেগমেন্ট যেখানে আমরা জেন্ডার নিউট্রাল ভাবে কথা বলি, মানে আমাদের কাছে হিরোইন থেকে হিরো সবাই হিরো। তো যাই হোক,
4: আজকে তো হিরো না, আজকে একজন শিরো আছে, অ্যাকচুয়ালি
2: একজন
4: শিরো
2: আছে। হ্যাঁ যাই হোক,
4: আমরা হিরোইনটাতে স্ট্রিক্ট থাকি। আর বিষয়টা হচ্ছে এই যে, আমরা একটু আগে রামায়ণা পার্ট ওয়ানের ট্রেলার নিয়ে কথা বলছিলাম, সেখানে ট্রোলিং তো ভরে ভরে হয়েছে, মানে বেসিক্যালি কাস্টিং নিয়ে। কারণ রামায়ণা আমাদের কাছে একটা ইমোশন, তো সেই জায়গা থেকে যাদের আমরা দেখছি সেই চরিত্রে, কাটা ছেঁড়া তো ভাই হবেই, যে মানাচ্ছে কি মানাচ্ছে না, এবং না মানালে সেটাকে নিন্দে মন্দে ঝড় যে আসবে, এটা ভীষণ এক্সপেক্টেড। যাই হোক, কাস্টিং ডিরেক্টর কিছু একটা ভেবে কিছু একটা করেছেন, সেটা তার নিজের একটা ড্রিম হতে পারে।
2: কিন্তু কাস্টিং ডিরেক্টর উনিও আমাদের মতো জেন্ডার নিউট্রাল, কারণ উনি অ্যাকচুয়ালি দেখেছেন যে ঠিক আছে, মেয়েরা তো রাবণকে দেখে ক্রাশ খাবে, ছেলেরা তাহলে কাকে দেখে ক্রাশ খাবে? কারণ রকুলপ্রীতকে কি অসাধারণ লাগছে।
4: এবং রকুলপ্রীত সিং কে মানে যখনই ট্রেলারে অ্যাপিয়ারেন্সটা এসেছে সুরপানাখার ক্যারেক্টারে, ব্যাস তিনি টক অফ দ্য টাউন হয়ে গেছেন। এবং আজকে আমাদের হিরো নাম্বার ওয়ান বা হিরোইন নাম্বার ওয়ান যাই বলো না কেন, রকুলপ্রীত সিং। এবং সবাই বলছেন যে বাকি সব কাস্টিং নিয়ে আমাদের প্রচুর ডাউট আছে ভাই, আমরা মানতে পারছি না ভাই, কিন্তু এমন যদি সুরপানাখা হয় তাহলে তার জন্য আমরা নিশ্চয়ই দেখতে যাব। হ্যাঁ, নিজের নাক নিজে কেটে দেবে আনন্দে,
2: আনন্দে,
4: আনন্দে যে এত সুন্দর সুরপানাখা,
2: অসাধারণ। এবং ভদ্রমহিলা স্ক্রিন প্রেজেন্স আমি জানি না, যেটুকু আমি দেখেছি গোটা ট্রেলারে অসম্ভব ভালো লাগছে,
4: ভীষণ ভীষণ
2: অসম্ভব ভালো লাগছে।
4: ইনফ্যাক্ট এখানেও ড্রেস নিয়ে ট্রোলিং করবার জায়গাটা রকুলপ্রীত সিং এর ক্ষেত্রে অ্যাটলিস্ট নেই,
2: নেই একদমই নেই। এবং অনেকে বলছে যে সুরপানাখাকে কি করে এত সুন্দর দেখতে, না সুরপানাখা বেশ কিছু রামায়ণের স্ক্রিপচার্স রয়েছে যাতে সুরপানাখাকে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে সে অসাধারণ সুন্দরী ছিল এবং সেই জন্য তার খুব অহংকার ছিল এবং সেই জন্য সে গেছিল এবং রিজেক্ট হয়েছিল বলে তার এত খারাপ লেগেছিল। সো ইয়েস, সুরপানাখা ক্যান বি ভেরি ভেরি ভেরি বিউটিফুল, এবং ইন দিস সিনারিও সুরপানাখা is very beautiful.
4: এবং সেই জন্য সুরপানাখা আজকে আমাদের টক অফ দ্য টাউন। রকুলপ্রীত সিং অ্যাজ সুরপানাখাকে নিয়ে প্রচুর কথা হচ্ছে, আর যাকে নিয়ে প্রচুর কথা হয় তাকে উইকেন্ড ফিল্মি ফিভারে আমরা নিয়ে আসি অ্যাজ হিরো নাম্বার ওয়ান স্পটলাইটে কে। আর রকুলপ্রীত সিং এর একটা মুভি না রিসেন্টলি রিলিজ করেছিল, দে দে প্যার দে টু, যেখানেও তাকে অসম্ভব মহিময়ী সুন্দরী লেগেছিল। সেখান থেকে তোমার জন্য রাতভর রইল, শুনছো সৌমিয়া সুপ্রীতির সাথে, ওনলি অন 107 FM রেইনবো।

0: Cine Quiz.
1: হিন্দি সিনেমা জগতে ট্র্যাজেডি কুইন কোন অভিনেত্রীকে বলা হয়?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। Bombay Talkies, Bombay Talkies, Hollywood Cine Funda, Hollywood Cine Funda.
3: একজন মহিলা অনেক দিন ধরে ভালো অ্যাক্টিং করছে, তখন আপনারা দেখতে পাননি, তারপরে হুট করে তার হাজবেন্ড একখানা সিনেমা বানিয়ে দিল, আর তারপরে আপনার মনে হলো ও ওনার ওয়াইফও তো খুব ভালো অ্যাক্টিং করে। ও মাই গড, হ্যাঁ ও মাই গড টুতে ছিলেন,
4: হ্যাঁ ও মাই গড টুতে ছিলেন, এবার বোধহয় কাহানি থ্রিতেও থাকতে চলেছেন। এরকমই একটা খবর কিন্তু আমরা পেয়েছি বম্বে টকিজ সেগমেন্টে, তোমাকে যার কথা বলছি সে কিন্তু ইয়ামি গৌতম। আর ইয়ামি গৌতম এই ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেলেন সম্প্রতি, এবং তার কাজ নিয়ে প্রচুর ভালো ভালো রিভিউজ আসছে। ইয়ামি গৌতমের ফ্যান এখন আমরা সবাই হয়ে গেছি, মানে শুধু তার বর কেন, এখন আমরা সবাই হয়ে গেছি, এবং কেউ আমরা কিন্তু এটা বলি না যে তার বর নেপোটিজম করছে, কারণ আমরা রিয়েলি রিয়েলি ইয়ামি গৌতমকে আরও ভালো ভালো কাজে দেখতে চাই। তো যেটা উঠতে উঠতে খবর সেটা হচ্ছে সুজয় ঘোষ এবার কাহানি ওয়ান, কাহানি টুর পরে কাহানি থ্রিও প্ল্যান করে ফেলেছেন, এবং তিনি কিন্তু বিদ্যাবাগচি বা বিদ্যা বালন কাউকেই আর রিপিট করতে চান না। মানে নতুন কাহিনী, নতুন কাহানি এবং নতুন হিরোইন, সব কিছু নিয়েই একটা নতুন কিছু খিচড়ি হতে চলেছে যার নাম কাহানি থ্রি। এবং খুব জোরদার খবর যে সেখানে বিদ্যা বালন যেরকম একটা নারী কেন্দ্রিক ক্যারেক্টার প্লে করেছিলেন, তেমনই কোনো একটা নারী কেন্দ্রিক চরিত্রে থাকতে চলেছেন ইয়ামি গৌতম।
3: এবং ইয়ামি গৌতমকে নিয়ে আমাদের যে এক্সপেকটেশন রয়েছে সেটা এমনি আকাশ ছোঁয়া, এবং আরও আকাশ ছোঁয়া এক্সপেকটেশন ভদ্রমহিলা প্রত্যেকবার নিজের অ্যাক্টিং দিয়ে করে দেন, তাই জন্য, শুধুমাত্র তাই জন্য।
4: মানে আমরাও তাকে বলতে চাই যে হামকো নেহি জিনা, হামকো নেহি জিনা তেরে বিনা, সিফ জিনা হ্যায় তেরে হিলিয়ে। ইয়ামি, দিস ইজ ফর ইউ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: তুমি শুনছ উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
2: সিনে সিনে সিনে কুইজ
3: টাইম হয়ে গেছে কিন্তু এখন সিনে কুইজের সঠিক উত্তর দেওয়ার। আর হিন্দি ফিল্ম জগতে ট্র্যাজেডি কুইন কাকে বলে সেই উত্তর প্রচুর প্রচুর এসেছে। প্রশান্ত কুন্তি জগৎ বল্লভপুর থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসাত থেকে, হরে কৃষ্ণ কাশ্যপ গুজরাট থেকে, ঈশানী সাপই উত্তর দিয়েছ বাউরিয়া থেকে, সুশান্ত সেনগুপ্ত ফ্রম রাঁচি ঝাড়খণ্ড, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট, রিঙ্কু সাপই বাউরিয়া, মেঘনা মল্লিক মহিষাদল, সৈকত দে কর্ণাটক, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর, শ্রাবণী চক্রবর্তী চেতলা, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি, শঙ্কর নন্দী ব্যারাকপুর, রমা দত্ত বেলতলা রোড, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল, আভা ফ্রম হাওড়া, কালীঘাট রোড থেকে পাঠিয়েছ সোনালি, পার্ক স্ট্রিট থেকে পাঠিয়েছ অরিজিৎ, বেহালা থেকে রিয়া কর্মকার, বাঘা যতীন থেকে কবিতা দাস, বারুইপুর থেকে আশিস জানা এবং গোপাল সিনহা ফ্রম মধ্যমগ্রাম, সবাই কিন্তু একেবারে সঠিক উত্তরটা পাঠিয়ে দিয়েছ। তাই জন্যই তো একটু হইচই না হলে হয় না। হাততালি হয়ে

0: এবার যে কারণে হাততালিটা দিয়েছি সেইটা সুপ্রীতি বলবে।
1: ইয়েস, কারণ আজকে একজন অসাধারণ সুন্দরী মহিলা, আমরা পরপর অসাধারণ সুন্দরী মহিলাদের নিয়ে কথা বলছি, আজকে এগেইন একজন অসাধারণ সুন্দরী মহিলার জন্মদিন। এবং
0: দুর্দান্ত লাগে, ফ্রম পাকিজা টু দিলকা মন্দির যাই বলো না কেন, তিনি ট্র্যাজেডি কুইনেও যেমন সুপার, তেমনই কিন্তু তার অসাধারণ অভিনয় আমরা অন্য জনরা

0: দিনটা একটু ইমোশনের সাথেই সেলিব্রেট করতে হবে আর কি।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
0: আর এই বাম্পার বার্থডেতে তার জন্যে, মানে তাকে উদ্দেশ্য করে যে গানটা নিজেরাও শুনবো এবং তোমাকেও শোনাবো, ভীষণ পছন্দের একটা গান এবং হাল ফিলে প্রচণ্ড ট্রেন্ডি একটা গান, দিল এক মন্দির থেকে রইল তোমার জন্য হাম তেরে প্যার মে সাহারা আলম খো ব্যাঠে ফ্ল্যাশ ব্যাক সঙ্গে।
1: FM Rainbow, Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: तुम्ही शुनचो वीकेंड फिल्मी फीवर 107 एफएम रेनबो ते वीकेंड फिल्मी फीवर वीकेंड फिल्मी फीवर
1: উইকেন্ড ফিল্মি ফিভার তো তুমি শুনছোই সৌমিয়া সুপ্রীতির সাথে রেইনবো 107 এফএম রেইনবোতে 10:09 হয়ে 33 সেকেন্ডে তোমার জন্য কিন্তু আজকে মানে এই যে অগস্ট মাসটা পড়ে যাওয়া এখানে একটু আটকে যাওয়া আর কি অগস্ট মাস মানেই সামনে 15ই আগস্ট আমাদের ভিতরে কোথাও একটা সেই সময়টাকে আমরা মনে করতে থাকি যখন আমাদের দেশ পরাধীন ছিল আর কিছু মানুষের লড়াই তাদের সংগ্রাম আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল তবে শুধুই কি সেটা একটা গল্প হয়েই থেকে যাবে শুধুই কি সেটাকে আমরা কিছু সময়ই মনে করব নাকি এমন অনেক অজানা অধ্যায় রয়েছে যে অজানা অধ্যায়কে আরও একটু নতুন করে জানতে চিনতে আমাদের প্রয়োজন আমাদের দরকার তেমনই একজন নারী চরিত্র যিনি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আজও উজ্জ্বল তারকা হয়ে রয়েছেন তিনি বীণা দাস আর বীণা দাসের জার্নিটা কিন্তু শুরু হয়েছিল বেথুন কলেজ থেকে আমরা আজকে উইকেন্ড ফিল্মি ফিভারে একটুখানি সময় থামব আর অগস্ট মাস যেহেতু পড়েছে তাই মনে করব বীণা দাসকে মনে করব তার লড়াকু সংগ্রামকে
2: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামের কলকাতা
3: স্বাধীনতা সংগ্রামের কলকাতা
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী স্বাধীনতা সংগ্রামের কলকাতা
3: স্বাধীনতা সংগ্রামের কলকাতা
4: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য আর সেরকমই সেই এক আতুরঘর থেকে গর্জে উঠেছিলেন আরও এক নারী যার নাম বীণা দাশ

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুনাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুনাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত, যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বদ্দেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা, এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
0: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিং কোয়ার্টার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতার গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা।
0: আচ্ছা,
1: এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন যে গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চাল।
0: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হল, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
0: আচ্ছা কুনাল দা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
1: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা

0: করে রাখতে হয়। বুঝলি অরিজিৎ, বীণা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
1: ট্রু। আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজিয়েট স্কুল। আচ্ছা এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুণালদা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
0: ভরা বিচার সভায় দাঁড়িয়ে বীণা দাস বলেছিলেন, আমি গভর্নরের ওপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যারা যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্যান্ডি জ্যাকসন।
1: তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
0: নেয়নি তো, মোটেই নেয়নি। বীণা দাসের সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বীণা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
1: আচ্ছা
0: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বীণা দাসের জেল হয়।
1: ওকে।
0: আর 1960 ভারত সরকার বীণা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বীণা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
1: আচ্ছা,
0: মানে তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেয়া হয় মরণোত্তর স্নাতক।
1: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
0: ঠিক কথা। আসলে বীণা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে কিন্তু কখনোই পরাধীন হতে পারে।
1: এই লাইনটা তো দারুণ।
0: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজন অবদান ছিল, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস।
1: ওকে।
0: এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বীণা দাসের বাবা। সেই সূত্রে বীণা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
1: হতেই পারে।
0: আর আমাদের এই শহর আজকে কিন্তু আমরা যদি বলি আমাদের এই শহরে কিন্তু বীণা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার
1: অক্ষরে। সত্যি এইরকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে আমাদের ইতিহাসে, আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
2: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
3: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
3: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে কুইজ
2: সুপার 30 দো দিওয়ানে শহর মে ধমালের মধ্যে কোনটি মৃণাল ঠাকুর অভিনীত মুভি নয়?
3: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। Weekend filmy fever, weekend filmy fever. Yaade flashback fever, yaade yaade flashback fever, flashback fever.
4: অগস্ট মাসের ফ্ল্যাশব্যাকে যখন ছিলাম, তারপর আরও একটা ফ্ল্যাশব্যাকে আমাদের যেতেই হবে, সেটা হচ্ছে 2003 সাল। এবং এই বছর প্রিয়দর্শন এমন একটা ফিল্ম ডিরেক্ট করেছিলেন যেটা 1984 মালায়ালম ফিল্ম পুচুক্কুরু মুকুটি রিমেক ছিল, এবং অফিসিয়াল রিমেক ছিল, এবং দুটো ভার্সনেরই পুচুক্কুরু মুকুটি। হাঙ্গামা আমাদের কাছে বেশ একটা অদ্ভুত বিষয় যে সত্যি যা হচ্ছে সেটা কেওস হচ্ছে, হাঙ্গামাই হচ্ছে, কিন্তু পুচুক্কুরু মুকুটি ওয়াজ নাইস। আর দুটো সিনেমারই, মানে সেটা মালায়ালম ভার্জন হোক বা হিন্দি ভার্জন হোক, দুটোই কিন্তু পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। মানে 2000 সালের ওই শুরুর দিকটা প্রিয়দর্শনের যুগ ছিল যা বলা যেতে পারে।
5: এবং তখন প্রিয়দর্শন ভালো সিনেমা বানাতেন,
4: হ্যাঁ, ভূত বাংলা বানাতেন,
5: ভূত বাংলা বানাতেন না, এবং নিজের পুরনো সিনেমার থেকে ওই পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে সেটার কিছু একটা করতেন না, করার চেষ্টা করতেন না। কিন্তু হ্যাঁ, প্রিয়দর্শনের মানে পিক টাইমিং এ যে প্রিয়দর্শন ছিল, এবং তখন ওই মাল্টি স্টার কাস্ট মুভি
4: একদম
5: যেটা প্রিয়দর্শন করতো, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল, সেখানে সব রকম স্টার কাস্ট থাকতো, এবং একটা মানে চার রকম পাঁচ রকম গল্প চলছে, সাবপ্লট চলছে, অনেক কিছু হচ্ছে, এবং লাস্টে গিয়ে সব একদম নিজের জায়গায় চলে।
4: হাঙ্গামার কথা বলছি 2003 সালের 1st অফ অগস্ট, মানে আজকের দিনে রিলিজ করেছিল হাঙ্গামা। আমরা সবাই দেখেছি পরেশ রাওয়াল, তার সঙ্গে সোমা আনন্দ তার ওয়াইফের ক্যারেক্টারে, অক্ষয় খান্না দ্য ফেমাস জিতু, এবং রিমি সেন যাকে তারপরে আর খুঁজে পাওয়া যায়নি, আফতাব সিদ্দাসানি, শক্তি কাপুর, মানে অনসাম্বল কাস্ট সত্যিই ছিল। কিন্তু হাঙ্গামা বললেই আমার পার্টিকুলারলি দুটো সিন মনে পড়ে, এবং এই দুটো সিন কিন্তু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কাল্ট ফিল্ম, মানে কাল্ট সিন হয়ে রয়েছে। এক নম্বর হচ্ছে যখন মহিলা কেক কাটছেন তার জন্মদিনে, হাজব্যান্ড এক্সপেক্ট করছে যে ফার্স্ট বাইটটা আমার জন্য থাকবে, কিন্তু সে কেকটা জাস্ট তুলে চামচটা নিজের মুখেই ঢুকিয়ে দিল, নিজের বার্থডে কেক। সেলফ লাভ এতটাই স্ট্রং যে সে নিজেই নিজের বার্থডে কেকটা ফার্স্ট খেয়েছে। আর একটা, সেটা হচ্ছে একদম শেষ দৃশ্য, যেখানে রিমি সেন চুজ করছেন যে সে কারকে অ্যাকচুয়ালি তার লাইফ পার্টনার বেছে নেবেন, এবং তিনি কিন্তু মন থেকে চাইছেন আফতাবকে, কিন্তু অক্ষয় খান্না যে কিনা জিতু

0: কিছুতেই ব্যাপারটা বোঝে না, সে চাইছে রিমি সেইনি তার সঙ্গে যাক। তো ঠিক এই জায়গায় সে একটা কি করলো, ওই চোর পুলিশ খেলার মতন চিরকুট বের করলো।
1: হ্যাঁ ভাবো, তোমাকে এখন এখন যদি এই সিনেমাটা রিলিজ হতো ক্যান্সেল হয়ে যেত, বলতো চিরকুট দিয়ে মানুষের এইটা ডিসাইড হচ্ছে?
0: হ্যাঁ, কিন্তু দুটো চিরকুটেই একজনেরই নাম ছিল, আর সেই নামটা ছিল আফতাব সিদ্দাসানির নাম। তো সে হাঙ্গামার কথা আর কি বলি, মানে শানের একটা গান ছিল,
1: সেখান থেকেই দুঃখ পেয়ে আমি বুঝেছি অক্ষয় খান্না তারপরে ভালো হচ্ছে চলে গেছে।
0: হ্যাঁ, এবং ডাকাইত হয়ে গেছে। ওকে, তো শানের একটা গান ছিল হোশ আপকো মিলা হামে তো বেখুদি মিলি, ভীষণ মিষ্টি সুন্দর একটা গান। কিন্তু আরেকটা ফিল্ম রিলিজ করেছিল 30 জুলাই 2004 সালে, ঠিক তার এক বছর পর, মানে হাঙ্গামার ঠিক এক বছর পর, এবং সেখানেও ওই কেওসই হচ্ছে, কিন্তু বিয়ে প্রেম নিয়ে কেওস। ফিল্মের ডিরেক্টর দেবেদ ধাওয়ান, ফিল্মের নাম মুঝসে শাদি করোগি।
1: এবং মুঝসে শাদি করোগি সেই প্লট ছিল যেই প্লটটা অঞ্জন চৌধুরী বহু বছর ধরে আমাদের বাংলা সিনেমায় দেখিয়ে এসেছে। একটা মানুষ যাকে শুরুর থেকে মনে হবে যে সে খুব খারাপ এবং সে খুব গন্ডগোল করছে, তারপরে লাস্টে দেখা যাবে যে ও না, এ তো আমাদের পরিত্রাতা। তো যেরকম অঞ্জন চৌধুরীর সিনেমায় ছিল রঞ্জিত মল্লিক, সেরকমই এই সিনেমায় ছিল হচ্ছে কি নাম ওর, অক্ষয় কুমার।
0: এবং অক্ষয় কুমার ক্যারেক্টারটা কিন্তু একটা মানে ভীষণ রকম আইকনিক, উইকেট সানি। পরবর্তীকালে আমরা অক্ষয় কুমারকে সেরকম উইকেট সানির রূপে কখনো কখনো ইমাজিন করেছি ফিল্ম অন স্ক্রিন না দেখতে পেলেও। তো অক্ষয় কুমার দেবিদ ধামানের সঙ্গে খুব বেশি কাজ করেনি, কিন্তু যে একখানা কাজ করেছেন এই মুঝসে শাদি করোগিতে, সেটা একটা সুপারহিট হয়ে আছে। তার সঙ্গে সলমান খানকে তো বহু ফিল্মে তিনি নিয়েইছেন, এই ফিল্মেও ছিল এবং একদম হাটকে একটা ক্যারেক্টার ছিল। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও খুব বেশি কাজ দেবিদ ধাওয়ান করেননি, কিন্তু এই ফিল্মটা মুঝসে শাদি করোগি। তো যে গানটা অ্যাকচুয়ালি টাইটেল ট্র্যাক, এবং যেই গানটা দিয়েই ব্যাপারটা এস্টাবলিশ হয়েছে,
1: ঢাকালাকা হয়েছে,
0: অসাধারণ কস্টিউম হয়েছে, সেই গানটাই তোমার জন্য মুঝসে শাদি করোগি থেকে শুনছো সৌমি আর সুপ্রীতির সাথে আজ উইকেন্ড ফিল্মি ফিভার এই শনিবারের রাতে।

0: Cine Quiz.
1: सुपर 30 दो दीवाने शहर में धमालेर मध्य कौनटी मृणाल ठाकुर अभिनीत मूवी नये
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা, রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: পুজোর এখনো বাকি আছে, কিন্তু পুজোটা আসবো আসবো করলেই কেমন একটা সৃজিৎ মুখার্জির সিনেমাও আসবো আসবো করে। তো সেরকম ভাবে সৃজিৎ মুখার্জির নতুন ফিল্মের ট্রেলার চলে এসেছে, যেটা না পুজো রিলিজ নয়, সেটা পুজোর এক মাস আগেই মোটামুটি রিলিজ করবে, সেপ্টেম্বরে রিলিজ করতে চলেছে টুইঙ্কল উইঙ্কল। এবং এর ফার্স্ট ট্রেলারটা আমাদের সামনে চলে এসেছে। টুইঙ্কল উইঙ্কল বেসিক্যালি ব্রাত্য বসুর
3: টিজার,
1: ওটা একটা ট্রেলারই রয়েছে আর কি। মোটামুটি সেপ্টেম্বর 25 রিলিজ করবে টুইঙ্কল উইঙ্কল। অ্যাকচুয়ালি ছোট, তো ছোট টিজার বেসিক্যালি। যাই হোক, প্রথম ঝলক বলা যেতেই পারে। তো টুইঙ্কল উইঙ্কলের যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে সৃজিৎ মুখার্জির নতুন সিনেমা। অ্যান্ড টিজারটা রিলিজ করেছে কিন্তু 30শে জুলাই, সেপ্টেম্বর 4 এটা রিলিজ করবে সিনেমা হলে। ব্রাত্য বসু 2002 সালে একটা নাটক লিখেছিলেন, যে নাটকটার নাম ছিল মডার্ন রিপ ভ্যান উইঙ্কল। সেটারই অনুপ্রেরণায় এখানে তৈরি করা হচ্ছে টুইঙ্কল উইঙ্কল। নামটা ভীষণ ইন্টারেস্টিং এবং গল্পটা কিন্তু আরও অনেক বেশি ইন্টারেস্টিং, যেখানে একজন প্রিজনার কে নিয়ে একটা পলিটিক্যাল ড্রামা তৈরি করা হচ্ছে, যিনি না বাড়ি ফিরছেন অনেক অনেক বছর পরে। এখানে আমরা পরমব্রত চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে ঋত্বিক চক্রবর্তী রয়েছেন সব্যসাচী সেনের ক্যারেক্টারে, এবং তিনি প্লে করছেন সেই পলিটিক্যাল প্রিজনারের ভূমিকা। তো সৃজিৎ মুখার্জি এরকম এক্সপেরিমেন্ট করেই থাকেন, এরকম দুর্দান্ত দুর্দান্ত কনসেপ্ট নিয়ে ফিল্ম বানিয়েই থাকেন। টিজারগুলো দেখেও আমরা খুব মুগ্ধ হই, ট্রেলার দেখে আমাদের আশা আরও দ্বিগুণ চারগুণ হয়ে যায়। তারপরে আমাদের মনে হয় যে ট্রেলারটা তো ভালো ছিল, হঠাৎ এখানে কি সমস্যা হলো। তো যাই হোক, দেখা যাক 4th of September কি হয়।
3: 4th of September এখনো অনেক দূরে, কিন্তু যেটা একদম হাতের কাছে, চোখের কাছে, একেবারে মুখের কাছে চলে এসেছে, দ্যাট ইজ অগস্ট 14th। এবং অগস্ট

0: 14-তে তথাগত মুখার্জির ডিরেক্টেড সিনেমা নিব্বা নিব্বির ফার্স্ট লুকও চলে এসেছে, মানে জাস্ট কদিন পরে রিলিজ করবে এবং উনি জাস্ট এই আজ এক দুদিন আগে তার ফার্স্ট লুক রিলিজ করেছেন এবং সেখানে সৌরসেনী রয়েছে, সৌরসেনী মৈত্র এবং ঋষভ বাসু। ঋষভ বাসুকে আমার ইদানিংকালে ভীষণ ভালো লাগছে, ছেলেটা কী ভালো অ্যাক্টিং করে। তো এই ডুওকে দেখা যাচ্ছে এবং একটা বেশ গ্যাংস্টার টাইপের মুভি হতে চলেছে বলে মনে হচ্ছে ফার্স্ট লুক দেখে, কারণ খুবই বন্দুক টন্দুক দেখা যাচ্ছে। তবে কি হতে চলেছে কি হবে সেটা এখনো পুরোপুরি জানা যায়নি, জাস্ট ওই লুক
1: না আমরা জানতে পারিনি, আমরা এত জানতে পারি না এখনো পর্যন্ত। যখন জানতে পারবো তখন ডেফিনেটলি তোমাকে সিনেমাওয়ালাতে খবর নিয়ে আসবো, সিনেমাওয়ালার কাছে মোটামুটি সব খবরই থাকে। কিন্তু সৃজিত মুখার্জির ফিল্মের কথা যখন বলেছি তখন একটা ভীষণ পছন্দের ফিল্ম, যাই না ফিল্মটা পছন্দের কিনা বলতে পারবো না, গানটা খুব পছন্দের, তোমার জন্য কিল বিল সোসাইটির গান। হ্যাঁ সমস্যা জীবনে প্রচুর, তাও ভালো গান শুনতে হবে।

0: চক
1: শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
2: সিনে কুইজ
3: সুপার 30 দো দিওয়ানে শহর মে ধমালের মধ্যে কোনটি মৃণাল ঠাকুর অভিনীত মুভি নয়
2: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ
4: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে Weekend Filmy Fever Weekend Filmy Fever Chup Chup Ke Filmy Gossip Filmy Gossip Chup Chup Ke
5: Gossip করার যদি আমরা মৌকা পাই তাহলে সেই মৌকার সঠিক উপযোগ করা ভীষণ দরকার। তার কারণ হচ্ছে মানুষের লাভ লাইফ নিয়ে আমাদের প্রচুর প্রচুর প্রচুর ভীষণ কিউরিওসিটি। এবং সুপ্রীতি সৌমি উইকেন্ড ফিল্মি ফিভারে এখন বসে রয়েছি, তার কারণ হচ্ছে আমরা তোমার সাথে গল্প করছি। কিন্তু এই মুহূর্তে কিং খানের ছেলের বিষয়ে একটা হেভি গসিপ জানা গেছে যে কিং খানের ছেলে নাকি প্রেম টেম করছে,
6: মানে এরকম উড়তে উড়তে খাবার আসছে। যে দেখো এই মুহূর্তে শাহরুখ খান তার হোল ফ্যামিলি নিয়ে লন্ডনে ছুটি কাটাচ্ছেন, সেই ছবিও আগে ভাইরাল হয়েছিল এবং সেটাও এখন গসিপের জায়গাতেই রয়েছে। তো শাহরুখ খান তার ছেলে বউ মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন ঠিক আছে, বাট আরিয়ান খান মানে শাহরুখের বড় ছেলে তার সঙ্গে যে সুন্দরী রমণী ঘুরে বেড়াচ্ছেন, তিনি কে, বউ কন হ্যায়, বউ লড়কি কন হ্যায়, এরকম করে একটা এখন পেজটি মিডিয়া সেই মহিলার ঠিকুজি কুষ্ঠি তার ফেসবুক প্রোফাইল তার ইনস্টাগ্রাম আইডি সমস্ত কিছু খুঁজে রিসার্চ করবার চেষ্টা করছেন যে আরিয়ান খানের সঙ্গে যে মেয়েটিকে লন্ডনে দেখা গেছে সে আসলে কে, তার পরিচয় কী, তিনি কি সত্যি সত্যি কিং খানের ভবিষ্যৎ পুত্রবধূ।
5: এবং ব্যাপারটা হচ্ছে এই যে মিডিয়া হাউস একেবারে চোখ বুজে একে আরিয়ান খানের গার্লফ্রেন্ড বা রিউমার্ড গার্লফ্রেন্ড বানিয়ে দিয়েছে, হঠাৎ করে যদি জানা যায় যে এ হচ্ছে আরিয়ান খানের কোনো লং লং লস্ট কাজেন বা কোনো দুঃসম্পর্কের কাজেন, ব্যাপারটা খুব খারাপ হবে। কিন্তু আপনারা
6: খুব খারাপ হবে, খুব। এবং সেই জন্যই ঠিকুজি গোষ্ঠী গবেষণা চলছে। কিন্তু তবুও যাই বলো না কেন আরিয়ানের সঙ্গে একজন ঘুরে বেড়াচ্ছে আর গসিপ হবে না, যতই তিনি স্টার কিড হোক তাকে নিয়ে গসিপ তো হবেই। যাই হোক সম্পর্কে জড়ানো সম্পর্ক থেকে বেরিয়ে আসা এই নিয়েই কিন্তু পেজ থ্রি চলছে,
5: এই নিয়েই পেজ থ্রি চলছে। আর ভাই বোন বলতে মনে পড়লো মানে কয়েক মাস আগে একটা খুব ভালো সিরিজ দেখেছিলাম ব্যাডস অফ বলিউড বলে।
6: এক্স্যাক্টলি,
5: আরিয়ান খান খুব ভালো কাজ করছেন, আবার একটু কাজ করুন, একটা কাজ করে তারপরে আপনি এরকম প্রেম করতে চলে যাবেন এটা তো হতে পারে না।
6: না এতটা হাওয়া বদল হলে বোধহয় হবে না, তাই না? হাওয়াটা একেবারে ঠিকঠাক রাখতে হবে।
7: করদা এ নিয়া মে নিয়া গল্লা তে তু লড়দা।

0: Cine Quiz.
1: सुपर 30 दो दीवाने शहर में धमालेर मध्य कौनटी मृणाल ठाकुर अभिनीत मूवी नये
0: चटपट उत्तरটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত WhatsApp বা SMS করে 9903659992 নম্বরে আর খেলতে থাকুন Cine Quiz
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে
3: যেখানে এখন তোমার জন্য ব্যাক টু ব্যাক তিনটে ভেরি পপুলার গান রইল 3-1-3 গানের হ্যাট্রিকে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে কুইজ
2: সুপার 30 দো দিওয়ানে শহর মে ধমালের মধ্যে কোনটি মৃণাল ঠাকুর অভিনীত মুভি নয়?
3: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা

0: রোমান্টিক সিনেমা দেখতে ভালোবাসো, তাহলে কিন্তু এই দিল দিওয়ানাতে এসে থেমে গেলে হবে না। দিল দিওয়ানা হো গায়া এই নামটা শুনতে হবে। আচ্ছা, এটা শুনে কি মনে হচ্ছে একটা সুন্দর লাভ স্টোরি অপেক্ষা করছে, তাই তো? কিন্তু ছবিটা যতটাই এগোবে ততটাই বুঝবে যে পুরনো একটা ফর্মুলার প্রেমের গল্প, এবং সেখানে নতুনত্বের কিছুটা ঘাটতি এই যা। তবে 31 জুলাই কিন্তু মুক্তি পেয়েছে এই নতুন হিন্দি রোমান্টিক ফ্যামিলি ড্রামা দিল দিওয়ানা হো গায়া, যে ছবিটি পরিচালনা করেছেন রাজীব শ্যামলাল সোনি এবং প্রযোজনা করেছেন ইসপাল সিং চাওলা। এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন বনুত সুদ, কাজল চৌহান, সুপকরণ ভোপাল। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মুস্তাক খান, রাজু খের এবং অরুণ বক্সিকে। গল্পে রয়েছে প্রেম, আবেগ আর লাভ ট্রায়াঙ্গেলের টানা পড়েন, কিন্তু চিত্রনাট্য খুব একটা চমক দিতে পারল না। অনেক দৃশ্যই আগে দেখা বলিউড ছবির কথা মনে করিয়ে দিচ্ছে, আর তার ফলে গল্পের পরের মোড় আন্দাজ করে ফেলা খুব একটা কঠিন হচ্ছে না। অভিনেতারা নিজেদের জায়গা থেকে চেষ্টা করেছেন, তবে দুর্বল গল্প আর ধীর গতির চিত্রনাট্য সেই অভিনয়কে পুরোপুরি ফুটে উঠতে দেয়নি। তবে ছবির গান, অর্থাৎ কয়েকটা রোমান্টিক মুহূর্ত স্পেশালি, তা কিন্তু পুরনো বলিউডের আবহকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। সব মিলিয়ে যদি একেবারে ক্লাসিক স্টাইলের লাভ স্টোরি দেখতে ভালোবাসো, তাহলে একবার হলেও দেখে নিতে পারো। কিন্তু যদি নতুন ধরনের গল্প বা টান টান চিত্রনাট্য বা চমক আশা করে থাকো, তাহলে এই ছবি তোমার প্রত্যাশা খুব একটা যে পূরণ করতে পারবে তেমনটা কিন্তু নয়। তবে সব মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবার নিয়ে বসে দেখার মতন একটা সিম্পল রোমান্টিক ড্রামা। তাই আমি আরজে মধু 107 FM রেনবোর তরফ থেকে দিল দিওয়ানা হো গায়া এই সিনেমাকে 7টা রেনবো কালার্স এর মধ্যে দিলাম 3টে রেনবো কালার্স।
1: রেনবো রিভিউ সিনেমার রিপোর্ট কার্ড ওনলি অন 107 FM রেনবো। 107 FM রেনবো রিভিউ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, তাল সে তাল, তাল সে তাল, গানের গল্প, গানের গল্প।
1: আমরা মোটামুটি যারা নাইনটিজ কিড, তাদের কাছে ইমোশন হচ্ছে কলোনিয়াল কাজিনস। এই নামটা বললেই মনে পড়ে হরিহরনজির কথা এবং লেসলি লিউইস, তাদের জুটি ওরিজিনাল কম্পোজিশন।

0: ফ্যাশনের ক্ষেত্রে সেই সময় মানে নাইনটিজের সময় কিন্তু একটা রেভলিউশন ছিল, ওই রকম মানে একসাথে ফিউশন করা, ইন্ডিয়ান ক্লাসিক্যালের সাথে ওয়েস্টার্নকে মিশিয়ে দেওয়া, কালচারাল মিক্স আপ করে দেওয়া, এই জিনিসটা না নাইনটিজ বোধহয় সেভাবে আগে সত্যিই দেখেনি, যেটা দেখিয়েছিলেন হরিহরন এবং লেসলি লুইসের জুটি কলোনিয়াল কাজিনস। একের পর এক দুর্দান্ত গান তাদের সেই সময় রিলিজ করে। অ্যান্ড দ্য গুড নিউজ ইজ এত বছর পরে আবারও এই জুটি অরিজিনাল কম্পোজিশন নিয়ে কিন্তু ফিরছেন, যেটা এই আমাদের মতো নাইনটিজের গান শুনতে যারা ভীষণ ভীষণ ভালোবাসি তাদের কাছে সত্যি সত্যিই একটা কিন্তু বড় পাওনা, তাই না?
1: এক্স্যাক্টলি। এবং হরিহরনের গলা বললে একটা মেলোডিয়াস যে ব্যাপারটা আমাদের মনে পড়ে সেটা প্রচুর গানে আমরা দেখেছি, এবং মানে এরকম আমি কদিন আগেও একটা গান শুনছিলাম, কি গান আমার এই মুহূর্তে মনে পড়ছে না, উদিত নারায়ণ এবং হরিহরন এক জায়গায় ছিলেন। উদিত নারায়ণ ইজ সামওয়ান যার যেটাকে বলে প্রেজেন্সটা, যখন উনি গান গান তখন উনি সবাইকে ওভারশ্যাডো করে দেন। মানে আমি যদি অলকা ইয়াগনিক উদিত নারায়ণের গান শুনি আমার উদিত নারায়ণের গলা বেশি ভালো লাগে। সেখানে দাঁড়িয়ে উদিত নারায়ণজির সঙ্গে যখন হরিহরনজি গাইছে, হরিহরনের গলাটা এত বেশি স্ট্যান্ড আউট করছে। তো হরিহরন ইজ ইকুয়াল টু নস্টালজিয়া ফর অল, যারা নাইনটিজ কিড বা যারা আর্লি 2000 কিড, প্রত্যেকের জন্য,
0: আমাদের সবার জন্য। তো এই যে নতুন অরিজিনাল কম্পোজিশনটা আসছে সেটা নিয়ে কিন্তু হরিহরনজিকে জিজ্ঞেস করা হয় এবং তিনি বলেন আমি খুব বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলবো যে একটা সময় যে কলোনিয়াল কাজিনসকে আপনি শুনে এসেছেন তার আত্মা বা তার সোলটাকে আপনি ফিরে পেতে চলেছেন, জাস্ট এইটুকুনি হিন্ট তিনি দিয়েছেন। আর এটা হচ্ছে 41তম তাদের অরিজিনাল কম্পোজিশন। ডেফিনেটলি গানটা এক্ষুনি তোমায় শোনাতে পারছি না এবং ফিল্মি ফিভার চলছে বলে তোমাকে শোনাবো এমন একটা ফ্ল্যাশব্যাক সং যেটা ভীষণ ভীষণ ভীষণই পছন্দের আমাদের সকলের। FM Rainbow Flashback Song.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: মাত্র তিনটাই অপশন ছিল, তার বাইরে কিন্তু অন্য কোনো ফিল্মের নাম নেওয়ার কথা জাস্ট বলাই হয়নি। তিনটে অপশন সুপার 30, দো দিওয়ানে শহর মে অ্যান্ড ধামাল, এই তিনটে সিনেমার মধ্যে জানতে চেয়েছিলাম যে কোনটাতে মৃণাল ঠাকুর অ্যাক্টিং করেনি।
2: আমি একটা উত্তর দেবো।
1: হ্যাঁ বলো।
2: দো দিওয়ানে দাঙ্গল মেতে মৃণাল ঠাকুর অ্যাক্টিং করেননি।
1: এটা একজন লিখেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম কোনো সিনেমার অপশন তো দিইনি। আর দো দিওয়ানে শহর মে যদি গেস করে বলে থাকে তাহলে সেটাও ভুল, তার কারণ যে ফিল্মে ছিলেন না মৃণাল ঠাকুর সেই ফিল্মের নাম হচ্ছে ধামাল। ধামালের এতগুলো ফ্র্যাঞ্চাইজি হয়ে গেছে, এখনও কিন্তু মৃণাল ঠাকুরের কথা কেউ ভেবে ওঠেননি। কিন্তু আজকে মৃণাল ঠাকুরকে নিয়ে প্রশ্ন করা, কারণ আজ 1 আগস্ট। আর আজকে মৃণাল ঠাকুরের আজকে হচ্ছে জন্মদিন, সেই জন্যে তাকে নিয়েই প্রশ্ন ছিল আমাদের সিনে কুইজে। এবং যারা যারা দিয়েছ সঠিক উত্তর, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, সোনালি কালীঘাট রোড থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল, আভা হাওড়া, বারুইপুর থেকে আশিস জানা, বাউরিয়া থেকে ঈশানী সাপুই, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, বাউরিয়া থেকে রিঙ্কু সাপুই, বড়গাছিয়া থেকে প্রশান্ত ধক, বারাসাত থেকে শঙ্কর চন্দ্র দে, বারুইপুর থেকে আশিস জানা, আচ্ছা সেকেন্ড টাইমের নামটা বললাম, মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা, এবং রমা দত্ত বেলতলা রোড থেকে, এবং গুজরাট থেকে হরেকৃষ্ণ কাশ্যপ, হাওড়া থেকে ঝুমা শাও, মধ্যমগ্রাম থেকে মৌসুমি সরকার, বেহালা থেকে দেবস্মিতা, শ্রীকৃষ্ণনগর থেকে শ্যাম সুন্দর গাঙ্গুলি, বাঘা যতীন থেকে কবিতা দাস, সবার থেকে পেয়েছি কিন্তু আ ভেরি ভেরি ভেরি রাইট আনসার। আর রাইট আনসার যখন তোমরা দাও তখন হইচই করেই আমরা বার্থডে সেলিব্রেট করি, এবং তার সঙ্গে সঙ্গে রাইট আনসার কেও আমরা সেলিব্রেট করি।
2: ইয়েস, রাইট আনসারকে সেলিব্রেট করব, কারণ মৃণাল ঠাকুরের ভেরি ভেরি ভেরি হ্যাপি বার্থডে। এবং মৃণাল ঠাকুরকে আমার মনে আছে, আমি ওই যে সিনেমাটা যেটা মানে সাউথের সিনেমা ছিল, আমার মনে আছে, আমি একদম সিনেমাটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে, যেখানে উনি প্রিন্সেস হয়েছিলেন, সেখান থেকে আমি বেসিক্যালি মৃণাল ঠাকুরকে ফার্স্ট দেখা শুরু করেছিলাম। এবং তারপরে মৃণাল ঠাকুরের প্রচুর কাজ আমি দেখেছি। খুব রিসেন্ট টাইমসে আমি মৃণাল ঠাকুরের যেটা দেখেছিলাম, দ্যাট ইজ দো দিওয়ানে শহর মে। দো দিওয়ানে শহর মে সিনেমাটা আমার খুব একটা পছন্দ না হলেও আমার মৃণাল ঠাকুরকে খুব ভালো লেগেছিল। এবং মাঝে উনি যথেষ্ট কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হওয়ার পরেও, আমার মনে হয় যে কনভেনশনাল যেরকম একটা হিরোইন হওয়া উচিত সেটার বাইরে গিয়ে মৃণাল ঠাকুর একজন হিরোইন, এবং তার জন্য আমার মনে হয় মোর পাওয়ার টু ইউ।
1: অ্যাবসলিউটলি। এবং কোনো ভাজা লাগে না, আমরা বেভাজাও কিন্তু মৃণাল ঠাকুরকে খুব পছন্দ করি।

0: শুনছো 107 FM Rainbow সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: সিনে সিনে সিনে কুইজ।
2: ডানকি সিনেমায় শাহরুখ খানের বিপরীতে কোন অভিনেত্রী অভিনয় করেছিলেন?
3: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
4: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। Weekend fill me fever. Weekend fill me fever. Cinema wala. Banglar cinefanda. Banglar cinefanda. Cinema wala. Banglar cinefanda. Banglar cinefanda.
5: বাংলা সিনেমা এককালে বিশ্ব কাঁপিয়েছিল এবং এখন আবারও যে বাংলা সিনেমাগুলো কাল্ট হয়ে রয়েছে সেই বাংলা সিনেমাগুলো বিশ্ব কাঁপাবে বলে মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে কিন্তু নিজের জায়গা করে নিয়েছে। মানে মেলবোর্ন চলচ্চিত্র উৎসব এর যে ফিল্মের লিস্ট বেরিয়েছে সেখানে বেশ অনেকগুলো বাংলা সিনেমার নাম কিন্তু দেখা যাচ্ছে
6: এবং সেগুলো সমস্ত এই সুপ্রীতি রেস্টোরেশন কপি, মানে রেস্টোর করা সমস্ত কপি রয়েছে কাল্ট ক্লাসিক কিছু কিছু ফিল্ম এবং এমন কিছু ফিল্ম যেগুলোর নাম হয়তো আমরা অনেকেই শুনিনি বা একটু একটু ভুলে গেছি, এমন কিছু ফিল্মের নাম আছে এবং সেই ফিল্মের তালিকায় এমন একটা ফিল্মের নামও আছে যেটা না আমরা কখনোই ভুলতে পারি না। তবে তার কথা বলার আগে এমন কিছু ফিল্মের নাম বলবো যেটা এবারের মেলবোর্নের যে আন্তর্জাতিক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল হতে চলেছে 17তম সেখানে জায়গা করে নিয়েছে, যেমন অদম্য, মায়া, সত্যভ্রম, পিঞ্জর, পড়শি, বিএফএ নিয়ে, শরতে ফোঁটা জুই, এবং এগুলোই হচ্ছে সমস্ত নতুন কারের নতুন সিনেমা। কিন্তু এছাড়াও যে সমস্ত পূর্ণদৈর্ঘ্যের ছবি রয়েছে, যেমন বলছিলাম আর কি ক্লাসিক বাংলা সিনেমা, সেই 50-60 দশকের সিনেমা এবং প্রত্যেকটাই কিন্তু রেস্টোর করা, সেই তালিকায় রয়েছে সব থেকে বড় আকর্ষণ এই বছর এই ফিল্ম ফেস্টিভ্যালে, দ্যাট ইজ 1961 সালের সেই ছবি যার নাম সপ্তপদী। কী বা বলি, রিনা ব্রাউন অ্যান্ড কৃষ্ণেন্দুর প্রেম কাহিনী এবার মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে।
5: হ্যাঁ, মানে মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হঠাৎ করে তুমি বলো হয়ে উঠলে আমরা সত্যিই বলবো যে উই আর ভেরি ভেরি ভেরি প্রাউড অ্যান্ড ভেরি অনার।
6: আমার মনে হয় যে বাইকটা করে কৃষ্ণেন্দু আর রিনা ব্রাউন ওই পথ ধরে হেঁটে যাচ্ছিল তার ডেস্টিনেশনটা বোধ হয় মেলবোর্নই ছিল।
4: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: सिने क्विज।
1: ডানকি সিনেমায় শাহরুখ খানের বিপরীতে কোন অভিনেত্রী অভিনয় করেছিলেন?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে ক্যুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। Weekend Filmy Fever. Weekend Filmy Fever. Bombay Talkies. Bombay Talkies. Bollywood Cine Funda. Bollywood Cine Funda.
3: খবর আছে, খবর আছে এবং খবর আছে সন্দীপ রেড্ডি ভঙ্গাকে নিয়ে। মানে যখনই এনাকে নিয়ে খবর থাকে সেখানে একটু কন্ট্রোভার্সি থাকে, কিন্তু এই খবরটা ঠিক কন্ট্রোভার্সির কথা নয়, সেটা আমাদের কাছে খুব আনন্দের খবর। এই কয়েকদিন আগে যখন দীপিকা পাডুকোন তিনি বললেন যে ম্যা অ্যাক্টিং নিয়ে করনে ওয়ালি, তো এইরকম যে একটা ঘটনা তার সঙ্গে সন্দীপ রেড্ডি ভঙ্গার একটা ক্ল্যাশ হয়ে গেল বেসিক্যালি। তো তারপরে অনেক জল্পনা কল্পনা যে এরপর কী হতে চলেছে, এরপর কী হতে চলেছে। তো স্পিরিট যে ফিল্মটার কথা সেখান থেকে দীপিকা পাডুকোন তো সরে দাঁড়িয়েছেন, তো দীপিকার জায়গায় নাকি রিপ্লেসমেন্ট হিসেবে আসতে চলেছেন ক্যাটরিনা কাইফ। আর এই নিউজটা যদি সত্যি হয় ভাইলোক, তাহলে কিন্তু মানে মা হওয়ার পরে ক্যাটরিনাকে আমরা অন স্ক্রিনে আর দেখিনি, তার আগে আমরা তো অবশ্যই প্রচুর প্রচুর দেখেছি। এবং ক্যাটরিনাকে আমরা মেরি ক্রিসমাস বেশ অনেক আগে, তো মেরি ক্রিসমাসের পরে বোধ হয় সেইভাবে আর দেখিনি। একটা কিছু ভূত ফোন বা ফোন ভূত বলে একটা ফিল্ম ছিল তারও আগে। তো যাই হোক, তারপরে ক্যাটরিনাকে এত আর দেখতে পাওয়া যায়নি, শুধু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই আমরা তাকে দেখতাম, কখনও ভিকি কৌশলের সঙ্গে, কখনও তার নতুন সন্তানের সঙ্গে। কিন্তু এবারে ক্যাটরিনা নাকি কাম ব্যাক করতে চলেছেন, যদি নিউজটা

0: প্রতি হয় যদি, তাহলে স্পিরিটে হয়তো যে চরিত্রে দীপিকা পাড়ুকোন অভিনয় করতেন সেখানেই ক্যাটরিনা ক্যাফ অভিনয় করবেন।
1: আর কামব্যাকের কথা যখন হচ্ছে, সুরজ ভারজাতি আবারও কামব্যাক করে নিয়েছে, মানে আবারও ভদ্রলোক একটা পারিবারিক ছবি।
0: হ্যাঁ,
1: পুরো ভীষণ কিতনা পারিবারিক মহল হে ইহা বলে। ওনার যে নেক্সট সিনেমা ইয়ে প্রেম মোলিয়া, এই সিনেমাটা যেটা নিয়ে আমরা অনেক ফার্স্ট লুক ইত্যাদি এর মধ্যে দেখে নিয়েছিলাম, তার শ্যুট ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। 27th November 2026 রিলিজ করতে চলেছে সুরজ ভারজাতি আর ইয়ে প্রেম মোলিয়া, যেখানে দুজন প্রোটাগনিস্ট রয়েছে, যারা আয়ুষ্মান খুরানা এবং শর্বরী বাঘ, যাদের একসাথে আমরা বোধহয় এই প্রথমবার স্ক্রিনে দেখব। এবং শর্বরী বাঘকে ইদানিং কালে আমার খুব খুব খুব ভালো লাগছে।
0: ভালো লাগছে, কিন্তু সুরজ ভারজাতি আর ওর মধ্যে যেটা পারিবারিক ব্যাপার থাকে সেখানে আমার একটা ফিল্মের কথা খুব মনে পড়ছে, যে ফিল্মটার কথা আমরা মাঝে মাঝে প্রায় বলিই না, কিন্তু সেখানে প্রেমরূপী সলমান খান ছিলেন আর ফিল্মের নাম ছিল প্রেম রতন ধন পায়ো।

0: सिने क्विज।
1: ডানকি সিনেমায় শাহরুখ খানের বিপরীতে কোন অভিনেত্রী অভিনয় করেছিলেন?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। Weekend filmy fever. Weekend filmy fever. Yaade, flashback fever. Yaade, yaade, flashback fever. Flashback fever.
1: Vishal Bharadwajer movie ebong inspired by William Shakespeare's Othello. ফিল্মের নাম ওমকারা। সবাই দেখেছি, মনেও আছে আমাদের সবার, বিশেষ করে আমরা সৈফ আলী খানকে অ্যাজ এ লাংড়া ত্যাগী তো ভুলতেই পারি না, এবং তিনি সেই সময় পুরস্কারও পেয়েছিলেন এই ক্যারেক্টারাইজেশনের জন্যে। ওথেলো এবং ডেসডিমোনার যে সংস্করণ আমরা দেখেছি, সেখানে অজয় দেবগন এবং করিনা কাপুর দুজনেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন। বিশাল ভারদ্বাজের ফিল্মের মধ্যে যেটা থাকে সেটাই রয়েছে, সেই এলিমেন্টসগুলোই ছিল। কিন্তু ওমকারার ব্যাপারটা হচ্ছে যে ওমকারায় ছোটো ছোটো ছোটো ছোটো এখনও অনেক কিছু ছিল যেটা ওমকারাকে কমার্শিয়াল হিট করেছিল, কারণ এর আগেও মকবুল রিলিজ করে, সেটা ম্যাকবেথের উপর বেস করেছিল। এবং বিশাল ভারদ্বাজ পরেও শেক্সপিয়ারের ড্রামা নিয়ে কাজ করেছেন, তিনি বানিয়েছেন এই হাল ফেলে আমরা ও রোমিও পেলাম, সেটাও রোমিও অ্যান্ড জুলিয়েটের থেকেই খানিকটা লুজলি ইন্সপায়ার্ড। তো এর আগেও তারপরে হায়দার করেছেন, সেটাও আছে। কিন্তু ওমকারার মধ্যে ছোট ছোট এমন অনেক কিছু ছিল না, যেমন গুলজার সাহেবের তার লেখা গান, মিউজিক করেছিলেন বিশাল ভারদ্বাজ, নমক ইশক কা বলো বা আমাদের বিড়ি জ্বালাইলে বলো, যাই বলো না কেন, মিউজিক্যালি হিট একটা ফিল্ম এবং অভিনয়ের দিক থেকে ক্লেমড হয়েছে। ছোট ছোট মোমেন্টস ক্রিয়েট হয়েছিল যেগুলো অন স্ক্রিনে ওমকারাকে ওমকারা বানিয়েছিল, ওই লাইট অ্যান্ড ডার্কনেস এর শেডসগুলো। তো সব মিলিয়ে 2006 28 জুলাই রিলিজ করা ওমকারা কিন্তু অনেকগুলো বছর, প্রায় ও মাই গড 20 বছর কমপ্লিট,
3: 20 বছর।
1: এটাই আমাকে একটু নাড়িয়ে দিল যে বয়সটা প্রচুর বেড়ে গেছে। কিন্তু 2006 থেকে আবার একটুখানি 9-6 করে 2009-তে যাব।
3: হ্যাঁ, 9-6 করে 9-এ চলে যাব, কারণ জুলাই এগেইন সৈফ আলী খানের মাস।
1: অ্যাবসলিউটলি
3: ভালো ভালো সিনেমা রিলিজ করেছেন। 2009 সালের 31st of July সেই সিনেমাটা রিলিজ করেছিল, যেই সিনেমাটা এখনো অবধি আমি সহ আমার মনে হয় আরো অনেকের কাছে কমফর্ট সিনেমা। যখনই হ্যাপি এন্ডিং ওয়ালা সিনেমা দেখতে ইচ্ছে করেছে, যখনই একদম পিওর রমকম, নির্ভেজাল রমকম দেখতে ইচ্ছে করেছে, উই ওয়েন্ট টু লাভ আজকাল
1: একদম। এবং এই ফিল্মে প্রথমবার সৈফ আলী খানের সঙ্গে দীপিকা পাড়ুকোনের জুটি আমরা পেয়েছিলাম, যেটা পরে ককটেলেও আমরা দেখেছি এবং আরও বেশ কিছু ফিল্মে পরবর্তীকালেও দেখেছি। বাট লাভ আজকালের কেমিস্ট্রিটা আমরা এখনো পর্যন্ত ভুলতে পারি না।
3: এবং এটা সেই সময় যখন ইমতিয়াজ আলী সেই সিনেমাগুলো বানাতো যেই সিনেমায় হ্যাপি এন্ডিং ছিল। এখন ইমতিয়াজ আলী আমাদের কাঁদানোর
1: কাঁদানো,
3: কিন্তু ইয়েস, উনি কাঁদানোর জন্য বানান, হাসানোর জন্য বানান, যেটাই বানান না কেন, ইমতিয়াজ আলীর সিনেমার মেন USP হচ্ছে দ্য সাউন্ড।

0: টিউন ট্র্যাক, কি অসাধারণ অসাধারণ গান রয়েছে লাভ আজকালে, বিট চোর বাজারি, বিট দুরিয়া, বিট আহু আহু, প্রত্যেকটা গান মাস্টারপিস। এবং এই সিনেমাটা রমকমের দিক থেকে আমার মনে হয় ইমতিয়াজ আলীর জব উই মেট নিয়ে প্রচণ্ড কথা হয়, কিন্তু লাভ আজকাল আমার মতে ইমতিয়াজ আলীর একদম কাল্ট ক্লাসিক সিনেমা একটা।
1: অ্যাবসলিউটলি, সাউন্ড ট্র্যাক আমার ভীষণ পছন্দের, এ আর রহমানের সুর তোমার জন্য রইল আহু আহু।

0: শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। সিরিজ ফ্যাক্টরি, রাতভর বিঞ্জ ওয়াচ। সিরিজ ফ্যাক্টরি, সিরিজ ফ্যাক্টরি।
1: বিঞ্জ ওয়াচ করে করে চোখের তলায় যদি কালি এখনো না পড়ে গিয়ে থাকে, তাহলে তোমার চোখের তলায় কালি পড়ার সম্পূর্ণ একদম ব্যবস্থা করে দেবো সুপ্রীতি আর সৌমি। কারণ সুপ্রীতি আর সৌমি উইকেন্ড ফিল্মি ফিভারে রয়েছি এবং সিরিজ ফ্যাক্টরিতে সেই সিরিজটা নিয়ে এগেইন কথা বলবো, যেটা নিয়ে কথা বলে বলে বলে বলে বলে বলে আমরা কেউ ক্লান্ত হচ্ছি না, ক্লান্ত হচ্ছি না, কিছু কোনোতেই হচ্ছি না,
2: রাইট? কিন্তু আমরা এমনও মুসাফির নই যাদের না ঘর না ঠিকানা। একটা ঠিকানা ডেফিনেটলি আছে এবং সেই ঠিকানাটা হচ্ছে উত্তরাখণ্ড। কাশ আমি এখন যেতে পারতাম, কিন্তু যেতে পারছি না। শুধু তোমাকে বলি যে মুসাফির ক্যাফে ডেফিনেটলি তুমি হয়তো এখন দেখে ফেলেছো এবং অ্যানালিসিসও করছো কে রেড ফ্ল্যাগ কে গ্রিন ফ্ল্যাগ, কিন্তু চারপাশে যে গ্রিন বিউটিটা ছিল দ্যাট ইজ উত্তরাখণ্ডের মসৌরি। এবং সেখানেই কিন্তু শ্যুট হয়েছে এই ফিল্মটা, যে সিরিজটা যেটার নাম হচ্ছে মুসাফির ক্যাফে। এই মুহূর্তে এটা নিয়ে সব থেকে বেশি চর্চা, এবং তার থেকেও বেশি চর্চা মানে ক্যারেক্টার অ্যানালিসিসের থেকেও বোধ হয় বেশি চর্চা যে ওই শ্যুটিং লোকেশনটা, ওই ক্যাফেটা আসলে সত্যি সত্যি কোথায় এক্সিস্ট করে। তো সেই ক্যাফেটা অ্যাকচুয়ালি মসৌরিতে এক্সিস্ট করে এবং এটা একটা কিন্তু রাজকীয় বুটিক হোমস্টে যেটাকে আসল শ্যুটিংটা হয়েছে। মানে আমি তো এইটুকু বুঝতে পারছি যে এরপর যে ঘটনাটা ঘটবে, কেউ যখন মসৌরিতে যাবে ওই হোমস্টেটা খুঁজবে, ওদের ব্যবসা বেড়ে গেল।
1: হ্যাঁ,
2: এবার সাংঘাতিক একটা ট্রাভেল, এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি ট্রাভেল প্ল্যানগুলো করা।

0: উচিত,
1: ট্রাভেল প্ল্যান এভাবেই করা উচিত। এবং এক্ষুনি যে জায়গাটা হয়তো এতদিন অফবিট ছিল, হঠাৎ করে আপনারা সেখানে চলে যাবেন, যদি যান, যদি ইন কেস আপনারা চলে যান সেখানে, কাইন্ডলি যেখানে সেখানে জলের বোতল ফেলবেন না, হ্যাঁ, একটা প্রচন্ড প্রচন্ড প্রচন্ড রিকোয়েস্ট করছি,
0: অ্যাবসলিউটলি। এবং যখন যাবেন নিজের নিজের প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে, তার সঙ্গে প্রচন্ড ভালোবাসায় প্রচন্ড প্যারে ডুবে থাকবেন কিন্তু, কারণ ক্যাফেটার নাম মুসাফির ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, সব চরিত্র কাল্পনিক, সব চরিত্র কাল্পনিক, বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস।
1: কলকাতাকে যে সমস্ত বলিউডের পরিচালকেরা খুব সুন্দর করে দেখিয়েছেন তাদের মধ্যে একদম টপ মোস্ট নাম যার থাকবে, তিনি একদম মানে যাকে বলে মণিমাণিক্যের খুনির মতন আমাদের কলকাতা শহরকে দেখিয়েছেন, অ্যান্ড হি ইজ মণিরত্নম। মণিরত্নম কতবার কলকাতায় শ্যুট করেছেন এবং যেটা আমাদের স্মৃতিতে রয়েছে, যেটা আমাদের চোখে বারবার ভাসে, যে ফিল্মটা দ্যাট ইজ ইউবা।
2: ইউবা ছাড়াও কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মণিরত্নমের আরও একটি সিনেমা আসতে চলেছে, এবং দুজন প্রচণ্ড অ্যান্টিসিপেটেড প্রোটাগনিস্টকে নিয়ে, মানে বিজয় সেতুপতি এবং সাই পল্লবী, এরা দুজন, এদের দুজনকে নিয়ে একটা সিনেমা আসতে চলেছে। এবং হাওড়া ব্রিজের উপরে অবভিয়াসলি কলকাতা ইজ ইকুয়াল টু হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ ইজ ইকুয়াল টু কলকাতা।
1: তাই ইউবাতেও কিন্তু আমরা হাওড়া ব্রিজে ওই একটা অ্যাক্সিডেন্ট দৃশ্য যেটা ছিল ইউবাতে, সেটাও কিন্তু হাওড়া ব্রিজেই শ্যুট হয়েছিল।
2: ইয়েস, এবং জাস্ট এই গত বুধবার এবং গত বৃহস্পতি, মানে বুধবার রাত্রেবেলা বিজয় সেতুপতি এবং বৃহস্পতিবার সকালবেলা সাই পল্লবীকে কলকাতায় আসতে দেখা গেছে, এবং বোঝা যাচ্ছে যে মোটামুটি শুটিং জোরো সোরো সে চল রাহা হে।
1: হাওড়া ব্রিজে শুটিং করছেন সেতুপতি, সাই পল্লবী। আমি তো একদম মানে কিছু মানুষকে দেখলাম, তারা সমস্ত শুটিং লোকেশনের ছবি টবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন এবং বলছেন যে হ্যাঁ আমি আমার ক্রাশকে ফাইনালি দেখতে পেলাম, একজন ছেলে দেখলাম লিখেছে যে মানে সে ডিপ সাই নিচ্ছে যে সে সাই পল্লবীকে দেখেছে, এমনই তার অবস্থা, মেন্টাল হেলথে তার এমনই অবস্থা। হাওড়া সেতুতে সেতুপতি,
2: সেতুপতি
1: তোমার জন্য ইউবা সাউন্ড ট্র্যাক।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: শাহরুখ খানের ডান কি দেখো নি, এমন মানুষ কি আছো? থাকতেই পারো, আমি কি করে জানবো। যাই হোক, কোয়েশ্চেনটা যখন ডান কি নিয়েছিল, তখন যারা জানো তাদের থেকেই রাইট আনসারটা পেয়েছি যে ডান কিতে এসআরকের বিপরীতে কোন অভিনেত্রী অভিনয় করেছেন। আর সঠিক উত্তর দেওয়ার আগে ঝাড়খণ্ড থেকে রাঁচি, ঝাড়খণ্ডে রাঁচি গেছে গেছে সময় এগোচ্ছে, ঝাড়খণ্ডের রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, আন্দুল রোড থেকে স্বাতী কর্মকার, বাউরিয়া থেকে ঈশানী সাপুই এবং রিঙ্কু সাপুই, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, বারুইপুর থেকে আশিস জানা, লেকটাউন কালিন্দি থেকে অভিষেক ঘোষ, মধ্যমগ্রাম থেকে মৌসুমী সরকার, বাঘা যতীন থেকে কবিতা দাস, বেহালা থেকে দেবস্মিতা, বেলতলা রোড থেকে রমা দত্ত, অ্যান্ডি কোথা থেকে পাঠিয়েছো লেখনি, ওকে মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল, গোপাল সিনহা মধ্যমগ্রাম, আভা হাওড়া, সোনালি কালীঘাট রোড, সৌরভ মেটিয়াবুরুজ, টিটু জানা হাওড়া এবং শ্রিয়া মুখার্জি বেহালা, সবাই দিয়েছো সঠিক উত্তর। তাই সবার জন্য ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, তার কারণ রাইট আনসারটা তাপসী পন্নু। এবং আজ জানি আর মাত্র 6 মিনিট বাকি, তারপরই 2 অগস্ট পড়ে

0: যাবে, কিন্তু পয়লা অগস্ট যার জন্মদিন তাকে সেলিব্রেট না করে, হ্যাপি বার্থডে না জানিয়ে আমরা কি করে থাকি? হ্যাপি অলমোস্ট বিলেটেড বার্থডে টু তাপসী পান্নু।
1: আর একটু ভুলেই আপনি এক বছর এক দিনের হয়ে যেতেন।
0: এক্স্যাক্টলি, আর একটু পরেই তাহলে সুপ্রীতি উইথ শ্রেয়া দুজনে মিলে হ্যাপি বার্থডে বিলেটেড জানাতো। এক্স্যাক্টলি, চুপ কথায় আজকে ওরা দুজন থাকছে তোমার সাথে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমাদের তো যেতে হবে, আমাদের নয় অ্যাকচুয়ালি আমাকে যেতে হবে আজকে রাতের মতো। তার কারণ শ্রেয়া আর সুপ্রীতি থাকবে তোমার জন্যে, কিন্তু সামনের সপ্তাহের খবর না দিয়ে যাই কি করে?
2: তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট। তুমি আসবে বলে, তুমি আসবে বলে
1: বাম্পার বার্থডের মতোই পরের সপ্তাহটা তোমার বাম্পার হতে চলেছে, কারণ চারটে রিলিজ রয়েছে। অ্যাডভোকেট অচিন্ত আইচ সিজন 3 এবং অপারেশন সাফেদ সাগর ওটিটি রিলিজ করতে চলেছে। এছাড়া থিয়েটার রিলিজ করবে ও মাই ডগ এবং প্রহার। তো এই সব কিছু মিলিয়ে কিরকম হবে, কি হবে না হবে, আর কিরকম হলো সিনেমা বা সিরিজগুলো, সেগুলো জানার জন্য আবার পরের সপ্তাহে সেম টাইমে চলে এসো এফএম রেনবোতে।
0: হ্যাঁ, সেম টাইম রাত 9টা তোমার জন্য 107 এফএম রেনবোতে। কিন্তু আবারও এন্টারটেইনমেন্টের ডোজ নিয়ে থাকবে উইকেন্ড ফিল্মি ফিভার। আজকের মতো সৌমি আমি বলছি তারা গুড নাইট, আর সঙ্গে থেকো 9903599996 9992 শ্রেয়া এবং সুপ্রীতি। অ্যান্ড তোমার জন্যে ডানকির সাউন্ড ট্র্যাক রইল ও মাহি। সবাই খুব ভালো থেকো, আর ভালো না থাকলে মনের খবর ডেফিনেটলি শেয়ার করো চুপ কথায়।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: রাত 12:08 যখন চারপাশ শান্ত হয়ে যায়, যখন নিজের কথাগুলো নিজের কানে বড্ড বেশি বাজে এবং মনে হয় যে আমার কথা শোনার কেউ নেই, তখন 9903659992 তোমার ফোনের এপারে সুপ্রীতি আর শ্রেয়া বসে থাকে তোমার কথা শুনবে বলে রাত 3 পর্যন্ত।
2: ঘড়ির কাঁটায় এখন 12:08। জানি তোমরা হয়তো একসঙ্গে একসঙ্গে না হলেও একা একা, ওই যে একটা কথা আছে না, আমরা অনেক সময় অনেক মানুষের মধ্যে থাকি কিন্তু থেকেও কোথাও যেন একা ফিল হয়, ঠিক যে কথাটা সুপ্রীতি বলছিল। আর তোমার সেই একাকিত্বকে কাটানোর জন্য এই চুপ কথা, আর তোমার জন্যে এই প্রথমবার আমরা দুজন একসঙ্গে চুপ কথায়। হ্যাঁ, আশা করি এরকম একটা জার্নি হয়তো অনেক দূর পর্যন্ত যাবে, জানি না, তবুও সবটাই নির্ভর করছে তোমাদের ওপর। আর এই রাতে তোমাদের মনের কথাগুলো, যেগুলো তোমরা কাউকে বলতে পারো না, কারোর সঙ্গে শেয়ার করতে পারো না, বলতে গিয়ে অনেক দ্বিধা হয়, মনে হয় বলবো কি জানি কি ভাববে, কখনো মনে হয় বলবো কিন্তু তারপর যদি আমায় জাজ করে, উফ, একটু ডিফিকাল্ট, তাই না? কিন্তু আমরা সেসব কিছুর মধ্যে একেবারেই নেই। আমরা দুজনে তোমার সঙ্গে এই রাতটা ঠিক রাত 3 পর্যন্ত তোমার মনের সমস্ত কথা আমরা শোনার জন্যই বসে আছি। তুমি নিশ্চিন্তে আমাদেরকে 9903659992 তোমার মনের কথাগুলো বলে ফেলতে পারো, ভয় নেই, আমরা সত্যিই তোমায় জাজ করবো না।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: তুমি শুনছ চুপ কথা, আর মোটামুটি ঘড়ির কাঁটা একটু একটু করে এগিয়ে চলেছে। আজ অগস্ট মাসের দ্বিতীয় দিন। 2026 যখন শুরু হয়েছিল তখন থেকে এই 7টা মাস কেটে গিয়েছে, আর বেশি দিন বাকি নেই পরের বছরটা আসতে। হ্যাঁ, বলতে পারি আর বেশি দিন বাকি নেই পুজো আসতে। অনেক কিছুই এখনও বাকি আছে, তবু এই যে সময়টা, সময় কিন্তু সময়ের মতন করে চলতে থাকে। শুধু আমরা যদি পিছিয়ে পড়ি তাহলে বোধ হয় সেখানেই থেমে যাওয়া হয়। তাই সময়ের সাথে সাথে এগিয়ে যাওয়াটাই বোধ হয় শ্রেয়। হ্যাঁ, সবসময় সব এগিয়ে যাওয়া যে সঠিক হয় তা নয়। একটা পথ যখন তুমি চুজ করো, সেই পথ দিয়ে হাঁটতে হাঁটতে অনেক কাটা লতা আসে, অনেক নুড়ি পাথর, হোঁচট খেয়ে হয়তো তুমি পড়েও যাও। কিন্তু কী জানো তো, পিছিয়ে এলে সামনে যদি খুব ভালো কিছু অপেক্ষা করে তোমার কিন্তু আর জানা হবে না। তাই পিছিয়ে না গিয়ে এগিয়ে যাওয়াই ভালো। কারণ তুমি যখন একবার হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলে তখন তুমি শিখে গিয়েছিলে উঠতে। তাই পরের বার যখন আবার নুড়ি পাথরের সামনে এসে তুমি দাঁড়াবে, হয়তো আবার তুমি ওই হোঁচট খেয়ে পড়ে যাওয়ার থেকে নিজেকে বাঁচাতে পারবে। এইভাবেই আমরা আমাদের জীবনে একটু একটু করে অভিজ্ঞতা অর্জন করে এগিয়ে যাই, ভালো খারাপ সবটা মিশিয়ে এগিয়ে যাওয়াটাই জীবন।
2: এবং এই এগিয়ে যাওয়াটা শুধু যে এরকম যে অনেক বড় তুমি কোনো পদক্ষেপ নিচ্ছ এবং তুমি এগিয়ে যাচ্ছ, এরকমটা নয়। খুব ছোট ছোট পদক্ষেপ, মানে ধরো তোমার রাঁধতে ভালো লাগে, তুমি রাঁধতে ভালোবাসো, কিন্তু তোমার রান্নাটা কোনো দিন খুব একটু নুন বেশি হচ্ছে, একটু নুন কম হচ্ছে। হয়তো আজকে দুপুরে রান্না করতে গিয়ে সেই তরকারিটায় নুনটা একদম পারফেক্ট হলো, কেউ জানতে পারলো না যে আজকে তুমি একদম পারফেক্ট নুন দিয়ে, একদম পারফেক্ট মশলা দিয়ে একটা তরকারি রান্না করেছিলে। কিংবা ধরো তোমার বাড়ির সামনের যে মাধবীলতা গাছটা, যেটা তুমি রোজ সকালে জল দাও, সেই গাছটায় হয়তো আজকে 20 ফুটেছে এবং তুমি দেখছো যে তোমার বাড়ির সামনের জায়গাটা ছোটো ছোটো মাধবীলতা ফুলগুলো পড়ে আছে এবং ওই একটা হালকা গোলাপি সাদা রঙে তোমার বাড়ির সামনেটা ছেয়ে আছে। হয়তো কেউ জানতে পারলো না, কিন্তু তুমি জানলে যে যেই গাছটায় তুমি রোজ জল দাও সেই গাছটায় আজকে ফুল ধরেছিল। এরকমভাবে তোমার প্রত্যেক দিনের ছোটো ছোটো যে ছোটো পাওয়াগুলো, সেই পাওয়াগুলো সুপ্রীতি আর শ্রেয়ার সাথে 9903653992 তুমি শেয়ার করবে। আর তোমাদের মেসেজ পড়ার জন্য যে বললাম, রাত 3টে অবধি সুপ্রীতি আর শ্রেয়া বসে রয়েছি।
1: আজকে আমাদের প্রথম যে মেসেজটা পড়বো, হ্যাঁ, সে আমাদের রেগুলার লিসনার, তার কিন্তু এক্সাম। আগে অল দ্য বেস্ট জানাচ্ছি আমরা দুজন, এবার বলি তুমি কে। আমাদের অনুষ্কা, অনুষ্কা বলছে, ডিয়ার চুপ কথা, আজ থেকে আমার এক্সাম স্টার্ট হচ্ছে, কাল ছুটি আছে বলে আজ একটু মেসেজ করলাম। আজ ম্যাথ ছিল, টাইম ম্যানেজমেন্টের জন্য এত ভালো হয়নি। খারাপ লাগে যখন ভাবি যে সব প্রশ্নের উত্তর জানতাম। মা বলেছিল যে এরকম বোর্ডস হলে তখন যেন ডক্টর, তখনই যেন ডক্টর হওয়ার স্বপ্ন না দেখি। মায়ের বকার থেকে নিজের অবস্থা দেখে খারাপ লাগে। বোর্ডসের পর সায়েন্স না পেলে পড়াশোনা ছেড়ে দেব, তাও এখনও আশা ছাড়িনি, নাহলে বাকি এক্সামও খারাপ হবে। আর পরীক্ষা ভালো না হলে এবারে জন্মদিনটা আর কিছু করতে বলবো না। এক্সামের পর আবার শুনবো, এখন আর রাত জাগছি না।
2: তোমার এক্সাম খুব ভালো হোক। আমার একটা কথা শুনি একটু খারাপ লাগলো, আমি জানি না তুমি এটা শোনার জন্য এখনো অবধি বসে রয়েছো কিনা। যদি বসে থাকো তাহলে সায়েন্স না পেলেই তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে এরকমটা কিন্তু নয়। মানে তোমার মা বলছে, এবং আমাদের প্রত্যেকের মা বাবার আমাদের থেকে একটা এক্সপেকটেশান থাকে, তো কারণ তারা অনেকটা কষ্ট করে আমাদের পড়াশুনোর জন্য, ফিনান্সিয়ালি বলো বা আলাদাভাবেও, তারা না নিজেদের জীবনের অনেকটা টাইম, আমার এক বান্ধবী খুব রিসেন্ট মা হয়েছে, তো আমি না এটা বুঝি যে মায়েরা নিজেদের জীবনের অনেকটা টাইম দেয় আমাদেরকে বড় করতে, এবং তারা সেই টাইমটা কিন্তু আর পরে ফিরে পায় না। সো স্বাভাবিকভাবেই যখন তুমি এতটা টাইম কোনো কিছুতে ইনভেস্ট করছো, এবং আমি ইনভেস্ট কথাটা ইউজ করছি, তার কারণ হচ্ছে যদি খুব প্র্যাকটিক্যালি ভাবি, তাহলে একটা মানুষ যখন এতটা টাইম কোনো কিছুতে ইনভেস্ট করে, সে স্বাভাবিকভাবেই চায় যে কিছু জিনিস তার মন মতো হোক। তো আমাদের প্রত্যেকের মা বাবারই কিছু চাওয়া পাওয়া থাকে, এবং তোমার মায়েরও রয়েছে, যেটা তোমার মায়ের দিক থেকে দেখতে গেলে হয়তো ভুল নয়, কিন্তু তুমি সায়েন্স পাবে না বলেই পড়াশুনো ছেড়ে দেবে বা মুষড়ে পড়বে বা ভাববে তুমি জীবনে হেরে গেলে, এমনটা কিন্তু কখনোই নয়। কারণ সায়েন্স না পেয়েও, সায়েন্স নিয়ে না পড়েও, আমি পার্সোনালি এরম মানুষদের চিনি যারা এইচএসের পরে বা মাধ্যমিকের পরে সায়েন্স নিয়ে পড়েনি, অন্য সেকশনস নিয়ে পড়েছে, এবং তারা জীবনে যথেষ্ট সফল, এবং তারা জীবনে সত্যি অনেক কিছু করছে, আমার চেয়ে অনেক বেশি কিছু করছে, এবং সেই সমসাময়িক যারা সায়েন্স নিয়ে পড়েছিল তাদের চেয়েও অনেকটা বেশি কিছু করছে। তো এইভাবে জাস্ট একটা জিনিস হলো না বলে জীবনটা অসফল হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, এমনটা কিন্তু ভাববে না।
1: একদম সত্যি কথা। আর সুপ্রীতি, যে কথাগুলো বলছিলাম প্যারেন্টিং নিয়ে, খুব ইম্পর্ট্যান্ট কথা। আমি অনেক সময় দেখেছি জানিস তো, কিছু প্যারেন্টস এরকম বলে যে মন দিয়ে পড়াশোনা কর, একটা গভর্নমেন্ট জব পেতে হবে, বা একটা এমন কোনো জব যেটাতে একটা পার্মানেন্ট কোনো স্যালারি আছে, এরকম কিছু। এবার অনেক সময় সেক্ষেত্রে বাচ্চারা বা সন্তানেরা মনে করে যে আমি তো আমার ইচ্ছে মতন, আমার যেটা ভালো লাগবে সেটা করব। আসলে কিছুই না, একটু একটুখানি পারসেপশনের একটা ছোট্ট ডিফারেন্স এটাই। মা বাবা আসলে সিকিউরিটি চায় তোমার লাইফের, মা বাবা চায় যে তোমার লাইফটা সিকিউর থাকুক, একমাত্র সেই একটা কারণেই এই কথাগুলো তারা বলে। এবার তুমি যদি কোনো এই ধরনের কোনো জব না করে, যেমন পারফর্মিং আর্টস নিয়ে যারা পড়াশোনা করে বা কাজকর্ম করে, আমরা যারা করি প্রত্যেকেই, আমরাও কিন্তু একটা সময়তে শুরু যখন করেছিলাম তখন এই কথাটাই শুনতে হয়েছিল, বা চারিপাশ থেকে এরকম অনেক শুনতে পেতাম যে এটার ইনডিরেক্টলি যে এটা কি সিকিউর জব, আমার কি মান্থের এন্ডে একটা পার্মানেন্ট একটা ঠিকঠাক একটা স্যালারি ঢুকবে, মানে মান্থের এন্ডে কি একই স্যালারি আসবে, তো ওটা কি স্যালারি বলবো। কিন্তু আমাদের তা নয়, আমরা জানি না যে কবে কতটা কিভাবে আমরা কি কাজ করব, ক্রিয়েটিভ কাজকর্ম বা পারফর্মিং আর্টসের ক্ষেত্রে আমাদের ওইভাবে ধরা বাঁধা কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে না সব সময়, কিছু ক্ষেত্রে থাকলেও। কাজেই তুমি যদি তোমার কাজটাকে সিকিউর করতে পারো, করে তুমি তোমার মা বাবাকে দেখাতে পারো, তাহলে তারাও বিশ্বাস করবেন। দেখানো মানে চ্যালেঞ্জ নেওয়া নয়, তাদের কাছে একটা দৃষ্টান্ত দেওয়া, কারণ তাদের কাছে অন্য কারোর দৃষ্টান্ত নেই তো খুব স্বাভাবিকভাবেই। তাই জন্যেই এটা এইটুকুই আর কি, তাদের তোমাদের প্রতি একটা চাহিদা থাকে।
2: এবং কেরিয়ার পাথ বিষয়টা না খুব সেন্সিটিভ একটা টপিক জানিস তো, মানে আমি বলছি, আমার যখন বয়সটা অনেকটা কম ছিল তখন আমার মনে হতো কিছু একটা করে হয়ে যাবে, বা কিছু একটা করে আমি আমার লাইফটাকে চালিয়ে নেব। কিন্তু যখন আরেকটু বড় হয়েছি, আরেকটু ম্যাচিওর হয়েছি, তখন বুঝেছি জীবনে ওই এক তারিখ স্যালারি ক্রেডিট হওয়াটা কখনো কখনো খুব দরকার। কারণ সত্যি এক তারিখ স্যালারি ক্রেডিট হওয়ার পরে অনেক রকম কাজ থাকে, অনেককে বাড়ি ভাড়া দিতে হয়, বা অনেককে বাড়ির গ্রসারিজ আনতে হয়, বা অনেকের ইএমআইস থাকে, তো এইগুলো না খুব প্র্যাকটিক্যাল সমস্যা। এবং আজকে তুই বা আমি, আমরা তামাশা দেখে যতই ভীষণ উদ্বুদ্ধ হয়ে যাই এবং তারপরে আমাদের মনে হয় যে ভীষণ ইন্সপিরেশন পেয়ে গেছি, আমরাও বেদ হতে পারবো, অ্যাকচুয়ালি কিন্তু বেদ জানতো যে বেদ যে কাজটা করছে সে সেটা এক্সেল করতে পারবে, সেই জন্য বেদ বেদ হয়েছিল। আমরা যদি আমাদের সেই কনফিডেন্সটা না থাকে যে আমরা যেটা করবো এটা আমরা এক্সেল করতে পারবো, আমরা এতটাই ভালো করতে পারবো যে আমরা নিজেদের লিভিংটাকে অ্যাফোর্ড করতে পারবো, সেক্ষেত্রে নিজের স্বপ্নের পেছনে যাওয়াটা খুব ভালো কথা। কিন্তু ওই যে আগে যেই জিনিসটা করতে চাইছো সেই জিনিসটায় নিজেকে পোক্ত করাটা ভীষণ দরকার।
1: হাই চুপকথা, তোমরা কেমন আছো? আমি শুনছি তোমাদের আছি রাত 3টে পর্যন্ত, শ্রেয়ার গলার ভয়েসটা মিষ্টি দইয়ের মতো লাগছে, খুব প্রিয় খাবার এটা আমার। মোহিত বলছে সাতরাগাছি থেকে, থ্যাংক ইউ মোহিত, থ্যাংক ইউ। মিষ্টি দই কি দারুণ একটা জিনিসের নাম বললে তুমি এই রাত বারোটা
2: চলে।
1: এনিওয়ে, আমার এক বান্ধবী, তার বান্ধবীর, আচ্ছা দাঁড়ো, তোমার মেসেজটা অনেকটা বড়, তুমি, আমি চেষ্টা করছি পুরো মেসেজটা অবশ্যই একবার পড়তে। একটু তোমাদের সকলকে একটা জিনিস বলে রাখি, তোমরা যারা মেসেজ করো আমাদের, তোমাদের মেসেজ পড়তে ভীষণ ভালো লাগে, কিন্তু সকলের মেসেজ পড়তে হবে তো, এটা একটু মনে রাখো প্লিজ। সেটা মনে রেখে একটু যদি মেসেজটাকে ছোট করা যায়।

0: প্লিজ চেষ্টা করো। হাই টুপকথা, আমি বর্ষা বারাসাত থেকে বলছি। ছয়জন বন্ধুরা মিলে অনেক দিন ধরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। এক বান্ধবী যেতে পারেনি বলে দিয়েছে। আমরা সবাই অনেকদিন ধরে ভাবছি পার্কে যাওয়ার প্ল্যান করছি, কিন্তু আমি পরে বলবো ওদেরকে যে ওয়েদারের কোনো ঠিক নেই, কোনো বৃষ্টি বা কেন পার্কে যাব না, এরা সবাই আমার কথা মেনে নেবে। আচ্ছা, সবাই বললো নতুন করে প্ল্যান করতে, সেই মতো আমরা নতুন প্ল্যান করলাম। কোথায় যাব, কি করব, সব প্ল্যান হয়ে গিয়েছিল। তারপর রাতের দিকে ওরা আবার অন্য প্ল্যান করেছে, আর সেটা আমাকে বলেনি। বলেছিলাম আমি যেতে পারবো না। এরা আচ্ছা রাগ হয়েছে, বলেছি আমি আর কোনো প্ল্যানে নেই, কারণ আমার খারাপ লেগেছে, ওদের সাথে আর কথা বলবো না। ওরা আমি আমাকে বলে যায়নি, ওরা এখন আমার রাগ কমানোর জন্য কিছু করতে বলছে। ফ্রেন্ডস গ্রুপের নাম বদলে নিরবতা পালন গ্রুপ নাম রেখেছে। ওদের ওপর রাগ হয়েছিল, এখন একটু কমেছে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, প্লিজ মেসেজটা পড়ো। আচ্ছা, মানে বর্ষা যেটা বলতে চাইছে, বন্ধুদের সঙ্গে একটা প্ল্যান হয়েছিল, তারপরে যেটা হলো কিছু একটাভাবে প্ল্যান এদিক ওদিক হয়, তারপর বন্ধুরা একটা প্ল্যান করে যেটা ওকে বলেনি, সেটা ওর খুব খারাপ লেগেছে, তাই ও বলেছে আমি যাব না। তারপরে বন্ধুরা এখন ওকে একটুখানি চেষ্টা করছে ওই ড্যামেজ কন্ট্রোল করতে। ইনফ্যাক্ট বন্ধুদের গ্রুপটাও পাল্টে দিয়েছে, নিরবতা পালন নাম দিয়েছে। এরকম একটা ব্যাপার ঘটেছে, তো এখন একটু রেগেই আছে, তাও আমাদেরকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে জানিয়েছে।
1: তোমাকেও হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। এবং আমি আশা করছি তুমি বুঝতে পারছো যে তোমার বন্ধুরা যখন তোমার রাগ অভিমান যেটাই হয়েছে না কেন সেটা ভাঙানোর চেষ্টা করছে, তার মানে তো ওদের মানে ওরা ভ্যালিউ করে তোমাকে। তোমাকে হ্যাঁ হয়তো কোনো কারণে ওরা জানাতে ভুলে গেছে, সবসময় সব প্ল্যান সবাইকে সব মানে তক্ষণে হয়তো জানানো হয় না, মাথার থেকে বেরিয়ে যায়, অনেক রকম কারণ হতে পারে। এবং এটা তোমার সাথেও হতে পারতো, রাইট? মানে তুমিও হয়তো কোনো একটা প্ল্যান করেছো এবং সেটা তোমার কোনো একটা বন্ধুকে জানাতে ভুলে গেছো, এবং তারপরে যখন সে রাগ অভিমান করছে তুমি অবশ্যই নিজের দিক থেকে চেষ্টা করবে, কিন্তু ওই এই অভিমান এবং মান ভাঙানোর পালাটা যেন বেশিক্ষণ না চলে, বেশি প্রলংড যেন না হয় জিনিসটা, সেটা দেখো। কারণ ভালো বন্ধু পাওয়াটা না খুব ভাগ্যের ব্যাপার, তো সবাই পায় না। তোমার যখন আছে এবং তোমার যখন বন্ধুরা এতটাই ভালো যে তারা তোমার রাগ ভাঙানোর জন্য এত কিছু করছে, এত চেষ্টা করছে, তখন আমার মনে হয় তাদেরকে একটু নিজের মনের কাছে রেখে দাও।
0: বাই দ্য ওয়ে, আজকে যে ফ্রেন্ডশিপ ডে, এবং ফ্রেন্ডশিপ ডেতে আমরা দুজন একসাথে,
1: হ্যাঁ, এবং আরো একটা অদ্ভুত বিষয় হচ্ছে আগে আমরা মাসের শেষে একসাথে আসতাম, এখন আমরা মাসের শুরুতেই একসাথে চলে এসেছি।
0: এবার আশা করি বাকি মাসটাও থাকবো একসাথে। হাই প্রিয় চুপ কথা, আমি সৌর্য গড়িয়া থেকে, আমি ক্লাস 8-এ পড়ি। প্রজেক্ট করতে করতে তোমাদের শুনছি, জানো আগামী 6 তারিখ আমার হ্যাপি বার্থডে, তাই আমি আচ্ছা আমি আর আমার মা বাবা ঠিক করি যে তেমন বড় সেলিব্রেশন করব না, বরং ভাবছি যে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত রাস্তায় যত অ্যানিমালস বেগার্স আচ্ছা আছে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। অনেক কিছু বললাম, তোমরা সবাই খুব ভালো থেকো, রাত 3টে পর্যন্ত আছি। আমরা কি অ্যাডভান্স হ্যাপি বার্থডে বলে দিও? কেন
1: আমরা ওকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে বলছি। আর খুব ভালো কাটুক তোমার জন্মদিন, এবং আমি আশা করব তুমি জীবনে এতটাই সফল হও যে তুমি এই যে কাজটা তোমার জন্মদিনের দিন করছো সেই কাজটা তুমি প্রত্যেক দিন করতে পারো।
0: ইয়েস, আমরাও এটাই চাই। আর সূর্য এখন খুবই ছোট্ট, ক্লাস 8-এ পড়ে,
1: ক্লাস 8-এ পড়ে,
0: এবং ক্লাস 8 থেকে ওর মধ্যে এই যে ভাবনা চিন্তাগুলো, এটা সত্যি সত্যি অনেক বড় বড় মানুষদের মধ্যেও এত ভাবনা চিন্তা আসে না আসলে কিছুই না। দেখো, নিজের জন্য ভাবাটা খুব ইম্পর্ট্যান্ট, যে নিজের জন্য ভাবতে পারে সেই আরেকটা মানুষের জন্য ভাবতে পারে বা অন্যের জন্য ভাবতে পারবে, আর নিজের জন্য ভাবার পর অন্যের জন্য ভাবার এই যে জায়গাটা, এইটা আমাদের তরফ থেকে আসছে
1: একদম।
0: সাফল্য না এলে ভেঙে না পড়া, আচ্ছা এটা হচ্ছে হেডিং, ওকে। সাফল্য সবসময় প্রথম চেষ্টায় ধরা দেয় না, অনেক সময় বারবার ব্যর্থতার মুখোমুখি হতে হয়, কিন্তু তাই বলে ভেঙে পড়লে চলবে না, কারণ প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখায় এবং আরও শক্ত করে তোলে। মনে রাখতে হবে ধৈর্য, পরিশ্রম, আত্মবিশ্বাসী একদিন সাফল্যের দরজা খুলে দেয়। যে মানুষ ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে সেই শেষ পর্যন্ত বিজয়ী হয়, তাই সাময়িক ব্যর্থতায় হতাশ না হয়ে নতুন উদ্যমে আবার শুরু করুন। হয়তো আজ নয়, কিন্তু একদিন পরিশ্রমের

0: প্রতিটি ঘামই সাফল্যের হাসির রূপ নেবে। তাই থেমে নয়, এগিয়ে চলাই হোক জীবনের অঙ্গীকার। সৌভিক ফ্রম ঢাকুরিয়া।
1: সৌভিক ওই কথাটাই বলছে যেটা অ্যাকচুয়ালি আমরা বলছিলাম একটু আগে আজকে শো এর শুরুতে, যে জীবনে এগিয়ে চলাটা খুব দরকার। সেটা ছোট ছোট স্টেপ ফেলে নাও তুমি, বড় বড় স্টেপ ফেলে নাও তুমি, যেটাই কমফোর্টেবল সেইভাবে জীবনে এগিয়ে চলাটা খুব দরকার।
0: তিন ভাই বোনের মধ্যে এক ভাই ভালো ফটো তুলতে পারে, সে যদি ভালো ফটো নাও তুলতে পারে তবু বোন সেগুলো ভালো হয়েছে বলে এবং রেখে দেয়, সেভ করে রাখে মোবাইলে। আর আমি যদি তুলতে যাই তখন সে তুলতে চায় না। যদি এবার তুলি ভালো ফটো, বোন বলে ভালো হয়নি, কখনো বলে ক্যামেরা ভালো নয়, সব ডিলিট করে দেয় ওর মোবাইল থেকে তুললেও। ওর দাদার মোবাইল থেকে ফটো তুললে, ওর দাদার মোবাইলে ফটো থেকে গেলে কিছু যায় আসে না। ওটা যদি আমার মোবাইল থেকে তুলি সঙ্গে সঙ্গে ডিলিট করে দেয়। ও কেন এমন করে বলতে পারবে, যদিও আমি নিজের দাদা নই।
1: তুমি এই মেসেজটা আমাকে, আমার মনে আছে আমি আর সৌমিক ছিলাম গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে, খুব সম্ভবত গত সপ্তাহে আমি আর সৌমিকই ছিলাম চুপ কথা, এবং তুমি এই মেসেজটা করেছিলে এবং আমি আর সৌমিক তোমাকে আমাদের মতো করে যেটা আমাদের মনে হয়েছিল সেটা বলেও ছিলাম।
0: তাহলে তুমি নিশ্চয়ই সেটা মনে রেখেছ। আর যদি তোমার এরপরে, মানে তুমি যদি যা তোমাকে বলা হয়েছিল যদি তুমি সেই স্টেপগুলো নিয়ে থাকো বা সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করে থাকো, তাহলে তারপরে কী হলো সেটা আমাদেরকে নিশ্চিন্তে জানাতে পারো। তবে এই যে মাসের প্রথমে আমরা দুজন একসাথে, সেটার একটা সেলিব্রেশন কিন্তু এবার হবে, হবে তো? ওকে, শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো চুপ কথায় 107 FM রেইনবোতে। 990-365-9992 এই নম্বরে তোমার কথা শুনবো বলে আমরা অপেক্ষায় আছি।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: সুপ্রীতি আর শ্রেয়া রয়েছি। তোমার মনের কথা শুনবো বলে, তোমার মনের কথা জানবো বলে, তোমার প্রিয় জানলার গল্প বা তোমার ফেলে আসা প্রিয় স্কুল বেঞ্চের গল্প, এমন কোনো গল্প যেটা তোমার মনে হয়েছে থাক আমি কাউকে বলবো না, কি হবে বলে, হয়তো খুব ছোট, খুব সামান্য একটা জিনিস, যেগুলো তোমার মনে হবে যে খুব সামান্য জিনিস, যে জিনিসগুলো তোমার মনে হবে যে এটা আবার আমার ছোট একটা অ্যাচিভমেন্ট নাকি, সেইগুলো তুমি চুপ কথায় আমাকে আর শ্রেয়াকে বলবে। কারণ তোমার এই যে ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো, তোমার ছোট ছোট গল্পগুলো, সেগুলো শুনতে এবং পড়তে আমাদের যতটা ভালো লাগে তোমারও ততটাই ভালো লাগবে, এটা ভেবে যে তুমি যেগুলোকে সামান্য মনে করছো, তোমার কাছে যেগুলো খুব ছোট, সেগুলো কারোর কাছে খুব বড়।
2: একদমই তাই। আর সত্যি তো এইভাবে কি আর নির্ধারণ করা যায়? প্রিয় চুপ কথা, আমি বাংলাদেশের কুষ্টিয়া থেকে আইচ। শ্রেয়া দি এবং সুপ্রীতি দি, কেমন আছো? গতবার আমার SMS পড়া হয়নি, তবে কোনো অভিমান নেই। জানি অনেক SMS-এর ভিড়ে সব পড়া সহজ হয় না। এই সময়ে নিজেকে নতুন করে গড়ার চেষ্টা করছি, শিখছি, কাজ করছি আর বাস্তবতাকে মেনে নিতে শিখছি। মাত্র 26 বছরের জীবনেই অনেক কিছু দেখেছি, শিখেছি, হারিয়েছি, তবু জীবন চলছে জীবনের মতো। এখন বাস্তবতা মানতে শুরু করেছি, যা আমার নয় হয়তো কখনোই আমার হবে না, সব কিছু পাওয়া যায় না আর সেটাও মেনে নিতে হয়। মাঝে মাঝে ভাবি এত সহজে সব কিছু মেনে নেওয়া কি মানুষকে একটু একটু করে

0: অথর্বাণ দেয়, এটা ওর প্রশ্ন, এবং বলেছে তোমরা ভালো থেকো, তোমরাও যেহেতু আমার বন্ধু তাই তোমাদেরকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে শুভেচ্ছা, আবারও ধন্যবাদ।
1: থ্যাংক ইউ, খুব মিষ্টি একটা মেসেজ। আর বেসিক্যালি না, বিষয়টা এরকম নয় যে মানুষকে না পাওয়া বা বুঝতে শেখা পাথর বানিয়ে দেয়, আসলে ওটাই হচ্ছে ব্যাপার যে আমরা বুঝতে শিখে যাই। মানে ধরো ছোটোবেলায় তোমার প্রিয় চকলেট যদি তোমার বাবা না আনতো, বা ধরো তুমি যে বন্ধুকে খুব পছন্দ করো, তোমার খুব কাছের বন্ধু, তার পাশে তুমি ক্লাসে বসতে পারলে না, তখন যে রাগ অভিমানগুলো হতো এবং মনে হতো ধুর সব কিছু খারাপ আমার সাথেই হয়, সেটা যখন তুমি আরেকটু বড় হবে, যখন তুমি বুঝতে পারবে যে আচ্ছা এটা হয়তো অতটাও বড় বিষয় নয়, এটা নিয়ে হয়তো আমার অতটাও মন খারাপ করার দরকার নেই, বা এই বিষয়গুলোর থেকে হয়তো আমি অনেকটা ঊর্ধ্বে চলে গেছি এখন এবং ঠিক আছে, হতেই পারে, এইরকমই আমরা যখন আরেকটু জীবনে ম্যাচিওর হই, জীবনে অনেক কিছু দেখে ফেলি, তখন না আমরা অনেক কিছুকে যেতে দিই, অনেক কিছুকে ছেড়ে দিই, অনেক কিছু নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাই না, কারণ আমাদের মনে হয় যে সুখের চেয়ে স্বস্তি ভালো, এবং আমরা কোনো কিছুকে জোর করে আটকে রেখে বা কোনো জায়গায় জোর করে থেকে গিয়ে তারপরে নিজের মানসিক শান্তিটা নষ্ট করার থেকে ভালো এটা না যে আমরা জিনিসপত্রগুলোকে যেতে দিই এবং মেনে নিই এবং নিজেকে একটু বুঝিয়ে নিই।
0: এক্স্যাক্টলি, এইটাই বোধ হয় ম্যাচুরিটি। আমরা সময়ের সঙ্গে সঙ্গে এগুলো বুঝতে শিখি। একটা সময় থাকে না লাইফে, দেখবি যেমন তুই বলছিলি যে আমরা ওই সেই বন্ধুর পাশে বসতে না পারলে মন খারাপ হয়, তুমি দেখো আইট একটা সময়ের পর, তুমি কেন আমরা প্রত্যেকেই এটা অনুভব করি কখনো না কখনো, এমন নয় যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে এটা হয়, তা নয়, একটা সময়ের পর মনে হয় যে অন্যের কাছ থেকে পাওয়া কোনো কিছুর থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট বোধ হয় নিজে নিজেকে দেওয়া, নিজেকে খুশি রাখার যে পদ্ধতিগুলো সেগুলো আমরা না একটু একটু করে দিনের পর দিন আবিষ্কার করতে শিখি। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও এগুলোর মধ্যে দিয়ে যাই বা যাব। আশা করি তোমার সাথেও এমন কিছু হবে। প্রিয় চুপ কথা, কেমন আছো দিদি ভাইরা? জানো তো কাল আমার স্কুলের হেডস্যারের রিটায়ারমেন্ট নিয়েছেন, একসঙ্গে অজস্র স্মৃতি ভিড় করে আসছে বারবার। মনে পড়ছে স্কুল ছুটির পর কেমিস্ট্রির অজস্র ডাউট নিয়ে হাজির হলে তিনি কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে বসে পড়তেন আমাকে পড়াতে। প্রেয়ারের গান গাওয়ার সময় মুখে মাইক ধরতেন তিনি, ম্যাগাজিনে লেখা দিতাম তারই অনুপ্রেরণায়। স্কুলে ভালো রান্না হলে জোর করে পাশে খাওয়াতে বসাতেন তিনি, কোনো অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত গাওয়ার আদেশ পেতাম তার থেকেই। স্কুল থেকে দূরে এত বছর পরেও এই স্মৃতিগুলো জীবন্ত রয়েছে, অনুভব করি কত না তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছি আর বয়স বেড়ে যাচ্ছে। স্যারেদের মন খারাপ এটা ভেবে বাড়ি গেলেই একই ট্রেন থেকে নামার পর স্কুল টাইমে স্যারকে দেখতে পেয়ে দৌড়ে প্রণাম করে তার থেকে স্নেহের ছোঁয়া পাওয়া আর হবে না। খুব ভালো থাকুন স্যার, এইটাই আমার চাওয়া। তোমরাও খুব ভালো থেকো, সঞ্চারী আলিপুর থেকে।
1: খুব সুন্দর মেসেজটা সঞ্চারী।
0: হ্যাঁ,
1: এবং আমরা যত বড় হই আমরা বুঝতে পারি যে ছোটবেলায় না ওই যে ভাবতাম না যে বড় হলে খুব মজা, বড় হলে খুব ভালো হয় চারদিকটা, ওটা যে একটা স্ক্যাম সেটা আমরা যত বড় হই তত বুঝতে পারি, এবং যত বড় হই তত না এই কাছের মানুষগুলোকে একটু একটু করে বৃদ্ধ হতে দেখা বা টিচারদের রিটায়ারমেন্ট দেখা, এই জিনিসগুলো একটু দেখতে হয় এবং সেগুলো না ভালো লাগে না খুব একটা দেখতে, এবং অনেক টিচার আছেন যারা প্রকৃত অর্থেই শিক্ষক হয়ে উঠতে পারেন আমাদের জীবনে। আমার স্কুল টাইমের কথা বললে আমারও এরম একজন টিচারের কথা মনে পড়ে, যার সাথে আমার আগে যখন দেখা হতো রাস্তাঘাটে তখন আমি প্রায়ই ওনাকে নমস্কার করতাম বা গিয়ে কথা বলতাম, বা উনি বিকেলে টিউশন পড়াতেন যেখানে ওখানে গিয়ে একটু গল্প করে আসতাম। তো এই জিনিসগুলো না, এবং আমার মনে হয় কি জানিস তো শ্রেয়া, যখন এই টিচারদের সাথে গল্প করি, টিচাররা একটা স্নেহের হাত মাথায় রাখে, তখন ওই ভেতরের বাচ্চাটা না আবার জেগে ওঠে, এবং ওই যে একটা চাইল্ডহুড যেটাকে আমরা সবাই হয়তো ভেতরে ভেতরে কোথাও মিস করি, ওই জিনিসটা আরেকবার রিলিভ করতে পারি বলে এই নস্টালজিয়াগুলো, এই স্নেহগুলো, এই আদরগুলো, এইগুলো আমাদের এত ভালো লাগে। তো যারা সত্যি, এবং সেই সমস্ত শিক্ষকদের বলছি যদি কেউ শুনে থাকেন এই মুহূর্তে, যারা সত্যি শিক্ষক হতে পারছেন, যারা স্কুলের বইয়ের বাইরে গিয়েও পড়াতে পারছেন, শেখাতে পারছেন, আপনারা জীবনে কি করছেন আপনারা এক্স্যাক্টলি হয়তো জানেন না, কিন্তু এই যখন আপনাদের স্টুডেন্টরা দেখবে বা যারা এখন স্টুডেন্ট রয়েছে তারাও হয়তো ঠিক বুঝতে পারছো না যে যারা এই ভালো টিচার বিষয়টা, ভালো টিচার পাওয়া বিষয়টা যে কত ভাগ্যের ব্যাপার সেটা না, তোমরা জীবনে আরেকটু বড় হয়ে যখন ওয়ার্ক প্লেসে যাবে এবং ওয়ার্ক প্লেসে যখন ধরো বিভিন্ন ম্যানেজার, টিম লিড ইত্যাদি ইত্যাদির মধ্যে পড়বে, তখন তোমরা রিয়েলাইজ করবে যে ভালো টিচার পাওয়া বিষয়টা, ভালো শিক্ষক, ভালো মেন্টর পাওয়াটা জীবনে কতটা ইম্পর্টেন্ট।
0: এক্স্যাক্টলি। আর সঞ্চারীর কথাতে সত্যি সত্যি আমরা স্কুলের অনেক কিছু একদম ঢেউয়ের মতন করে সামনে আছড়ে পড়ল। এরকম অনেক অনেক টিচার যাদের সান্নিধ্য পেয়েছি, আমিও পেয়েছি এরকম বেশ কিছু টিচারের সান্নিধ্য, যারা ছুটির পরেও আমাদের ডাউটসগুলো ক্লিয়ার করার জন্য বেশ কিছুটা সময় দিতেন, এবং কখনো সখনো এমনও হয়েছে যে আমাদেরকে বলতেন ঠিক আছে আমার বাড়ি চলে আয়। এই এই পর্যন্ত মানে এই জীবনের এই যে মুহূর্তগুলো, এগুলো সত্যি সত্যিই পরবর্তীকালে এই সুপ্রীতি যেমন বলছিল যখন কাজের জগতে আমরা ঢুকলাম, ঢোকার পর সত্যি এগুলো খুব মিস করতাম, কারণ এখন আমাদেরকে জাস্ট একটা ডেডলাইন দেওয়া হয় এবং তার মধ্যে আমাদের কাজগুলো করতে হয়, এবং কোথাও কোথাও নিজেই নিজেকে শিখিয়ে নিতে হয় কী করতে হবে, অভিজ্ঞতা সঞ্চয় করতে হয় এবং সেই অভিজ্ঞতা দিয়ে পরবর্তী পদক্ষেপে একটু একটু করে এগোতে হয়, এটাই করতে হয়। তাই স্কুলের ওই শেখাগুলো, ওই পাওয়াগুলো, আর যারা এখন এই মুহূর্তে সেই সমস্ত টিচারের সান্নিধ্য পাচ্ছ, খুব যত্নে রেখো এই সবটুকু। প্রিয় চুপ কথা, কেমন আছো? আমার সবচেয়ে প্রিয় দুই দিদি ভাই, তোমরা দুজনেই আমার খুব কাছের, তবে শ্রেয়া দিদি ভাইয়ের সঙ্গে যেন একটু অন্যরকম একটা টান অনুভব করি। আজ আমার জীবনের খুবই বিশেষ একটা দিন, আজ আমাদের ভালোবাসার সম্পর্কের 5 বছর পূর্ণ হলো, সন্ধ্যেটা ওর সঙ্গেই কাটালাম, আর কাল, আচ্ছা মানে কাল 12টা বেজে গিয়েছে, অর্থাৎ 2nd August আমার ভালোবাসার মানুষটার জন্মদিন, তাই কাল আবার ওর মুখের হাসিটা আরও একটু বাড়িয়ে দিতে ওর সঙ্গে জন্মদিন উদযাপন করব। আমি তোমাদের ভাই স্পন্দন দমদম থেকে, আর শুধু তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের দুজনের জন্য মন থেকে একটু আশীর্বাদ করো, যেন জীবনের সব ঝড়ঝাপটা পেরিয়ে আমরা সারা জীবন একসঙ্গে থাকতে পারি। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের দুই দিদি ভাইয়ের জন্য।
1: স্পন্দনের তার জন্মদিন কি আজকে?
0: ইয়েস,
1: স্পন্দনের তাকে জন্মদিনের অনেক
0: অনেক শুভেচ্ছা, এবং ওদের অ্যানিভার্সারি প্লাস তার বার্থডে। আচ্ছা স্পন্দন, তুমি ফাঁকি দেবে না তো? মানে এটা কিন্তু খুব সুবিধা হয়, একটা গিফট হবে না,
1: কিন্তু হবে না,
0: একদম হবে না, এটা এটা আমরাই এখান থেকে বলে দিচ্ছি। যদি সে শোনে, তুমি আমাদের পরের দিন জানিও তো যে স্পন্দনকে একটাই গিফট দিল না, অ্যানিভার্সারিটা আলাদা আর বার্থডেটা আলাদা দিয়েছে, মানে সেলিব্রেশন কিন্তু 2 দিন হতে হবে, এটা আমরা বলে দিচ্ছি। বলেছো তো দিদি, তো দিদিরা যেটা বলছে সেটাই করতে হবে।
1: আর আশীর্বাদ দেওয়ার জায়গায় আমরা পৌঁছেছি কিনা আমরা ঠিক জানি না, তবে হ্যাঁ প্রার্থনা তো করি, সেই প্রার্থনায় নিশ্চয়ই চাইবো যে তুমি এবং তোমার সে, যার কথা তুমি এরকম এত সুন্দর করে, এত মিষ্টি করে একগুচ্ছ লোকের সামনে বলতে পারো, তারা সবসময় এরকম একসাথে থাকো এবং ভালো থাকো।
0: একদমই। আর আচ্ছা আমরা একটা কাজ করি, তাহলে এখন একটা সেলিব্রেশনের মুড চলেই এসেছে, একে 2nd August ফ্রেন্ডশিপ ডে, তারপরে তোমাদের অনেকের বার্থডে, তোমাদের অনেকের কাছের মানুষের বার্থডে, অনেকের অনেক অনেক রকমের দিন আজ, তাই একটা কাজ করি আমরা বরং ইনস্টা লাইভে আসি, আর তোমাদের জন্য খুব সুন্দর 3টে গান রাখি।
1: একদম
0: রেডি হয়ে যাও ইনস্টা লাইভে আসার জন্য।
1: ইনস্টা লাইভ তোমার জন্য 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, তোমার জন্য ওয়েট করছি সুপ্রীতি আর শ্রেয়া, আর এই 3টে গান থাকলো তোমার জন্য।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অবলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: শুনছো তোমরা চুপ কথা 107 FM রেইনবোতে, আর এখন ঘড়ির কাঁটা বলছে 1:06। এই মুহূর্তে আমি আর সুপ্রীতি, অর্থাৎ শ্রেয়া আর সুপ্রীতি, ফ্রেন্ডশিপ ডেতে তোমাদের সঙ্গে সেলিব্রেট করছি একটা খুব খুব খুব সুন্দর মুহূর্ত। কারণ আজকের দিনটা অনেকের কাছে অনেক কারণে স্পেশাল, আর তার সঙ্গে আমরা দুজন তো আছি। আর এই মুহূর্তে আমরা ইনস্টাগ্রামেও লাইভ রয়েছি এবং অন এয়ারও রয়েছি, দুটো জায়গাতেই রয়েছি তোমাদের সঙ্গে, তোমাদের জন্যে। আর আছি রাত 3 পর্যন্ত তো বটেই। আর তোমরা যারা এই যে প্রমিস করো না, বারবার বারবার লিখে পাঠাও যে কিছু বললাম না কিন্তু রাত 3 পর্যন্ত আছি, এটা যে আমাদের কাছে কি তোমাদের কোনো ধারণা নেই।
2: এবং এই ছোট ছোট প্রমিসগুলো, এই যে ছোট ছোট তোমাদের মেসেজগুলো যে খেয়ে নিও বা সাবধানে বাড়ি ফিরো, এইগুলো না এখনকার দিনে যেটাকে আমরা বলি যে খুব ক্লিশে শোনা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা না ভেতরে কোথাও ক্রেভ করি এই জিনিসগুলো, যে কেউ আমাদের বলবে সাবধানে বাড়ি ফিরো, বা কেউ আমাদের বলবে যে পৌঁছে জানিও। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো খুব ভালো লাগে এবং এগুলো খুব মনের কাছে। তো আপাতত সুপ্রীতি শ্রেয়া একই সঙ্গে ইনস্টায় লাইভও রয়েছি, 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, সেখানে সুপ্রীতি আর শ্রেয়া চুপ কথায় লাইভও রয়েছি, এবং তোমাদের রেডিওতেও তোমরা আমাদের কানে শুনতে পাচ্ছ। তো আমরা চট করে আরেকটা গান শুনে নিই, ছোট্ট মিষ্টি
1: গান শুনি, তারপরে ফিরছি আবার তোমাদের মেসেজ নিয়ে 9903652992 এই নম্বরে।

0: এক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ওয়ান সেভেন এফ এম রেইনবোতে সুপ্রীতি আর শ্রেয়া দুজনে এতক্ষণ ইনস্টায় লাইভে ছিলাম এবং আবার রেডিওতে তোমার মেসেজ নিয়ে তোমার কাছে ফিরে এসেছি, কারণ তোমার কথাগুলো শোনা এবং তোমার কথাগুলো শোনানো দুটোই ভীষণ ভীষণ দরকার। 9903653992 তোমার কী মেসেজ রয়েছে সেগুলো আমরা পড়ে দেখব, আর তোমার যা বলতে ইচ্ছে করছে, যেরকমটা শ্রেয়া শুরুতে বললো যে মনে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু না রেখে তোমার যা বলতে ইচ্ছে করবে, যেটা বলতে ইচ্ছে করবে, জাস্ট লিখে ফেলো আর লিখে আমাদের পাঠিয়ে দাও 9903653992।

0: আজ বেশ ভালো আছি সব কিছুর জন্য, প্রকৃতিকে ধন্যবাদ জানাই। তবে তোমার নামটাই তো লেখনি, ধন্যবাদ জানিয়েছ, ঠিক আছে। এমন অনেক মেসেজ আসছে যেখানে তোমরা নাম লিখছ না, নাম না লিখলে বুঝতে পারবো না, এমন নয় যে তোমরা নাম বলতে চাও না, হয়তো ভুলে যাচ্ছ। হ্যালো, চুপ কথা আজকে। ওকে ওকে, হ্যাঁ ঠিক, আমাদের এরকম কিছু মেসেজ এসেছে যেটা আগেও এসেছিলো, এটা তুমি বললে, নিশ্চয়ই আমরা সেটাও খেয়াল রাখছি। পিন্টু বলছে, হাই দিদি, আমি দুবাই থেকে, আপনাদের সাথে খুব খুব খুব ভালো লাগছে, ডিউটি থেকে এসে আপনাদের সাথে থাকতে ভালো লাগে মনটা, এবং মনে হয় যেন নিজের দেশে আছি। এই তো, এই খুব ছোটোবেলাতে না একটা গান দেখতাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, এরকম একটা গান। তো এই ওই ব্যাপারটা তখন থেকে বুঝতাম না ব্যাপারটা কি, তারপর বুঝতে শুরু করলাম যে এটা যে আসলে কি ব্যাপার, সত্যি সত্যি অন্য একটা জায়গায় থাকলে, সেটা দেশের মধ্যে অন্য জায়গা যদি হয়, আমরা যেমন কলকাতায় থাকি, তো কলকাতার বাইরে যখন থাকি কখনো কোনো কারণে, কাজের পারপাসে হোক যে কোনো কারণে হোক, অনেক সময় ধরে থাকার পর না মনে হয় যে বাড়িতে যে খাবারটা খেতে খুব খারাপ লাগতো সেটা একটু খেলেও হয়ে যাবে, মানে সেটাও যদি একটু পেতাম, ঠিক এই ফিলটা হতো, তাই না সুপ্রীতি?
1: এবং নিজের বাড়ি, নিজের বাড়ির খাবার, নিজের বাড়ির বালিশ বিছানা, এইটা নিয়ে না মানে আমরা বোধ হয় চুপ কথা একটা আলাদা এপিসোড করতে পারবো, কারণ হোম সিকনেস ইজ সো রিয়েল। এবং বাড়ি তো শুধু মানে চারটে দেয়াল নয়, বাড়ি জিনিসটার সাথে অনেক কিছু জড়িয়ে থাকে, মানে যে দেয়ালগুলো আমি প্রত্যেক দিন দেখছি, যে দরজা দিয়ে আমি প্রত্যেক দিন হাঁটাচলা করি, যে জানলাটার পাশে আমি প্রত্যেক দিন বসি, এই সব কিছুর থেকে দূরে থাকাটা সত্যি খুব টাফ। এবং আমার এটা শুনে খুব ভালো লাগলো যে আমরা আপনাকে অতটা দূরে থেকেও একটু হলেও বাড়ির কথা মনে করাতে পারি।
0: আচ্ছা, আমাদেরকে আকাশ একটু আগে ইনস্টাগ্রামে বারবার বলছিল যে আমার খুব সিরিয়াস মেসেজ, প্লিজ দিদি পড়বে, আর দেখো তোমার মেসেজটা সামনে চলে এসেছে। হাই ডিয়ার চুপ কথা, আমি আকাশ। শ্রেয়া দি আর সুপ্রীতি দি, তোমরা কেমন আছো? জানো তো চুপ কথা, গত সপ্তাহে বলেছিলাম যে আমার মামাতো ভাইয়ের হুবু বউ আর আমার ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। লয়্যালটি পরীক্ষা করছিল ওর হুবু বউ আর তার বন্ধুরা মিলে, ওদের বন্ধুদের উজবিদের লয়্যালটি টেস্ট করে তারা উত্তীর্ণ হয়, শুধু আমার ভাই লয়্যালটি টেস্টে ফেল করে। তারপর টানা 10 দিন কেটে গেছে, গত পরশু যখন ভাইয়ের কাছে গেলাম, ভাই বলল ওর সাথে কথা হয়েছে তবে ও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। চুপ কথা, আমি আমার ভাইয়ের হুবু বউকে ছোটো বোনের মতন ভালোবাসি, তাই আমি দাদা হয়ে ওদের দুজনকে মিলিয়ে দিতে চাই। আমাকে কিছু একটা করতে হবে, আমার এই মিষ্টি বোনের জন্মদিন আগামী 4th August, তাই ভাবছি কি করা যায়। ওকে তো বার্থডে সারপ্রাইজ দেব, কি সারপ্রাইজ দেবে সেটাও বলেছে, এবং সাথে কেক নিয়ে যাবে। ভাইকে যদি নিয়ে যাই তাহলে ওটা সব থেকে বড় উপহার হবে, তোমরা কি বলো চুপ কথার বন্ধুরা? শ্রেয়া দি, সুপ্রীতি দি, তোমরা কি বলো? যাই হোক, আমি জীবনে একা আছি, আমার জীবনে বাবাকে সদ্য হারানোর পর এমন একটা মানুষের খুব দরকার যে বলবে দিনের শেষে, কাজের শেষে আমি আছি তো তোমার পাশে। যাই হোক, তোমাকে খুব ভালোবাসি, যাই হোক তোমরা ভালো থেকো, কিছু খেয়ে নিও, নিজেদের যত্ন নিও, আমি আছি রাত 3টে পর্যন্ত।
1: আকাশ গত সপ্তাহেও এই মেসেজটাই মানে এর মেসেজের আগের পার্টটুকু করেছিল বেসিক্যালি, যে এরকম এরকম হয়েছে তোর কি করা উচিত। তো তখন আমি আর সৌমিক ওকে সেম কথা বলেছিলাম যে অন্যের সম্পর্কে মানে অন্যের সম্পর্ক ঠিক করাটা না তোমার কাজের মধ্যে পড়ে না, এবং যতই তুমি ওকে ভালোবাসো, তোমার ভাইকে ভালোবাসো, ওই মেয়েটিকে তুমি বোনের মতো স্নেহ করো, তুমি স্টিল ওই সম্পর্কটায় স্টিল তুমি 3rd person, তো সেখানে দাঁড়িয়ে একটু চেষ্টা করো যে সেই সম্পর্কের ঝামেলা বা সেই সম্পর্কে যেটাই হচ্ছে না কেন সেটা যাতে তারা নিজেরা নিজেদের মধ্যে মিটিয়ে নেয়, চেষ্টা করো সেই জিনিসগুলোর মধ্যে বেশি ঢোকার থেকে বিরত থাকতে। আর আগের সপ্তাহে আমি তোমাকে সেম কথা বলেছিলাম যে এরকমটা কখনোই নয় যে তোমার ভাইয়ের সাথে ওর সম্পর্ক খারাপ হয়েছে বলে তোমার আর ওর সম্পর্ক ভালো থাকতে পারে না, বা তোমাদের যে ভাই বোনের সম্পর্কটা রয়েছে সেটা মিথ্যে হয়ে যায়, এরকমটা তো নয়। তো ওই অত কিছুর পরেও যদি ও তোমার ভাইয়ের সাথে কথা না বলে বা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে, হোয়াট এভার ইট ইজ, সেটা আমি সম্পূর্ণই মেয়েটির ওপর ছেড়ে দিচ্ছি। কারণ দেখো, ওকে তো ওর ফিউচারটা দেখতে হবে, ও ফিউচারে কিসে কমফোর্টেবল, কোন জিনিসটা ও মেনে নিতে চায়, কোন জিনিসটার সাথে ও আপোষ করতে চায় না, এগুলো একান্তভাবে সেই মেয়েটির নিজস্ব ইচ্ছা। কিন্তু তুমি দাদা হিসেবে যদি ওকে বার্থডেতে সারপ্রাইজ দিতে চাও বা কেক কিনতে চাও, সেটা তুমি তোমার দিক থেকে করো। সেখানে তোমার ভাইকে এই মুহূর্তে, যখন তুমি জানো যে ওরা দুজন দুজনের সাথে কথা বলছে না, সেখানে আমার মনে হয় ইনক্লিউড করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না।
0: এক্স্যাক্টলি। আর একটা জিনিস যেটা আমরা বুঝতে পারছি, তুমি চাইছো যে ওদের সম্পর্কটা ঠিক হয়ে যাক, সত্যি এখানে তোমার খুব একটা বোধহয় কিছু করার নেই। তবে তুমি যেটা চাইছো ঠিক হলে তো সত্যিই ভালো। আর এখানে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার থেকে একটা মানুষের মনে যে এফেক্ট হয় সেটা বোধহয় শুধুমাত্র সেই জানে। এই তার এই অভিজ্ঞতাটা হয়তো তুমি দেখতে পাচ্ছ চোখে, কিন্তু সে কী ফিল করছে সেটা হয়তো সত্যি খুব একটা বোঝা সম্ভব নয়। কারণ লয়্যালটি এমন একটা বিষয় না, সেটা একটা সম্পর্কের মধ্যে অনেক কিছু নির্ধারণ করে। আর লয়্যালটি শুধুমাত্র সম্পর্কের মধ্যে, এই রোম্যান্টিক যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে শুধুমাত্র এমন নয় যে আরেকটা মানুষের প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে, সেখান থেকেই ব্যাপারগুলো সমস্যা হয়, এমন না। লয়্যাল কিন্তু তোমার সম্পর্কের অনেকগুলো বিষয়েতেই থাকতে হয়। এবং আমি অনেক সময়তে খেয়াল করে দেখেছি যে ধরো কিছু কিছু বিষয় আছে যেগুলো তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে, মানে হয়তো এটা লয়্যালটির প্রসঙ্গে এলো বলেই কথাগুলো বলছি, সম্পর্কের তৃতীয় ব্যক্তি কিন্তু শুধু মাত্র এই ধরনের ব্যক্তিরাই নয়, বা এই ক্ষেত্রগুলোতে, তোমরা যে ক্ষেত্রটা নিয়ে কথা বলছো শুধুমাত্র সেই ক্ষেত্রগুলোতেই নয়, তৃতীয় ব্যক্তি আরও অনেকেই হয়। এমনকি আমাদের পারিবারিক সম্পর্কগুলোর ক্ষেত্রেও কিন্তু এমন অনেক ব্যক্তি থাকে যারা একটা কাপলের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে সমস্যা তৈরি করতে পারে। এবং সেখানেও কিন্তু তোমার লয়্যালটির কোথাও একটা বোধহয় পরীক্ষা অজান্তেই তৈরি হয়ে যায়, যখন তুমি তোমার নিজের মানুষকে প্রোটেক্ট করছো নাকি তুমি সেই তৃতীয় ব্যক্তিকে স্পেস দিচ্ছ যেখানে তৃতীয় ব্যক্তি ভাবতে পারে যে ইয়েস, এটা তো করাই যায়। তো এই জায়গাগুলো না খুব স্পর্শকাতর জায়গা আমাদের। সেই জন্যেই তোমার বোন হিসেবে বলে তুমি যার কথা বলছো, তার ভেতরে যে জিনিসটা হচ্ছে এখন, সময় লাগবে, এই সময়টুকু দাও। আর তোমাদের সম্পর্কটা এখানে কোনোভাবেই মনে হয় না হ্যাম্পার হওয়ার কোনো ব্যাপার রয়েছে। হ্যালো ম্যাম, হাই, চুপ কথা, নতুন শ্রোতা, ওকে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, চুপ কথা, আমি শুভম বহরমপুর থেকে বলছি। আমি আমার লাইফে প্রথম বন্ধুকে হারিয়েছি 2002-এ, শুধু উইশ করো সে যেন ভালো থাকে। এই হারিয়ে যাওয়া, মানে জীবনের টেম্পোরারি হারিয়ে যাওয়া বা পার্মানেন্টলি হারিয়ে যাওয়া যেমনই হোক না কেন, আমি জানি না যে তোমার বন্ধু হারিয়ে গেছে বলতে ঠিক কীভাবে হারিয়ে যাওয়া, একেবারেই তোমার জীবন থেকে চলে গিয়েছে না সে পৃথিবীতে আর নেই, জানি না। তবে হ্যাঁ, যা হারিয়ে যায় শুধুমাত্র সেই জানে সেই যন্ত্রণাটা কেমন। আশা করি তোমার জীবনে আরও ভবিষ্যতে বা এখন আরও এমন কোনো বন্ধু আসুক যার কাছে তুমি তোমার বন্ধুত্বের আদর আবদারগুলো মেটাতে পারো। আমি অর্ঘ্য বেরা শ্যামপুর হাওড়া থেকে বলছি, যতই মোবাইল থাকুক আর ইন্টারনেট আর যতই বিনোদন থাকুক না কেন, এই রেডিও, এই চুপ কথার মতো অনুষ্ঠান মন ভরিয়ে দেয়। কত মানুষের কত কথা, কত সমস্যা থাকে তা জানা যায়, আর সমাধান শুনে খুব ভালো লাগে। যাই হোক, সমস্যা ছাড়া হয়তো জীবন হয় না। আমার তো মনে হয় জীবন মানে এমন কিছু নয় যা খুব সহজ, জীবন মানে সমস্যা। সমস্যা থাকবেই, তাই সমস্যাকে কাটিয়ে সবাইকে জীবনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি ওই মুহূর্তে অনেক সমস্যায় আছি আর মেনে নিয়েছি, এটাই জীবন। যাই হোক, সবাই ভালো থেকো, তোমরাও ভালো থেকো দিদি।
1: তুমিও খুব ভালো থেকো। এবং এটা খুব সত্যি কথা যে সমস্যা থাকে, এবং সমস্যাকে মেনে নেওয়ার চেয়েও বড় বিষয় কি জানো তো, সমস্যাকে খুব একটা গুরুত্ব না দেওয়া। সব সমস্যাকে সবসময় খুব গুরুত্ব দিতে নেই, সব সমস্যা এলেই সব কিছুতে এবার কি হবে এবার কি হবে করে ভেঙে পড়তে নেই। যদি এই জিনিসটা জীবনে একবার শিখে যাও, মানে এইটাও না এক ধরনের আর্ট, মানে ধরো তুমি জীবনে কোনো সমস্যায় রয়েছো এবং তুমি সেটাকে খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের জীবনকে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছ, এটা যদি তুমি জীবনে করে উঠতে পারো তাহলে দেখবে যে জীবনটা অনেক সহজ হয়ে গেছে। কারণ সবসময় না আমাদের পার্টিকুলারলি এটা সবসময় মনে হয় যে আমাদের সমস্যাটাই সবচেয়ে বড়। আমাদের বেশিরভাগ সময় মনে হয় যে এই যে প্রবলেমটায় আমি যাচ্ছি, আমার জায়গায় অন্য কেউ থাকলে সে হয়তো এটা পারতোই না, আমি বলে এতটা সমস্যা সহ্য করছি। আমরা কেউ কখনো জানি না যে আমাদের হয়তো ঠিক পাশের বাড়িতে যে মানুষটা থাকে, আমাদের দেয়ালটা জাস্ট পেরোলেই যে মানুষটা থাকে তার কত রকম সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলোর বিষয়ে আমরা জানি না, আমাদের কোনো আইডিয়া নেই। আমাদের মনে হয় বেশিরভাগ সময় যে আমরা যে সমস্যার মধ্যে আছি তার চেয়ে বড় সমস্যা হয়তো আর কিছু নেই। এবার এটাও সত্যি কথা যে হ্যাঁ, অন্য কারোর সমস্যা আছে বলে আমার সমস্যাটা কি ছোট নয়, একেবারেই নয়, এবং আর চারটে মানুষের প্রবলেম বড় মানে আমার প্রবলেমটা ছোট এমনটা যেরকম নয়, সেরকম তার উল্টোটাও নয়। সো সবসময় পৃথিবীতে সব সমস্যাকে খুব একটা গুরুত্ব না দিয়ে যদি পারো নিজের জীবনটাকে নিজের মতো করে একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করাটা না খুব দরকার। কারণ ওই প্রত্যেক দিন রাত্রেবেলা, এটা আমি প্রত্যেক শুভ কথায় বলি যে নিজের জীবনটাকে এমন করে বাঁচবে এবং নিজের লাইফ চয়েসেসগুলোকে এমনভাবে নেবে যাতে যখন রাত্রেবেলা ঘুমোতে যাও সেই ঘুমটা যেন শান্তির হয়, সেই ঘুমটা যেন ভালো হয় এবং নিজেকে কখনো কোনো কিছু নিয়ে রিগ্রেট না হয় নিজের যে ইস আজ তো এটা করা হলো না বা ইস আজ তো এটা করতে পারতাম। যাই হোক, হাই চুপ কথা, আমি হাওড়া থেকে চন্দ্রাণী বলছি। জানো তো চুপ কথা, আজকে অঙ্ক পরীক্ষা ছিল আর পরীক্ষা খুব ভালো হয়েছে। কাল চুপ কথা শুনতে শুনতে অঙ্ক প্র্যাকটিস করেছি রাত 3টে পর্যন্ত। সোমবার লাইফ সায়েন্স এক্সাম আছে, দিদি ভাই এবং চুপ কথা পরিবারের সব গুরুজনরা আমাকে আশীর্বাদ করবেন যেন সব পরীক্ষা ভালো হয়। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু দ্য এন্টায়ার চুপ কথা ফ্যামিলি। চন্দ্রাণী তোমাকেও
0: হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
1: এবং আমি চাইবো তোমার পরীক্ষা খুব ভালো হোক এবং সোমবার যে পরীক্ষাটা রয়েছে সেটাও খুব ভালো হোক। প্রিয় চুপ কথা, আজকে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আচ্ছা তোমরা একটা হেল্প করতে পারবে? আমি একজন পেট লাভার, এপ্রিল মান্থের ফার্স্ট উইকে একটা স্ট্রে ডগকে খাওয়াতে গিয়ে এক্সাইটেড হয়ে পায়ে স্ক্র্যাচ করে দেয়, জায়গাটা ফুলে যায়, ব্লাডও বেরোয়, কুকুরটা লিক করে দেয় জায়গাটা, আদর করে দেয়। ঘরে এসে আমি লিকুইড অ্যান্টিসেপটিক দিয়ে ওয়াশ করে নিই। নেক্সট দিন আমি সরকারি হসপিটালে গিয়ে ভ্যাকসিন নিয়ে আসি। এই বিষয়ে বাবা মা কিছু জানে না, খুব ভয় পেয়েছিলাম তাই বলিনি। ফুল ভ্যাকসিন কোর্স কমপ্লিট করি। একটা কথা, আমার এঠো অন্য কেউ খেলে কি প্রবলেম হবে এইটা নিয়ে খুব টেনশনে আছি, কারণ আমি কোনো খাবার ফেলে রাখলে মা ওই অংশটুকু খেতে খায়, কোনো খাবার ফেলে দেয় না। জানি খুব বড় হয়ে গেল মেসেজটা, প্লিজ পড়ো দিদি, তোমরা শরীর আর গলার যত্ন নিও, সাবধানে বাড়ি যেও, আছি রাত 3টে অবধি, গুড নাইট।
0: তুমি যে কথাটা বললে, তুমি অনেক সময় খাবার ফেলে রেখে দিলে মা সেটা খেয়ে নেয়, আর আরেকটা কথা বললে যে আমার এঠো খাবার কি কেউ খেলে কোনো সমস্যা হবে, এই বিষয়টাতে না প্রচুর মানুষের সঙ্গে অনেক সময় আমার দ্বিমত হয়। নিজের কোনো খাবার নিজে খাবার খেয়ে চেষ্টা করবে কাউকে সেটা না খাওয়াতে, মানে তুমি তোমার সালাইভা যদি খাবারটায় লাগে চেষ্টা করবে সেটা না দিতে। এই প্র্যাকটিসটা না খুব ছোটো বয়স থেকে করা দরকার। আর দ্বিতীয়ত, তুমি খাবার ততটাই নাও যতটা তুমি খেতে পারবে, যদি মনে হয় খেতে পারবে না অতটা প্রথমে কম নাও, পরে দরকার হলে আবার নাও। কারণ এই যে একটা, এটা সবই তো একটা প্র্যাকটিস জীবনের। এতে ধরো তোমার মা, তুমি রেখে যাচ্ছ তোমার মা খেয়ে নিচ্ছে, এতে না তোমার একটা এক্সপেকটেশন তৈরি হয়ে থাকবে যে ভবিষ্যতেও তোমার জন্য তোমার জীবনসঙ্গীও এমনটাই করবে। এবার আলটিমেটলি তুমি যেটা ফেলছো ওটা তো উচ্ছিষ্ট, এই জিনিসটা না চেষ্টাই করো, এই প্র্যাকটিসটা থেকেই বিরত থাকার।

0: চেষ্টা করো, এটা না করাই ভালো। কোনো কোনো একটা দিন হয়তো এমন হয়ে গেল যে একদম পারছো না, সেক্ষেত্রগুলো আলাদা। আমি অনেক সময়তে একটা জিনিস দেখি, খুব খুব ছোটো বয়সে বা ছোটোবেলাতে স্কুলে, তখন না ওই বন্ধুদের টিফিন ভাগ করে খাওয়ার একটা ব্যাপার ভীষণ, এখনও আমরাও খাই এখনও টিফিন ভাগ করে খাবার খাওয়া, কিন্তু কোথাও না হাইজিনটা খুব ইম্পর্ট্যান্ট জীবনে। এইখানে হয়তো এমন হতেই পারে কিছুই হলো না, কোনো প্রবলেম হলো না, একজনের সলাইভা লাগা খাবার অন্য একজন খেলো, হয়তো প্রবলেম হলো না, তাহলে এই প্র্যাকটিসটা থেকে যায়। এবার ধরো কোথাও যদি প্রবলেম হয়ে যায় তখন তো কিছু করার থাকবে না, তাই এই প্র্যাকটিস থেকে বিরত থাকা বোধ হয় খুব দরকার। এবং আমি ছোটোবেলাতে অনেক সময়তে দেখতাম কোনো কোনো বাচ্চাকে, ধরো আমিও তখন ছোট, আমি দেখতাম যে আমারই সামনে আমারই একটি বন্ধুর মা বাবা সেই চকলেটটা নিজেরাও খেলো, বাচ্চাটিকেও খাওয়ালো, কামড়ে তারা তিনজনই খেলো একটাই চকলেট ওভাবে। এবার কি হচ্ছে, বাচ্চার ওইটা প্র্যাকটিস হয়ে গেল। আমি খুব অবাক হতাম ওই দৃশ্য দেখে যে এটা কী, এটা কী করে সম্ভব, কারণ আমি মোটামুটি ছোটোবেলার থেকেই এটা মেনটেন করেছি বা শিখেছি বা দেখেছি। উল্টে কিছু ক্ষেত্রে আমিও হয়তো কাউকে বলেছি এটা করতে না, কোনো কোনো মানুষকে। এই প্র্যাকটিসটা না খুব সহজ, ধরো ছোটোবেলায় তুমি যে জলের বোতলটা দিয়ে জল খাও স্কুলে, সেটা না মুখ দিয়ে খেও না, কোনো একদিন তোমার থেকে তো কেউ চাইতে পারে, ওই প্র্যাকটিসটা দেখবে তোমার থেকে গেছে, ওটা তোমার জন্য খুব হেল্পফুল হবে। যখন কারোর সামনে বসে খাবার খাচ্ছ, তাকে একবার জিজ্ঞাসা করো সে খাবে কি না, যদি সে না খায় তখন তুমি খাবারটা তোমার মতন খেয়ে নাও। কোনো একটা খাবার তোমার মুখে দিয়ে তারপরে অন্য কাউকে সেই জিনিসটা সাদা বা সেটা তাকে খেতে বলা, এই প্র্যাকটিসটা থেকেই বোধ হয় কোথাও একটু সরে আসা খুব দরকার। তাই তোমাকে বললাম, যেহেতু তুমি খুব তুমি সচেতন বলেই তুমি কথাগুলো বললে, না হলে তুমি এটা বলতে না, তাই এরকম সচেতনতা আরও সকল মানুষদের মধ্যে থাকুক। আর একটা খুব সহজ কথা আছে, তোমার এটা করতে গেলে, প্র্যাকটিস করতে গেলে এটা শুনতেই হবে, আরে কিচ্ছু হবে না, আরে আমরা সবাই মানুষ, আরে আমার কোনো রোগ নেই, আমাকেও শুনতে হয়েছে, কিন্তু প্র্যাকটিসটা করো, প্র্যাকটিসটা চালিয়ে যাও। এবং আমরা সবাই একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম না, কোভিডের সময়, সেই কোয়ারেন্টাইন লকডাউন, ওই সময় আমরা অনেক কিছু মেনটেন করেছি, এবং স্যানিটাইজার কিনতে কিনতে কিছু মানুষের মনে হতো যে আর কত, বাট কিছু মানুষ তার অনেক আগের থেকে স্যানিটাইজার ইউজ করতো, তাদের কাছে ওগুলো নতুন না। হাত ধুয়ে খাওয়া, বাইরে থেকে এসে হাত মুখ ধোয়া, পরিষ্কার হওয়া, খাবার খাওয়ার আগে হাত ধোয়া, কাউকে খাবার দেওয়ার আগে হঠাৎ করে কিছু মানুষ স্বভাব আছে খাবারে হাত দিয়ে দেয়, এগুলো থেকে বিরত থাকাই ভালো, খুব ভালো প্র্যাকটিস এগুলো। এবং এই প্র্যাকটিসগুলো যখন তুমি করবে, দেখবে অটোমেটিক এইগুলো অন্য কাজেও তোমাকে এফেক্ট করবে, মানে ওই এফেক্টটা দিয়ে তুমি অন্য কাজগুলোতেও প্রপারলি অ্যাপ্লাই করতে পারবে, একটু চেষ্টা করো।
1: আমি শ্যামাপ্রসাদ পাল, বাঁকুড়া, নিয়মিত আপনাদের রেডিও চ্যানেলে FM গোল্ডে শুনি। আপনাদের অনুষ্ঠানের প্রতিটি পর্বই আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে চুপ কথা অনুষ্ঠানটি আমার হৃদয়ের খুব কাছের। আজকে এই চিঠির মাধ্যমে আমি আমার মনের একটি বিশেষ কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই। জীবনে চলতে গিয়ে অনেক সময় অনেক না বলা কথা জমে থাকে, যা সব সময় সবার কাছে প্রকাশ করা সম্ভব হয় না। আপনাদের এই অনুষ্ঠানটি আমাদের মতো শ্রোতাদের সেই সুযোগ করে দেয়, যার জন্য আমি আপনাদের সাধুবাদ জানাই। আপনাদের এই সুন্দর প্রচেষ্টার জন্য অনেক শুভকামনা রইল। আগামী দিনেও FM রেইনবো এভাবেই আমাদের পাশে থাকুক। বর্তমানে কাজের সূত্রে সিকিমের রোংথাংয়ে থাকি, ওখান থেকে শুনছি পাহাড়ের কোলে বসে। যাই হোক, তিন দিন পর আজ বৃষ্টিটা বন্ধ হয়েছে, রাত 3টে পর্যন্ত আছি। তোমরা সাবধানে বাড়ি ফিরো আর মাঝে কিছু খেয়ে নিও।
0: তোমার মেসেজ আমরা প্রচুরবার পাই, এবং তুমি ওই পাহাড়ের কোলে বসে এত সুন্দর সুন্দর জিনিস শেয়ার করো, আমাদের খুব ভালো লাগে। তো একটা কথা বলি শ্যামাপ্রসাদ, আমার একটা জিনিস জানতে চাইবো তোমার কাছ থেকে, সেটা হলো ওই পাহাড়ের জীবনযাত্রা। ধরো আমরা কলকাতা শহরে সমতলে বসে একরকমভাবে জীবনযাত্রা আমাদের, তো তুমি যদি ওখানে থাকো তোমার ডেইলি লাইফটা কেমন, কখনো পারলে শেয়ার করো।
1: হাই, আমি সৌরভ মেটিয়াবুরুজ থেকে। হ্যালো দিদিরা, প্রথমে জানাই রাত্রিরে আমার মনের সমস্ত চুপ কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। কাল আমার বার্থডে, দিনটা আমি সমস্ত ক্রেডিট আকাশবাণীকে দিচ্ছি, কেন জানো? আসলে আমার জীবনে সেরম কোনো ভালো বন্ধু নেই যার সাথে সব কিছু শেয়ার করা যায়। তো আকাশবাণী এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে সবাই ওপেনলি মনের কষ্টটা ভাগ করে নিতে পারে, তার জন্য অনেক ধন্যবাদ। আসলে কি জানো, আমার জীবনে অনেকগুলো প্রবলেম বলবো না, আসলে আমি কোনটা ধরবো কোনটা নিয়ে এগোবো এটা আমি বুঝতে পারিনি। আসলে তোমরা যে প্রথমে কথাটা বললে না, প্রতি মাসের 1 তারিখে স্যালারি আসাটা দরকার, এটা আমি এগ্রি করি, তার জন্য আমি কাজ করছি, প্রাইভেট সেক্টর ধরে আছি। কিন্তু আসলে কি জানো, আমার ড্রিম বা ভালো লাগা অনেক কিছু, কখনো মনে হয় আমি গভর্নমেন্টের প্রিপারেশন নিই, কখনো মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন করি ড্রয়িং নিয়ে, এই কখনো মনে হয় আমি ড্রাম বাজাতে ভালো লাগে সেটা নিয়ে এগোবো। বাট আলটিমেটলি আমার ড্রিমগুলো সমস্ত দিকে ভাগ হয়েছে, রাস্তা বেরিয়েছে এদিক ওদিক দিয়ে। সো আমি কি করতে চাই সেটা আমি নিজেও বুঝতে পারি না। আমি নিজের মনকে প্রশ্ন করি যে আলটিমেটলি আমি কি চাই। যখন আমি একা বসে থাকি তখন আমি এগুলো নিয়ে চিন্তা করি। মনে কি ভয় জানো, সমস্ত ফিল্ডে একটা আনন্দ আছে। একটু সাজেস্ট করবে কোন ফিল্ডে যাব? আর হ্যাঁ, কালকে আমি একটা বৃদ্ধাশ্রমে যাচ্ছি, সারাটা দিন ওদের সাথে সেলিব্রেট করব, যতটা সম্ভব আমার তরফ থেকে কিছু বিতরণ করার চেষ্টা করব, এটাই আমার কাছে এনজয়মেন্ট হবে। বার্থডে গিফট হিসেবে তোমাদের সাথে পেলে খুবই ভালো লাগবে, ব্যাস এইটুকুই।
0: আমরা তোমার সাথে তো আছি এবং আমাদের দুজনের তরফ থেকে তোমাকে হ্যাপি বার্থডে জানাচ্ছি। আর তুমি যে ভাবনাগুলো ভেবেছো সেগুলো তুমি যাতে সফল করতে পারো এটাই চাইব। তবে হ্যাঁ, তুমি বেশ কিছু জিনিস নিয়ে কনফিউজ যেটা বলছো। দেখো, তুমি ড্রাম বাজাতে ভালোবাসো, অর্থাৎ তুমি পারফর্মিং আর্টস এর মধ্যে দিয়ে নিজের ভালো লাগাগুলো খুঁজে পাও, বা তুমি আরও অনেক কিছু করতে চাইছো, কন্টেন্ট ক্রিয়েশন করতেই পারো। তবে একটা কথা তোমায় বলবো, যেহেতু তুমি এগুলো কোনোটাই এখনও শুরু করোনি, এটা সম্পূর্ণ আমার মতামত, তুমি না আগে একটা এমন কোনো কাজ করা শুরু করো যেখানে মাসের 1 তারিখে অথবা 31 তারিখে স্যালারিটা ঢুকবে তোমার অ্যাকাউন্টে, বা তুমি এমন একটা কোনো কাজ করা শুরু করো যেখানে তোমার একটা ফিক্সড ইনকাম থাকবে। এবার ওটা রেখে কিছুটা সময় ওইটা করতে করতে এবার তুমি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভাবতে শুরু করো, কারণ কন্টেন্ট ক্রিয়েশন তো খুব সহজ কাজ নয়। আমরা অনেকেই সেই কাজটার মধ্যে দিয়ে যাই, কিন্তু ওই কন্টিনিউ করা, সেটা বজায় রাখা, এইগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। অনেক কিছু মেনটেন করতে হয়, অ্যালগোরিদম আছে, অনেক কিছু, অনেকগুলো জিনিস আমাদের খেয়াল রাখতে হয়, তাই সেগুলো তার মধ্যে দিয়ে স্টাডি করতে থাকো। এবার তুমি আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করো, করতে থাকো, করতে করতে, বা তুমি ড্রাম বাজাতে ভালোবাসো, তুমি সেটার নিয়ে আরও আরও বেটার কিছু শিখতে পারো, আরও সেটার প্র্যাকটিস করতে পারো, কিন্তু একটা কাজ পার্মানেন্টলি করতে করতে তুমি ওখানে যাও। এবার তুমি যখন ড্রাম বাজানো হোক কিংবা কন্টেন্ট ক্রিয়েশন হোক একটা জায়গায় পৌঁছলে, পৌঁছানোর পর এবার তুমি ভাবতে পারো, হ্যাঁ এবার এটা নিয়েই আমি গ্রো করি, আমার এখন সেই স্কোপটা আছে, আমার ফিরে তাকাতে হবে না, আমাকে অ্যাটলিস্ট ইকোনমিক্যালি কোনো প্রবলেম হবে না, ইকোনমিক্যাল প্রবলেমের জন্য আমাকে আটকে যেতে হবে না, এইটা তুমি চেষ্টা করতে পারো।
1: 9903652992 তোমার জন্য খোলা রয়েছে। সুপ্রীতি আর শ্রেয়া, তোমার মেসেজের জন্য বসে রয়েছি।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: শুনছো চুপ কথা, আর তোমার সঙ্গে চুপ কথায় রয়েছি আমি, শ্রেয়া এবং সুপ্রীতি। 1:55 প্রায় আমরা 2 ঘন্টা পার করে ফেলেছি। কিভাবে কখন যে পার হয়ে গেল সেটা সত্যি আমরা নিজেরাও বুঝতে পারছি না। তবে এর মাঝে আরও অনেক কিছু ঘটেছে তোমাদের সাথে। তোমাদের সঙ্গে আমরা অনেক গল্প করেছি, তোমাদের কথা, তোমাদের মেসেজ, সেই সব কিছু পড়েছি। আর তার সঙ্গে আমরা ইনস্টাগ্রামে লাইভ এসেছিলাম। তোমরা কেউ যদি কিছু মিস করে গিয়ে থাকো আমাদের, তাহলে তোমরা কিন্তু নিশ্চিন্তে ইনস্টা লাইভে চট করে একবার গিয়ে আমাদেরকে দেখে নিতে পারো। আমরা কী কী গল্প করেছি, আমাদের সঙ্গে কারা কারা ছিল, কী কী গল্প হয়েছে, কত আড্ডা হয়েছে, এই সব কিছু 107 FM রেইনবো ইনস্টা লাইভ, মানে ইনস্টাগ্রাম কলকাতা এটাই। আর তোমরা যারা যারা 107 FM রেইনবো শোনার জন্য রেডিওতে টিউন না করে অন্য কোথাও শুনতে চাও, তোমরা যেটা করতে পারো, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে, সেটা ক্রোম হোক বা যাই হোক না কেন, সেখানে গিয়ে তোমরা লেখো 107 FM রেইনবো কলকাতা লাইভ, তাহলেই তোমরা আমাদের সঙ্গে একদম সরাসরি কানেক্ট করতে পারবে, অন ইয়ার আমাদের শুনতে পাবে। এছাড়া নিউজ অন ইয়ার অ্যাপ, সেখানে গিয়েও তোমরা 107 FM রেইনবোতে আমাদের সঙ্গে জুড়ে যেতে পারবে।
2: এই যে রাত্রেবেলা, মানে রাতটা যত এগোতে থাকে তত না আমাদের অনেক কথা মনে পড়ে, অনেক সময় আমাদের অনেকের একা লাগতে শুরু করে, এবং ঠিক এই সময়গুলোর জন্যই চুপ কথা রয়েছে। এই যে 9903659992 নাম্বারটা, যে নাম্বারটায় তোমাকে আমরা মেসেজ করতে বলি, তোমার মেসেজ আমরা পড়ি, সেই নাম্বারটা এই কারণেই রয়েছে, কারণ এই যে রাত 1 থেকে 2 সময়টা, এই সময়টা না বড্ড কঠিন। এবং যারা একা থাকো বা হয়তো অনেক লোকের সাথেই আছো, তবু দিনের শেষে কোথাও গিয়ে নিজেকে একা মনে হচ্ছে, মনে হচ্ছে আমার এই কথাটা শোনার জন্য কেউ নেই, আমার এই কথাটা বলার মতো কেউ নেই, আজকে আমি একটা ফুলের মতো দেখতে মেঘ দেখেছি, বা আজকে আমি যখন আমার গলি দিয়ে বেরোচ্ছিলাম, আমার গলির মুখের যে কুকুরটা, সেই কুকুরটা আমাকে দেখে ছুটতে ছুটতে এসেছে, কিংবা আজকে আমি একটা নাম না জানা পাখিকে দেখেছি, যে পাখিটাকে দেখে আমার খুব ভালো লেগেছে। এই যে ছোট জিনিসগুলো, খুব সামান্য, সেগুলো যাতে তোমরা আমাদের কাছে বলতে পারো, শেয়ার করতে পারো, এবং এইটা ভেবে শেয়ার করতে পারো যে হ্যাঁ, এই কথাগুলো কেউ শুনবে, খুব মন দিয়ে শুনবে এবং আমাকে জাজ করবে না। তার জন্য চুপ কথা 9903659992 এই নাম্বারটা খোলা রয়েছে।
1: হাই চুপ কথা, কেমন আছো? শ্যামনগর থেকে পৌশালি বলছি। আমার এসএমএসটা একটু পড়ো প্লিজ। জানো আমার না 15 তারিখে, আচ্ছা 7-8, ওকে, আসলে অনেক সময় হয় কি, ইংরাজি অক্ষরে যখন বাংলা লেখা হয় অনেক সময় একটু অসুবিধা হয়ে যায়। বুঝতে পারলাম যে তোমার 7-8 কম্পিটিশন রয়েছে। আমার খুব চিন্তা হচ্ছে, জানো আমি কি করব, বুঝতে পারছি অবধি লিখেছে, হয়তো বুঝতে পারছি না হবে, তাই কি এটাই হবে? তো 7-8 কম্পিটিশন রয়েছে, কি করবে বুঝতে পারছে না।
2: 7-8 কম্পিটিশনে 7-8 করবে, এবং নিশ্চয়ই তুমি এখন কম্পিটিশন করছো, মানে আমি আশা করছি তুমি যথেষ্ট অনেক দিন ধরে এই জিনিসটা শিখছো, এবং আমি এটাও আশা করছি যে তোমাকে যখন কম্পিটিশনে অ্যালাউ করা হয়েছে, তার মানে তুমি যথেষ্ট সরগর। এবং প্রত্যেক কম্পিটিশন করার আগে শুধু এইটুকু মাথায় রাখবে যে জেতার জন্য সব কম্পিটিশন কিন্তু আমরা করি না। হ্যাঁ, জিতলে খুব ভালো লাগে, খুব খুশি হই আমরা, কিন্তু সব কম্পিটিশন সবসময় আমরা জিতবো বলেই করছি, বা আমাদের এই কম্পিটিশন থেকে কিছু একটা পেতে হবে, এই ভাবনাটা নিয়ে না করে বরং আমি একটা কম্পিটিশন করছি এবং আমি সেখান থেকে কিছু শিখবো, যেটা শিখবো সেটা আমি পরের বার কাজে লাগাবো, যাতে আমি নিজেকে নিজের যে আগের ভার্সনটা আছে সেই ভার্সনের থেকে আরও একটু উন্নত করতে পারি, এই ভাবনাটা নিয়ে যদি কম্পিটিশনে যাও দেখবে কম্পিটিশন আর কম্পিটিশন মনে হচ্ছে না, আর এই যে ভয়টা বলছো এই ভয়টাও আর করছে না।
1: এক্স্যাক্টলি, অর্থাৎ প্রতিবারের তুমি থেকে আরও একটা নতুন তুমির জন্ম নাও, এইটাই বোধ হয় তোমাকে আরও কম্পিটিটিভ করে তুলবে সব কিছুর সাথে। নিজের প্রতিটা আমিকে ছেড়ে গিয়ে আবারও নতুন আমি তৈরি হওয়া, বন্ধুত্ব এমনই হওয়া উচিত। একবার বন্ধু যদি বলে তোর কিসের এত সমস্যা, আমি আছি তো পাশে, সব সমস্যাই যেন মনে হলো দূরে দূরে হয়ে গেল। বন্ধুত্ব হোক বিশ্বাসে ভরপুর, বন্ধুত্ব হোক ভালোবাসার, বন্ধুত্ব হোক স্বার্থশূন্য, বন্ধুত্ব হোক শ্রদ্ধা সম্মান স্নেহে ভরা, বন্ধুত্ব হোক দূর থেকেও পাশে থাকা, বন্ধুত্ব হোক একে অপরকে বেঁধে রাখা, বন্ধুত্ব হোক একে অপরের সুখ দুঃখ অনুভব করা। মুগলি মুখোপাধ্যায় ঢাকুরিয়া থেকে বলেছে।
2: জীবনে বন্ধু বিষয়টা সত্যিই খুব দরকার, এবং আমরা জানিস তো মানে এই যে এই কথাটা ওটা ও যে শুরুতে বললো যে আমি আছি পাশে, এই কথাটা বলার একটা লোকও যদি থাকে, মানে এটা আমি কদিন আগে কাকে একটা বলছিলাম, আমার একটা বন্ধুকেই বোধ হয় বলছিলাম, মানে তার অ্যাকচুয়ালি তার পার্টনারকে বলছিলাম যে ও অ্যাকচুয়ালি প্রবলেমটা নিজে সলভ করে নেবে, এবং আমরা প্রত্যেকেই হয়তো আমরা জানি যে প্রবলেম যেটা আসছে আমরা সলভ করে নেব, কিন্তু আমাদের না ওই পাশে একটা মানুষ দেখতে লাগে যে হ্যাঁ একটা মানুষ আছে আমার পাশে, একজন আছে যদি কিছু হয় সে সামলে নেবে। এই ভরসার জায়গাটা থাকলে না, এই ভরসার জায়গাটা এসে গেলে আমার মনে হয় যে আর কোনো প্রবলেমই প্রবলেম বলে মনে হয় না।
1: এক্স্যাক্টলি, মানে আমার প্রবলেমটা শুধুমাত্র কোনো সলিউশন না দিয়ে একটা মানুষ শুনবে, আমার অনুভূতিটা অনুভব করবে, ব্যাস এইটুকুই যথেষ্ট। সত্যি সত্যি অনেক কিছুর সলিউশন আমরা নিজেরাই করে নিতে পারি, আর কিছু মানুষকে যখন কখনো ধরো তুমি কোনো কথা বলতে যাচ্ছ, অনেক সময় এমন হয় যে সে তোমায় বললো আমি তো আগেই বলেছিলাম আমি জানতাম এটা হবে, তাদেরকে বলছি যারা এই কথাগুলো বলো না যে আমি জানতাম আমি তো বলেছিলাম আমি তো সাবধান করেছিলাম, নিশ্চয়ই তুমি হয়তো ভালোই চেয়েছিলে, কিন্তু ওই মুহূর্তে না ওই মানুষটাকে এই কথাগুলো না বলে একটু শোনো প্লিজ সে কি বলছে। মৌরিমিল বাজার থেকে রেণুকা মুখার্জি মা সুরজিৎ মুখার্জি, আচ্ছা ওনারা অ্যাকচুয়ালি যেটা করেন সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স দেন। আমি চুপ কথা একবার বলেছিলাম যে তোমরা যারা একদম 12টা থেকে মেসেজ করছো এবং যাদের মেসেজ পড়া হয়নি অথচ তোমরা রয়েছো, একটু চটপট অ্যাটেন্ডেন্স দাও। আজকেও সেটা বলছি, আজকেও একটু করে ফেলো তো চটপট সেটা, তাহলে বুঝতে পারবো তোমরা কারা জেগে আছো, আর অবশ্যই তোমাদের মেসেজ পড়ব। আচ্ছা এই মেসেজটা কি আমরা পড়েছি? ইয়েস, আকাশ দুটো জায়গায় মেসেজ করো না তাহলে অসুবিধে হয়, আগেও তো বলেছি। চুপ কথার সকল বন্ধুদের জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আমার এখন ক্লাস 12, এই বছরটা হয়তো আমার সব বন্ধুরা একসাথে কাটাতে পারবো, জানি না পরের বছরগুলো সব বন্ধুকে একসাথে পাবো কি না, কারণ সবাই নিজের নিজের জীবন তৈরির বিভিন্ন পথে চলে যাবে। কাল ফোনে কিছু একটা সমস্যা হয়েছিল তাই কাল চুপ কথা শুনতে পারিনি, আজ তোমাদের শুনছি। শ্যামপুর হাওড়া থেকে শ্রীকৃষ্ণ সেনাপতি।
2: এটা খুব সত্যি কথা যে ওই 11-12 সময়টার পরে বন্ধুত্ব খুব কম বন্ধুত্ব থাকে, থাকে না আমি বলবো না, কারণ আমার নিজের এরম বন্ধু রয়েছে যারা আমার স্কুলের বন্ধু, একজনই রয়েছে, এবং সেটাই না খুব দরকার। মানে তুমি 10টা বন্ধুর একটা গ্রুপ বানালে এবং সে 10টা বন্ধুর সাথে তোমার তারপরে আর কোনো দিন দেখা হলো না, কথা হলো না, বা 1-2 বছর পরে আর কথা হলো না, সবাই সবার লাইফে ব্যস্ত হয়ে গেলে, এটাই খুব কমন সিনারিও হয়, বাট একটা বন্ধু এরকম থাকে যে না থেকে যায়, এবং তাকে প্রত্যেক দিন ফোন করে কিরে তুই কেমন আছিস, বা কিরে কী হচ্ছে না হচ্ছে, জানিস তো আজকে এটা হয়েছে, জানিস তো আজকে ওটা হয়েছে, এটা করা হয় না, তাকে প্রত্যেক দিন ভিডিও কল করা হয় না, তাকে প্রত্যেক দিনের আপডেট দেওয়া হয় না, হয়তো 3 মাসে 4 মাসে 6 মাসে একবার তার সাথে কথা হয়। এই বন্ধুগুলো না জীবনে খুব দরকার জানো তো, মানে তুমি জানবে যে এরা তোমার সবটা জানে, এরা তুমি কিসে খুশি হও, তুমি কিসে দুঃখ পাও, কোন কথাটা বললে তোমার ছোটবেলার কোনো খারাপ কথা মনে পড়ে, তোমার পায়ে যে কাটার দাগটা রয়েছে, কোন ক্রিকেট খেলতে গিয়ে সে দাগটা লেগেছিল, এই সব গল্পগুলো, এই সব ছোট ছোট বিষয়গুলো যে বন্ধুটা জানে, সেই বন্ধুটার সাথে ওই ছ মাসে একবার কথা হলেও দেখবে সেই কথা বলাটা এনাফ, রাদার দ্যান এমন বন্ধুরা যারা হয়তো তোমার কথা খুব মন দিয়ে শুনছে না, জাস্ট হ্যাঁ ঠিক আছে ফ্রেন্ড সার্কেলে আছে, তার থেকে ওই একটা বন্ধু থাকা খুব ভীষণ দরকার। এবং চেষ্টা করবে ইলেভেন টুয়েলভের পরে ওরকম অন্তত একটা বন্ধুকে অন্তত রেখে দিতে।
1: হাই দুই দিদি, কেমন আছো? চুপ কথার পুরো টিমকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। এর আগে আমি একটা কবিতা সেন্ড করেছিলাম, রাত 3টে পর্যন্ত আছি, সময় মতো কিছু খেয়ে নিও। হেমাল মন্ডি, টালিগঞ্জ থেকে। তুমিও আমাদের রেগুলার লিসনার আমরা জানি।

0: আচ্ছা, আর যে হতে গেলে কি করতে হবে সেটা বলো। ইনস্টা লাইভে তুমি জয়েন করেছিলে, আচ্ছা, আমার নাম সুরজ, আমতলা থেকে। বলো, আর যে হতে গেলে কি করতে হবে?
1: গেলে কি করতে হবে? তুমি কোথাকার আরজে হতে চাও সেটা সবচেয়ে বড় প্রশ্ন। তুমি কি কোনো প্রাইভেট চ্যানেলের আরজে হতে চাও? কারণ প্রাইভেট চ্যানেলের আলাদা হায়ারিং রয়েছে, মানে ওদের অডিশনস হয় এবং

0: তোমার একটা ভয়েস টেস্ট হয় এবং তারপরে তোমার একটা 1-on-1 ইন্টারভিউ হয়। তো এই সবকটা যদি তুমি সফলভাবে উত্তীর্ণ হতে পারো এই সবকটায়, তাহলে তুমি আরজে হতে পারবে। এবং হ্যাঁ, এই সব কিছুর জন্য যেটা করতে হবে, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো তোমাদের ফলো করে রাখতে হবে, কারণ কখন আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে, কখন আমরা লোক চাইছি, সেটা আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই জানাই। এছাড়া আমাদের প্রোগ্রামের সময়ও আমরা সেটা অ্যানাউন্সমেন্ট করে দিই যে এই সময়ে এই সেকশনে নেওয়া হচ্ছে। তো সেগুলো একটু মন দিয়ে দেখতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়ে একটু জানতে হবে, নিজের গলার একটু যত্ন নিতে হবে, ভয়েস মডিউলেশন জানতে হবে, ব্যাস এটুকুই।
1: হ্যাঁ, আর একটা জিনিস আমি খালি যোগ করব, সেটা হলো ওই যে তিনটে পদক্ষেপ, রিটেন, তারপর ভয়েস টেস্ট, তারপর ইন্টারভিউ 1-on-1। কিন্তু মনে রেখো, রিটেনটাতে যদি তুমি উত্তীর্ণ হতে পারো তবেই তুমি পরেরগুলোতে যেতে পারবে। তোমাদের খুব কষ্ট হয়, তাও রাত জেগে থাকো, এখন কিছু একটা খেয়ে নিও। কে তুমি?
0: তুমি কে আমি জানি না, তুমি এরকম বললে আমি কেঁদে দেব।
1: মোহিত, আচ্ছা মোহিত, মোহিত,
0: থ্যাংক ইউ মোহিত,
1: মোহিত থ্যাংক ইউ আমাদের। হ্যাঁ, এটা যদি হতো যে তোমরা না থাকতে, তাহলে বোধ হয় কষ্ট হতো, কিন্তু তোমরা থাকো, একদম কষ্ট ফিল হয় না। শ্রেয়াদি, তুমি কি কাউন্স? আচ্ছা, এখানে আমি একটা কথা বলি তোমাদের, সেটা হলো এখানে যেহেতু রেডিও জকি হিসেবে আমি শো প্রেজেন্ট করছি, তোমাদের সঙ্গে কানেক্ট করছি, যদি কোনো পার্সোনাল কোনো কিছু নিয়ে বা আমার পেশাগত কোনো কিছু নিয়ে তোমরা কথা বলতে চাও, সেটা আমার পার্সোনাল অ্যাকাউন্টে তোমরা কানেক্ট করতে পারো, এখানে আমি সেটা বলতে পারবো না। ডিয়ার চুপ কথা, আমি জানি না কেন মায়েরা, সরি, আচ্ছা ওই ওই সেই প্রবলেমটা আর কি, ইংরাজি অক্ষরে যেহেতু বাংলা, মেয়েরা ছেলেদের সাথে চিট করে, আমাকে যদি একটু বলো ভালো হয়। আর হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আমি সোহম হাওড়া থেকে।
0: এটা কীরকম একটা অদ্ভুত মেসেজ। আচ্ছা, প্রথমত জেনারেলাইজ করা বিষয়টা খুব একটা ভালো জিনিস নয় সোহম। আমি জানি না তোমার এখন কত বয়স, কিন্তু আশা করছি তুমি আমাদের বয়সী বা আমাদের থেকে ছোট। তো জেনারেলাইজ করা, কোনো একটা ঘটনা দেখে জেনারেলাইজ করা আমরা কাকে বলি? ধরো আমি দেখলাম যে একদিন বাড়ির থেকে বেরিয়ে আমি হোঁচট খেলাম, তো আমি ধরে নিলাম যে রোজই বাড়ির থেকে বেরোলে আমি হোঁচট খাবো। এই যে এটা আমি ধরে নিলাম, এটাকে বলে জেনারেলাইজ করা। তো আমি একটা খারাপ মানুষ দেখেছি বলে আমি যদি ধরে নিই যে সমস্ত মানুষই ওরকম, আমি একজনকে চিট করতে দেখেছি বলে যদি আমি ধরে নিই যে সবাই চিট করে, তাহলে তো জীবনটা খুব কঠিন হয়ে যাবে না? মানে ধরো ভাইস ভার্সা, ধরো আজকে কোনো মেয়ে তোমাকে শুনছে সোহম, এবং সে শুনলো যে একটা ছেলে ভাবছে যে মেয়েরা সবসময় চিট করে, তাহলে সব ছেলে নিশ্চয়ই এরকম ভাবে। এটা যদি হয় তাহলে তো বিষয়টা খুব একটা ভালো হবে না। তাই জেনারেলাইজ করো না, হতে পারে আমরা জীবনে না সবসময় এক ধরনের মানুষ দেখি না, জানো তো বিভিন্ন রকমের মানুষ থাকে। যখন তুমি সবজি কিনতে যাবে দেখবে আলুর ঝুড়িতে বিভিন্ন রকমের আলু থাকে, ছোট আলু, বড় আলু, কিছু আলু থাকে যেগুলো পচে গেছে, কিছু আলু থাকে যেগুলোর গায়ে সবুজ দাগ থাকে। তো মানুষের ক্ষেত্রেও না ওরকম, তুমি জীবনে যখন এগোবে এবং অনেক রকম এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, তখন তুমি অনেক রকম মানুষের সান্নিধ্যে আসবে এবং অনেক রকম মানুষের সাথে তোমার দেখা হবে, তুমি দেখবে, চিনবে, জানবে অনেক মানুষকে, তারা প্রত্যেকে একরকম নয়। তাই একজনকে যদি দেখে থাকো এবং কেউ যদি তোমার সাথে কিছু খারাপ করে থাকে, তার দায় কিন্তু বাকি প্রত্যেকের নয়। তাই বাকি প্রত্যেকের উপর থেকে নিজের ভরসাটা উঠতে দিও না। ভরসা বিষয়টা ভীষণ সেন্সিটিভ এবং খুব খুব নিজস্ব একটা জিনিস, তো সেটাকে যত্ন করে সামলে রেখো।
1: প্রিয় মিষ্টি সখী শ্রেয়া, খুব খুব মিষ্টি লাগছে তোমাদের শুনতে, সুপ্রীতিও খুব মিষ্টি, তোমাদের ভালোবাসায় তোমাদের ডোরা ভালো আছে। সখী শ্রেয়া, তুমি তো জানো নিজের বাড়ি ছাড়া নিয়ে কষ্টে আছি এখানে, তবে সব সামলে নেব, তোমরা তো আছো পাশে, থেকো, নিজেদের প্রতি যত্ন নিও, ভালোবাসায় থেকো। ডোরা যখন ওই ওর পুরনো বাড়িটা ছেড়ে ওকে নতুন বাড়িতে শিফট করতে হচ্ছে, তাই নিয়ে ডোরার খুব মন খারাপ ছিল, তাই ডোরা আমাদের সেদিন শেয়ারও করেছিল যেদিন ওর শিফট হচ্ছিল সব কিছু। হ্যাঁ ডোরা, আমরা বুঝতে পারছি, সত্যি কিছু পুরনো জিনিস আমাদের জীবনে থাকে যেটা আমরা কখনো ভুলতে পারি না, এবং কিছু জিনিস যেটা আমাদের মনে রেখে দিতে হয় সবসময় আমরা সঙ্গে নিয়ে

বলতে পারি না। আশা করি তুমি নতুন যেখানে যাবে সেটাও সুন্দর হবে আশা করব। শুনতে থাকো 107 FM রেইনবো চুপ কথা, 9900365992 এই নম্বরে রইলাম তোমাদের মেসেজের অপেক্ষায়। আর হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দাও, যাদের যাদের মেসেজ পড়া হয়নি জেগে থাকলে অ্যাটেন্ডেন্স দাও, চট করে পড়ে ফেলি।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে চুপ কথা চলছে, সুপ্রীতি আর শ্রেয়া রয়েছি। 9903653992 তোমার মেসেজগুলো 3টে বেজে যাওয়ার আগে যতটা সম্ভব পড়ে ফেলার চেষ্টা করছি।
2: আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট ভীষণভাবে করেছিলাম, প্লিজ একটুখানি তোমাদের মেসেজগুলো যতটা পারবে একটু ছোট করে পাঠিও, যাতে সবার মেসেজ পড়তে পারি। হাই 107 FM রেইনবো শো চুপ কথা, আমি অদিতা সোনারপুর থেকে আজ অনেক দিন পর মেসেজ করছি। স্কুলের ফ্রেন্ডস হয়তো সত্যি ফেক ফ্রেন্ড হয়, আচ্ছা জানি না কেন, বাট ওরা অনেক সময় জেলাস ফিল করে আর নিজেদের ঢাক পেটায়। কিসের জন্য জেলাস জানি না, কিন্তু আমার তো কোনো কারণে ওদের ওপর জেলাস ফিল হয় না। আমি ওদের কেয়ার করি, হেল্প করি, আর ওরা আমার মন গলানোর জন্য একটু কেয়ার করে, নিজেদের দরকারে হেল্প নিয়ে নেয়, আর আমার বেলায় হেল্প করে না, করলেও দেরি করে আর অল্প করে। কিন্তু সবাই তো আর আচ্ছা সেম হয় না, এক দুজন হলেও লয়াল ফ্রেন্ড আছে, তবে ফেক ফ্রেন্ড বেশি, সাবধানে বাড়ি যেও, কিছু খেয়ে নিও, হ্যাপি ফ্রেন্ডশিপটা।
1: একটু আগে বলছিলাম জেনারেলাইজ করা, স্কুলের ফ্রেন্ডরা যে সবসময় ফেক হবে কোনো মানে নেই, তবে হ্যাঁ তুমি যদি বুঝতে পারো যে একটা জায়গায় মানুষ তোমাকে ভ্যালিউ করছে না, বা তারা তোমার মানে তোমার সাথে তাদের শুধু কাজের সম্পর্ক এবং কাজের বাইরে তারা তোমাকে দেখছে না, তোমার জন্য ভাবছে না, তাহলে আমার মনে হয় সেই সম্পর্ক বা সেই বন্ধুত্ব সেটা যেটাই হোক না কেন সেখান থেকে বেরিয়ে আসাটাই শ্রেয়।
2: অভিজিৎ রয়েছে আমাদের সঙ্গে, বলেছে আমার সর্বপ্রিয় চুপ কথা আর চুপ কথার পরিবার আর দিদিদেরকে বলি তোমাদের আকণ্ঠ আন্তরিকতা, সংবেদনশীলতা, আচ্ছা এই সমস্ত কিছু নিয়েও বলেছে, বাচন ভঙ্গিমা যা তোমাদের অত্যন্ত সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি যে এইভাবে আমাদের সঙ্গে জুড়ে রয়েছো এটা আমাদের কাছে সত্যি খুব বড়। ডিয়ার চুপ কথা দিদিরা, তোমরা নিজেদের পড়াশোনা, আচ্ছা নিজেদের, ওকে ওকে ওকে, প্রশংসা, তোমরা নিজেদের প্রশংসা শুনতে খুব ভালোবাসো আর যারা করে তাদের মেসেজগুলো খুব মনোযোগ দিয়ে পড়ো। আমি SOS দিয়ে পাঠালাম

0: কোনো গুরুত্ব দিলে না। থ্যাংক ইউ হ্যাপি ফ্রেন্ডশিপ যে দেবাশিস মুখার্জি। দেবাশিস, তোমার মেসেজ কিন্তু আমি সবসময় পড়েছি এবং আজকে এখনও তোমার মেসেজ পড়ছি। তাহলে বুঝতেই পারছো যে এমন ব্যাপার নয়, তুমি যেভাবে ভাবছো বিষয়টা তা নয়। আর সত্যিই তোমার কাছে এটা এক্সপেক্ট করিনি তুমি এইভাবে ভাববে, কারণ এর আগেও তোমার মেসেজগুলো কিন্তু আমি পড়েছি, আমার স্পষ্ট মনে আছে। তাই আশা করি তোমার ধারণা বদলাবে, যেহেতু তোমার মেসেজ পড়ে ফেলেছি। তুমি যদি আর কিছু লিখতে চাও তাহলে আমাদেরকে আরও একবার লিখে পাঠাও, কারণ আমরা জানি না যে তুমি এখনও আছো কি না। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি। আমি তিনজনকে আমার আদর্শ বলে মানি। হ্যাঁ, তোমার তুমি এর আগেও আমাদেরকে এই নিয়ে বলেছিলে, মনে আছে। আচ্ছা, আমি যে সেন্টারে আইটি ট্রেনিং করি সেখানকার স্যার ম্যামরা আমার সোশ্যাল মিডিয়া দেখে কিছু একটা সন্দেহ করেছিল। তারা আমাকে গত পরশু ডেকে বলেছিল, তুমি সবার সামনে নিজেকে দেখাও, যা দেখাও তুমি সেটা নাও, আসল ব্যাপারটা বলো। প্রথমে আমি কিছু বলতে চাইনি, শেষে ওনাদের চাপে আমাকে শতাব্দী বলে কারোর কথা এবং সেলফ হার্টিং টেন্ডেন্সির কথা বলতে হয়। ওনারা সব শুনে খুবই অবাক হয়ে গেলেন, বললেন, একজনের ভেতরে ও বাইরের সত্তার মধ্যে এত পার্থক্য হতে পারে, তোমাকে না দেখলে জানতাম না। তারপর ওনারা প্রফেশনাল লেভেল ছেড়ে পার্সোনাল লেভেলে এসে আমাকে অনেকভাবে সাহায্য করেন। অনেকদিন পর আমাকে নিয়ে কাউকে ভাবতে দেখে আমি কেঁদে ফেলেছিলাম। তখন সুব্রজিৎ স্যার আমাকে জড়িয়ে ধরেছিলেন। এখন আমি ওনাদের কথা মতো নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি। দীপজ্যোতি, এটা তোমার জীবনে যখন এই বিষয়টা খুব পজিটিভলি ঘটেছে, প্রফেশনাল লাইফে এইভাবে আলাদা করে এসে কেউ কেয়ার করেছে, এটা সত্যি হয় না, খুব কম হয়। তাই তোমার অথরিটি যারা রয়েছে তারা যদি এরকম লেভেলের কেয়ার করেন, সত্যি এরকম অথরিটিরা এমপ্লয়কে রাখতে সক্ষম হয়। এটাই হোক, তোমার সাথেও তাই চাইবো।
1: এবং আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ক প্লেসেই না, এই যে এখন যদিও ওয়ার্ক প্লেসগুলোতে বলা হয় যে আমরা মেন্টাল হেলথকে খুব তারা সিরিয়াসলি নিচ্ছে এবং মেন্টাল হেলথ ডে বলে আলাদা করে তারা হয়তো বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে, কিন্তু সত্যি সত্যি কোন এমপ্লয়ের মধ্যে কী চলছে এবং তার মাথায় কী চলছে, কারণ সত্যি কথা বলতে যারা আইটি কোম্পানিতে কাজ করে তারা তো সিংহভাগ সময়টা অফিসেই থাকে এবং বাড়িতে মোস্টলি তারা ঘুমোতেই আসে, মানে ঘুমের সময়টুকু বাড়িতে থাকে এবং বাকি গোটা সময়টা অফিসে থাকে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে যখন কোম্পানি বলে যে উই আর আ ফ্যামিলি, ওদের সত্যি জিনিসটা মিন করা উচিত এবং প্রত্যেকটা আইটি কোম্পানিতেই মেন্টাল হেলথ বিষয়টাকে আরেকটু সিরিয়াসলি এবং আরেকটু সংবেদনশীলতার সাথে নেওয়া উচিত।
0: দিদি, আমি একটা গান শুনতে চাই, সেটা হলো, আচ্ছা আমরা চেষ্টা করবো, হেমল মন্ডি আমাদেরকে আবার লিখে পাঠিয়েছে, আমরা চেষ্টা করবো। আমবেরিয়া থেকে জুম্মান আলী, আচ্ছা তুমিও গানের রিকোয়েস্ট করেছো, তবে এখানে তো নর্মালি আমরা গানের রিকোয়েস্টের খুব একটা সবসময় রেখে উঠতে পারি না, তবে চেষ্টা করবো। হ্যালো সুকথা, আমি অনেকদিন ধরে তোমাদের লিসনার, থ্যাংক ইউ। আর তুমি কি কিছু বলেছ? তোমাদের কথা শুনছি, ভালো লাগছে। আচ্ছা, তুমি ম্যাচ দেখছিলে, গুড। হাই চুপকথা, আমি সায়ন, আমি একটা মেয়েকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে, কিন্তু প্রবলেমটা হলো ওর বাড়িতে সন্দেহ করছে আর আমাদের স্যারও জানতে পেরেছে, সেই জন্যই এখন ব্রেকআপ করতে চাইছি। সত্যি বলতে আমিও খুব ভালোবাসি, আমি কি করে বোঝাবো ওকে?
1: এই প্রবলেমটার জন্য যেটা সলিউশন তুমি পেতে সেটা গতকাল হয়ে গেছে। লাভ জাংশন বলে আমাদের একটি শো হয়, সেখানে এসে তুমি আবার পরের সপ্তাহে শুক্রবার করে, শুক্রবার রাত 9টা থেকে 12টা লাভ জাংশন হয়, সেখানে এসে তুমি তোমার এই সমস্যার কথা বলো। আমি আশা করছি যে তুমি তোমার সলিউশন পেয়ে যাবে।
0: উচ্চি বলছে খিদিরপুর থেকে, তোমরা কেমন আছো? আজকে চুপ কথা শুনতে খুব ভালো লাগছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে বাড়ি ফিরো। তোমাদের সাথে রাত 3টে পর্যন্ত আছি। তোমাদের এই 3টে পর্যন্ত থেকে যাওয়া আমাদের কাছে না সত্যিই জেগে থাকার ওষুধের মতো কাজ করে। হাই শ্রেয়াদি এবং সুপ্রীতিদি, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি হেমল মান্ডি, আচ্ছা তোমার মেসেজ তো অলরেডি পড়ে ফেলেছি। টালিগঞ্জ থেকে হেমল মান্ডি, প্রোগ্রামটা শুনতে ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা আরও কিছু মেসেজ রয়েছে, চটপট পড়ে ফেলার চেষ্টা করি। এই যে কে এতবার প্লিজ লিখেছো দেখি। হাই দিদি, কেমন আছো? পড়াশোনা করছিলাম, পড়তে পড়তেই তোমাদের অনুষ্ঠান শুনছিলাম, সত্যি বলছি অনেক ভালো লাগছে। আমি জানি না ভবিষ্যতে আমি কি করতে পারবো, কোথায় পৌঁছতে পারবো, কিন্তু একটা জিনিস জানি, স্বপ্ন শুধু দেখার জন্য নয়, স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য সাহস, ধৈর্য আর পরিশ্রম দরকার হয়। আমি একজন নিয়মিত শ্রোতা হিসেবে অনুষ্ঠান শুনছি, ভবিষ্যতে আমি কি হতে পারবো জানি না, কিন্তু আমার স্বপ্নের কাছে একদিন পৌঁছানোর চেষ্টা থামাবো না, শুধু কারণ আমার কাছে সাফল্যের অর্থ গন্তব্যে পৌঁছানো নয়, নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ে তোলাটাই সাফল্য। ভালো থেকো দিদি, এমন সুন্দর অনুষ্ঠান তোমরা শোনাতে থেকো বেলিয়াঘাটা থেকে, বাবাই। থ্যাংক ইউ।
1: এবং তুমিও খুব ভালো থেকো।
0: হ্যালো, চুপ কথা, আমি এখন কাজ করছি আর তোমাদের দুজনের কথা শুনছি। আমি মীর। ওকে, অর্থাৎ অ্যাটেন্ডেন্স দিয়েছে আমাদেরকে দীপজ্যোতি। দীপজ্যোতি, তুমি আবার হোয়াটসঅ্যাপেও কেন লিখেছো? একটা জায়গায় লিখবে বলেছি না? এই যে শ্রেয়া দিদি, অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম জানো, এখন আমি একা চুপ কথা শুনছি, শুনছি না, আমার সাথে আমার পাড়ার 7টা ডগ চুপ কথা শুনছি, এটা নিশ্চয়ই সৌর্য।
1: আমি আশা করছি তোমার যারা সারমেয় রয়েছে তারা আমাদের কথা বুঝতে পারে।
0: নিশ্চয়ই। হাই চুপ কথা, আমি সৌমি টলিগঞ্জ থেকে, আশা করছি ভালো আছো। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল। আমার মনডে থেকে এক্সাম শুরু হচ্ছে, ফার্স্টে ম্যাথ আছে আর আমি ক্লাস 7-এ পড়ি, রাত 3টে পর্যন্ত আছি, থাকার চেষ্টা করব। লাভ ফ্রম সৌমি। সৌমি একটা সময় মেসেজ পাঠিয়েছিল, ও এখন আমার অ্যাটেন্ডেন্স দিয়েছে, বললো যে দিদি আমি শুনছি, তোমরা মেসেজটা পড়ো। সৌমি, তুমি শুনছিলে, খুব ভালো কথা, কিন্তু যদি ঘুম পায় চটপট ঘুমিয়ে পড়ো, কারণ পরীক্ষা, ভালো করে পরীক্ষা দিতে হবে।
1: এবং আমরা কিন্তু এই যে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, যারা পুরনো মেসেজ করেছো, যাদের মেসেজ এখন আমরা পড়ে উঠতে পারিনি, কারণ প্রচুর মেসেজ আসে এবং সেগুলো পেছনে চলে যায়, তো তারা একবার 9903655992-তে আমাকে আর শ্রেয়াকে মেসেজ করো, কারণ তোমাদের মেসেজের অপেক্ষায় আমরা রয়েছি, আর ওই হাতে গুনে 20 মিনিট মতো রয়েছি আমরা।
0: আচ্ছা, এই ভয়ঙ্কর মেসেজটা কে পাঠিয়েছো যে নাম লেখোনি? লিখেছো তোমরা কিছু খেয়ে নাও, আমি কি একটু ভাত আর ইলিশ মাছের ঝোল তোমাদের দেবো?
1: রাত্রেবেলা 3টের সময় ইলিশ মাছ টাছ বলে আমার মন খারাপ করাবেন না, আমারও তো মন আছে, চোখে জল আসে আর অভিমান আমারও তো হয়।
0: জীবনে ধৈর্য কেন গুরুত্বপূর্ণ, এই একটা প্রশ্ন করে উত্তরটাও দিয়েছে। ধৈর্য মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। জীবনের প্রতিটি বড় সাফল্যের পেছনে থাকে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং ধৈর্য। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভুলের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু ধৈর্য আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে শেখায়। জীবনে সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা সবই সাময়িক। কঠিন সময়ে যে ব্যক্তি ধৈর্য ধরে, নিজের লক্ষ্যে অটুট থাকে, শেষ পর্যন্ত সফলতা তার হাতেই ধরা দেয়। তাই কখনো হতাশ হয়ে নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলাই একজন মানুষের, আচ্ছা হতাশ না হয়ে, একজন মানুষের প্রকৃত শক্তি। হাই প্রিয় দিদিরা, তোমরা কেমন আছো? প্লিজ আমার টেক্সট পড়ো, এটা মিষ্টি মেয়ে লিখেছে, অর্থাৎ প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ।
1: খুব ভালো আছি প্রিয়াঙ্কা, এবং আমি আশা করছি তুমিও খুব ভালো আছো।
0: স্পন্দন আমাদের প্রেজেন্ট প্লিজ লিখে দিয়েছে, আচ্ছা এটা কে লিখেছে? আর পড়বে না তো, এটা হয় কখনো মনীষা? বাড়ি আর নিজের ঘর, আমি এই দুটোকে কতটা ভালোবাসি সেটা আমি বুঝেছি যখন এক সপ্তাহ আগে শান্তিনিকেতনে পরীক্ষা দিতে গিয়ে 3 দিন বাড়ি ছেড়ে দূরে ছিলাম। সাথে মা ছিল, কিন্তু তাও আমি বুঝলাম যে বাড়িটাকে কতটা ভালোবাসি। তারপরেই আমার মনে হয়েছে, আমি যে এখানে পরীক্ষা দিতে এলাম, যদি সুযোগ আসে আমাকে তো শান্তিনিকেতনে থেকেই পড়াশোনা করতে হবে, তখন আমি কি করব? কিন্তু আমি জানি তখন সেটাই অভ্যাস হয়ে যাবে। তোমাদের কথা শুনে সেটাই মনে পড়ে গেল। আমি মনীষা, ভালো থেকো দিদিরা।
1: আসলেই মানুষ অভ্যেসের দাস মনীষা, এবং আমরা অনেক সময় জীবনে এরকম অনেক কিছু করি যেগুলো আমরা কখনো ভাবতেই পারিনি যে আমরা করব বা করতে পারবো, কিন্তু যখন অ্যাকচুয়ালি সময়টা আসে এবং পরিস্থিতি আসে, আমরা খুব অনায়াসে সেগুলো করতে পারি। তো আমি আশা করব যে তুমিও খুব অনায়াসেই করতে পারবে, এবং বাড়ির থেকে দূরে থেকে নিজের স্বপ্নকে সঠিক করতে পারবে।
0: হাই

0: চুপ কথা দিদি ভাইরা, তোমরা কেমন আছো? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। চুপ কথা আমাকে অনেকভাবে সাহায্য করেছে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে, অনেক ধন্যবাদ তোমাদের। আমি উল্টোডাঙ্গা থেকে সঙ্গীতা বলছি, রাত 3টে পর্যন্ত আছি। থ্যাংক ইউ সঙ্গীতা। আচ্ছা থ্যাংক ইউ আমার SMS-টা পড়ার জন্য। এটাকে হ্যাঁ আমরা চেষ্টা করি, এটা বুঝতেই পারলে তো। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা একটা গান শুনবো, তার আগে আর একটা দুটো মেসেজ পড়ি। হাই, আমি শুনছি আপনাদের কথা, শ্রাবণী মেলায় সত্যম শিবম সুন্দরম গানটা শুনিয়ে দিলে খুব ভালো লাগতো। শশাঙ্ক, চেষ্টা করব, চেষ্টা আমরা করার চেষ্টা করি, যদি হয় নিশ্চয়ই শুনতে পাবে। চুপ কথা, আমি আমার মিষ্টি বান্ধবীর খুব মন খারাপ কাজ ছিল। আকাশ বেহালা থেকে। আচ্ছা আকাশ, তোমার আকাশের মেসেজ পড়েছি না আমরা?
1: আকাশের মেসেজ পড়েছি আমরা,
0: পড়ে ফেলেছি। একটা একটা বিষয় নিয়ে অলরেডি কথা হয়েছে, তাই আকাশ একটু বাকিদেরটা পড়ে নি। হ্যালো চুপ কথা দিদি, কেমন আছো তোমরা? আমি ঐশী বলছি। উইকেন্ডে চুপ কথা হলো আমার কাছে একটা রিলিফের জায়গা। কখনো প্রবলেম শেয়ার না করেও অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায়। আমি 2 বছর প্রায় নিয়মিত চুপ কথা শোনাই, এখন তো একটা অভ্যাস হয়ে গেছে। কোনো দিন মিস করে গেলে মন খারাপ হয়ে যায়। তোমাদের একসাথে শুনতে খুব ভালো লাগছে, আর তোমাদের সং কালেকশনটাও খুব সুন্দর। থ্যাংক ইউ, শুনতে থাকো, আমাদের সঙ্গে থাকো। 107 FM রেনবোতে, 990-365-9992-তে তোমাদের মেসেজের অপেক্ষায় রইলাম। আর আরও একবার বলি, তোমরা যারা অনেক আগে মেসেজ করেছিলে, যাদের মেসেজ পড়া হয়নি, তারা আরেকবার পিং করে দাও।

ঠিক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ওয়ান সেভেন এফ এম রেইনবোতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি চুপ কথার। সুপ্রীতি আর শ্রেয়া, লাস্ট তোমাদের যে কটা মেসেজ পড়তে পারবো এই আগামী 8.5 মিনিটে সেই কটা মেসেজ আমরা পড়ে ফেলার চেষ্টা করছি।
2: ডিয়ার চুপ কথা শ্রেয়াদি এবং সুপ্রীতিদি, আমি 2 ইয়ার হলো ডিপ্রেশনে ভুগছি। আমি একটা কোম্পানিতে চাকরি করতাম যেখানে 30,000 টাকা স্যালারি ছিল, জবটা চলে গেছে। এই পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। আজ আমাদের পরের সাহায্য নিতে হচ্ছে, ডক্টর দেখিয়েছি, বাঙ্গুর হসপিটালে দেখাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। বাবা মায়ের জন্য আমার বিয়ে করা হয়নি, আমার বয়স 30 বছর। তোমাদের কাছে অনুরোধ করছি, আমাকে বাঁচাও, কিছু অ্যাডভাইস দাও, কী করে আমি ডিপ্রেশন থেকে মুক্তি পাবো। দেবাশিস মুখার্জি। তুমি যে সমস্যার কথা বললে, যে বিষয়টা দীর্ঘদিন ধরে চলছে, আমি জানি না যে তুমি বললে চিকিৎসা করাচ্ছ, বুঝতে পারছি না যে কোথায় কিসের চিকিৎসা করাচ্ছ, বা তুমি কি ডিপ্রেশন বা মেন্টাল হেলথ ওরিয়েন্টেড চিকিৎসায় কি করাচ্ছ সেটা ক্লিয়ার নয়। যদি তুমি সেটা করিয়ে থাকো, তাহলে যদি মনে হয় যে না খুব একটা সেরকম কিছু ফলাফল তুমি পাচ্ছ না, তুমি আরেকটা ওপিনিয়ন নিয়ে দেখতে পারো, তুমি আরেকজন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে গিয়ে দেখতে পারো। কারণ দেখো, তুমি যে সমস্যার কথা বলেছ, এই সমস্যার চিকিৎসা নেই তা তো নয়, চিকিৎসাও আছে এবং সেখান থেকে তুমি একটা সুস্থ জীবন যাপন করার পর্যায়ে পৌঁছতেও পারবে। তাই জন্যে আমার মনে হয় তুমি দীর্ঘদিন যখন দেখাচ্ছ এবং তোমার মনে হচ্ছে যে না সেরকম কোনো সেই মোটিভেশন তুমি পাচ্ছ না, তাহলে তোমাকে বলবো প্লিজ আরও একটা ওপিনিয়ন নাও। আর দ্বিতীয় কথা, তুমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, তোমার জব চলে গেছে, তুমি মানে জব যে পাবেই না এমন তো ব্যাপার নেই, হতেই পারে যে সেখানে 30,000 টাকা স্যালারি নাও হতে পারে, তার থেকে অনেক কম স্যালারি হতে পারে, কিন্তু কাজটাকে বন্ধ করে দিও না। যদি তোমার স্যালারি 20,000 টাকাও হয় বা 15,000 টাকাও হয়, প্লিজ একটা কাজে যোগ দাও। আর একটা অদ্ভুত কথা, যেটা অদ্ভুত কেন বললাম, তুমি বলেছ আমার বিয়ে করা হলো না, আমার বয়স 30 বছর। বিশ্বাস করো, একটা সম্পর্কর কে জড়ানোর জন্য বা তৈরি করার জন্য কোনো নির্দিষ্ট বয়স হয় না। আর তুমি যে বয়সটা বললে, এই বয়সটাতে অনেক মানুষ PhD স্টার্ট করে বা তাদের ক্যারিয়ারটা অন্যভাবে শুরু করে, অনেক কিছু এই সময়টাতে শুরু করে। কাজেই তোমার এটা ভাববার কিছু নেই যে তোমার 30 বছর বয়স, তোমার আর বিয়ে হলো না, বিয়ে করে ওঠা হলো না। তুমি 30 কেন, তুমি 50 বছর বয়সে গিয়েও বিয়ে করতে পারো, কিন্তু তোমার যদি এটা ইচ্ছে থাকে তাহলে সেটার জন্য মানে একটা সম্পর্ক তৈরি করবার আগে তো অনেক দায়িত্ব থাকে, সেই জায়গাটা আগে তৈরি করো, তাহলে তুমি দেখবে অটোমেটিক একটা সম্পর্কের দিকে পৌঁছানোর জন্য নিজেকে তোমার তখন মনে হবে যে হ্যাঁ তুমি প্রস্তুত এবং তুমি সেখানে এগোতে পারবে।
1: এবং ডিপ্রেশন প্রত্যেক সময় মানে যা যখনই তোমার মনে হচ্ছে যে তুমি ডিপ্রেসড ফিল করছো, প্রফেশনাল হেল্পের সাথে সাথে নিজের চারপাশের লোকেদের সাথেও কিন্তু কথা বলাটা ভীষণ দরকার, সেটাও বলো।
2: হাই, চুপ কথা, নিজেকে একা মনে হতো খুব, কিন্তু এই চেনা শহরে আমি একা অচেনা নই, আমার মতোই অনেকেই একই রাস্তায় চলছে। আমার নাম সজল। আচ্ছা, এটার পর জিজ্ঞাসা চিহ্ন দিয়েছো কেন, তোমার নাম সজল কিনা তোমার কি প্রশ্ন আছে কোনো? এনিওয়ে, মানে হ্যাঁ এটাই করেছে। হ্যালো চুপ কথা, শ্রেয়া ও সুপ্রীতি, এটা শ্রেয়া হবে, স্পেলিংটা হয়তো মিস্টেক করে ফেলেছ, কেমন আছো? বেহালা চৌরাস্তা থেকে মিষ্টি দিদা জবা বলছি। ইয়েস ইয়েস ইয়েস, তাহলে তো বুঝতেই পেরেছি তুমি লিখতে গিয়ে ভুল করেছ, আর কিছু না, কারণ তুমি আমার নাম ভুল করতেই পারো না। আমার দুই নাতনি, তোমরা খেয়েছো বলো?
1: আমরা খাবো
2: খাবো, ঠিক মতন বাড়িতে যাবে, তোমাদের মিষ্টি গলা শুনে খুব ভালো লাগলো, আমার আশীর্বাদ নিও, আমি দুই নাতির ও নাতনিকে নিয়ে টুকটাক ঝগড়া হয়, পরে আবার আমি গান করে হাসাহাসি হয়। আমি আছি, শুভ বন্ধুত্ব দিবস, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, এনজয়। থ্যাংক ইউ দিদা,
1: খুব ভালো থেকো আর ভীষণ সুস্থ থেকো।
2: একদম এইভাবেই আমাদের সঙ্গে সব সময় থেকো। আর আজকে চুপ কথা থেকে আমরা বিদায় নেব, আমাদের বিদায় নেওয়ার সময় চলে এসেছে। আর এই যে তোমরা এতবার করে বারবার করে বলছো না যে আমাদের দুজনকে শুনতে খুব ভালো লাগছে, এটা তোমরা যত বলবে তত আমরা সঙ্গে একসঙ্গে আসবো। ওয়ান্স অ্যাগেন হ্যাপি ফ্রেন্ডশিপ ডে,
1: হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আর আজকের মতো সুপ্রীতি আর শ্রেয়া বলছে তোমাকে টাটা, ভালো থাকো, ভালোবাসায় থাকো, ভালোবাসায় থাকো।
2: আর 107 FM রেইনবোর সঙ্গে থাকো।

শুনছিলেন এতক্ষণ চুপ কথা, সঙ্গে ছিলেন শ্রেয়া আর সুপ্রীতি। ঘড়িতে 3টে বেজে গিয়েছে, 3টে বেজে 6 মিনিট হয়ে, 3টে বেজে 5 মিনিট, হ্যাঁ 6 মিনিট হয়ে গেল। মুহূর্ত বদলে যায় প্রত্যেক সময়। দেখতে দেখতে টিকটিক করে

সেকেন্ডস এগিয়ে চলেছে আর সময়ও এগিয়ে চলেছে। সেই সময়ের হাত ধরেই চলে এসেছি আমি ইন্দ্রাণী আপকে লিয়েতে আপনার জন্য গানের ভান্ডার নিয়ে। প্রথম গানে পারভিন সুলতানা।

শুনছিলাম মোহাম্মদ রফির গলায় 1966 ছবি দিল দিয়া দর্দিলিয়া, এই ছবির গান শাকিল বদায়ুনি, লিরিসিস্ট কম্পোজার নওশাদ। পরের গানে পারভীন সুলতানা।

কনগলি গায়শ্যাম শুনছিলাম পারভিন সুলতানের গলায় পাকিজা ছবির এই গানটি, নওশাদের কম্পোজিশন। শুনছেন আপকে লিয়ে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানে স্বপ্না মুখার্জী।

শুনছিলাম কুরবান ছবির গান স্বপ্না মুখার্জির গলায়, লিরিসিস্ট সমীর, কম্পোজার আনন্দ মিলিন্দ। এবারের গানটির শিল্পী কিশোর কুমার।

শুনছিলাম 1983 ছবি সওতন। এই ছবির গান গাইছিলেন কিশোর কুমার, লিরিসিস্ট শ্যামান কুমার, কম্পোজার উষা খান্না। এবারের গানটি শুনব মুকেশ এবং বাণী জয়রামের ডুয়েটে।

जिंदगी में आप आए सुनছিলাম मुकेश एवं বাণিজ্যা রামের ডুয়েটে চলিয়া ছবির এই গানটি রাজেন্দ্র কিষণ লিরিসিস্ট কম্পোজার আর ডি বর্মন শুনছেন আপকে লিয়ে এবারের গানে অনুরাধা পড়ওয়াল

শুনছিলাম শারাক ছবির গান, 1991 ছবি এটি। গাইছিলেন অনুরাধা পড়ওয়াল, লিরিসিস্ট সমীর, কম্পোজার নাদিম শ্রাবণ। এবারের গানে অমিত কুমার।

শুনছিলাম 1982 এর ছবি তেরি কসম। এই ছবির গান গাইছিলেন অমিত কুমার, লিরিসিস্ট আনন্দ বক্সী, কম্পোজার আর ডি বর্মন। দেখতে দেখতে ঘড়িতে 3:39। এবারের গানে লতা মঙ্গেশকর এবং ইয়েসুদাস।

আপকী মেহকি শুনছিলাম ত্রিশূল ছবির গান, গাইছিলেন লতা মঙ্গেশকর এবং ইয়াসুদাস। লিরিসিস শহীর, কম্পোজার খায়াম। এবারের গানে সুরেশ ওয়াদকর, আশা ভোঁসলে এবং সহশিল্পীরা।

শুনছিলাম 1983 ছবি সদমা, এই ছবির গান গাইছিলেন সুরেশ ওয়াদকার, আশা ভোঁসলে এবং সহশিল্পীরা। লিরিসিস্ট গুলজার, কম্পোজার ইলাইয়ারাজা। প্রায় 3:49 এবারের গানে উদিত নারায়ণ।

শুনছিলাম 2002-এর ছবি দেবদাস, এই ছবির গান গাইছিলেন উদিত নারায়ণ, লিরিসিস নুসরত বদর, কম্পোজার ইসমাইল দরবার। আজকের শেষ গানটি শুনব এ হরিহরন এবং অলকা ইয়াগনিকের ডুয়েটে, ছবি দিল ভিল প্যার ভ্যার, লিরিসিস গুলজার, কম্পোজার আর ডি বর্মন।

এই গানের সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। ঠিক ঠিক করে সময় এগিয়ে চলেছে, আমরা একটু পরেই শুনব শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। বলতে বলতেই প্রায় সময় শেষ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত, রাগ বিলাস খানি টোড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন সন্তুর বাদন। শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত, রাগ বিলাস খানি টোড়ি। তবলাবাদনে ছিলেন তাপস পাল এবং হারমোনিয়াম সঙ্গতে ছিলেন হিরণময় মিত্র। প্রভাতী অনুষ্ঠানে এবার শুনবেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন সন্তুর বাদন, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব, তবলা সঙ্গতে ছিলেন অসিত জানা। শেষ হল প্রভাতী, আর কয়েক মুহূর্ত তারপরে শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: চিরন্তনী নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 2 আগস্ট রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। চিরন্তন সত্য কত রকমভাবে ধরা পড়ে, তাই না? কতদিন যাপন করে, বিশেষ কিছু বিষয়কে অবলম্বন করে। যদিও চিরন্তনীতে আমরা সব রকম বিষয় নিয়ে গল্প করি, গল্প শোনাই, কারণ সব কিছুর মধ্যেই গল্প তো কিছু আছেই, শুধু তাকে খুঁজে দেখার চেষ্টা। আর খুঁজে পাওয়ার

অপেক্ষা। তাই আজ আজ গল্প সাজিয়েছি আজকের বিশেষ দিনটিকে উপলক্ষ করে। আজ বন্ধু হবার দিন, বন্ধু পাবার দিন। হ্যাঁ, আজ বিশেষ একটা দিন, বন্ধুত্ব দিবস। আহা, তাই বলে কি আমরা অন্যান্য দিনগুলোতে বন্ধু থাকব না? নিশ্চয়ই থাকব, কিন্তু আজকের এই দিনটায় বিশেষ করে বন্ধুর কথা ভাবার, বন্ধু হয়ে ওঠার চেষ্টা আমাদের করতেই হবে। কে বলে আমরা একা একা? চারপাশে আমরা এতজন আছি, আমরা সকলেই সকলের বন্ধু। আর সেই বন্ধুত্বের অসাধারণ একটা গল্প আমি তো পড়ে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। আর তখনই ভেবেছি আর চিরন্তনীতে এই বন্ধুত্ব দিবসে বরং বন্ধু হয়ে ওঠার, সত্যিকারের বন্ধুত্বের মনটার গল্প শোনাব। তবে বলাই বাহুল্য, গানও তো আমাদের বন্ধু। গান, গল্প সব কিছুই সারাদিন আমাদের মনে মনে ভরিয়ে রাখে। এই মুহূর্তে সুরে সুরে সেই বন্ধুর কথা একটু শুনি, তারপর আসছি গল্পে।

রহ রহ সাথে, বন্ধুকে থাকতেই হবে, আজকের দিনে তো থাকতেই হবে। কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় শুনছিলাম এই গানটি। আর আজ শোনাব বিজ্ঞানী বন্ধুত্ব, কার কার জানেন? সকলের প্রিয় ডক্টর এপিজে আব্দুল কালাম এবং ডক্টর সিও থানুপিল্লাই, ওদের দুজনের বন্ধুত্বের কথাই আজ আমাদের চিরন্তনীতে। স্বপ্ন সেই নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেবে না। এই কথাগুলোই না শুধু একটা উক্তি নয়, বরং বলা যায় এক গভীর জীবন দর্শন। আর যে মানুষটি এই কথা বলেছিলেন, তিনি ছিলেন বিজ্ঞানী, শিক্ষক এবং কোটি কোটি ভারতবাসীর প্রেরণার উৎস, ডক্টর এপিজে আব্দুল কালাম। আর তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে যারা পাশে ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর শিব থানুপিল্লাই। আসলে বন্ধুত্ব নতুন অনেক পথ খুঁজতে সাহায্য করে। মনে হয় পাশে এমন একজন আছে যে বোধহয় আমারই কোনো এক্সটেনশন পার্ট। আমরা বলি না হরিহর আত্মা কি বন্ধুত্ব দেখো, এই অর্ধেক কথা বললে বাকি অর্ধেক সে বুঝে নেয়। তাই তো, গভীর বন্ধুত্ব একেই বলে। আর এমনই বন্ধুত্ব ছিল এই দুজন মানুষের মধ্যে, ডক্টর শিব থানুপিল্লাই আর ডক্টর এপিজে আব্দুল কালাম। তাদের কোন কোন কাজের ক্ষেত্রে তাদের জীবন দর্শন, তাদের বন্ধুত্ব আজকের নতুন যে প্রজন্ম তাদের কাছে কেন পথ চলার প্রেরণা, সে কথাই বলবো আজকের গল্পে। বন্ধুত্বের এক অনন্য উদাহরণ তাদের সম্পর্ক, তাদের কাজ। আর সম্পর্ক মানে নিছক বন্ধুত্বের সম্পর্ক তো নয়, তাদের বন্ধুত্ব ছিল বিশ্বাস, শ্রদ্ধা আর অবশ্যই গভীর এবং প্রকৃত বন্ধুত্ব। তার এক অনন্য উদাহরণ ডক্টর এপিজে আব্দুল কালাম এবং ডক্টর শিব থানুপিল্লাই। কেন এই বন্ধুত্ব কোন কাজ করেছে বলবো সে কথা ছোট্ট এই গানের পর।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম শ্রীকান্ত আচার্যের গলায় চিরবন্ধু। তাই তো, এমন একজন বন্ধুত্বের আশা প্রত্যাশা সবই আমাদের থাকে, সকলের থাকে। আর সত্যি সত্যি সেই যে যিনি চিরবন্ধু, যিনি আমাদের হাত ধরে বন্ধুত্বের সংজ্ঞা, পাশে থাকার সংজ্ঞাকে গানে গল্পে কবিতায় তার রচনায় সর্বত্র তিনি অনুভব করিয়েছেন, কে চিরবন্ধু। বলছিলাম সেই কথা, স্বপ্ন আসলে ঘুমিয়ে ঘুমিয়ে দেখা নয়, সত্যিকারের স্বপ্ন তাই যা ঘুমোতে দেয় না। আর এমন একটা সুন্দর কথা, গভীর জীবন দর্শনের কথা বলেছিলেন ডক্টর APJ আব্দুল কালাম। তার এবং ডক্টর শিবধানু পিল্লাই, এই দুই বিজ্ঞানীর গল্প নিয়েই, তাদের বন্ধুত্বের গল্প নিয়েই আজকে চিরন্তনী। আটের দশকের গোড়ার দিকে ভারত যখন নিজস্ব প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে, তখন দেশের বিজ্ঞানীদের সামনে ছিল অনেক অনেক রকমের বাধা। খুব স্বাভাবিক, উন্নত প্রযুক্তি পাওয়া যেত না সহজে, বিদেশের উপর নির্ভরশীলতা তো ছিলই, অনেক বেশি ছিল। আর সেই সময় ভারতের প্রতিরক্ষা গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই শুরু হল বিভিন্ন রকমের উচ্চাভিলাষী প্রকল্প। আজ কতগুলো দিন পেরিয়ে গিয়েছে, আমরা দেখছি প্রযুক্তি আমাদের জীবনকে, ভবিষ্যৎকে, এমনকি দৈনন্দিন জীবনযাপনকে কেমনভাবে প্রতিভাত করছে, সাহায্য করছে। আজ আমরা কেউ প্রযুক্তি ছাড়া জীবনযাপনের কথা হয়তো ভাবতেই পারি না। কিন্তু সেই আটের দশকের সময়, তখন প্রযুক্তির উন্নততর করার চেষ্টা শুরু হয়েছিল বলেই না আজ আজকের প্রজন্ম, আজকের সময় সেই সুবিধাটা পাচ্ছে। আর সেই উন্নততর প্রযুক্তির ক্ষেত্রেই এই বন্ধুত্ব কি অসাধারণভাবে কাজ করেছিল, সে কথাই তো আজ গল্পে বলব। ডক্টর কালাম ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। তিনি জানতেন একটা বড় স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন একটা শক্তিশালী দল। তিনি সব সময় বলতেন, একজন নেতা তার দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নেবেন এবং সাফল্যের কৃতিত্ব দলের সদস্যদের দেবেন। আর ডক্টর শিবধানু পিল্লাই ছিলেন সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, অসাধারণ প্রযুক্তিবিদ এবং একজন দূরদর্শী বিজ্ঞানী। কর্মক্ষেত্রে তাদের পরিচয় হলেও ধীরে ধীরে এই সম্পর্ক রূপ নেয় গভীর শ্রদ্ধায়, গভীর বিশ্বাসের বন্ধনে। তৈরি হয় দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্ব, অসাধারণ সেই বন্ধুত্ব যা অনেক কিছুকে সৃষ্টি করেছে। একদিন একটা গুরুত্বপূর্ণ বৈঠকে ডক্টর কালাম তার সহকর্মীদের বলেছিলেন, দেখো আমরা কিন্তু শুধু একটি প্রকল্প তৈরি করছি না, আমরা

ভারতের আগামী দিনের আত্মবিশ্বাস গড়ে তুলছি। বৈঠক শেষে পিল্লাই তাকে জিজ্ঞেস করেছিলেন, স্যার আমরা যদি ব্যর্থ হই? তখন ডক্টর কালাম মৃদু হেসে বলেছিলেন, ব্যর্থতা মানে শেষ হয়ে যাওয়া নয়, ব্যর্থতা হলো সাফল্যের প্রথম পাঠশালা। আমরা পড়ে যেতে পারি, কিন্তু উঠে দাঁড়ানো তো বন্ধ করতে পারি না। কি অসাধারণ একটা কথা, একটা ছোট্ট শিশু যখন প্রকৃতিকে একটু একটু করে চিনতে শেখে, তখন সে বারে বারে পড়ে যায় আর বারে বারেই উঠে দাঁড়ায়। পড়ে গেছে বলে তার ওঠা যেমন বন্ধ হয় না, তার পড়াও তো চলতে থাকে। আর আমরা তো জানি জীবন মানেই এই ওঠা পড়া, আর তারই মধ্যে এক গভীর সম্পর্ক। উঠতে হবে পড়তে গেলেও আবার ফিরে দাঁড়াতে হবে। না, পড়তে তো কেউ চাই না, কিন্তু আমাদের জীবন শিক্ষার সেই সহজ পাঠ আমাদেরকে বলে দেয় ছোট্টবেলায়, উঠতে গেলে পড়তেও হয়। কিন্তু এই কথাগুলি, ডক্টর কালামের এই কথাগুলোই ডক্টর পিল্লাইয়ের মনে দারুণভাবে গভীর এক ছাপ ফেলেছিল। তারই ফলস্বরূপ তাদের কর্মজীবনে দেখা গেল এক গভীর প্রভাব।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী।
1: আজকের গল্পে বলছি সেই চিরন্তন সত্যের কথা, এক গভীর বন্ধুত্বের কথা। যাই হোক, ঘড়ির দিকে তাল মিলিয়ে আমাদের চলতে হয়, তাই গল্পে চলে যাই অন্য কোনো কথা না বলে। দিন রাত পরিশ্রম করে তারা কাজ করে চললেন, কখনো ল্যাবরেটরিতে, কখনো মিটিংয়ে টেবিলে, কখনো বা বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করে। ওদের কাজে সময়ের কোনো নির্দিষ্ট সীমা ছিল না, দেশের স্বপ্নই ছিল একমাত্র লক্ষ্য। একবার একটা পরীক্ষামূলক কাজের সময় কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিল, তো প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়লেন, খুব স্বাভাবিক। কিন্তু না, ডক্টর কালাম কাউকে দোষারোপ করেননি, তিনি সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন এবং তার দলের সদস্যদের বললেন, আমরা ভুল করেছি তাই আমরা শিখব। ভুল করতে ভয় পেও না, শিখতে ভয় পেও না। ডক্টর পিল্লাই পরে স্মরণ করেছিলেন যে একজন নেতার এই অসাধারণ গুণ তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল। তিনি বুঝেছিলেন যে প্রকৃত নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, বরং দলের পাশে দাঁড়ানো। তাদের কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটা ছিল দেশের কৌশলগত প্রযুক্তির উন্নয়ন। বহু আন্তর্জাতিক বাধা এবং সীমাবদ্ধতার মধ্যেও না, তারা কখনো আশা হারাননি। তাদের বিশ্বাস ছিল ভারতীয় বিজ্ঞানীরা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। একদিন গভীর রাত পর্যন্ত কাজ চলছে, ডক্টর পিল্লাই ক্লান্ত। দেখলেন এসে ডক্টর কালাম এক মনে কাজ করে চলেছেন। তখন বললেন উনি, স্যার আপনি কখন বিশ্রাম নেন? ডক্টর কালাম মৃদু হেসে তাকে উত্তর দিলেন, যখন আমি তরুণদের স্বপ্ন দেখতে দেখি তখন আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আমার মনে হয় আলাদা করে বিশ্রামের আর প্রয়োজনই পড়ে না। তাই তো, তাঁর কাছে বিজ্ঞান কখনো শুধুমাত্র প্রযুক্তি ছিল না, বিজ্ঞান ছিল মানুষের জীবনকে উন্নত করার এক মহান উপায়। তিনি বিশ্বাস করতেন যে বিজ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগাতেই হবে, আর তাই তিনি নিরলস সাধনায় ছিলেন ব্যস্ত। ডক্টর পিল্লাইও সেই একই আদর্শে বিশ্বাস করতেন, তাই তাঁদের সম্পর্ক শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আর সহকর্মীর মধ্যে সীমাবদ্ধ একেবারেই ছিল না। তারা ছিলেন একে অপরের চিন্তার সঙ্গী। ডক্টর কালামের আরেকটা বিশেষ গুণ ছিল, তা হলো তার বিনয়। তিনি কখনো নিজের সাফল্যের কথা বলতেন না, কোনো প্রকল্প সফল হলে

তিনি সংবাদ মাধ্যমের সামনে দলের সদস্যদের এগিয়ে দিতেন। আর কোনো সমস্যা হলে নিজেই সমস্ত সমালোচনার মুখোমুখি হতেন। এমনই অসাধারণ মানুষ ছিলেন তিনি। ডক্টর পিল্লাই পরবর্তীকালে অনেকবার ওনার নানান গুণাবলীর কথা উল্লেখ করেছেন, কোথায় কোথায় তার কাছে সকলে শিখেছেন, তিনি সকলের শিক্ষক হয়ে থেকেছেন। শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নয়, সে কথা বারংবার তিনি স্মরণ করেছেন। স্বল্প সময়ে স্বল্প গল্পই আসে আমাদের কাছে, রয়ে যায় অনেক অনেক বাকি। আবার কোনোদিন হয়তো আরও কিছু গল্প বলবো। না, আজকের গল্প শেষ হয়নি, এই বন্ধুত্বের গল্প এখনও কিছু আছে। এখন বরং আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব ধরা থাক একটু সুরে সুরে।